সুপ্রভাত, আকাশবাণী শলিকুড়ি। আজ বুধবার, 30শে বৈশাখ 1948 শকাব্দ, 20শে মে 2026 খ্রিস্টাব্দ, 5ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। ঘড়িতে সময় ভোর 5:58:30। শুরু হলো আজকের অধিবেশন। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্জে, এবং শুনছেন নিউজ অন এআইআর অ্যাপে।

অনুষ্ঠান শুনছেন আকাশবাণীর শিলিগুড়ি কেন্দ্র থেকে। আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সকাল ৬টার হিন্দি সংবাদ।

এতক্ষণ ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা শুনলেন। শিল্পী ছিলেন অমর পাল। বন্দনা এ পর্যন্তই, আকাশবাণী শিলিগুড়ি। এখন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় পন্টিবাড়ি কোচবিহার থেকে প্রাপ্ত আবহাওয়ার পূর্বাভাস ও কৃষি পরামর্শ। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, কোচবিহার, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং জেলাতে আগামী 24 মে পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। কালিম্পং জেলাতে 22 এবং 23 তারিখে মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 21 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা 85 থেকে 95 শতাংশ, সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা 51 থেকে 70 শতাংশ থাকার সম্ভাবনা। আগামী দিনে বৃষ্টির সম্ভাবনা থাকায় জমিতে সেচ না দেওয়া এবং সার ও কীটনাশক প্রয়োগ না করার কথা পরামর্শ দেওয়া হচ্ছে। জমির জল নিকাশি ব্যবস্থা ভালো করুন এবং বেশি জল বের করে দিন। বোরো ধান 80% পেকে গেলে কাটা শুরু করতে পারেন। সুরক্ষিত জায়গা

0: ধান কেটে মজুত করুন। ধানের জমিতে নাড়া বা খড় পোড়াবেন না, এতে মাটির ক্ষতি হয় এবং বায়ু দূষিত হয়। খারিফ ধানের ক্ষেত্রে বীজতলা তৈরি করুন, উন্নত মানের অধিক ফলনশীল বীজ সংগ্রহ করুন। ভুট্টা কাটার পর নাড়া পোড়াবেন না। আদা, টমেটো, ডল্লে খোরসানি, লঙ্কা, কুমড়ো জাতীয় সবজি চাষের জমিতে জল জমতে দেবেন না। নতুন কমলালেবু বাগান তৈরির জন্য গর্ত খনন করুন এবং জমির জল নিকাশের সুবন্দোবস্ত করুন। চাষবাসের ক্ষেত্রে সেকেন্ড ফ্লাশ সংগ্রহ করুন। এই আবহাওয়াতে গবাদি প্রাণীর গরম জাতীয় রোগ দেখা দিলে নিকটবর্তী পশু স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন। মৎস্যচাষী ভাইরা এই সময় পুরনো পুকুর রক্ষণাবেক্ষণ করুন অথবা নতুন পুকুর খনন করুন। বিকেলের দিকে বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকায় গরু বাছুরদের বাইরে চড়তে দেবেন না। ঘরগুলো ভালো করে তৈরি করুন, না হলে ঝড়ে কাঁচা ও নড়বড়ে ছাউনিও ঘর ক্ষতিগ্রস্ত হতে পারে। মুরগির পোলট্রি ঘরগুলো ভালো করে তৈরি করুন, না হলে ঝড়ে কাঁচা ও নড়বড়ে ছাউনির ঘর ক্ষতিগ্রস্ত হতে পারে। শুনলেন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় পুন্ডিবাড়ি কোচবিহার থেকে প্রাপ্ত আবহাওয়ার পূর্বাভাস ও কৃষি পরামর্শ। এখন চাষবাসের টুকিটাকি।
1: চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানে আজকের বিষয় ছাগল চাষ। বলছেন ডক্টর রাকেশ রায়, সিনিয়র সায়েন্টিস্ট, মালদা কৃষি বিজ্ঞান কেন্দ্র।
2: আজকে যদি আমরা ভারতের নিরিখে যদি দেখি, তাহলে আমরা পশ্চিমবঙ্গ জাস্ট আমরা রাজস্থানের পেছনেই আছি। পরিসংখ্যান যদি দেখা যায় তাহলে দেখব আমরা 16 মিলিয়নের থেকেও বেশি ছাগল আমাদের পশ্চিমবঙ্গে পাওয়া যায়, যেটা আমাদের 2019 সেন্সাসে আমরা জেনেছি। ছাগল চাষ আমাদের পশ্চিমবঙ্গের নিরিখে যদি বলে থাকে অনেক বড় আকারে করা যেতেই পারে, কিন্তু আমাদের আজকে এত যে পরিসংখ্যানটা যেটা আমরা পেয়েছি সেটা কিন্তু বড় খামারিদের পরিসংখ্যান নয়। এগুলো সব ছোট ছোট কৃষক ভাই বোনেরা যারা গ্রাম বাংলায় থেকে তাদের ঘরের এক কোণায় ছাগল বেঁধে বা খুব কম খরচেই ছাগল পালন করে তারা এই সংখ্যাটা পেয়েছি আমরা। এক কথায় যদি বলি তাহলে খুবই অল্প খরচে, খুবই অল্প পরিশ্রমে এবং খুবই অল্প পরিচর্যার মাধ্যমে, যেটা কিছু বৈজ্ঞানিক পরিচর্যা তার মধ্যে নিশ্চয়ই থাকবে, সেটা করেই আমরা ছাগলের থেকে বেশ ভালো আয় পেতে পারি। আসলে এই পরিসংখ্যানটা আমাদের এসছে তার একটাই কারণ যে আমাদের এখানে খুব বড় চারণভূমি নেই। এখানে আমাদের যদি আমরা সব জায়গায় দেখি, এখানে জলসেচের ব্যবস্থা বেশি হওয়ার জন্য এবং কৃষিতে অনেক উন্নত প্রযুক্তি থাকার জন্য এখন কৃষি জমি, এক ফসলি জমি প্রায় নেই বললেই চলে, সংখ্যাটা বেশি। কিন্তু যেখানে কৃষি জমি এক ফসলি নেই, দু ফসলি তিন ফসলি হয়েছে, সেখানে যেহেতু চারণভূমি পাওয়া যায় না ছাগলের ক্ষেত্রে, সেইখানে বড় আকারে ছাগল পালনের ক্ষেত্রে একটু সমস্যা রয়েছে। কারণ ছাগলের হলো সবুজ ঘাসের প্রয়োজন খুব বেশি, তো সেই সব জায়গায় আলাদা করে কৃষি কোনো একটা চাষ সেগুলোকে বাদ দিয়ে শুধু ছাগলের জন্য ঘাস চাষ করে কৃষকরা সেইভাবে উৎসাহিত হন না। তো সেই জন্য বলবো যে সব জায়গায় এক ফসলি দুই ফসলি জমি আছে বা তিন ফসলি চার ফসলি নেই, সেই সব জায়গাগুলোতে ছাগলের চাষ বেশি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু যেখানে ছাগলের চারণভূমির জায়গাটা কম এক কথায়, সেখানে ছাগলের ঘাস পাওয়ার ক্ষেত্রে একটু সমস্যা দেখা যায়।
1: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি আজ এ পর্যন্তই। নমস্কার।
3: আকাশবাণী শিলিগুড়ি।

0: আজকের আরোগ্যের বিষয় রক্তের উচ্চচাপ, বলছেন ডাক্তার কৃষ্ণাংশু রায়।
1: রক্তচাপ কথাটির আক্ষরিক অর্থ হল প্রবাহিত রক্ত শরীরের রক্তবাহী ধমনী বা শিরার গায়ে যতটা পার্শ্বচাপ প্রয়োগ করে তারই একটি পরিমাপ। মানুষের রক্তচাপ সিগমোম্যানোমিটার নামক পারিকযন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় এবং স্বাভাবিক রক্তচাপের মাত্রা হল উপরে 120 ও নিচে 80 মিলিমিটার। এই উপরের মাত্রাটির নাম হল সিস্টলিক এবং নিচেরটির নাম ডায়াস্টলিক। সাধারণত রক্তচাপ যদি উপরে 140 এবং নিচে 90 হয় তবেই তাকে রক্তের উচ্চচাপ বলা যেতে পারে। তবে যে কোনো কারণে হঠাৎ এই মাত্রা ছাড়িয়ে গেলেই যে তাকে উচ্চচাপ বলা যাবে এমন কথা নয়। যেমন ধরা যাক, এক ব্যক্তি 1 মাইল দৌড়ে এলেন এবং দৌড় শেষ করার মুহূর্তে তাঁর রক্তচাপ অবশ্যই বেড়ে থাকবে এবং কিছুক্ষণ বিশ্রামের পরেই তা আবার স্বাভাবিক মাত্রায় চলে আসবে। এই অবস্থাকে রক্তের উচ্চচাপ বলা যাবে না। যদি পর্যাপ্ত শারীরিক ও মানসিক বিশ্রামের পরও রোগীর রক্তচাপ স্বাভাবিকের চেয়ে বেশি থাকে এবং সেই বৃদ্ধি পরপর কয়েকদিন একই পরিমাণে বজায় থাকে, তবেই সেই ব্যক্তিকে উচ্চচাপের রোগী বলে ধারণা করা যেতে পারে। এখন কী কী কারণে রক্তচাপ বেড়ে যায়, এ প্রসঙ্গে রক্তচাপের রোগীদের প্রধানত দুভাগে ভাগ করা যেতে পারে। প্রথম শ্রেণীভুক্তদের বলা হয় প্রাইমারি অথবা এসেনশিয়াল হাইপারটেনসিভ, যা সাধারণত রোগী বংশগত ধারা অনুযায়ী পেয়ে থাকে। এই জাতীয় রোগীরা সাধারণত 50 বছরের বেশি বয়স্ক হন, মেদবহুল ও ধূমপায়ী হয়ে থাকেন। এরা সংখ্যায় বেশি এবং অসুখের কোনো বিশেষ কারণ এইসব ক্ষেত্রে খুঁজে পাওয়া যায় না। দ্বিতীয় শ্রেণীর রোগীদের বলা হয় সেকেন্ডারি হাইপারটেনসিভ, যেখানে উচ্চচাপ অন্য কোনো শারীরিক অসুখেরই উপসর্গ মাত্র। সেক্ষেত্রে অন্য অসুখটি সম্ভবত কিডনি, অ্যাড্রেনাল বা পিটুইটারি গ্রন্থির অসুখ অথবা দীর্ঘদিন ওরাল কন্ট্রাসেপটিভ সেবনের ফল। আবার কোনো রোগীর রক্তচাপ বৃদ্ধির পরিমাপ দেখে বলা যেতে পারে যে তার অসুখটি অল্পমাত্রায় না মাঝারি স্তরের নাকি মারাত্মক, অর্থাৎ সেই অনুযায়ী ওষুধপত্র বা অন্যান্য ব্যবস্থাটি গ্রহণ করা হবে। রক্তের উচ্চচাপের লক্ষণ কী কী? সাধারণ লক্ষণগুলি হল হঠাৎ শরীরের ওজন বা কর্মক্ষমতা কমে যাওয়া, অবসাদ বোধ লক্ষ্য করা, মাথায় ও ঘাড়ে যন্ত্রণা বোধ হওয়া, অনিদ্রা, হাত পা ফুলে যাওয়া, পরিশ্রম করতে গেলে হাত ধরা প্রভৃতি। এছাড়াও রক্তচাপ যদি ভয়ানক বেড়ে গিয়ে উপরে 200 এবং নিচে 100 কিংবা তারও বেশি হয়, তবে রোগীর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে পক্ষাঘাত হওয়া বা হৃদযন্ত্র বিকল হয়ে হার্ট ফেলিয়ার হওয়াও কিছু বিচিত্র নয়। সবশেষে আসা যাক রক্তের উচ্চচাপের চিকিৎসার কথায়। এক্ষেত্রে সর্বাগ্রে প্রয়োজন রোগ নির্ণয়, অর্থাৎ রক্তচাপ কি সত্যিই বেশি নাকি কোনো সাময়িক কারণে বৃদ্ধি পেয়েছে যা আপনা আপনি আবার স্বাভাবিক হয়ে আসবে। যদি দেখা যায় রক্তচাপ বেশি, তবে দেখতে হবে কত বেশি, অল্প, মাঝারি না মারাত্মক। যদি অল্প হয় তবে কোনো ওষুধপত্রেরই প্রয়োজন হয় না, কেবলমাত্র জীবনযাত্রা প্রণালীর সামান্য হেরফের করলেই সুফল পাওয়া যায়। যেমন কায়িক পরিশ্রম করে দেহের ওজন কমানো, খাদ্য তালিকা থেকে লবণ জাতীয় পদার্থের ব্যবহার উঠিয়ে দেওয়া, ধূমপান বা মদ্যপান থেকে সংযত হওয়া, মনকে যথাসম্ভব দুশ্চিন্তামুক্ত করে রাখা ইত্যাদি। উচ্চচাপ যদি মাঝারি মাত্রার হয় তবে হালকা কিছু ওষুধ খাওয়ার প্রয়োজন হতে পারে, অনিদ্রার জন্য ডায়াজেপাম জাতীয় ওষুধ এবং তাতে কাজ না হলে ডায়ুরেটিক গোত্রীয় ওষুধের সাথে সাথে এর সাথে যোগ করা হতে পারে। দ্বিতীয় ওষুধটির কাজ হল শরীর থেকে জমা জল ও লবণ জাতীয় পদার্থ প্রস্রাবের সঙ্গে বের করে দেওয়া। এতেও কাজ না হলে অ্যাটেনোলল, নিফেডিপিন বা ইনালাপ্রিল জাতীয় আধুনিক কিছু ওষুধেরও প্রচলন রয়েছে। উচ্চচাপ যদি মারাত্মক হয় তবে রোগীর প্রাণ সংশয় পর্যন্ত হতে পারে, এক্ষেত্রে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হাসপাতালে ভর্তি করা আবশ্যক। সবশেষে রক্তের উচ্চচাপ সম্পর্কে কয়েকটি প্রয়োজনীয় তথ্য সর্বদা মনে রাখা দরকার। 1. সাময়িক রক্তচাপ বৃদ্ধি ঘটলে তার জন্য বিশেষ কোনো চিকিৎসার প্রয়োজন নেই। 2. ওষুধ ছাড়াও সংযমী জীবনযাত্রা, পরিমিত আহার ও কায়িক পরিশ্রম অত্যন্ত জরুরি। 3. চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যথাযথ ওষুধ সেবন ও হঠাৎ ওষুধ পরিহার করা বিপজ্জনক। 4. রক্তের উচ্চচাপ চিহ্নিত হলেই রোগীর আনুষঙ্গিক পরীক্ষা নিরীক্ষা করিয়ে নেওয়া অবশ্য প্রয়োজন।
2: শুনলেন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য আকাশবাণীর শিলিগুড়ি। এখন প্রচলিত লোকগীতির অনুষ্ঠানে শুনবেন ভাওয়াইয়া শিল্পী কণিকা দাস কুণ্ডু।

প্রচলিত লোকগীতির অনুষ্ঠানে দুখানি ভাওয়াইয়া শুনলেন শিল্পী কণিকা দাস কুণ্ডু। আকাশবাণী শোলেকুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 421.9 মিটারে অর্থাৎ 711 কিলো হার্জে এবং শুনছেন নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী চিন্ময় চট্টোপাধ্যায়।

0: এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন শিল্পী চিন্ময় চট্টোপাধ্যায়। শিল্পীর পরের অনুষ্ঠান রয়েছে আজ রাত 10:10 আকাশবাণী শিলিগুড়ি। শুরু হচ্ছে প্রত্যুষা।
1: সুপ্রভাত। 1934 সালের আজকের এই দিনে মৌমাছি পালনের প্রবর্তক আন্তন জানসা জন্মগ্রহণ করেন, আর সেই কারণে আজকের দিনটি অর্থাৎ 20 মে পালিত হয় বিশ্ব মৌমাছি দিবস। আন্তর্জাতিক এই দিবসের উদ্দেশ্য হল বাস্তুতন্ত্রের জন্য মৌমাছি এবং অন্যান্য পরাগায়নকারীদের ভূমিকাকে স্বীকার করা। জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো 2017 সালে 20 মে বিশ্ব মৌমাছি দিবস হিসেবে ঘোষণা করার জন্যে স্লোভেনিয়ার প্রস্তাব অনুমোদন করে। তখন থেকে এই তারিখে দিবসটি পালন করা হয়। মেট্রোলজি অর্থাৎ মাত্রা বিজ্ঞান। আজ বিশ্ব মেট্রোলজি দিবস অর্থাৎ মাত্রা বিজ্ঞান দিবস। এটি এমন একটি বৈশ্বিক দিবস যেটি প্রতিবছর মে মাসের 20 তারিখে বিশ্বের সর্বত্র এসআই ইউনিট তথা আন্তর্জাতিক একক পদ্ধতির জন্য উদযাপিত হয়। তারিখটি 1875 সালের মিটার কনভেনশন স্বাক্ষরের বার্ষিকী। মেট্রোলজি হল পরিমাপ তথা মাত্রা সম্বন্ধীয় বিদ্যা ও তার অধ্যয়ন। আন্তর্জাতিক ওজন ও পরিমাপ ব্যুরো বা ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ লিগাল মেট্রোলজি এর যৌথ সিদ্ধান্তে বাস্তবায়িত হয়। আজ পালিত হচ্ছে বিশ্ব মাত্রাবিজ্ঞান দিবস অর্থাৎ বিশ্ব মেট্রোলজি দিবস। এবারে চলে আসি প্রত্যুষার এ মাসের চিঠির বিষয়। প্রত্যুষার এ মাস অর্থাৎ মে মাসের চিঠির বিষয় রবি কিরণে। এ নিয়ে চিঠি লিখেছেন তাপস কুমার ঘোষ, গ্রাম পাথরঘাটা, পোস্ট বহরকুলি, কালনা, পূর্ব বর্ধমান থেকে। আপনি লিখছেন আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণের

মাঝে যিনি আপন স্থান দখল করে মানব মনের মণিকোঠায় আজও বিরাজমান, তিনি হলেন রত্নপ্রসবিনী বঙ্গজননীর কৃতিসন্তান রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি আপন প্রতিভার দদীপ্যমান দূতিতে জগৎ সংসার উদ্ভাসিত করেছেন। রবিরশ্মি যেমন দুনিয়ার অন্ধকার দূর করে আলোক উজ্জ্বল করে তোলে, তেমন কবীন্দ্র রবীন্দ্রনাথ কবিতা, গান, নাটক, ছোট গল্প, উপন্যাস ও চিত্রকলায় বিচিত্র রবিকিরণ বিচ্ছুরণ ঘটিয়েছেন। অমল ও দইওয়ালা নাটিকায় শৈশবহারা শিশু অমল যেন প্রকৃতির উন্মুক্ত অঙ্গনে বেরিয়ে আসতে চায়। রক্তকরবীর রঞ্জন যেন যান্ত্রিকতার শিখলে আবদ্ধ। সংস্কারপূর্ণ অচলায়তন ভাঙার পক্ষপাতী সংস্কার শূন্য পঞ্চক, আসলে অমল রঞ্জন পঞ্চক সমকালের সাক্ষীবাহী চরিত্রগুলো যেন মুক্তমনা রবীন্দ্রনাথের জীবন ও দর্শনের পরিচয় বহন করে। আবার তোতাকাহিনীর ঘোর বিরোধী তিনি। বুঝতে পারি আধুনিক প্রচলিত ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থায় ব্যথিত শিক্ষাবিদ রবীন্দ্রনাথের অন্তরের অসন্তোষ। সমাজ সচেতন শিল্পীর মতোই সমাজের বুকে জগদ্দল পাথরের মতো চেপে বসা পণপ্রথাকে দূরীভূত করতে চেয়েছিলেন। নারী শিক্ষার বিস্তার ঘটিয়ে নারী স্বাধিকার প্রতিষ্ঠার পক্ষপাতী ছিলেন তিনি। স্বদেশ বৎসল রবীন্দ্রনাথ স্বদেশী আন্দোলনে যোগ দিয়ে দেশোদ্ধারেও ব্রতী হন। আমার মনে হয় স্বদেশপ্রেমিক শিক্ষাবিদ সমাজ সংস্কারক রবীন্দ্রনাথের মতাদর্শ গ্রহণ করে বাস্তব জীবনে প্রয়োগে বর্ণালী রবিকিরণের ছটায় মানব জীবন ধন্য ও পূর্ণ হয়ে উঠবে। তাই তো রবিকিরণে অবগাহন করে বলি, তোমার পায়ের পাতা সবখানে পাতা, কোনখানে রাখব প্রণাম। লিখেছেন তাপস কুমার ঘোষ। গ্রাম পাথরঘাটা, পোস্ট বহরকুলি, থানা কালনা, জেলা পূর্ব বর্ধমান।

শোভন আইচ উকিলপাড়া চালতিয়া বহরমপুর মুর্শিদাবাদ থেকে লিখছেন, আমায় তুমি অশেষ করেছ এমনই লীলা তব, রবিকিরণে উদ্ভাসিত সকল প্রকৃতি যেন সলজ্জ ভঙ্গিতে মুখপানিছে, কেন যামিনী না যেতে জাগালে না এই আক্ষেপে। চতুষ্পার্শ্বে প্রাণের রূপ লাবণ্য সজীব হয়ে উঠেছে, বাতাস চঞ্চল হয়ে ছুটে বেড়ায় যেন আপন সীমা ছাড়িয়ে কোনো মহত্তর সংবাদ সে বয়ে নিয়ে চলেছে। প্রতিটি সবুজ পাতার সাথে তার কানাকানি, ওই মহামানব আসে। প্রিয় প্রত্যুষা, দ্বিধাহীনভাবে বলা যায় এই সময়টা রবির সময়, চিরনতুন রবীন্দ্রনাথ ঠাকুর। তাঁর জন্মজয়ন্তীর এই সময়ে রবিকিরণের ছটায় দ্যুতিময় হয় তাঁর জীবনচর্যা, চলতে থাকে বছরভর। ভোরে সূর্য প্রণাম, ওং জবা কুসুম শঙ্কাশং, সেই মতো আমার প্রণাম। বিজ্ঞান যেমন শিখিয়েছে সূর্য একটি নক্ষত্র, পরম বিশ্বাসে শিখেছি, তাই আত্মবিশ্বাস নিয়ে হাত জোর করে সম্মুখে চেয়ে গিয়ে উঠি, তোমারই করিয়াছি জীবনের ধ্রুবতারা। রবীন্দ্রনাথ সেই বাঙালি কবি যিনি বিশ্বব্যাপী তাঁর স্বাক্ষর রেখেছেন, ভ্রমণপ্রিয় দার্শনিক, তিনি যখন যেখানে পা রেখেছেন সেই দেশ তাঁর নামে ডাকটিকিট ছেপেছে, রাস্তার নাম রেখেছে, যে দেশে গেছেন বিনিময় করেছেন স্বদেশের সংস্কৃতি, নিয়ে এসেছেন সে দেশের সকল মঙ্গল, ভেবেছেন দিবে আর নিবে মিলাবে মিলিবে, বলেছেন বিশ্ব সাথে যোগে যেথায় বিহারও, সেইখানে যোগ তোমার সাথে আমারও। আমার কবি বিশ্ব মানবতার অঙ্গ, তাঁর আঁকা ছবি তার সৃষ্টিতে মুক্তির আশ্বাস মেলে। কবি শিখিয়েছেন আপনারে দীপ করি জালো, আপনার যাত্রাপথে আপনি দিতে হবে আলো। লিখেছেন শোভন আইচ উকিলপাড়া চালতিয়া বহরমপুর মুর্শিদাবাদ থেকে। অদিতি দে চট্টোপাধ্যায় গোকুলপুর বিধানচন্দ্র বিদ্যাভবন ইন্দা খড়গপুর পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন, তোমার জন্য কোকিলের কুহতান, তোমার জন্য সন্ধ্যার মেঘমালা, তোমার জন্য মনমধুপের গান, নব আনন্দের সাজাই বরণ ডালা, তোমার জন্য ঝড়ে নির্ঝর ধারা, এঁকে বেঁকে চলে মনোরম ছোট নদী, শিউলি সুবাসে মন হয় মাতোয়ারা, সকল রসের ধারা বহে নিরবধি, শৈশবে তুমি সহজ পাঠের কবি, যৌবনে তুমি বিজয় শঙ্খ ধ্বনি, জীবন সায়নী অস্তাচলের রবি, সোনার তরিতে চেতনার আগমনী, তোমাকে প্রকাশ দারুণ অগ্নিবাণে, পাগলা হাওয়ার বাদলও দিনের শেষে, সুরের আগুন জেলে দিলে মনে প্রাণে, গোধূলি গগনে মেঘের সন্নিবেশে, বৈশাখী দিনে এসেছ জ্যোতির্ময়, তুমি অনন্ত তুমি অবিনশ্বর, শেষের কবিতা শ্রাবণী কি শেষ হয়, তোমার কিরণে তুমি চিরভাস্বর। লিখেছেন অদিতি দে চট্টোপাধ্যায় গোকুলপুর বিধানচন্দ্র বিদ্যাভবন ইন্দা খড়গপুর পশ্চিম মেদিনীপুর থেকে। সুশান্ত নন্দী আশ্রমপাড়া ইসলামপুর উত্তর দিনাজপুর থেকে লিখছেন, প্রিয় প্রত্যুষা, তোমার জন্য শুভকামনা, তুমি থেকো ভীষণ ভালো, তোমার জন্য ছড়িয়ে দিলাম রবির কিরণ রবির আলো, সেই আলোতেই তোমার জন্য আজ এক ঝুলি আলোকবর্তিকা, নির্ধারিত বিষয় রবির কিরণ পাঠিয়ে দিলাম অন্তর্জালের ডাকবাক্সে, রবিকিরণে সোনার হাসি, ঘুম ভাঙালো আলোর বাঁশি, নীল আকাশে রঙের খেলা, বসল মনে খুশির মেলা, রবিকিরণ শুধু সকালের আলো নয়, এই যেন জীবনের পূর্ণ জন্মের আহ্বান, অন্ধকার রাত পেরিয়ে যে আলো ধীরে ধীরে পৃথিবীকে স্পর্শ করে, তার মধ্যেই লুকিয়ে থাকে নতুন দিনের প্রতিশ্রুতি, জানালার ধারে দাঁড়িয়ে যখন সেই সোনালি আলো গায়ে মাখি, মনে হয় সমস্ত ক্লান্তি ধুয়ে যাচ্ছে, মন হয়ে ওঠে নির্মল, এই আলোতেই যেন বেঁচে ওঠে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার সুর, যেখানে প্রকৃতি প্রেম আর মানবতার মেলবন্ধন এক অনন্ত স্রোতে বয়ে চলে। এই রবিকিরণ আমাদের শেখায় আশার ভাষা, হতাশার মাঝেও শেখায় আমাদেরকে আলোর দিশা খুঁজে নিতে, প্রতিটি ভোর যেন এক নতুন প্রতিজ্ঞা, নতুন সাহস, নতুন উদ্দীপনা ও নতুন স্বপ্নের আহ্বান, মাটির গন্ধ, শিশির ভেজা ঘাস আর নরম আলো মিলিয়ে তৈরি হয় এক নিঃশব্দ কবিতা, ছন্দ আর সুরের মায়াজাল, যা হৃদয়ের গভীরে বাঁচতে থাকে অবিরাম।
রবিকিরণে ভেজা সকাল, পাখির কূজন, পাতার মর্মর আর নরম বাতাসে হয়ে ওঠে এক অপূর্ব আলোক রশ্মি। এই আলো আমাদের শেখায় অন্ধকার থেকে আলোর পথে এগিয়ে আসার মন্ত্র, প্রতিটি দিনই নতুন করে শুরু করার মন্ত্র, শেখায় নতুন স্বপ্ন দেখার অদম্য সাহস। লাগলো পালে রবির কিরণ, স্বপ্নগুলো মেলছে ডানা, আলো ছুঁয়ে বাঁচার গানে হারিয়ে যাওয়ার নেই কমানা। লিখেছেন সুশান্ত নন্দী, আশ্রমপাড়া, ইসলামপুর, উত্তর দিনাজপুর থেকে। কবিতা বণিক মহানন্দাপাড়া হিলকাট রোড শিলিগুড়ি থেকে লিখছেন, আজ রবির প্রথম কিরণের শুভেচ্ছা প্রত্যুষা, বৈশাখের সূর্য করোজ্জ্বল দিনে আকাশ ভরা আলোর মহিমা। প্রত্যুষা, পূরব মেঘ মুখে পড়েছে রবি রেখা, তুমি বাজালে যে সুর প্রভাত আলোয়, রবিকিরণে মধুর আহা কিবা মধুর মধু সব, প্রকৃতি যেন মধুময়। তাই তো কবি গেয়েছেন, মধুর মদিরির রসরাশি আজি শূন্য তলে চলে ভাসি, মহাবিশ্বে মহাকাশে মধুর রবি কিরণই জীবন ধারণ করি, মায়ার কুজ্ঝটি জাল দূর হয়, গ্লানি মুছে যায়। এমনই বৈশাখী দিনে বাংলার ঘরে উদিত হলেন যে রবি, তিনি বিশ্ব বরেণ্য কবি, তার অমর কীর্তি প্রতিটি বাঙালির জীবনে আশা ভরসা শান্তি সাহস শক্তি যোগায়। তাঁর স্বদেশী গান স্বাধীনতা সংগ্রামীদের উৎসাহিত করত, শক্তি যোগাত, আজও যোগায়। আমাদের বিশ্বকবি রবির কিরণ ছড়িয়েছে তাঁর রচিত অসংখ্য গান, কবিতা, প্রবন্ধ, চিঠি, গল্প, উপন্যাস ইত্যাদির মাধ্যমে প্রতিটি মানব হৃদয়ে। জানো প্রত্যুষা, মানুষের একাকিত্ব ঘোচায় আমাদের গর্বের রবির লিখন। শিশু শিক্ষা এনেছেন বৈদিক ধারাকে, উপনিষদের মন্ত্রোচ্চারণে দিন শুরু, প্রাকৃতিক পরিবেশে শিক্ষা, প্রকৃতি পরিচয়, বৃক্ষরোপণ, হলকর্ষণ, হস্তশিল্প, নাচ, গান, আঁকার সাথে কাটুম কুটুম শিক্ষা। কোনো জিনিস ফেলনা নয়, ফেলনা জিনিস দিয়ে প্রয়োজনীয় জিনিস তৈরি। অপূর্ব আলপনা, তার আবিষ্কার বাটিক শিল্প খুব জনপ্রিয়। চর্মশিল্পেও নানা ধরনের আর্টের সাথে বাটিক আর্ট। সাহিত্যে নতুন উপাদান পেয়েছি রাধাকৃষ্ণের প্রেমকে ব্রজবুলি ভাষায় বৈষ্ণব পদাবলী কীর্তনাঙ্গে ছদ্ম নামে ভানুসিংহের পদাবলী রচনা। বাঙালি জীবন উদ্ভাসিত এই রবি কিরণে। লিখেছেন কবিতা বণিক, আগমনী অ্যাপার্টমেন্ট, মহানন্দাপাড়া, শিলিগুড়ি থেকে। ফুলকুমার বেরা বারচণ্ডীভেটি আমতলিয়া কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে লিখছেন, প্রভাতের রবির অমৃতময় আলো মেখে ঘুম ভাঙে বিশ্ব চরাচরের জীবকুলের, তার কিরণ ছটায় উদ্ভাসিত জাগতিক সৃষ্টি, তার জ্যোতির বিভাস মেখে আমরা নির্মল সকালে মিলে দিই হৃদয় শতদলের সকল পাপড়ি। জীবকুল, বৃক্ষকুল, প্রাণীকুল, মনুষ্যকুল সবাই রবির আলোয় কিরণধারায় স্নাত হয়ে জীবনের নৌকো বেয়ে চলে সমুখ পানে। রবির কিরণ আমাদের মন ও মননকে করে সঞ্জীবিত, রবির কিরণের অভাবে আমাদের সব সম্ভাবনার অপমৃত্যু ঘটে, তার অভাবে আঁধারে ঢেকে যায় বিশ্ব চরাচর, অপমৃত্যু ঘটে জীবনের সব মুকুলিত স্তোত্রধ্বনি। আর এই রবির কিরণের মতো আলো জ্বালিয়ে আমাদের জীবনের সমস্ত পথ রেখাকে আলোকিত করে রেখেছেন আর এক রবি, রবীন্দ্রনাথ। জ্যোতির্ময় সপ্তর্ষির তপলোক তলে যিনি ছড়িয়ে গেছেন মুঠো মুঠো নির্মল শস্যের বেদ গান, বাঙালি সংস্কৃতির গৌরব কবি সার্বভৌম রবীন্দ্রনাথ সুন্দরের আরাধনায়, মানবতার পূজায় তিনি তার পঞ্চ ইন্দ্রিয়ের যে পঞ্চ প্রদীপ জ্বালিয়ে হৃদয়ের নৈবেদ্য নিবেদন করে গেছেন, তা আমাদের কাছে দেবতার আশীর্বাদ বলে বিবেচিত হয়। বাস্তবের উত্তাল তরঙ্গাভিঘাতে যখন জর্জরিত হয়, বিধ্বস্ত হয় মনের আকর, তখন পরম ভরসার প্রতীক তাকে স্মরণ করে বলি, সত্য মঙ্গল প্রেমময় তুমি, ধ্রুবজ্যোতি তুমি অন্ধকারে, তুমি সদা যার হৃদয়ে, বিরাজ দুঃখ জ্বালা সেই পাশরে, সব দুঃখ জ্বালা সেই পাশরে। সূর্য শশী নক্ষত্র লোকে যার বন্দন গানে, যেমন ঢেউয়ে ঢেউয়ে রবির কিরণ দোলে আসি, ঠিক তেমনি আমাদের জীবনেও এই কিরণ আধার কুড়ির বাঁধন টুটে হিল্লল তোলে আমাদের জীবনের পূর্ব উদয়গিরি ভালে। লিখেছেন ফুলকুমার বেরা,
বারচণ্ডীভেটি আমতলিয়া কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে। রথীন্দ্র কুমার চক্রবর্তী চালসা জলপাইগুড়ি থেকে লিখছেন, এক রবি কিরণে সরে যায় ঘন আধারের পর্দা, আকাশ থেকে ছড়িয়ে পড়ে আলোক কণা, ভূমিতে নদী সাগরে পর্বতে কন্দরে জাগে বিশ্ব জুড়ে অফুরার প্রাণস্পন্দন, বীজে অঙ্কুরে তরুফুল দলে অঙ্কিত হয় সৃষ্টির অপরূপ আলিম্পন, জলে স্থলে অন্তরীক্ষে ধ্বনিত হয় জীবনের কলতান, বৃক্ষের শাখায় শাখায় বিহগের পাখায় পাখায় জীবের চলনে গমনে পেশিতে রুধিরে স্ফুরিত হয় অবরুদ্ধ আবেগের আশি। আর এক কবি রবি বিরাজমান অন্তর গভীরে, সে দীপ্তিতে আমরা মুখর সুন্দরতম বাচিকে, এ কিরণে রবিগান কথাসুর ভাবে করে হৃদয় হরণ, আনন্দ অবগাহন করায় অপরিমেয় শুদ্ধতায়, অসুন্দর বাতাবরণে দেয় সুন্দরের পরশ এ কিরণ প্রতিভা, সাহিত্য সৃষ্টিতে জাগায় মহাসাগরের হিল্লোল, বিশ্বজুড়ে মননশীল সব চিত্ত ভরে দেয় অপরিমেয় মুগ্ধতায়, এ রবি কিরণ চেতনার আলো ছড়ায় বিশ্বভুবনে, যুদ্ধের বিরুদ্ধে তোলে শান্তির শাশ্বত বাণী, পরাধীনতার গ্লানিভারে নত দেশবাসীর চোখে আঁকে স্বাধীনতার স্বপ্ন, সামাজিক কুসংস্কার মুছে যৌক্তিক বুদ্ধিমত্তায় আলোকিত করে নারী স্বাধীনতার মঙ্গল পথ, দিশা দেখায় সমবায়ে পল্লী সঞ্জীবন রূপরেখা রচে বিজ্ঞান অনুসন্ধিৎসার, ব্রাত্যজনের জীবনকে আনতে প্রয়াসী সমাজের মূল স্রোতে, এ রবি কিরণে প্রকৃতি কত বিচিত্র রূপে হয়েছে প্রতিভাত, অশিক্ষা দারিদ্র অজ্ঞতা কুসংস্কার ধর্মান্ধতা সাম্প্রদায়িকতা বর্ণবিদ্বেষের বিরুদ্ধে রটেছে নব নব বার্তা, এ কিরণ আলোকে আমরা রাখি পড়েছি মৈত্রীর, পেয়েছি আনন্দ কাজ করার প্রেরণা, সমব্যথী হয়েছি লাঞ্ছিতের সর্বহারার, এ রবি কিরণের অন্য নাম শিল্প সাহিত্য সংস্কৃতি দর্শন রাজনীতি সমাজনীতি বিজ্ঞান সর্বক্ষেত্রে যুগান্তকারী ভাবনার নবজাগরণ। লিখেছেন রথীন্দ্র কুমার চক্রবর্তী চালসা জলপাইগুড়ি থেকে। মিহির কুমার মণ্ডল, আপনি লিখছেন, নিবেদিতা প্লেস পোস্ট বেনাচিতি দুর্গাপুর জেলা পশ্চিম বর্ধমান থেকে, পুরাতনকে বিদায় দিয়ে এই রবি মাসে রবি কিরণে শুচিশুভ্র হয়ে নতুনকে আহ্বান করে বলি,

এসো হে বৈশাখ। বলা যেতে পারে বছরের প্রথম দিন থেকেই সমগ্র দেশ রবি বন্দনায় মেতে ওঠে। রবিকিরণ জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে আমাদের মধ্যে প্রবেশ করে, রবিকিরণে উদ্ভাসিত হয় আমাদের চেতনা। এ কিরণ ছড়িয়ে পড়ে দিক হতে দিগন্তরে, তাঁর কিরণে আলোকিত হয়ে স্থানুবত চিন্তাভাবনার পালে লাগে মুক্ত ভাবনার হাওয়া। সংস্কারের বেড়াজাল ছিন্ন করে নিজেদের কৃষ্টির দিকে, ঐতিহ্যের দিকে ফিরে তাকায়। ওনার কিরণ আমাদের উদ্বিগ্ন মন শান্ত করার মন্ত্র শেখায়। সেই মন্ত্র হল আনন্দম পরমানন্দম পরম সুখম পরমা তৃপ্তি। রবির কিরণ ছড়িয়ে পড়ে গানে গন্ধে। একটি গানের সুরে বলতে ইচ্ছে করছে, প্রেমে প্রাণে গানে গন্ধে আলোকে পুলকে, প্লাবিত করিয়া নিখিল দুলোক ভুলোকে, তোমার অমল অমৃত পড়িছে ঝরিয়া, দিকে দিকে আজ ছুটিয়া সকল বন্ধ, মূরতি ধরিয়া জাগিয়া ওঠে আনন্দ, জীবন উঠিল নিবিড় সুধায় ভরিয়া। এই কিরণ নিরন্তর ছড়িয়ে পড়ছে এই ধরাতে, যা প্রকৃতির আর মানুষের জীবনযাপনের অন্বয়ে নবনবরূপে প্রকাশ পাচ্ছে। লিখেছেন মিহির কুমার মণ্ডল, নিবেদিতা প্লেস, মেনাচিতি, দুর্গাপুর জেলা, পশ্চিম বর্ধমান থেকে। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সি। মা বাবার প্রতি শ্রদ্ধাবনত চিত্তে আমরা অনেকেই কম বেশি এই শ্লোক দুটি জানি। মা বাবা দুটি ছোট শব্দ, এই দুটি শব্দের মধ্যে লুকিয়ে আছে আদর স্নেহ ভালোবাসা, যা দুনিয়ার কোনো মাপযন্ত্র দিয়ে পরিমাপ করা অসাধ্য। তাদের জন্য এই পৃথিবীতে চোখ মেলা, তারাই আমাদের জীবনের ঈশ্বর। বাবার ছায়া আর মায়ের স্নেহের আঁচল আমাদের সবচেয়ে নির্ভর স্থল, পরম আশ্রয়। মা বাবা কত স্বার্থ ত্যাগ করেন আমাদের মুখে হাসি ফোটানোর জন্যে, তাদের আশীর্বাদই আমাদের জীবনের পাথেয়। সন্তান যত সম্পদশালী বিত্তশালী হোক না কেন, বাবা মায়ের ঋণ কি শোধ করা যায়? আপনার মননে চিন্তনে এই জিজ্ঞাসা কি করাঘাত করে? তাহলে সেই অনুভবকে লিখিত রূপে পাঠিয়ে দিন প্রত্যুষার দপ্তরে। প্রত্যুষার জুন মাসের বিষয়, মা বাবার ঋণ কি শোধ করা যায়? লিখুন এই ঠিকানায় aiarpratyusha@gmail.com। এছাড়াও সাধারণ ডাকযোগেও আপনি আপনার চিঠি পাঠাতে পারেন। সহজ ভাষায় 200 শব্দের মধ্যে লিখুন প্রত্যুষার জুন মাসের বিষয়, মা বাবার ঋণ কি শোধ করা যায়।

0: প্রত্যুষা আজ এ পর্যন্তই, প্রত্যুষা আবার আগামীকাল। নমস্কার।
1: প্রত্যুষা শুনলেন উপস্থাপনায় সোমনাথ দাস, আকাশবাণী শলিকুড়ি। এখন জানিয়ে দিই আজ সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে। সকাল 7:45 শুনবেন নজরুল গীতি, শিল্পী ভাস্বতী দাম। শিল্পীর কণ্ঠে নজরুল গীতি আবারও শুনবেন 8:30। সকাল 8:30 রয়েছে লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো আকাশবাণী। 9:00 আধুনিক গান, শিল্পী সুমন চট্টোপাধ্যায়। 9:30 এবং 3:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এবং গান পরম্পরায় শুনবেন খেয়াল, শিল্পী পণ্ডিত অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়। 10:00 সীমান্ত কথা, 10:20 অতুল প্রসাদের গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে, 10:30 বিজ্ঞাপনদাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান NCERT। 11:00 কিছু কথায় কিছু গানে লাইভ ফোন ইন অনুষ্ঠান, 11:30 বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য পাঠ্য বিষয় ইতিহাস পাঠদান করবেন পূর্বধানতলা হাইস্কুলের শিক্ষিকা অমৃতা সেন। 12:00 কথায় সুরে, 1:00 মহিলা মজলিস অনুষ্ঠানে গরমে সুস্থ থাকতে চাই হালকা স্বাস্থ্যকর খাবার, আলোচনায় অংশ নেবেন সোমা আইচ সাথে কৃষ্ণা কর্তে। আদি সুর রয়েছে 1:50। 3:30 যুব অনুষ্ঠানে কবিতার ভুবনে কবিতা শোনাবে সৃজিতা রায়চৌধুরী, পরিণীতা পাল ও রূপসা ঘোষ। 4:30 ক্রীড়াঙ্গন, এই অনুষ্ঠানে উত্তরবঙ্গে ডিসকাস থ্রো ও সাই, এ বিষয়ে আলোচনা শুনবেন। 5:00 জওয়ান ভাইদের জন্য হিন্দি ছায়াছবির গান। 5:30 লাইভ ফোন ইন অনুষ্ঠান আনন্দধারা। 6:05 বিচিত্রা অনুষ্ঠানে শুনবেন যাত্রাপালা কৃষ্ণজননী যশোদা, পরিবেশনায় আনন্দভারতী অপেরা, আজ শুনবেন দ্বিতীয় পর্ব। 7:05 হিন্দি ছায়াছবির গান। 9:15 গজল শুনবেন শিল্পী গুলাম আলী। 9:30 গানে গানে লাইভ ফোন ইন অনুষ্ঠান। 10:10 রবীন্দ্রসঙ্গীত শুনবেন শিল্পী চিন্ময় চট্টোপাধ্যায়। 10:30 লাইভ ফোন ইন অনুষ্ঠান মনের জানালা। শুনলেন আজকের পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে। এবারে বলি আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্রের পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে। 7:30 হাম হে রাহি বিয়ারকে, 8:15 ত্রিবেণী, 9:00 ইন্দ্রধনু, 10:00 হ্যালো ফরমাইশ, 11:00 চয়নিকা, 12:05 ইয়াদো কি মেহফিল, 2:30 সাদাবাহার নাগমে, 4:00 শুনবেন সখি সহেলি, 5:00 ছায়া গীত, 5:30 তারানে ন্যায় পুরাণে গানের ভেলা রয়েছে, 6:05, 7:00 জয়মালা, 8:00 হাওয়া মহল, 10:00 ছায়া গীত। শুনলেন আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্রের পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে। এবারে জানিয়ে দিই ট্রাফিক সংক্রান্ত খবরাখবর। দার্জিলিং মোড় ক্রসিং মোড়ে উন্নয়নমূলক কাজ চলছে, এটি পরিচিত যানজটপূর্ণ এলাকা, সম্ভব হলে বিকল্প রাস্তা ধরুন। NH10 শিলিগুড়ি গেট থেকে চম্পাশাড়ি মোড় রাস্তার উন্নয়ন ও মেরামতের কাজ চলছে, ধীরে গাড়ি চালান। NH10 সালুগাড়া সড়কের উপর নির্মাণ কাজ চলছে, গতি নিয়ন্ত্রণে রাখুন, অন্য গাড়ি থেকে দূরত্ব বজায় রাখুন। শাহুটাঙ্গি আম্বারি লিঙ্ক ব্রিজ, তিস্তা কানাল ক্যানাল মোড় নতুন সেতু নির্মাণের কারণে ব্রিজটি বন্ধ রয়েছে। বেলাকবার শিলিগুড়ি এবং আম্বারি শাহুটাঙ্গির মধ্যে যাতায়াতকারী যাত্রীদের নওয়াপাড়া মোড় বিকল্প রাস্তা ধরতে আহ্বান করা হচ্ছে। শুনলেন ট্রাফিক সংক্রান্ত খবরাখবর আকাশবাণী শিলিগুড়ি। আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত 7:25 বাংলা সংবাদ, তারপর স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী, খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5 দেশ সফরের অন্তিম পর্যায়ে গতরাতে ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন। তিনি সে দেশের রাষ্ট্রপতি সার্জিও মাতারেলা এবং প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সাক্ষাৎ করবেন। মার্কিন ফরেন সেক্রেটারি মার্কো রুবিও আগামী 23 মে 4 দিনের ভারত সফরে আসছেন। কলকাতাতেও সফর করবেন তিনি। নতুন দিল্লির প্রধানমন্ত্রী সংগ্রহশালায় আজ থেকে দর্শকদের জন্য কৃত্রিম মেধা পরিচালিত মহাত্মা গান্ধীর একটি ত্রিমাত্রিক মূর্তি প্রদর্শিত হবে। পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা প্রকল্পের। আইপিএল ক্রিকেটে আজ ইডেন গার্ডেন্সে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5 দেশ সফরের অন্তিম পর্যায়ে গতরাতে ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন। তাঁকে স্বাগত জানান সে দেশের বিদেশমন্ত্রী আন্তোনিও তাজানি। শ্রীমোদীর সম্মানে নৈশভোজের আয়োজন করেন ইতালির প্রধানমন্ত্রী। তিনি পরে সে দেশের রাষ্ট্রপতি সার্জিও মাতারেলা এবং প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে এক বৈঠক করবেন। ভারত ইতালি পারস্পরিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি ভারত পশ্চিম এশিয়া ইউরোপ অর্থনৈতিক করিডোর নিয়ে আলোচনা করা হবে। 2025-19 জয়েন্ট স্ট্র্যাটেজিক অ্যাকশন প্ল্যানের পর্যালোচনাও করা হবে। এরপরে প্রধানমন্ত্রী রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএওতে যাবেন। এর আগে প্রধানমন্ত্রী গতকাল নরওয়ের রাজধানী অসলোতে তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে বলেন, ভারত এবং নর্ডিক দেশগুলি পরিবেশবান্ধব প্রযুক্তি এবং উদ্ভাবনী কৌশলগত অংশীদারিত্বে তাঁদের পারস্পরিক সহযোগিতা রূপান্তর করবে। তিনি আরও বলেন, ভবিষ্যতে বিশ্বের জন্য নির্ভরযোগ্য সমাধান তৈরিতে নর্ডিক দেশগুলি বিশেষ সহায়ক হবে। প্রধানমন্ত্রী ভারত নর্ডিক সম্পর্কের অগ্রগতির কথা তুলে ধরে বলেন, গত 1 দশকে এই 2 অঞ্চলের মধ্যে বাণিজ্য 4 গুণ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি ভারতে নর্ডিক দেশগুলির বিনিয়োগ 200% বেশি হয়েছে। এর ফলে ভারতের আরও বেশি উন্নতি হবে এবং নর্ডিক দেশগুলিতে বিভিন্ন কর্মসংস্থান সৃষ্টি হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, প্রতিটি নর্ডিক রাষ্ট্রের সঙ্গে ভারত তার পারস্পরিক সম্পর্কের বিকাশ ঘটাবে। তিনি আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টন ফ্রস্টডটির, ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেন এবং ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেটেরি অর্পোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। প্রধানমন্ত্রী বলেন, ভারত এবং নর্ডিক দেশগুলির মধ্যে গবেষণা ও স্টার্ট আপ ইকোসিস্টেম সহ অন্যান্য বেশ কিছু ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করা হবে।
1: और अन्य एफ्टा देशों के साथ हमने ट्रेड एंड इकोनॉमिक पार्टनरशिप एग्रीमेंट लागू किया और कुछ ही महीने पहले हमने भारत यूरोपियन यूनियन फ्री ट्रेड एग्रीमेंट किया जिसमें डेनमार्क, फिनलैंड और स्वीडन भी भागीदार हैं। इन महत्वाकांक्षी ट्रेड एग्रीमेंट से हम भारत और नॉर्डिक देशों के साथ संबंधों में এক নয়ে স্বর্ণিম যুগ কি শুরুয়াত করনে যা রহে।
0: প্রধানমন্ত্রী ইউক্রেন এবং পশ্চিম এশিয়ার সংঘাতে বন্ধের পক্ষে ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি সন্ত্রাসবাদ বিরুদ্ধে ভারত এবং নর্ডিক দেশগুলির দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।
1: আজ হাম সবনে মিলকর গ্লোবাল ইস্যুজ পর ভি বিচার সাজা কি বৈশ্বিক তনাব আর সংঘর্ষ কে ইস দৌর মে ভারত আর নর্ডিক দেশ সাথ মিলকর এক রুলস বেসড গ্লোবাল অর্ডার কো বল দেতে রহেঙ্গে আর ইউক্রেন হো ইয়া ওয়েস্ট এশিয়া হাম সংঘর্ষ কি শীঘ্র সমাপ্তি আর শান্তি কে প্রয়াসো কা সমর্থন করতে রহেঙ্গে হাম ইস বাত পর সহমত হ্যায় কি মাল্টিলেটারাল ইনস্টিটিউশনস কা রিফর্ম আবশ্যক ভি হ্যায় আর আর্জেন্ট ভি হ্যায় আর টেরোরিজম পর ভি হামারা ক্লিয়ার আর ইউনাইটেড স্ট্যান্ড হ্যায় নো কম্প্রোমাইজ নো ডাবল স্ট্যান্ডার্ড।
0: মার্কিন ফরেন সেক্রেটারি মার্কো রুবিও আগামী 23 মে 4 দিনের ভারত সফরে আসছেন। এটি তার প্রথম ভারত সফর। মার্কিন বিদেশ দপ্তরের তরফে জানানো হয়েছে, 4 দিনের এই সফরে নতুন দিল্লির পাশাপাশি কলকাতা, আগ্রা ও জয়পুরে যাবেন রুবিও। তাঁর এই সফরে জ্বালানি, বাণিজ্য, নিরাপত্তা ও প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত মার্কিন সহযোগিতা নিয়ে কথা হবে। 26 মে নতুন দিল্লিতে কোয়াড সম্মেলনে যোগ দেবেন মার্কিন বিদেশ সচিব। উল্লেখ্য, ভারত, অস্ট্রেলিয়া, জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্র এই গোষ্ঠীর সদস্য। নতুন দিল্লির প্রধানমন্ত্রী সংগ্রহশালায় আজ থেকে দর্শকদের জন্য কৃত্রিম মেধা পরিচালিত মহাত্মা গান্ধীর একটি ত্রিমাত্রিক মূর্তি প্রদর্শিত হবে। নতুন প্রযুক্তির মাধ্যমে মহাত্মা গান্ধীর আদর্শকে সকলের সামনে তুলে ধরা হবে। এখানে ব্যবহার করা হচ্ছে কৃত্রিম মেধা পরিচালিত হোলোবক্স প্রযুক্তি। এর আগে এই প্রযুক্তি ব্যবহার করে এখানে সর্দার বল্লভভাই প্যাটেল ও প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালামের মূর্তি স্থাপন করা হয়। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগত প্রকাশ নাড্ডা জেনেভায় আয়োজিত 79তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে সর্বজনীন স্বাস্থ্য পরিষেবা, ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা এবং বৈশ্বিক স্বাস্থ্য সংহতির প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। এবছর সম্মেলনের মূল ভাবনা বৈশ্বিক স্বাস্থ্য পুনর্গঠন, একটি যৌথ দায়িত্ব বা রিশেপিং গ্লোবাল হেলথ শেয়ার রেসপন্সিবিলিটি। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ভারত জুড়ে 1,85,000-এর বেশি আয়ুষ্মান আরোগ্য মন্দির চালু করা হয়েছে, এর ফলে তৃণমূল স্তরে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা প্রদান করা সম্ভব হয়েছে। পরে শ্রী নাড্ডা ভুটানের স্বাস্থ্যমন্ত্রী লিয়নপো টান্ডিন ওয়াংচুক এবং নেপালের নবনির্বাচিত স্বাস্থ্যমন্ত্রী নিশা মেহতার সঙ্গে বৈঠক করেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা কর্পোরেট আইন সংশোধন বিল 2026 সংক্রান্ত একটি যৌথ সংসদীয় কমিটির গঠন করেছেন। লোকসভার সাংসদ করা হয়েছে। কমিটিতে লোকসভার 21 জন এবং রাজ্যসভার 9 জন সাংসদ রয়েছেন। লোকসভার সদস্যদের মধ্যে রয়েছেন কমলজিৎ সেহরাওয়াত, বৈজয়ন্ত পাণ্ডা এবং ডক্টর নিশিকান্ত দুবে। অন্যদিকে রাজ্যসভা থেকে এই কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন বিনোদ শ্রীধর, তাওড়ে সুজিত কুমার এবং উজ্জ্বল দেওয়ারা নিকাম। নাইজেরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় নাইজেরিয়ায় ইসলামিক স্টেটের 175 জন সন্ত্রাসবাদী নিহত হয়েছে। নাইজেরিয়ার সেনা মুখপাত্র সামাইলা উবা গতকাল এক বিবৃতিতে এই কথা বলেন। তিনি এই যৌথ হামলায় সন্ত্রাসবাদীদের চেকপোস্ট, অস্ত্রাগার, সামরিক সরঞ্জাম এবং সন্ত্রাসবাদী কার্যকলাপে ব্যবহৃত আর্থিক নেটওয়ার্কের দপ্তর ধ্বংস করা হয়েছে বলে জানান। এর আগে গত সপ্তাহে মার্কিন ও নাইজেরীয় বাহিনীর এক যৌথ সামরিক অভিযানে ইসলামিক স্টেটের সিনিয়র কমান্ডার আবু বিলাল আল মিনুকি সহ বেশ কয়েকজন সন্ত্রাসবাদী নিহত হয়। আজকের প্রসঙ্গে কবিপক্ষে শুনবেন একটি আলোচনা, বাংলা চলচ্চিত্রের রবীন্দ্রনাথ ও তাঁর গান। চিত্র পরিচালক অশোক বিশ্বনাথনের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রবিবার 31 মে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11:00 থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাজ্যের মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা প্রকল্পের সরকারি বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার। নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দফতরের প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে, আগামী 1 জুন থেকে রাজ্যের মহিলাদের প্রতি মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। মহিলাদের আর্থিক ক্ষমতায়ন এবং সামাজিক উন্নয়নের লক্ষ্যেই এই প্রকল্প চালু করা হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী 25 থেকে 60 বছর বয়সী মহিলারাই এই প্রকল্পের সুবিধা পাবেন। তবে আবেদনকারী কোনো স্থায়ী সরকারি চাকরিতে থাকতে পারবেন না এবং কেন্দ্র বা রাজ্য সরকারের অধীনে কোনো দফতর, সরকারি সংস্থা, পঞ্চায়েত, পুরসভা বা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত হলে এই সুবিধা মিলবে না। পাশাপাশি আয়করদাতা মহিলারাও এই প্রকল্পের আওতার বাইরে থাকবেন। সরকারের নির্দেশিকায় আরও জানানো হয়েছে, প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তার আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে পাঠানো হবে। রেলমন্ত্রক জানিয়েছে, উত্তর রেলওয়ের দিল্লি পালওয়াল রুটে নতুন দিল্লি জাংশন কেবিন সেকশনে কভাজ 4.0 সফলভাবে চালু করা হয়েছে। এর ফলে নতুন দিল্লি স্টেশন ছাড়া নতুন দিল্লি মুম্বাই সেকশনের তিলক ব্রিজ থেকে পালওয়াল পর্যন্ত সম্পূর্ণ রেলপথ কভাজ সুরক্ষার আওতায় চলে এলো। তুগলকাবাদ, ওখলা, হজরত নিজামুদ্দিন এবং তিলক ব্রিজ এই 4টি স্টেশনে ট্রেন কোলিশন অ্যাভয়েডেন্স সিস্টেম বা ট্রেন দুর্ঘটনা প্রতিরোধ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। ভারতীয় রেল ব্রডগেজ নেটওয়ার্কের 99.6% বৈদ্যুতিকরণের কাজ সম্পন্ন করে এক বড় মাইলফলক অর্জন করেছে। চলতি বছরের মার্চ মাস পর্যন্ত ব্রডগেজ লাইনের 69,873 কিলোমিটারের বেশি অংশের সম্পূর্ণভাবে বৈদ্যুতিকরণ করা হয়েছে। এর ফলে ভারত ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বেশ কয়েকটি উন্নত দেশের থেকে এগিয়ে গেছে। অসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা DGCA অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার প্রতিষ্ঠানে DGCA আধিকারিকদের উপস্থিতিতে এয়ার ইন্ডিয়ার বোয়িং 787-8 বিমানের ফুয়েল কন্ট্রোল জ্বালানি নিয়ন্ত্রণকারী সুইচ পরিদর্শনের নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, এয়ার ইন্ডিয়ার ওই বিমানটি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বেঙ্গালুরু পৌঁছানোর পর চলতি বছরের 2 ফেব্রুয়ারি থেকে সেটির উড়ান বন্ধ রাখা হয়েছে। জাতীয় মাদক নিয়ন্ত্রণ সংস্থা নাডা সার্ভিসেস স্পোর্টস কন্ট্রোল বোর্ডের অঙ্কিত এবং রেলওয়ের জয়েশ পাতিলকে 3 বছরের জন্য নিষিদ্ধ করেছে। তাদের শরীরে নিষিদ্ধ উপাদান মেলোডোনিয়ামের উপস্থিতি পাওয়া যাওয়ার পর এই সিদ্ধান্ত। এর আগে 69তম ন্যাশনাল ক্রস কান্ট্রি চ্যাম্পিয়নশিপে অঙ্কিত তৃতীয় স্থান এবং জয়েশ 5ম স্থান অধিকার করেন। আইপিএল ক্রিকেটে আজকের ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। খেলা শুরু হবে সন্ধে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5 দেশ সফরের অন্তিম পর্যায়ে গত রাতে ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন। তিনি সে দেশের রাষ্ট্রপতি সার্জিও মাতারেলা এবং প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সাক্ষাৎ করবেন। মার্কিন ফরেন সেক্রেটারি মার্কো রুবিও আগামী 23 মে চার দিনের ভারত সফরে আসছেন। কলকাতা সফরও করবেন তিনি। নতুন দিল্লির প্রধানমন্ত্রী সংগ্রহশালায় আজ থেকে দর্শকদের জন্য কৃত্রিম মেধা পরিচালিত মহাত্মা গান্ধীর একটি ত্রিমাত্রিক মূর্তি প্রদর্শিত হবে। পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা প্রকল্পের সরকারি বিজ্ঞপ্তি জারি করেছে। আইপিএল ক্রিকেটে আজ কলকাতার নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে। কলকাতার ইডেন গার্ডেন্সে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যের মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা প্রকল্পে সরকারি বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্য সরকার কলকাতায় হাইকোর্টের নির্দেশ মেনে রাজ্যে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত নীতি বদল করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিভিন্ন সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয়ে পর্যালোচনা করতে আজ জেলা সফরে যাচ্ছেন। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি দুটি বাড়ির একাংশ ভেঙে ফেলার নোটিশ জারি করেছে পুরসভা। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে আগামীকাল পুনর্নির্বাচন। তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণায় রাজনৈতিক চাপানো তো শুরু। রাজ্য সরকার আন্তর্জাতিক পর্যায়ে সফল রাজ্যের ক্রীড়াবিদদের জন্য আর্থিক পুরস্কার বৃদ্ধির কথা ঘোষণা করেছে। আসছি বিস্তারিত খবরে। রাজ্যের মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা প্রকল্পে সরকারি বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ সরকার। নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে, আগামী পয়লা জুন থেকে রাজ্যের মহিলাদের প্রতি মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। মহিলাদের আর্থিক ক্ষমতায়ন এবং সামাজিক উন্নয়নের লক্ষ্যেই এই প্রকল্প চালু করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী 25 থেকে 60 বছর বয়সী মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন। তবে আবেদনকারীর কোনো স্থায়ী সরকারি চাকরিতে থাকতে পারবেন না এবং কেন্দ্র বা রাজ্য সরকারের অধীনে কোনো দপ্তর, সরকারি সংস্থা, পঞ্চায়েত, পুরসভা বা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত হলে এই সুবিধা মিলবে না। পাশাপাশি আয়কর্তা মহিলারাও এই প্রকল্পের আওতার বাইরে থাকবেন। সরকারি নির্দেশিকায় আরও জানানো হয়েছে, প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তার আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে পাঠানো হবে। বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় থাকায় সমস্ত উপভোক্তাকে স্বয়ংক্রিয়ভাবে অন্নপূর্ণা যোজনায় স্থানান্তরিত করা হবে। তবে এসআইআর 2026 মৃত, স্থানান্তরিত বা তালিকা থেকে বাদ পড়া ভোটারদের ক্ষেত্রে এই সুবিধা বন্ধ হবে। যদিও যাদের মামলা এখনও এসআইআর ট্রাইব্যুনালে বিচারাধীন অথবা যারা সিএর জন্য আবেদন করেছেন তাদের আবেদন এখনও নিষ্পত্তি হয়নি, তারা প্রকল্পের সুবিধা পেতে থাকবেন বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে। রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে রাজ্যে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত নীতি বদল করেছে। অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরে প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে, রাজ্যের ওবিসি তালিকায় থাকা 66টি শ্রেণীকে 7% সংরক্ষণের আওতায় রাখা হবে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের 22 মে 2024 রায়ের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। সরকারি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, 2010 আগে রাজ্যের ওবিসি তালিকাভুক্ত 66টি শ্রেণীকে সংবিধানের 16(4) অনুচ্ছেদের অধীনে সংরক্ষণের সুবিধা থেকে বাদ দেওয়া হয়নি। তবে ওবিসি ক্যাটেগরি এর জন্য 10% এবং ওবিসি ক্যাটেগরি বি এর জন্য 7% সংরক্ষণের যে ব্যবস্থা চালু ছিল তা আদালত বাতিল করে দেয়। এরপরেই নতুন করে সংরক্ষণের হার নির্ধারণ করা হয়েছে। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী এখন থেকে এই 66টি শ্রেণীর জন্য মোট 7% সংরক্ষণ কার্যকর হবে। তালিকায় কাপালি, বৈশ্য কাপালি, কুর্মী, সূত্রধর, কর্মকার, কুম্ভকার, স্বর্ণকার, তেলি, নাপিত, যোগীনাথ, গোয়ালা গোপ, ময়রা, বাড়ুইজীবী, মালাকার, জোলা, তাঁতি, ধানুক, কেওড়ি, রাজু, করণী, কাহার, বেটকার, নিওয়ার, থামি, যোগী, ধীমল, গঙ্গ, তুরহা, নস্যা, শেখ সহ একাধিক সম্প্রদায়ের নাম রয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিভিন্ন সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় পর্যালোচনা করতে আজ জেলা সফরে যাচ্ছেন। সকাল 10:00 কলকাতা থেকে বাগডোগরা পৌঁছে তিনি শিলিগুড়ির উত্তরকন্যায় উত্তরবঙ্গের 7 জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক করবেন। আলিপুরদুয়ার, কালিম্পং, দার্জিলিং, কোচবিহার জেলা শাসক, পুলিশ সুপার ছাড়াও নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আজই তার কলকাতায় ফেরার কথা। বিকেলে তিনি বিএসএফকে জমি হস্তান্তর করা নিয়ে নবান্নে একটি বৈঠক করবেন। আগামীকাল তার পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং দুই বর্ধমানের প্রশাসনিক আধিকারিক ও বিধায়কদের সঙ্গে একটি বৈঠকের কর্মসূচি রয়েছে। রাজ্য সরকার প্রথম দফায় স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে 4 শহরকে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় নগর উন্নয়নমন্ত্রী মনোহর লাল খাট্টার পৌরোহিত্যে গতকাল নতুন দিল্লিতে আয়োজিত বৈঠকে রাজ্যের পুর ও নগর উন্নয়নমন্ত্রী অগ্নিমিতা পাল যোগ দেন। পরে তিনি বলেন, এই প্রকল্পে দক্ষিণবঙ্গের দুর্গাপুর, আসানসোল ও উত্তরবঙ্গের কালিম্পং এবং দার্জিলিং শহরকে যুক্ত করা হবে। এই জন্য কেন্দ্র রাজ্যকে 200 কোটি টাকা দেবে বলে তিনি জানান। এই প্রকল্পে চার শহরকে প্লাস্টিক মুক্ত করা ছাড়াও পরিচ্ছন্নতায় জোর দেওয়া হবে। রাজ্যে পরবর্তী মুখ্য নির্বাচনী আধিকারিক পদে 3 IAS এর নাম নির্বাচন কমিশনের কাছে পাঠিয়েছে রাজ্য সরকার। প্রশাসনিক সূত্রের খবর, নীলম মিনা, তন্ময় চক্রবর্তী এবং মৌমিতা গোদারা বসু, এই তিনজনের নাম প্রস্তাব হিসেবে পাঠানো হয়েছে। তিনজনই অভিজ্ঞ এবং নির্বাচন পরিচালনায় প্রশাসনিক কাজে দক্ষ বলে তাদের নাম বিবেচনায় আনা হয়েছে। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি দুটি বাড়ির একাংশ ভেঙে ফেলার নোটিশ জারি করেছে পুরসভা। হরিশ মুখার্জি রোডের শান্তিনিকেতন ও কালীঘাট রোডে তার মায়ের নামের বাড়ির বেআইনি অংশ 7 দিনের মধ্যে নিজেদের তরফ থেকেই ভাঙতে নির্দেশ দেওয়া হয়েছে। এক সপ্তাহের মধ্যে তা না হলে পুরসভাই ওই কাজ করবে এবং ভাঙার খরচও তাদের দিতে হবে। উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পর বেআইনি নির্মাণ নিয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার। আজকের প্রসঙ্গে কবির পক্ষে শুনবেন একটি আলোচনা, বাংলা চলচ্চিত্রে রবীন্দ্রনাথ ও তার গান। চিত্র পরিচালক অশোক বিশ্বনাথনের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে DTH বাংলা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল ইয়াইয়া নিউজ কলকাতাতে। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে আগামীকাল পুনর্নির্বাচন। ওই কেন্দ্রে 2,36,444 জন ভোটদাতা রয়েছেন। ভোটগ্রহণ করা হবে সকাল 7:00 থেকে সন্ধে 6:00 পর্যন্ত। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গোটা কেন্দ্রে কড়া নিরাপত্তা ও নজরদারির ব্যবস্থা করা হয়েছে। মোতায়েন করা হচ্ছে 35 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, পাশাপাশি দ্রুত পরিস্থিতি মোকাবিলায় থাকছে 35টি কুইক রেসপন্স টিম। উল্লেখ্য, গত 29 এপ্রিল রাজ্যের দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনে ফলতায় ভোট নেওয়া হলেও একাধিক কারচুপির অভিযোগে তা বাতিল করে পুনর্নির্বাচনের কথা ঘোষণা করে নির্বাচন কমিশন। ভোট গণনা 24 মে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফলতার উন্নয়নে যে উদ্যোগ নিয়েছেন তাকে সার্থক করতে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন বলে গতকাল জানিয়েছেন।
1: আমি ফলতার ভূমিপুত্র, আমি চাইব ফলতা শান্তিতে থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক এবং ফলতায় আরো বেশি বেশি উন্নয়ন হোক, সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। তাই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে, সেই জন্য আমি আগামী 21 মে যে রিপোল আছে সেই রিপোলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম।
0: এদিকে জাহাঙ্গীর খানের এই সিদ্ধান্ত তার নিজস্ব এবং এক্ষেত্রে দলের কোনো ভূমিকা নেই বলে তৃণমূল কংগ্রেস এক বিবৃতিতে জানিয়েছে। দলের বিধায়ক কুণাল ঘোষ বলেছেন, জাহাঙ্গীর খান কোনো ভয়ের কাছে নথি স্বীকার করল কিনা তা দল খতিয়ে দেখবে।
2: আবার প্রশ্ন হচ্ছে, যদি ভয় পরিবেশই হবে তাহলে পুষ্পা সে তো ঝুঁকে গা নেই, পুষ্পা ভয় পাবে কেন? ফলতা যেটায় প্রার্থী হাঁটা চলা করলে সেখানে বস বস বস বলে সব ভিডিও আসতো, সেই প্রার্থী হঠাৎ ভয় পেয়ে গেল কেন? সেই প্রার্থী হঠাৎ এই ধরনের ভিডিও দেখা যাচ্ছে কেন? এটা তো দলের পক্ষে খুব ভালো বিজ্ঞাপন নয়।
0: সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেন, 2024 সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে 28টি ভোট গ্রহণ কেন্দ্রের 99% ভোট কারচুপি করেছিল।
3: ফলতা বিধানসভা উপনির্বাচনে লেজ গুটিয়ে প্রার্থীপদ প্রত্যাহারের ঘোষণা করলেন তথাকথিত অভিষেক ব্যানার্জির সেনাপতি জাহাঙ্গীর। 24-এর লোকসভা নির্বাচনে এখানে বিরোধীদেরকে কোন প্রচার, মিটিং, পোলিং এজেন্ট, ভোট কিছু করতে দেওয়া হয়। এখন দাঁড়িয়ে যখন বিজেপি সরকার এসছে, আমরা দেখছি কিভাবে তৃণমূল একেবারে মোমবাতির মতো গলে শেষ হয়ে যাচ্ছে।
0: ফলতার পুনর্নির্বাচন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা করার পর গতকাল দলের বিধায়কদের নিয়ে কালীঘাটে নিজের বাড়িতে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি বৈঠক করেন। উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। বৈঠকে জাহাঙ্গীর খানকে নিয়ে আলোচনা হয়েছে বলে খবর। দলকে বিড়ম্বনা ফেলায় তাকে বহিষ্কারের দাবি তোলেন কয়েকজন বিধায়ক। শিক্ষক নিয়োগ দুর্নীতি এবং বিধাননগর পুর এলাকার একাধিক নিয়োগ ও টেন্ডার পাইয়ে দেওয়ার নামে বিপুল আর্থিক দুর্নীতির অভিযোগে তৃণমূল কংগ্রেস নেতা বিধাননগর পুরসভার কাউন্সিলর ও এমআইসি দেবরাজ চক্রবর্তীকে গতকাল সিআইডি আটক করেছে। রাজ্য সরকার আন্তর্জাতিক পর্যায়ে সফল রাজ্যের ক্রীড়াবিদদের জন্য আর্থিক পুরস্কার বৃদ্ধির কথা ঘোষণা করেছে। ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক গতকাল কলকাতায় এক সাংবাদিক বৈঠকে বলেন, বাংলার কোনো ক্রীড়াবিদ অলিম্পিকে স্বর্ণপদক জিতলে 8 কোটি, রৌপ্য পদকের জন্য 6 কোটি এবং ব্রোঞ্জ পদকের জন্য 4 কোটি টাকার পুরস্কার মূল্য প্রস্তাব দেওয়া হয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। রাজ্যের মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা প্রকল্পে সরকারি বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে রাজ্যে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত নীতি বদল করেছে। স্থানীয় সংবাদ শেষ হল, এর পরের খবর 9:15।
4: এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী ভাস্বতী দাঁড়।

এতক্ষণ নজরুল গীতি শুনলেন শিল্পী ভাস্বতী দাম। যন্ত্রানুর সঙ্গে ছিলেন এসরাজে পার্বতীচরণ চট্টোপাধ্যায়, তবলায় যোগেশ ছেত্রী, পারকাশনে বিপ্লব দে। শিল্পীর পরের অনুষ্ঠান আজ রাত 8:30 আকাশবাণী শিলিগুড়ি। আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে প্রথমে সমাচার প্রভাত, তারপর মর্নিং নিউজ।

0: এই গল্পটা একজন গৃহিণী আর তার ভেতরের সত্তার। ইলেকট্রিক বিল, মাসকাবারি, স্কুল ফিস, সব হয়ে গেছে।
1: বাজেট বানানো শেষ?
0: হ্যাঁ, 5,000 বাঁচিয়েছি। নতুন শাড়ি কেনা যায় না? আগের মাসেই তো কিনেছি আরেকটা। না, আগে বাজেট বানাও, তারপর অল্প অল্প করে বাঁচিয়ে ব্যাংকে সেভ করো, আর টাকার অঙ্ক বাড়তে দেখো। খালি লেকচার, তুমি যাও তো এবার।
2: আরবিআই এ কথা বলে,
1: আর্থিক বুদ্ধি জারি সেই সমৃদ্ধ নারী।
3: এই গল্পটা একজন ফটোগ্রাফার আর তার ভেতরের সত্তা। ও লাভলি, খুব ভালো, বিজনেস লোন অ্যাপ্রুভড। এবারে হবে বড় স্টুডিও, নতুন ক্যামেরা, নতুন লাইটস, এই সুযোগে নতুন গাড়িও কিনে ফেলো ওই লোন থেকেই। না, লোন হাতে নেওয়া কাজেতেই লাগাও, ঠিক সময় ইএমআই দাও, ক্রেডিট স্কোর আরো বাড়াও, পরের লোন অনায়াসে পাও। গাড়ি না হোক, আমার একটা ফটোই তোলো। কে আপনি?
2: আরবিআই এ কথা বলে,
0: আর্থিক বুদ্ধি জানি সেই সমৃদ্ধ নারী।
4: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজে, এবং শুনছেন আপনার মোবাইলে নিউজ অন এআইআর অ্যাপে। শুরু হচ্ছে লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো আকাশবাণী।

0: হ্যালো আকাশবাণী অনুষ্ঠানে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত। পরিবার, কেরিয়ার, কর্মজগৎ, ব্যক্তিজীবন, এ সব কিছু নিয়ে আমরা কিন্তু প্রত্যেকেই প্রায় হিমশিম খাচ্ছি। জীবনে হাজারটা চাপ, দুশ্চিন্তা, সকলেই খুঁজছেন একটুখানি শান্তি, তাই তো? কিন্তু এ তো কোনো ছেলের হাতের মোয়া নয় যে এক মুহূর্তেই পাওয়া যাবে, আবার চাইলে পাওয়া সম্ভবও নয়, তাও না। মানসিক শান্তি পেতে গেলে জীবনে কিছু অভ্যেস, কিছু ভাবনা, যাপনের বদল প্রয়োজন, আর বদলানো দরকার দৃষ্টিভঙ্গি, তাতেও কিন্তু জীবন হয়ে উঠতে পারে সুন্দর। উদ্বেগ, চাপ থাকলেও শান্তি কিন্তু মিলতেই পারে। আসলে ভালো মন্দ, ওঠা পড়া ইত্যাদি নিয়েই তো জীবন, দুশ্চিন্তা উদ্বেগও সেই জীবনেরই অঙ্গ। অনুভূতির ভালো বা খারাপও আছে, কিন্তু কোনো খারাপ অভিজ্ঞতা হয়েছে মানে সবটাই খারাপ এমন তো নয়। তাই খারাপ অনুভূতি থেকে জোর করে পালানোর চেষ্টা না করে জীবনে যা আসছে আসতে দিন। যন্ত্রণার কথা মনে আসবে, আবার চলেও যাবে। কিছু নতুন ভালো অনুভূতি আসবে, জীবনে তৈরি হবে, তাই ভালো লাগা মুহূর্তগুলোর কথা ভাবুন। নতুন ভালো লাগা অনুভূতি তৈরি হলে খারাপ স্মৃতি ফিকে হয়ে যায়। আমাদের সঙ্গে একজন শ্রোতাবন্ধু রয়েছেন, দেখিনি কে রয়েছেন। সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, যারা আমাদের টেলিফোন করবেন ফোন নাম্বারটা আরও একবার বলে দিই, 9434076705943407605। হ্যালো
1: হ্যালো
0: হ্যালো, নমস্কার।
1: নমস্কার, আমি প্রফুল্ল কুমার সিং রাঙাপানি।
0: হ্যাঁ প্রফুল্লবাবু, সুপ্রভাত আপনাকে।
1: সুপ্রভাত।
0: হ্যাঁ, আর বলুন, ভালো আছেন তো?
1: হ্যাঁ ভালো।
0: ঠিক আচ্ছা, হ্যাঁ বলুন
1: বলুন।
0: আজকে আমরা একটু মানসিক শান্তি নিয়ে কথা বলছি, মানে আমাদের আজকের জীবনে কিন্তু সবচাইতে বড় চাহিদা মানসিক শান্তি, আপনি কি তাই বলবেন?
1: হ্যাঁ, শান্তি তো সবাই চায়। যিনি পরিবারে ধর্তা কর্তা একবারে, তার মাথায় কেন চাপটা বেশি থাকে, কারণ বউয়ের কিছু কথা আবার ছেলে মেয়ের কিছু কথা,
0: মানে দায়িত্ব বোধটা বেশি থাকে,
1: দায়িত্ব সব সামলাতে হবে। যদি সামলাতে না পারো তাহলে মানুষের আবার কটু কথা শুনতে হবে যে এই ছোট্ট সংসারটাকে তুমি সামলাতে পারছো না। তোমার আবার যদি ছেলে মেয়েরা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আবার বড় মুশকিল। এখন তো বিভিন্ন মাধ্যম তারা চলে যাচ্ছে, বর্তমান যুগটা চলছে অন্যরকম
0: একদম, এবং যুগের সাথে তাল মিলিয়ে চলতে গিয়েই কিন্তু আমরা হতাশায় পড়ছি এবং আমাদের মানসিক শান্তি বিঘ্নিত হচ্ছে। আপনি কি মনে করেন যে এর থেকে আমরা বেরিয়ে আসবো কি করে, কিভাবে আমরা একটু শান্তি লাভ করব? নিশ্চয়ই তার কিছু পন্থা রয়েছে।
1: হ্যাঁ নিশ্চয়ই, তবে যাদের ছোট ছেলে মেয়ে, হ্যাঁ, তারা নতুন অবস্থায় তাদেরকে আয়ত্তে রাখতে হবে। আর বেশি বাড়াবাড়ি করাটা ভালো নয়, হ্যাঁ, আমাদের টাকা পয়সা বেশি খরচ করা ভালো নয়, কারণ যেটা আমাদের সাধ্য মতো চলা সেটাকে চলতে হবে।
0: ঠিক,
1: বেশি বাড়াবাড়ি যে
0: মানে অতিরিক্ত চাহিদা, অতিরিক্ত চাহিদাও কিন্তু আমাদের মনের শান্তিটা নষ্ট করে।
1: কোনো কাজই ভালো নাই অতিরিক্ত চাহিদা।
0: খুব ভালো বললেন,
1: মানানসই,
0: একদম
1: মানানসই, যেটা আমাদেরকে মানান ধরবে আমার যেটা কাজ
0: করা, মানে আমাদের যেটা সাধ্যের মধ্যে রয়েছে,
1: সাধ্যের মধ্যে এইভাবে থাকলে পরিবারের কর্তাও থাকবে ভালো, পরিবারের কর্ত্রীও থাকবে ভালো, আর ছেলে মেয়েরাও বুঝবে যে না, আমার বাবা তো বাবা মা
0: যথাসাধ্য তারা চেষ্টা করছেন। একদম একদম, খুব ভালো বললেন। হ্যাঁ ভালো থাকবেন, নমস্কার। ঠিক আছে, সঙ্গে থাকুন, ধন্যবাদ। আমাদের সঙ্গে প্রফুল্লবাবু ছিলেন, তিনি যেটা বলতে চাইলেন যে অতিরিক্ত চাহিদাই কিন্তু আমাদের আজকের দিনে মানসিক শান্তিকে নষ্ট করছে। আমরা এই নিয়ে আরও কথা বলবো, আমাদের সঙ্গে শ্রোতা বন্ধুরা আসবেন। তবে আমাদের সঙ্গে এক শ্রোতা বন্ধু চলে এসেছেন, তার ফোনটা নিয়ে নিই, তারপরে আমরা গানে যাচ্ছি। হ্যালো,
1: নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, সুপ্রভাত সৌভিক বাবু।
1: নমস্কার দিদি।
0: হ্যাঁ আজকে বলুন।

0: মানসিক শান্তি নিয়ে আপনি কি বলবেন?
1: দেখুন, মানসিক শান্তি আমাদের আসবে, সেটা হলো আমাদের অনেক সময় একটা জিনিস আমরা দেখি, সেটা হলো বিশাল আমাদের কোনো না কোনো দেখবেন যে চাহিদা থাকে,
0: হুম হুম
1: চাহিদা একটু অল্প অল্প কমাতে হবে। বিশেষ করে হয়তো আমরা হয়তো কাউকে হয়তো দেখলাম
0: হুম
1: কোনো
0: হুম
1: হয়তো সাফল্য পেয়েছে,
0: হুম হুম
1: সেটাও আমার চাই। ধরুন কেউ হয়তো গাড়ি কিনেছে,
0: হুম হুম
1: সেটাও আমার চাই। একটা
0: ঠিক
1: দু ধরুন বাইক কিনেছে, সেটাও আমার চাই। এই যে চাহিদা গুলোর জন্য না আমাদের মানসিক শান্তি কিছুতেই আসে না, আমরা
0: একদম।
1: কেমন একটা বিচলিত মতন হয়তো থাকি।
0: হুম হুম
1: আমাদের হয়তো
0: এবং
1: আমাদের হয়তো
0: আমাদের,
1: রোজগার
0: আপনি লক্ষ্য করবেন, আমাদের যে সামাজিক মাধ্যম, সেখানে বিভিন্ন মানুষের যে পোস্ট, সেখানে যে সে সমস্ত রঙিন, সে সমস্ত সুখের ছবি দেখে আমাদেরও মনে একটা হতাশা জন্মায়, তাই না?
1: একদম দিদি, মানে একটা মনের মধ্যে হতাশা জন্মায়, এখান থেকে একটা মানসিক অশান্তি আমাদের মধ্যে একটা
0: হুম
1: তৈরি হয়ে যায়।
0: তৈরি হয়ে যায়,
1: কারণ হতাশাটা জন্মাচ্ছে কি কারণে, কারণ আমি তো ওই
0: আমি
1: মুহূর্তে সেই
0: পাচ্ছি না।
1: জিনিসটা
0: হুম
1: পাচ্ছি না, কারণ তো আমি তো সেইভাবে এখন সেইভাবে সফল হতে পারছি না। না হতে হতে একটা মানসিক যন্ত্রণাতে ভুগছি, টেনশনে ভুগছি।
0: হুম হুম
1: এই
0: হুম
1: জন্য
0: বাহ
1: এই ছোট ছোট ছোট আমাদের আসলে কি করতে হবে, ছোট ছোট জিনিসগুলো আনন্দের মধ্যেই একটা শান্তি খুঁজে নিতে হবে। আপনি বলেন উপায়টা কি এর থেকে বেরিয়ে আসার মধ্যে,
0: হুম হুম হুম
1: পরিবারের সাথে সময় কাটানো এবং ছোট ছোট জিনিসগুলো, খুশি, ছোট ছোট
0: ছোট
1: খুশিগুলোই
0: ছোট
1: আমাদের
0: আনন্দ। হুম
1: আনন্দগুলো। একটা একটা পরিবারের সাথে রবিবার দিন যেদিন ছুটি আপনার,
0: হুম হুম
1: একটু
0: হুম
1: ছোট্ট কোথাও ঘুরতে গেলেন, আশেপাশে
0: আর
1: কোথাও
0: এই ছোট
1: ঘুরলেন,
0: সুখের মুহূর্তগুলোই কিন্তু অনেক দীর্ঘস্থায়ী আমাদের আনন্দ দেয়, তাই না?
1: অবশ্যই দিদি
0: একদম, খুব ভালো বলছেন। প্রতিদিনই আপনি সুন্দর আপনার অভিমত ব্যক্ত করেন। আমাদের সঙ্গে থাকবেন সৌভিকবাবু অনুষ্ঠানের একেবারে শেষ পর্যন্ত এবং প্রতিদিন, আজকের মতো এ
1: অবশ্যই,
0: পর্যন্তই, ধন্যবাদ।
1: নমস্কার।
0: শ্রোতা বন্ধুরা, সময় হয়ে গেছে এখন একটি গান শুনবার। আমরা চলে যাচ্ছি আপ কি কসম ছায়াছবি থেকে। এই গানটিতে শিল্পীরা কিশোর কুমার ও লতা মঙ্গেশকর সুর করেছেন আর ডি বর্মন। ফিরছি এই গানের পরে।

শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি হ্যালো আকাশবাণী অনুষ্ঠানে। আজ আমরা কথা বলছি আজকের দিনের সবচেয়ে বড় চাহিদা, মানসিক শান্তি। জীবনে প্রাপ্তিও থাকবে, অপ্রাপ্তিও থাকবে। ধরুন কোনো ব্যবসা দাঁড় করানোর স্বপ্ন দেখলেন আপনি, কিন্তু শেষ পর্যন্ত সেটা হলো না। হতাশা আসে তখন স্বাভাবিকভাবেই, কিন্তু তারপরেও এগিয়ে যেতে হবে, কারণ জীবন তো এমনই। জীবনের সত্যিগুলো যদি আমরা সহজে মেনে নিতে শিখি তাহলে সমস্যা কম হবে। আবার কিছু মানুষ আছেন যাদের সামান্য কথাই মনে লেগে যায়, তাই নিয়েই তারা ভাবতে বসে যায়। আসলে জীবনে যে দুঃখের কারণ হয়ে দাঁড়ায় অনেক অংশেই অন্যের কাছ থেকে অতিরিক্ত আশা করা, অর্থাৎ কাছের মানুষের থেকে আশা প্রত্যাশিত। কিন্তু যে প্রত্যাশা করছেন, কতটা প্রত্যাশা করছেন, সেটা কিন্তু যুক্তিযুক্তভাবে ভাবা দরকার। আপনারাও বলুন এ বিষয়ে, মানসিক শান্তি সত্যি সত্যি কি আজকের দিনের সবচাইতে বড় চাহিদা? 9434076705 এই নাম্বারে ফোন করে জানান আপনাদের মতামত। আর তাছাড়াও আমাদের মনকে ভালো রাখতে গেলে আমরা যে যে পন্থা অবলম্বন করতে পারি, প্রতিদিন সকালে উঠে একটুখানি প্রাণায়াম করা শরীরের জন্য তো ভালোই, বিশেষ করে মনের জন্য ভালো। আর ধ্যান করা তো সহজ নয়, চোখ বন্ধ করলেই হাজার চিন্তা ভিড় করে আসবে। তবুও বলবো যে প্রথমে 5 মিনিট চোখ বন্ধ করে বসে থাকুন, তারপর ধীরে ধীরে চেষ্টা করলেই একটা সময় আসবে দেখবেন মন কেমন শান্ত হয়ে যাচ্ছে। আর মন ভালো থাকে, মানসিক শান্তি মেলে অবশ্যই ভালো গান শুনলে। আপনাদের ফোনের অপেক্ষায় রইলাম, চলে যাচ্ছি আমাদের পরবর্তী গানে।

0: গান শুনতে শুনতে আমাদের সঙ্গে এক শ্রোতা বন্ধু রয়েছেন, দেখে নি কে রয়েছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার, সুপ্রভাত বিশ্বজিৎ বাবু। একদম একদম। হ্যাঁ বিশ্বজিৎ বাবু বলুন, কেমন আছেন?
1: আপনাকেও অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার। আর আপনি, আমার তো শারীরিক অসুস্থতা তো রয়েছেই, কেন সমস্যার জন্য আমাকে তো এখন বর্ধমান আর বাড়ি যাতায়াত করতে হয়, কারণ আমি ওখানে ডাক্তার দেখতে গিয়েছিলাম। আর ডাক্তার দেখানোর পর এখন দিদিভাই ওই কিডনির সমস্যা যেটা ছিল, মানে লো প্রেশারটা একদম হয়ে গেছে।
0: একদম নিজের যত্ন আপনাকে নিতে হবে বিশ্বজিৎ বাবু। আর আজকে আমরা একটু মানসিক শান্তি নিয়ে কথা বলছি, মানে আজকের দিনে তো মানসিক শান্তিটা খুব জরুরি, তাই তো?
1: তো দিদি ভাই দেখুন, এই মানসিক শান্তির একটাই উপায়, অল্পেই সন্তুষ্ট।
0: ঠিক,
1: এই যে সন্তুষ্ট হলে থাকলে পরে মানে মানসিক শান্তি বা মানসিক তৃপ্তি পাওয়া যায়। কারণ আজকে আমরা সঙ্গে প্রত্যেকদিন এইভাবে যে কথোপকথন হয়, আমরা মনের কথা খুলে বলতে পারি, আর আপনারাও আমাদেরকে সেইভাবেই প্রশ্ন করেন, কিন্তু এটা তো আত্মার আত্মীয় থাকে। এইরকমই বন্ধু রয়েছেন প্রবীর বাবু, কিন্তু আমার শারীরিক অসুস্থতা করেছেন, এখনো পর্যন্ত করে যাক, আমি যে চোখে
0: এই তো প্রকৃত বন্ধুর নমুনা, তাই না?
1: সে তো বটেই। তাছাড়া মানব শান্তি যদি বন্ধুত্ব মানুষের সঙ্গে সম্পর্ক বজায় থাকে,
0: একদম
1: একটুকু মানসিক শান্তি পাওয়া যায়। মানসিক শান্তি যদি মানসিক কোন রকম কোনো কিছু মানে অত্রুটি থাকে, জায়গায় কি করতে হয় না, এই আমাদের যুক্ত থেকে আমাদের শুনে
0: একদম
1: এইভাবে কিন্তু
0: মানসিক ভাবে ভালো থাকা যায়, শান্তিতে থাকা যায়।
1: শান্তিতে থাকা যায়,
0: ঠিক ঠিক।
1: যে আমাদের প্রত্যেকটা মানুষ যদি এরকম ধরনের কথাবার্তা বুঝতো যে হ্যাঁ, মানসিক শান্তি করতে গেলে, থাকতে গেলে প্রত্যেকের সঙ্গে রাখতে হবে বা প্রত্যেকের মধ্যে জড়িয়ে পড়তে হবে, কিন্তু এই সমস্ত মনোভাব মানুষের খুব কম। কেবল একমাত্র আমরা খুব ইন্টিমেট বন্ধু যে সেই ওইটা চিন্তা করবে, কিন্তু আদার্স পাবলিক চিন্তা করবে।
0: অনেক অনেক ধন্যবাদ বিশ্বজিৎ বাবু আপনাকে, আপনার অসুস্থতা সত্ত্বেও যে আপনি আপনাদের আপনার মনের কথা আমাদের সামনে তুলে ধরলেন, এজন্য অনেক ধন্যবাদ। আপনার দ্রুত সুস্থতা কামনা করি, ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি হ্যালো আকাশবাণী অনুষ্ঠানে। আসলে জীবনটা সুন্দর, এই জীবন থেকে আপনি কত কি পেতে পারেন সেটা ভাবতে শিখুন। ইতিবাচক ভাবনার অভ্যেস ধীরে ধীরে কিন্তু মনের উপরেও প্রভাব ফেলবে। পরিবার পরিজন কাছের মানুষের সঙ্গে ভালো সময় কাটান। সময় কাটানো মানে সেটা যে খুব দীর্ঘ হতে হবে তা নয়, যতটা সময় কাটাচ্ছেন তা যেন সুন্দর হয়। আমাদের সঙ্গে শ্রোতা বন্ধু, হ্যালো।
2: নমস্কার দিদি। নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
2: আমি মেখলিগঞ্জের রানীহাট থেকে
0: বিকাশ বাবু।
2: বিকাশ দিদি নমস্কার, সকলকেই নমস্কার।
0: ঠিক আচ্ছা বিকাশ বাবু, আপনিও নিশ্চয়ই মনে করেন যে আজকের এই যুগে মানসিক শান্তিটা খুব জরুরি, তাই তো?
2: হ্যাঁ অবশ্যই অবশ্যই।
0: হ্যাঁ, এই বিষয়ে আপনি কি বলবেন দু এক কথা?
2: হ্যাঁ দেখি, মানসিক শান্তি বিষয়টা তো এতই সুন্দর, মানে এটা ব্যক্তিগত নয়, সবার জন্য সমান, ঠিক না?
0: একদম।
2: কারণ মন গোমনা করে থাকা, মনটাকে ভারী করে থাকা,
0: এবং আমাদের যে মন ভেঙে যায় বারবার, হতাশাগ্রস্ত হয়ে পড়ি, তাতে তো আমাদের শরীরের উপরেও প্রভাব পড়ে, তাই না?
2: হ্যাঁ অবশ্যই। ওই জন্য ঈশ্বরের সঙ্গে এক মন হয়ে সবসময় জপ করলে পরে একটা মনের মধ্যে ভারী শক্তি চিন্তা ঢুকে যায়।
0: হ্যাঁ, এবং ইতিবাচক একটা চিন্তা আমরা করতে পারি, তাই তো? অনেক ধন্যবাদ।
2: হ্যাঁ হ্যাঁ
0: হ্যাঁ বলুন।
2: আমরা ফোন করি না কেন প্রথম থেকে, আমরা নতুন শ্রোতার জন্য একটু প্রত্যাশায় থাকি যে ওনারাও ফোন করুন।
0: একদম একদম একদম।
2: আর হয়তো আপনারা বুঝতে পারেন যে কেন ফোনগুলো দেরিতে আসছে, তাই না?
0: আমরা কিন্তু অনুষ্ঠানের অনেকটাই সময় পেরিয়ে এসেছি, আবারও সময় হয়ে গেছে আরো একটি গান শুনে নেবার। মেরা নাম জোকার ছায়াছবি থেকে শিল্পী মুকেশ, সুর করেছেন শঙ্কর জয়কিষণ।

অন্যদের খুশি করতে গিয়ে নিজের উপর অতিরিক্ত চাপ নিয়ে ফেলি। আপনার শক্তি এবং সময়ের একটা সীমা আছে। কোনো কাজ আপনার মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেললে বিনয়ের সাথে না বলুন। যা আমাদের নেই তা নিয়ে অভিযোগ করার চাইতে যা আমাদের আছে তার জন্য কৃতজ্ঞ হওয়াই মানসিক শান্তির কিন্তু অন্যতম চাবিকাঠি। প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে অন্তত তিনটি জিনিসের কথা ভাবুন বা ডায়েরিতে লিখে রাখুন যার জন্য আপনি কৃতজ্ঞ। প্রকৃতির সান্নিধ্য কিন্তু মনের জন্য ওষুধের মতো কাজ করে। তাই বিকেলে একটু খোলা বাতাসে হাঁটাহাঁটি করুন, গাছপালার যত্ন নিন, এই তো পারে আপনার মনকে সতেজ করতে। আজকের মতো আমাদের সময় প্রায় শেষ, তাই আমাদের ফিরতে হবে। প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জুড়ে থাকবেন আমাদের সাথে। হ্যালো আকাশবাণী, আজকের মতো এ পর্যন্তই। আপনাদের সাথে এতক্ষণ কথা সংযোগে ছিলাম দেবশ্রী। আবারও ফিরব আগামীকাল ঠিক সকাল 8:30। আজকের মতো এ পর্যন্তই, নমস্কার।

0: আকাশবাণী শিলিগুড়ি।
1: সকলের জন্য সামাজিক নিরাপত্তা, অটল পেনশন যোজনা, মোদিজির সংকল্প।
2: যোজনা উন নৌজওয়ানোর কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে আপ আপনা বুঢ়াপা ভি গৌরব কে সাথ বিতা সকো।
1: এখনো পর্যন্ত 8,85,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যোগদান করেছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
0: আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন আধুনিক গান শিল্পী সুমন চট্টোপাধ্যায়।

দিলে নাগরিক ক্লান্তিতে তোমাকে চাই, এক ফোঁটা শান্তিতে তোমাকে চাই, বহুদূর হেঁটে এসে তোমাকে চাই, এ জীবন ভালোবেসে তোমাকে চাই।

অনুরোধে মিনতিতে তোমাকে চাই, বেদনার আরতিতে তোমাকে চাই, দাবি দাওয়া চাহিদায়

কেউ বেছে তার মেহনত হাতের পেশি, কেউ বেছে চুলের বাহার এলো খেশি, কেউ বেছে প্রবন্ধ কোন পত্রিকাতে, আমি বেছি আমার কণ্ঠ তোমার হাতে।

0: ভেবেছো।
1: এতক্ষণ আধুনিক গান শুনলেন শিল্পী সুমন চট্টোপাধ্যায়। আকাশবাণী শোলেকুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজে এবং শুনছেন নিউজ অন এআইআর অ্যাপে।

আকাশবাণী ষোলো কুড়ি, আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত সকাল ৯:১৫ বাংলা সংবাদ, তারপর জেলার চিঠি।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মোলানি এক যৌথ প্রতিবেদনে বলেছেন, ভারত ইতালির সম্পর্ক সাম্প্রতিককালে অভূতপূর্বভাবে বিকশিত হয়ে এক চূড়ান্ত নির্ণায়ক পর্যায়ে পৌঁছেছে। ডিজিসিএ এয়ার ইন্ডিয়া বোয়িং 7878 বিমানের ফুয়েল কন্ট্রোল জ্বালানি নিয়ন্ত্রণকারী সুইচ পুনরায় পরীক্ষার নির্দেশ দিয়েছে। এক দেশ এক ভোট নিয়ে গঠিত যৌথ সংসদীয় কমিটি বলেছে, দেশের লোকসভা ও বিধানসভা নির্বাচন একসঙ্গে হলে প্রায় 7,00,000 কোটি টাকা সাশ্রয় হবে। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে আগামীকাল পুনর্নির্বাচন। আইপিএল ক্রিকেটে আজ কলকাতার ইডেন গার্ডেন্সে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। খেলা শুরু সন্ধ্যে 7:30। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচ দেশ সফরের অন্তিম পর্যায়ে গতরাতে ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান সেদেশের বিদেশমন্ত্রী আন্তোনিও তাজানি। শ্রী মোদীর সম্মানে এক নৈশভোজের আয়োজন করেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। পরে তিনি সেদেশের রাষ্ট্রপতি সার্জিও মাতারেলা এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। ভারত ইতালি পারস্পরিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি ভারত পশ্চিম এশিয়া ইউরোপ অর্থনৈতিক করিডোর নিয়ে আলোচনা করা হবে। 2025-29 জয়েন্ট স্ট্র্যাটেজিক অ্যাকশন প্ল্যানেরও পর্যালোচনা করা হবে। এরপরে প্রধানমন্ত্রী রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএওতেও যাবেন। এর আগে প্রধানমন্ত্রী গতকাল নরওয়ের রাজধানী অসলোতে তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে বলেন, ভারত এবং নর্ডিক দেশগুলির পরিবেশবান্ধব প্রযুক্তি এবং উদ্ভাবনী কৌশলগত অংশীদারিত্বে তাদের পারস্পরিক সহযোগিতা রূপান্তর করবে। তিনি আরও বলেন, ভবিষ্যতে বিশ্বের জন্য নির্ভরযোগ্য সমাধান তৈরিতে নর্ডিক দেশগুলি বিশেষ সহায়ক হবে। প্রধানমন্ত্রী ভারত নর্ডিক সম্পর্কের অগ্রগতির কথা তুলে ধরে বলেন, গত এক দশকে এই দুই অঞ্চলের মধ্যে বাণিজ্য 4 গুণ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি ভারতে নর্ডিক দেশগুলির বিনিয়োগ 200% বেশি হয়েছে। এর ফলে ভারতে আরও বেশি উন্নতি হবে এবং নর্ডিক দেশগুলিতেও বিভিন্ন কর্মসংস্থান সৃষ্টি হবে। প্রধানমন্ত্রী ইউক্রেন এবং পশ্চিম এশিয়ার সংঘাত বন্ধের পক্ষে ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত এবং নর্ডিক দেশগুলির দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন।
1: আজ হম সবনে মিলকর গ্লোবাল ইস্যুজ পর ভি বিচার সাঝা কি বৈশ্বিক তনাব আর সংঘর্ষ কে ইস দৌর মে ভারত আর নর্ডিক দেশ সাথ মিলকর এক রুলস বেসড গ্লোবাল অর্ডার কো বল দেতে রহেঙ্গে আর ইউক্রেন হো या वेस्ट एशिया हम संघर्ष की शीघ्र समाप्ति और शांति के प्रयासों का समर्थन करते रहेंगे। हम इस बात पर सहमत है कि मल्टीलेटरल इंस्टीट्यूशंस का रिफॉर्म

0: आवश्यक भी है और अर्जेंट भी है। और टेररिज्म पर भी हमारा क्लियर और यूनाइटेड स्टैंड है, नो कॉम्प्रोमाइज, नो डबल स्टैंडर्ड।
1: ভারত ইতালি সম্পর্ক সাম্প্রতিককালে অভূতপূর্বভাবে বিকশিত হয়ে এক চূড়ান্ত নির্ণায়ক পর্যায়ে পৌঁছেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি যৌথভাবে এক প্রতিবেদনে বলেছেন, দুই দেশের সম্পর্ক কেবল সৌহার্দ্যপূর্ণ বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং এক বিশেষ কৌশলগত অংশীদারিত্বে রূপান্তরিত হয়েছে। এই সম্পর্ক স্বাধীনতা, গণতন্ত্রের মূল্যবোধ এবং ভবিষ্যতের এক যৌথ ভাবনার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। দুই নেতা উল্লেখ করেন, উভয় দেশের অর্থনৈতিক গতি, সামাজিক সৃজনশীলতা এবং শতাব্দী প্রাচীন সভ্যতার প্রক্রার মেলবন্ধনে এই অংশীদারিত্ব এখন এক নতুন মাত্রা পাচ্ছে। উভয় নেতা বলেন, ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি দুপক্ষের মধ্যে বৃহত্তর বাণিজ্য ও বিনিয়োগের পথ সুগম করবে। বিমানের মূল সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা DGCA আধিকারিকদের উপস্থিতিতে এয়ার ইন্ডিয়ার বোয়িং 787-8 বিমানের ফুয়েল কন্ট্রোল সুইচ পরীক্ষার নির্দেশ দিয়েছে অসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রণ সংস্থা। উল্লেখ্য, এয়ার ইন্ডিয়ার এই বিমানটি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বেঙ্গালুরু পৌঁছানোর পর চলতি বছরের 2 ফেব্রুয়ারি থেকে সেটির উড়ান বন্ধ রাখা হয়েছে। লোকসভা বিধানসভা একসঙ্গে সম্পন্ন করা হলে প্রায় 7 লক্ষ কোটি টাকা সাশ্রয়, শাসনের দক্ষতা বৃদ্ধি এবং ভারতের GDP 1.6% হারে বাড়তে পারে। যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান এবং লোকসভার সাংসদ পিপি চৌধুরী গতকাল সন্ধ্যায় গুজরাটের গান্ধীনগরে এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা কর্পোরেট আইন বিল 2026 সংক্রান্ত একটি যৌথ সংসদীয় কমিটি গঠন করেছেন। লোকসভার সাংসদ সুধীর গুপ্তকে এই কমিটির চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে। কমিটিতে লোকসভার 21 জন এবং রাজ্যসভার 9 জন সাংসদ রয়েছেন। রেলমন্ত্রক জানিয়েছে, উত্তর রেলওয়ে দিল্লি পালওয়াল রুটে নতুন দিল্লি জংশন কেবিনের সেকশনে কবচ চতুর্থ পর্যায়ে সফলভাবে চালু করা হয়েছে। এর ফলে নতুন দিল্লি স্টেশন ছাড়া নতুন দিল্লি মুম্বাই সেকশনে তিলক ব্রিজ থেকে পালওয়াল পর্যন্ত সম্পূর্ণ রেলপথ কবচ সুরক্ষার আওতায় চলে এল। ভারতীয় রেল ব্রডগেজ নেটওয়ার্ক 99.6% বৈদ্যুতিককরণের কাজ সম্পূর্ণ করে এক বড় মাইলফলক অর্জন করেছে। চলতি বছরের মার্চ মাস পর্যন্ত ব্রডগেজ লাইনের 69,873 কিলোমিটারের বেশি অংশে সম্পূর্ণভাবে বৈদ্যুতিককরণ করা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগত প্রকাশ নাড্ডা জেনিভায় আয়োজিত 79তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে সর্বজনীন স্বাস্থ্য পরিষেবা, ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা এবং বৈশ্বিক স্বাস্থ্য সংগতির প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। এবছরের সম্মেলনের মূল ভাবনা বৈশ্বিক স্বাস্থ্য পুনর্গঠন, একটি যৌথ দায়িত্ব। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ভারত জুড়ে 1,85,000-এরও বেশি আয়ুষ্মান আরোগ্য মন্দির চালু করা হয়েছে। এর ফলে তৃণমূল স্তরে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা প্রদান করা সম্ভব হবে। নতুন দিল্লির প্রধানমন্ত্রী সংগ্রহশালায় আজ থেকে দর্শকদের জন্য কৃত্রিম মেধা পরিচালিত মহাত্মা গান্ধীর একটি ত্রিমাত্রিক অবয়ব প্রদর্শিত হবে। নতুন প্রযুক্তির মাধ্যমে মহাত্মা গান্ধীর আদর্শকে সকলের সামনে তুলে ধরা হবে। এখানে ব্যবহার করা হচ্ছে কৃত্রিম মেধা পরিচালিত হোলোবক্স প্রযুক্তি। এর আগে এই প্রযুক্তি ব্যবহার করে এখানে সর্দার বল্লভভাই প্যাটেল ও প্রাক্তন রাষ্ট্রপতি APJ আব্দুল কালামের অবয়ব স্থাপন করা হয়েছে। আজকের প্রসঙ্গে কবি পক্ষে শুনবেন একটি আলোচনা, বাংলা চলচ্চিত্রের রবীন্দ্রনাথ ও তার গান। চিত্র পরিচালক অশোক বিশ্বনাথনের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, DTH বাংলা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 31 মে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11:00 থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। এই খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএন্ডেল AIR নিউজ কলকাতাতে। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে আগামীকাল পুনর্নির্বাচন। ওই কেন্দ্রে 2,36,444 জন ভোটদাতা রয়েছেন। ভোটগ্রহণ করা হবে সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গোটা কেন্দ্রে কড়া নিরাপত্তা ও নজরদারির ব্যবস্থা করা হয়েছে। মোতায়েন করা হচ্ছে 35 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, পাশাপাশি দ্রুত পরিস্থিতি মোকাবিলায় থাকছে 35টি কুইক রেসপন্স টিম। উল্লেখ্য, গত 29 এপ্রিল রাজ্যের দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনে ফলতায় ভোট নেওয়া হলেও একাধিক কারচুপির অভিযোগে তা বাতিল করে পুনর্নির্বাচনের কথা ঘোষণা করে নির্বাচন কমিশন। ভোট গণনা 24 মে। রাজ্যে মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা প্রকল্পে সরকারি বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার। নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দপ্তরের প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে, আগামী 1 জুন থেকে রাজ্যের মহিলাদের প্রতি মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। মহিলাদের আর্থিক ক্ষমতায়ন এবং সামাজিক উন্নয়নের লক্ষ্যেই এই প্রকল্প চালু করা হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী 25 থেকে 60 বছর বয়সী মহিলারাই এই প্রকল্পের সুবিধা পাবেন। তবে আবেদনকারীর কোনো স্থায়ী সরকারি চাকরিতে থাকতে পারবেন না এবং কেন্দ্র বা রাজ্য সরকারের অধীন কোনো দপ্তর, সরকারি সংস্থা, পঞ্চায়েত, পুরসভা বা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত হলে এই সুবিধা মিলবে না। পাশাপাশি আয়করদাতা মহিলারাও এই প্রকল্পের আওতার বাইরে থাকবেন। সরকারি নির্দেশিকায় আরও জানানো হয়েছে, প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তার আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে পাঠানো হবে। বাংলাদেশের চট্টগ্রামের খুলশী এলাকায় অবস্থিত ভারতের উপ দূতাবাস প্রাঙ্গণ থেকে একজন সহকারী নিরাপত্তা আধিকারিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেদেশের পুলিশ জানিয়েছে, গতকাল সকালে এই ঘটনা ঘটেছে। ভারতের হরিয়ানার বাসিন্দা বছর 35-এর মৃত ওই ব্যক্তির নাম নরেন্দর। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ সওকত আলী জানিয়েছেন, প্রাথমিক তদন্তে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, ময়না তদন্তের পরেই মৃত্যুর কারণ জানা যাবে বলে তিনি জানান। আইপিএল ক্রিকেটে আজকের ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। খেলা শুরু সন্ধে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এক যৌথ প্রতিবেদনে বলেছেন, ভারত ইতালি সম্পর্ক সাম্প্রতিককালে অভূতপূর্বভাবে বিকশিত হয়ে এক চূড়ান্ত নির্ণায়ক পর্যায়ে পৌঁছেছে। খবর এখনকার মতো শেষ হলো। এরপরে স্থানীয় সংবাদ শুনবেন 10:10।
2: আকাশবাণী কলকাতা, জেলার চিঠি, পুরুলিয়া থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনে জেলায় গেরুয়া ঝড়। জেলার মোট 9টি আসনের মধ্যে সবকটিই দখল করল বিজেপি। পুরুলিয়া শহর লাগোয়া সিধোকানহো বিরসা বিশ্ববিদ্যালয় ছাড়াও মানবাজার মানভূম মহাবিদ্যালয় এবং রঘুনাথপুর কলেজে ছিল ভোট গণনা কেন্দ্র। গণনা শুরু হবার পর থেকেই দু একটি আসন ছাড়া সব আসনেই এগিয়ে থাকতে দেখা যায় বিজেপিকে। এদিন জয়ের আনন্দে বিজেপি শিবিরে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। তবে বিজয় মিছিলে ডিজের ব্যবহার যাতে না হয় সে নিয়েও জেলা নেতৃত্বের তরফে নির্দেশ জারি করা হয়। নতুন 9 বিধায়ক জয়ী হবার পর শপথ গ্রহণ করেন বিধানসভায়। জেলায় ফিরে বিধায়করা নিজেদের এলাকায় উন্নয়নের দিকে সার্বিক দৃষ্টি দেবার কথা বলেন। মে মাসের প্রথম থেকেই জেলার তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়ে যাচ্ছে। মাঝে ঝড় বৃষ্টি কিছুটা স্বস্তি দিলেও শেষ এক সপ্তাহ রীতিমতো গরমে হাঁসফাঁস করছেন জেলার মানুষ। বাতাসে বিপুল পরিমাণে জলীয়বাষ্পের উপস্থিতি অস্বস্তি বাড়িয়ে তুলেছে। সবাই এখন বর্ষার অপেক্ষায়। উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক দুটি পরীক্ষাতেই অসাধারণ সাফল্য পেল পুরুলিয়া রামকৃষ্ণ মিশন। এবার উচ্চ মাধ্যমিকে 64 জন পরীক্ষার্থীর মধ্যে বিদ্যাপীঠের 17 জন ছাত্র রাজ্যের মেধা তালিকায় স্থান করে নিয়েছে। মেধা তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করেছে জিষ্ণু কুণ্ডু। তৃতীয় স্থানে রয়েছে পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের 3 ছাত্র দেবপ্রিয় মাঝি, প্রীতম বল্লভ ও তন্ময় মণ্ডল। প্রত্যেকেই পেয়েছে 494। তৃতীয় স্থানাধিকারী দেবপ্রিয়র বাড়ি পুরুলিয়ার পাড়া থানার ফুসরাবাদে। ষষ্ঠ স্থান পাওয়া মণিদীপ মাহাতোর বাড়ি পুরুলিয়া শহর লাগোয়া দামদা গ্রামে। অষ্টম স্থানাধিকারী আদর্শ মণ্ডল রঘুনাথপুরের বাসিন্দা। অন্যদিকে মাধ্যমিকেও এবার যথেষ্ট ভালো ফল করেছে এই বিদ্যালয়। মোট 7 জন ছাত্র এবারের মেধা তালিকায় স্থান পেয়েছে। সারা রাজ্যের মধ্যে সপ্তম হয়েছে অভিনব প্রতিহার। এছাড়া নবম স্থান অধিকার করে এই বিদ্যালয়েরই ছাত্র বোধিসত্ত্ব ঘোষ ও সৌম্য সরকার।

0: স্কুলগুলির মধ্যে 688 নম্বর পেয়ে পুরুলিয়ার শান্তময়ী বালিকা বিদ্যালয়ের মোনালি মণ্ডল ও চিত্তরঞ্জন উচ্চ বিদ্যালয়ের রুদ্রদীপ মণ্ডল 10ম স্থান অধিকার করে। বিদ্যাপীঠের সেক্রেটারি মহারাজ স্বামী শিবপ্রদানন্দ এমন ফলের জন্য সবাইকে অভিনন্দন জানিয়েছেন। পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্রে ব্যাপক উৎসাহের মধ্য দিয়ে পালিত হল আন্তর্জাতিক সংগ্রহালয় দিবস। প্রতি বছরই 18ই মে সারা বিশ্বজুড়ে এই দিনটি পালিত হয়। এই কেন্দ্রের প্রধান আধিকারিক ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় জানান, এই বিশেষ দিনে নানা ধরনের অনুষ্ঠান আয়োজন করা হয়। ছাত্রছাত্রীরা ছাড়াও বহু সাধারণ মানুষ এই অনুষ্ঠানে যোগ দেন। এবার জেলা বিজ্ঞান কেন্দ্রে মুদ্রা বা কয়েন নিয়ে এই প্রথম প্রদর্শনীও করা হয়। এর নাম দেওয়া হয় ইকোস অফ টাইম। জেলার বিশিষ্ট মুদ্রা সংগ্রাহক পবন আগরওয়াল নিজের সংগ্রহে থাকা মুদ্রাগুলি এদিন সাধারণের সামনে প্রদর্শিত করেন। কয়েক যুগ ধরে তিনি মুদ্রা এবং কাগজের নোট সংগ্রহ করে আসছেন। 50,000-এর বেশি মুদ্রা ও নোট এখন তার সংগ্রহে রয়েছে। এর মধ্যে প্রায় 4,000 মুদ্রা এখন বিরল। রেল কর্মচারীদের সম্মান জানাতে উদযাপিত হল 70তম রেল সেবা পুরস্কার অনুষ্ঠান। দক্ষিণ পূর্ব রেলের বিভাগীয় সদর দপ্তর আদ্রায় গত বুধবার এই পুরস্কার প্রদান করা হয়। আদ্রায় অফিসার্স ক্লাবে এই অনুষ্ঠানে যোগ দেন সেখানকার DRM মুকেশ গুপ্তা, ADRM খগেন্দ্রনাথ ঘোষ। এদিন কর্মচারীদের কর্মনিষ্ঠা, কর্তব্যপরায়ণতা ও সেবার মানসিকতার প্রশংসা করে শ্রী গুপ্তা বলেন, কর্মচারীদের নিষ্ঠাই ভারতীয় রেলের সাফল্য এবং যাত্রীদের উন্নত পরিষেবা প্রদানের মূল ভিত্তি। উল্লেখ্য, আদ্রায় বিভিন্ন বিভাগের মোট 43 জন কর্মচারীকে রেল সেবা পুরস্কার এবং 13 জন কর্মচারীকে মেরিটোরিয়াস অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এছাড়াও সেরা স্টেশন পুরস্কার পায় আদ্রা ও বাঁকুড়া। বোকারো পেয়েছে সেরা ইয়ার্ড পুরস্কার। এই অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচিরও আয়োজন করা হয়। জেলার চিঠি শেষ হল। পুরুলিয়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা অনির্বাণ বন্দ্যোপাধ্যায়।
1: আকাশবাণী শোলেকড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজে, এবং শুনছেন নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজ জৌনপুরীর আগে শুনবেন খেয়াল, শিল্পী পণ্ডিত অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়।

Sani de zani de pa ma gari ma ba da mi sa.

0: শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ জৌনপুরীর আগে খেয়াল শুনলেন শিল্পী পণ্ডিত অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে অর্থাৎ 711 কিলো হার্টজে এবং শুনছেন নিউজ অন এআইআর অ্যাপে। শুরু হচ্ছে সীমান্ত কথা।
1: সীমান্ত ঘেরা উত্তরবঙ্গের বিভিন্ন সীমান্তবাসী মানুষদের জীবন জীবিকার চালচিত্র তুলে ধরা হবে এই অনুষ্ঠানে।
2: সীমান্ত কথা অনুষ্ঠানে আজ আমরা শুনব ভারত নেপাল আন্তর্জাতিক সীমান্ত অঞ্চল সংলগ্ন খড়িবাড়ি ব্লকের রানীগঞ্জ পানিশালি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত অধিকারী বারাসত ভিটা গ্রামে বসবাসকারী মানুষের জীবন ও জীবিকার নানান কথা। সকাল সকাল বেরিয়ে পড়লাম শিলিগুড়ি শহর থেকে খড়িবাড়ি ব্লকের উদ্দেশ্যে। 31 নম্বর জাতীয় সড়ক ধরে আমাদের গাড়ি এগিয়ে চলেছে পশ্চিম দিকে। শিলিগুড়ি শহর থেকে প্রায় অনেকটা দূরে অবস্থিত ভারত নেপাল আন্তর্জাতিক সীমান্ত অঞ্চল সংলগ্ন গ্রাম অধিকারী বারাসত ভিটা আমরা এসে উপস্থিত হলাম পঞ্চায়েত অফিসে। কথা হলো এই গ্রামের পঞ্চায়েত সদস্য গিরিন সরকারের সঙ্গে। তিনি আমাদের জানালেন কেন্দ্রীয় সরকারের নানান প্রকল্পের কথা।
3: নমস্কার।
4: নমস্কার।
3: তো আপনার এই অধিকারী বারাসত ভিটাতে কেন্দ্র সরকারের যে সমস্ত প্রকল্পগুলো আছে, যেমন ধরুন যে শৌচাগার, এখানে কীরকম হয়েছে আপনার এলাকায়?
4: এখানে কেন্দ্রীয় সরকারের যে প্রকল্প শৌচালয় মোটামুটি 99% প্রত্যেকটা বাড়িতেই পায়খানা বাথরুম দিয়েছে আর কি।
3: আর এখানে কত পরিবার আছে?
4: আমার এলাকাতে যেটা মোটামুটি 1000 পরিবার আছে আর কি। আমি তো প্রত্যেকটা বাড়িতে গিয়ে ইনকোয়ারি করেছি, প্রায় প্রত্যেকটা বাড়িতেই আছে, যেগুলিতে নাই ওগুলিতে আমি দিয়েছি।
3: আর আপনাদের এই এলাকায় বিধবা ভাতা বার্ধক্য ভাতা কীরকম পেয়েছে?
4: মোটামুটি পেয়েছে আর কি।
3: প্রধানমন্ত্রী যে আবাস যোজনা, নতুন বাড়ি কীরকম পেয়েছে আপনার এলাকায়?
4: এটা তো আগে যেমন বিপিএল তালিকায় P1 P2 তে ঘর দিয়েছিল, অনেকেই পেয়েছে।
3: আর আপনার এখানে স্বচ্ছ ভারত মিশনের কাজ কীরকম হয়েছে এই গ্রামে?
4: স্বচ্ছ ভারত মিশনের কাজ খুব ভালো হয়েছে, কেন্দ্র সরকার যে উদ্যোগ নিয়েছে এটা খুবই ভালো। এটা যে কাজ করেছি আমরা, এই মাঠ আছে, মাঠকে দিয়েছি। আমরা সবাই মিলে মিটিং করে পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত প্রধান সভাপতি ছিল, সব মিটিং করে কাজটা করেছি আর কি। কাজ ভালো হয়েছে।
3: আর আপনার এলাকায় যেহেতু বর্ডারের কাছাকাছি, তো এখানে কোনো রকম অসুবিধে আপনাদের হয় কি?
4: না না না, কোনো অসুবিধা হয় না, কোনো বিশৃঙ্খলা নাই, শান্তশিষ্টভাবে আমরা বসবাস করি।
3: গ্রামের বেশিরভাগ মানুষ কি কাজের সঙ্গে যুক্ত?
4: কৃষিকাজে যুক্ত।
3: যেহেতু কৃষিকাজের সঙ্গে যুক্ত, তো কৃষিকাজের জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে নানান ধরনের সহযোগিতা করা হয়, সার বীজ ইত্যাদি দিয়ে, এগুলো কি পায় গ্রামের মানুষেরা?
4: হ্যাঁ পায়।
3: আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ এবং নমস্কার।
4: নমস্কার।
2: পঞ্চায়েত অফিস থেকে বেরিয়ে আমরা উঠে বসলাম ভুটভুটিতে। গ্রামের সরু কাঁচা রাস্তা ধরে বেশ কয়েকটি ছোট ছোট শাখো পেরিয়ে আমরা এসে উপস্থিত হলাম ভারত নেপাল আন্তর্জাতিক সীমান্ত অঞ্চল সংলগ্ন রানীগঞ্জ পানিশালি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত অধিকারী বারাসত ভিটা গ্রামে। এই গ্রামে বসবাসকারী প্রবীণ শিক্ষক অশ্বিনী কুমার বর্মন আমাদের জানালেন গ্রামের শিক্ষা ব্যবস্থা।

0: ও আর্থসামাজিক অবস্থানের কথা।
1: নমস্কার।
2: নমস্কার।
1: আপনি এই গ্রামে কতদিন ধরে বসবাস করছেন?
2: এখানে আমি আমার জন্ম থেকেই বসবাস করছি।
1: আপনি কি করেন?
2: আমি আগে তো প্রাথমিক স্কুলের শিক্ষক ছিলাম, বর্তমান রিটায়ার করে এই টুকটাক একটু জমি আছে, কৃষিকাজ করার চেষ্টা করছি আর কি।
1: তো যেহেতু আপনি দীর্ঘদিন শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন, তো এই গ্রামের শিক্ষার হার কীরকম?
2: বর্তমান আগের তুলনায় অনেক ডেভেলপ হয়েছে শিক্ষার হারটা। এখন প্রতি ঘরের থেকে ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে।
1: এখানে বিদ্যালয় কোথায় আছে?
2: এখানে বিদ্যালয় বলতে প্রাথমিক বিদ্যালয় ময়নাগুড়িতে রয়েছে, পিডব্লিউডি রয়েছে, অধিকারী বারাসত ভিটা রয়েছে, জোরপাকুড়ি কাছাকাছি আছে, প্রায় মাইল খানেকের মধ্যে এই স্কুলগুলো রয়েছে।
1: আচ্ছা, এখানে উচ্চ বিদ্যালয় হাই স্কুল কোথায় আছে?
2: এখানে উচ্চ বিদ্যালয় আমাদের কাছেই অধিকারী পিডব্লিউডি মোড়, ওখানে উচ্চ মাধ্যমিক আছে। তাছাড়া রয়েছে খড়িবাড়িতে রয়েছে উচ্চ মাধ্যমিক, আর ওখানে গার্লস রয়েছে, আবার হিন্দি রয়েছে। পাশে বাতাসী শাস্ত্রী দিয়ে হাই স্কুল এবং শ্যামদনা, ওটাও উচ্চ মাধ্যমিক, এগুলি আছে আর কি।
1: আচ্ছা, আর আপনার এই গ্রামে যেহেতু বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিভিন্ন গ্রাম থেকে আসছে, তারা কিসে করে যাতায়াত করে?
2: এরা সাধারণত কাছাকাছি স্কুলে পায়ে হেঁটে যায়, সাইকেলে যায়, আর কেউ যেমন খড়িবাড়ি বা বাতাসি ওরা বাসেই যায় আর কি।
1: রাস্তাঘাট বা উন্নয়ন কীরকম হয়েছে আপনাদের এই গ্রামটাতে?
2: রাস্তাঘাট হয়েছে, যথেষ্ট হয়েছে, কিন্তু আরও কিছু বাকি রয়েছে।
1: আর এখানে আপনার কেন্দ্র সরকারের যে প্রকল্পগুলো আছে, মিড ডে মিল বিদ্যালয়গুলিতে কীরকম চলছে?
2: মিড ডে মিল ভালোই চলছে, প্রতিটি বিদ্যালয়ে মিড ডে মিলের ব্যবস্থা আছে, এবং খাবারের মানটা ভালোই, খারাপ নয়। আমার স্কুলে এবং আশেপাশে স্কুলে মাঝে মাঝে যাই আর কি, দেখি ভালোই, খারাপ নয়।
1: বিদ্যালয়গুলোতে শৌচালয় আছে?
2: হ্যাঁ, প্রতিটি বিদ্যালয়ে শৌচালয় করা হয়েছে, এবং ঘরগুলোই প্রায় পাকা হয়েছে আর কি। যেমন সর্বশিক্ষা মিশন ইয়ে ছিল, কিছু কিছু বাকি আছে, যেমন হয়েছে প্রত্যেকটাই, কিন্তু কিছু হয়তো ছাত্র বেড়েছে, হ্যাঁ, বা সেগুলো এখনও কিছু বাকি রয়েছে আর কি।
1: আর এখানে কেন্দ্র সরকারের যে প্রধানমন্ত্রী আবাস যোজনা, বাড়ি পাওয়া, সেটা এই গ্রামে মানুষ কি পেয়েছেন?
2: হ্যাঁ, অনেক মানুষ পেয়েছে, কিন্তু এখনও বাকি রয়েছে। তাছাড়া কেন্দ্রীয় সরকার এই যে উজ্জ্বলা নাকি একটা গ্যাস, ওটা অনেকে পেয়েছে, চলছে আরও।
1: আর যেহেতু আপনি এখন অবসর সময়ে কৃষিকাজের সঙ্গে যুক্ত, আপনার কতটা জমি রয়েছে?
2: আমার সামান্য জমি রয়েছে, একর খানেকের জমি, এগুলো দেখাশোনার সময় কেটে যায় আর কি।
1: আচ্ছা, আর সরকারের তরফ থেকে বীজ সার এগুলো পাচ্ছেন কৃষকরা?
2: হ্যাঁ, কতগুলো ফার্মার ক্লাবস হয়েছে, ওরা দেয়।
1: আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ এবং নমস্কার।
2: নমস্কার।
0: রঞ্জিত সরকার ছোট দোকান করে জীবিকা নির্বাহ করেন, জানালেন তার জীবিকার কথা।
1: নমস্কার।
3: নমস্কার।
1: মুদিখানা দোকান কতদিন ধরে এখানে দিয়েছে?
3: মোটামুটি ধরেন 25-30 বছর হবে।
1: জিনিসপত্র এগুলো কোথা থেকে আনে?
3: এই খড়িবাড়ি, বাতাসি, নকশালবাড়ি, শিলিগুড়ি।
1: আর এই মুদিখানা দোকানে কিরকম বেচাকেনা হচ্ছে আপনার?
3: বেচাকেনি সেরকম নেই, 1200 পার ডে, আর হাটের দিন একটু হয় বেশি।
1: এই দোকান করে আপনার সংসার কিরকম চলছে?
3: খুব কষ্টেই চলছে।
1: পরিবারে কে কে আছে?
3: পরিবারের ছেলে আছে, ছেলে বউ আছে, নাতি আছে।
1: আর আপনারা কতদিন ধরে আছেন এই গ্রামে?
3: এই গ্রামে মোটামুটি 47-48 বছর হয়ে গেছে।
1: ছেলে কি করেন?
3: ছেলে এমনি গাড়ি চালায়।
1: আপনার বাড়িতে শৌচালয় আছে?
3: শৌচালয় আছে।
1: আপনার দোকানে একটা দেখছি বাথরুম দেখতে পাচ্ছি, এটা এটা
3: সরকার থেকে 900 টাকা জমা দিয়ে 50 থেকে দিয়েছে।
1: আচ্ছা আচ্ছা। তো গ্রামের উন্নয়নের জন্য আপনার কি মনে হয় যে আর কি করলে ভালো হয়?
3: গ্রামের রাস্তাঘাট আর রেলগেটটা এই সাইডে যদি খোলা যেতো, দক্ষিণ সাইডে, তাহলে হাটের উন্নয়ন হইতো।
1: আপনাকে অনেক ধন্যবাদ এবং নমস্কার।
3: নমস্কার।
0: কাঠমিস্ত্রির কাজ যেমন করেন, আবার তেমনি বাড়ির ছোট জায়গায় চাষাবাদ করেন এই গ্রামেরই কৃষক যদু রায়, জানালেন তার কথা।
1: নমস্কার।
4: নমস্কার।
1: আপনি কি করেন?
4: আমি কাঠমিস্ত্রি কাজ করি।
1: কাঠমিস্ত্রি কাজ করছেন, তো আপনি গ্রামে কতদিন ধরে বসবাস করেন?
4: 40-50 বছর বয়স হলো আমার এখানে।
1: কাঠমিস্ত্রির কাজ কতদিন ধরে করছেন?
4: 30 বছর।
1: তো কাঠমিস্ত্রির কাজ করে আপনার কত পাচ্ছেন দৈনিক হাজিরা?
4: 300-350 পাই আর কি।
1: তো এখানে কিরকম কাজ থাকে এই এলাকায়?
4: না, কাজ সবসময় থাকে আর কি, কিছুদিন হয়তো মার যায় আর কি।
1: কাজ কি শুধু গ্রামে করেন না গ্রামের বাইরেও যান কাজ করতে?
4: গ্রামেও করি, আবার বাইরেও যাই।

0: নেপালেও ঢুকি সময় সময় আর কি।
1: তো নেপালে যান, ওখানে কিরকম বাজার রয়েছে?
0: বাজার ওদিকে একটু বেশি আছে। হ্যাঁ,
1: আচ্ছা। তো আপনার পরিবারে কে কে আছে?
0: পরিবারে মা আছে, ছেলে আছে, বউ আছে।
1: তো আপনার বাড়িতে শৌচালয় আছে?
0: আছে, শৌচালয় আছে।
1: আর আপনার বাড়িতে গ্যাস ব্যবহার করে না জ্বালানি কাঠ?
0: গ্যাসও ব্যবহার করতেছি, জ্বালানি কাঠও আর কি, দুইটাই চলছে আর কি।
1: আর এর পাশাপাশি আর কিছু করেন?
0: জমি আছে একটু অল্প স্বল্প, তার উপরে একটু কাজ করি।
1: কত বিঘা জমি আছে?
0: 4-5 বিঘার মতো আর কি।
1: ওখানে কি লাগাচ্ছেন আপনি?
0: ধান লাগা হয়, আবার আনারস লাগাচ্ছি এবার কিছু।
1: আনারস? হ্যাঁ। আনারসের বাজার কেমন পেলেন?
0: বাজার গতবারে তো ভালোই পাইছি, এবার যে কি হবে বলা যাবে না।
1: এই যে আনারসটা, এটা কোথায় বাজারজাত করেন, কোথায় বিক্রি করেন?
0: এগুলা বিধাননগরে দেই, আবার নেপালও নিয়ে যাই।
1: আচ্ছা।
0: হ্যাঁ, এইভাবে বিক্রি হয় আর কি।
1: গ্রামের রাস্তাঘাটের অবস্থা কীরকম, যে আপনি নেপালে নিয়ে যাচ্ছেন, কোনো অসুবিধা হয় না?
0: না না, অসুবিধা হয় না, ওখানে ভানসার করতে হয় ভোটারে আর কি, ভানসার করে নিয়ে যাই।
1: আপনাকে অনেক ধন্যবাদ এবং নমস্কার।
0: নমস্কার।
2: গৃহবধূ কুসুম বালা রায় মধ্যাহ্ন আহার তৈরিতে ব্যস্ত, জানালেন তাঁর সংসার জীবনের কথা।
1: নমস্কার।
3: নমস্কার।
1: আপনি কি করছেন বাড়িতে এখন?
3: এই তো রান্না বসাচ্ছি।
1: রান্না বসিয়েছি? আচ্ছা, তো আপনি কি রান্না করছেন এখন?
3: এই যে মাঠে কচুর ফুল পাওয়া যায়, তো কচুর ফুল রান্না করতেছি, শুকটি মাছ দিয়া, আবার ওই যে ঢেকিয়া শাক, আবার রসুন শাক, ওগুলা ভাজা করব।
1: আচ্ছা আচ্ছা। তো আপনি এই যে রান্না করছেন, দেখছি কাঠে রান্না করছেন, এই কাঠেই নিয়মিত রান্না করেন?
3: কাঠেও করি, আবার ওই যে গ্যাসও করি।
1: এই কাঠগুলো আপনারা সংগ্রহ করেন কোথা থেকে?
3: ও, মাঠে বাজারে পাওয়া যায়, নিয়ে আসি।
1: আচ্ছা। আর বলেন যে গ্যাসও আপনার আছে, তো গ্যাসে রান্না করেন না কেন?
3: গ্যাসও করি, দিনের বেলায় উনানে করি, রাত্রিবেলায় গ্যাসে করি।
1: আচ্ছা, গ্যাসটা আপনি পেলেন কিভাবে, নিজে করেছেন?
3: নিজে করি নাই, ওদের সরকার থাকি পাচ্ছি।
1: আচ্ছা, আপনার বাড়িতে শৌচালয় আছে?
3: হ্যাঁ আছে।
1: এটাও কি সরকারের তরফ থেকে পেয়েছে?
3: না না, সরকার থেকে দেয়নি। আচ্ছা,
1: আর এই যে ঘরটা দেখতে পাচ্ছি, ঘরটা?
3: ঘরটা তো আমাদের নিজের টাকার ঘর।
1: নিজের টাকার? হ্যাঁ। তো সংসারে কে কে আছে?
3: সংসারে আছে স্বামী, 2 মেয়ে 1 ছেলে।
1: ছেলেরা কি করে?
3: ছেলে তো এখন কলকাতায় আছে, কলকাতায় কাজ করে।
1: আচ্ছা। আর এখানে সংসার চালাতে কোনো অসুবিধা হয় কি?
3: অসুবিধা হয় না। ওই স্বামী আমার ওই যে গানের মাস্টার, গান করে 3 জায়গায় 4 জায়গায় স্কুলে।
1: আচ্ছা।
3: ছাত্রদের শিখায়।
1: আচ্ছা।
3: আবার নিজেও গান করে।
1: আচ্ছা, আপনাদের বাড়ির পরিবারে কোনো অসুখ বিসুখ হলে আপনারা কোথায় যান দেখাতে, ডাক্তার?
3: খড়িবাড়ি হাসপাতাল আছে, হাসপাতালে যাই।
1: এখান থেকে কত দূর?
3: 3 কিলোমিটার।
1: যেতে কোনো অসুবিধা হয় না? কিসে করে যাতায়াত করেন?
3: ভ্যানেও যাই, আবার ওই যখন যেটা আর কি পাই তখন সেইটাতে যাই।
1: আচ্ছা। এমনি গ্রামের রাস্তাঘাটের অবস্থা কিরকম?
3: এখন তো বর্তমান ভালোই আছে।
1: আচ্ছা। এই যে যখন আপনারা স্বাস্থ্যকেন্দ্রে যাচ্ছেন তখন ডাক্তার থাকে?
3: থাকে।
1: ওষুধপত্র ওখান থেকে পান?
3: পাই, ওইখান থাকি।
1: আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ, নমস্কার।
3: আচ্ছা, নমস্কার।
2: অধিকারী বারাসাত ভিটা গ্রামে বসবাস করেন লোকসঙ্গীত শিল্পী জগদীশ চন্দ্র রায়। এই অঞ্চলে উত্তরবঙ্গের লোকসঙ্গীত চর্চা এবং তার প্রসারে তিনি একজন মনোযোগী শিল্পী। শুনব তার কথা, তার গান।
1: নমস্কার।
4: নমস্কার।
1: আপনি কি করেন?
4: আমি গানের শিক্ষকতা করি, এবং অনেক ছাত্রছাত্রী আমার কাছে আসছে, গান শিখছে, এবং কেউ কেউ প্রতিষ্ঠিত হয়ে গেছে। তো এই গানেই আমার সব কিছু আর কি।
1: তো এই অঞ্চলে কীরকম শিল্প চর্চা হয়?
4: খুব ভালোই চর্চা আছে, অনেক শিল্পী আছে, এবং পাড়াতে পাড়াতে চলছে চর্চা।
1: কেন্দ্রীয় সরকারের নানান প্রকল্প নিয়ে আপনারা গান করেন?
4: হ্যাঁ, করি তো। কেন্দ্রীয় সরকারের বলতে যেমন স্বচ্ছ ভারত, এর উপরে গান লেখা আছে, সেই গান আমরা পরিবেশন করি, এবং বিভিন্ন সরকারি প্রকল্পের গান আমি লিখছি এবং চর্চা করছি এবং অন্যকেও গাওয়াচ্ছি।
1: আচ্ছা। তো এবারে আমরা আর কথা না বাড়িয়ে আপনার গান শুনি।
4: আমি লোকগীতি, মানে যেটাকে ভাওয়াইয়া আঙ্গিকের গান, তো ভাওয়াইয়া গানের মধ্য দিয়ে যেমন সামনে যে শারদা উৎসব আসতেছে, দুর্গা উৎসব, তো সেই দুর্গা আগমনী একটা গান আমি গেয়ে শোনাচ্ছি।

সীমান্ত কথা অনুষ্ঠানে আজ আপনারা শুনলেন ভারত নেপাল আন্তর্জাতিক সীমান্ত অঞ্চল সংলগ্ন খড়িবাড়ি ব্লকের রানীগঞ্জ পানিশালী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত অধিকারী বারাসাত ভিটা গ্রামের মানুষের জীবনযাত্রার কথা। সংকলন ও প্রযোজনা শান্তনু আচার্য।

শুনলেন সীমান্ত কথা, আকাশবাণী শোলেকড়ি। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজে, এবং শুনছেন নিউজ অন এআইআর অ্যাপে।

0: আপনার বাড়ির সদস্য বা প্রিয়জন বন্ধুবান্ধব আত্মীয়দের বিশেষ দিনে শুভেচ্ছা পাঠাতে চাইছেন,
1: তাহলে আকাশবাণী শিলিগুড়ি তার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে আপনাদের দিকে।
0: জন্মদিন, বিবাহবার্ষিকী, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন অথবা যে কোনো শুভেচ্ছা জানাতে হলে যোগাযোগ করুন এই নম্বরে
1: 9749088189।
0: এছাড়াও যে কোনো অনুষ্ঠানে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করতে পারেন ওই একই নম্বরে 9749088189।
1: ফোন নম্বরটি আরও একবার 9749088189।

0: नए जमाने की नई तस्वीर। अब छत पर लगे टीवी एंटेना को कहो गुड बाय सदा के लिए। समय के साथ बदलें, आगे बढ़ें। ले आए आज ही दूरदर्शन का डीडी फ्री डिश। इसमें है आपके पसंदीदा 100 से ज्यादा टीवी चैनल्स। इसके अलावा 51 एजुकेशनल यानी पढ़ाई लिखाई वाले चैनल्स और 48 रेडियो चैनल्स। और तो और सेट टॉप बॉक्स लगवाने के बाद कोई खर्चा नहीं, बिल्कुल नहीं। डिजिटल क्रांति की ओर एक कदम और आपका डीडी फ्री डिश।
1: वेव्स पारिवारिक बिनोदनेर नतून ढेउ। তেইশে নভেম্বর 1997 সালে গঠিত প্রসার ভারতী হল ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন পাবলিক ব্রডকাস্টিং প্ল্যাটফর্ম, যার সদর দপ্তর নয়াদিল্লিতে। এটি একটি বিধিবদ্ধ স্বায়ত্তশাসিত সংস্থা যা সংসদের একটি আইন দ্বারা প্রতিষ্ঠিত। ওয়েবস ওটিটি প্ল্যাটফর্ম প্রসার ভারতীর একটি উল্লেখযোগ্য সম্প্রসারণ। ভারতে এবং সারা বিশ্বের লক্ষ লক্ষ ইন্টারনেট ব্যবহারকারীকেই সেরা লাইভ এবং পছন্দের ভিডিওগুলি উপলব্ধ করতে ও উপভোগ করতে সক্ষম করে। আমরা বিভিন্ন ভারতীয় ভাষায় প্রবহমান অডিও এবং ভিডিও সামগ্রী প্রদান করি এবং অন্যান্য উল্লেখযোগ্য ওটিটি প্ল্যাটফর্ম থেকে ভিডিও সামগ্রী নিয়ন্ত্রণ করি। ওয়েবস ওটিটি প্ল্যাটফর্ম একটি অনন্য এবং অতুলনীয় ব্যবহারকারীর অভিজ্ঞতা প্রদান করে। প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম বৈশিষ্ট্য সমৃদ্ধ একটি উন্নত ভিডিও দর্শন এবং অত্যাধুনিক কার্যকারিতার মাধ্যমে বহুমুখী অভিজ্ঞতা নিশ্চিত করে, যার মধ্যে রয়েছে মসৃণ লগ ইন প্রক্রিয়া। আমাদের আধুনিক লগ ইন সিস্টেম ব্যবহার করে অনায়াসে ব্যক্তিগত সুপারিশ এবং প্রবহমান সামগ্রী উপলব্ধ করুন। স্মার্ট অনুসন্ধান, আমাদের স্বজ্ঞাত অনুসন্ধান বৈশিষ্ট্যের মাধ্যমে সহজেই আপনার প্রিয় চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ এবং আরও অনেক কিছু খুঁজুন। একটি বিরামহীন বিষয়বস্তু আবিষ্কারের অভিজ্ঞতা নিশ্চিত করুন। ট্রেন্ডিং কন্টেন্ট, অন্যান্য ব্যবহারকারীদের মধ্যে যা জন

0: সক্রিয়, তার সাথে আপ টু ডেট থাকুন এবং আপনার ইন্টারনেট গতির সাথে গতিশীলভাবে সামঞ্জস্যপূর্ণ সর্বোত্তম ভিডিও গুণমানের সাথে প্রবণতা সামগ্রী দেখুন। সহজ নেভিগেশন, একটি স্বজ্ঞাত এবং ব্যবহার বান্ধব ইন্টারফেস সহ মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইট যাই হোক না কেন, প্ল্যাটফর্মের বিভিন্ন বিভাগের মাধ্যমে অনায়াসে ব্রাউজ করুন। বিস্তৃত বিষয়বস্তু লাইব্রেরি, একটি আকর্ষণীয় এবং নিমগ্ন ব্যবহারকারীর অভিজ্ঞতা প্রদানের জন্য ডিজাইন করা হাই ডেফিনিশন চলচ্চিত্র এবং ওয়েব সিরিজের বিস্তৃত নির্বাচন উপলব্ধ করুন। লাইভ স্ট্রিমিং, রিয়েল টাইম বিনোদনের জন্য আপনার ডিভাইস এবং ইন্টারনেট ব্র্যান্ডউইথের উপর নির্ভর করে এসডি, এইচডি বা ইউএইচডি মানের লাইভ ইভেন্ট।
1: সকলের জন্য সামাজিক নিরাপত্তা, অটল পেনশন যোজনা, মোদিজির সংকল্প।
2: योजना उन नौजवानों के लिए है ताकि आप जब 60 साल के होंगे आपको कभी किसी के सहारे की जरूरत न पड़े, आप अपना बुढ़ापा भी गौरव के साथ बिता सको।
1: এখনো পর্যন্ত 8,85,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যোগদান করেছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
3: আকাশবাণী শলিকুড়ি, এখন শুনবেন অতুল প্রসাদের গান। বিভিন্ন শিল্পীর কণ্ঠে প্রথমে অর্ঘ্য সেন।

এতক্ষণ অতুল প্রসাদের গান শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে আকাশবাণী শুলিকুড়ি। এখন শুনবেন বিজ্ঞাপন দাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান এনসিইআরটি।

0: बदंग सीआईईटी प्रस्तुत करता है
1: उमंग उमंग उमंग उमंग।
2: এতক্ষণ শুনলেন বিজ্ঞাপনদাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান এনসিইআরটি। আজ শুনলেন 1288তম পর্ব। আকাশবাণী শিলিগুড়ি।

আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে কিছু কথায় কিছু গানে। শ্রোতা বন্ধুরা, আপনারা এই অনুষ্ঠানে আমার সঙ্গে জুড়তে ফোন করুন 9434076705 এই ফোন নম্বরে। সত্যি আজ বেশ গরম পড়েছে। আজ আমরা কিছু কথায় কিছু গানে এই গরমে শান্তির খোঁজ নিয়ে আলোচনা করব। সত্যি এই গরমের মধ্যে একটু শান্তি পেতে গেলে, একটু ঠান্ডা, একটু শীতলতার ছোঁয়া পেতে গেলে সত্যি আমরা কেউ গাছতলায় বসতে চাই, কেউ আবার ঠান্ডা ঘরে যেতে চাই, আবার কেউ দূরে বেড়াতে চাই সমুদ্র বা পাহাড়ে, যাতে এই গরম থেকে কিছুটা রেহাই মিলতে পারে আমাদের। শ্রোতা বন্ধুরা, আমি জাহিরুল আপনাদের সঙ্গে, আর আমার সঙ্গে জুড়তে আপনারা ফোন করুন 9434076705, আর বলবেন, আমার সঙ্গে কথা বলবেন এই গরমে শান্তির খোঁজ কিভাবে। আপনাদের ফোনের অপেক্ষায় রইলাম, ততক্ষণে শুনে নিই একটি গান লতা মঙ্গেশকরের কণ্ঠে।

0: এক শ্রোতা বন্ধু জুড়তে চাইছেন আমাদের সঙ্গে। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: হ্যাঁ স্যার, ভালো আছেন?
0: হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন?
1: আমি ভালো আছি, কিন্তু
0: কোথা থেকে বলছেন, কে বলছেন একটু বলবেন।
1: আমি বীরভূম জেলার শান্তিনিকেতন থেকে বিশ্বজিৎ রোজ বলছি।
0: হ্যাঁ বিশ্বজিৎ বাবু বলুন, এই
1: হ্যাঁ
0: গরমে আপনি কি করছেন?
1: হ্যাঁ, গরমে এখন দোকানের মধ্যে এবং সারা সারাদিনই মানে ওই কেবল দুপুরের দিকটা একবার বাড়ি চলে যাই দোকান, তারপর

0: কেমন গরম পড়েছে বীরভূমে?
1: গরম বীরভূমে এতটাই যে মানে সেটা ধারণার বাইরে, কারণ এই কারণে এখন প্রায় আমরা 38-39, হ্যাঁ রেগুলারিটি হয়ে গেছে এটা। হ্যাঁ, তা একটা জিনিস কি আমাদের মনে হয় যেন এই দিন 6 দিনের মতো বজায় থাকবে, কারণ এই কারণ এইরকম ওয়েদার, হ্যাঁ এইরকম ওয়েদার মনে হয় যেন আর কোনোদিন মানে এখন এই মুহূর্তে যে বৃষ্টি হওয়ার ব্যাপারটা থাকে তার বৃষ্টি নেই, কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে এইটুকুই শোনা যাচ্ছে আর কি। কিন্তু আপনাদের এই আপনাদের যে সাইড আপনারা রয়েছেন সেই সাইড তো ওয়েদার নিশ্চয়ই ঠান্ডা ওয়েদার।
0: আজ এদিকেও গরম পড়েছে বিশ্বজিৎবাবু, আর আপনারা ওই গরম থেকে বাঁচবার জন্য মানে একটু শান্তির খোঁজ পেতে কি করছেন?
1: এখন এখন আমরা গরম যে ওয়েদার এর কিছু কিছু আমরা শরবতি, যেমন বিলেজ শরবত, তারপর আপনার খাওয়া দাওয়ার দিক থেকে কিছু কিছু জিনিস যেমন পরে পেট ঠান্ডা থাকে, বরফ দিয়ে কোনো শরবত যদি বানিয়ে।
0: আচ্ছা, বিভিন্ন রকম ঠান্ডা শরবত খাচ্ছেন, আর তার সঙ্গে
1: আমাদের এই অনুষ্ঠান চলছে, আর আপনাদের অনুষ্ঠান কিন্তু আমাদের অঙ্গ, আপনাদের সঙ্গে আমি ফিরিয়ে আছি, যাতে তাও আমাদের এই অনুষ্ঠান শুনে যেমন তৃপ্তি পাই আমরা যেন কথা বলি, আপনাদের যেন এই জিনিসটা তৃপ্তিদায়ক মনে হয়, এমন কিছু আপনার সঙ্গে কথা বলব যে যেটাতে আপনাদের অনুষ্ঠান পরিচালনা করতে অসুবিধা হয়। আমাদের তো নিয়ম আচার আচরণ বিধি বেশ কিছুদিন সম্পর্ক একটু দূরে হয়ে গেছিল, এখন বর্তমান আমরা কিন্তু আবার এইভাবে ছিলাম, এইভাবে এখনো পর্যন্ত রয়েছি, আর আপনাদের সঙ্গে চিরদিন আমাদের সম্পর্ক বন্ধনে মিলিত থাকে।
0: একদম, আমরাও খুব খুশি যে আপনারা এত দূর থেকে আমাদের অনুষ্ঠান শুনছেন এবং আমাদের আপনারা নিয়মিত শ্রোতা, সেজন্য আমরাও খুব আনন্দিত।
1: ভালো লাগার অনুষ্ঠান তো আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার দিনভাবে সুন্দরভাবে।
0: আপনাকেও অসংখ্য ধন্যবাদ বিশ্বজিৎবাবু এত দূর থেকে আমাদের সঙ্গে জোড়ার জন্য আর এই গরম নিয়ে কিছু কথা বলার জন্য। সত্যি অনেক জায়গাতেই গরম বেশ অস্বাভাবিক রকমেই পড়েছে। আরও একজন শ্রোতা বন্ধু জুড়তে চাইছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আপনি আপনার কথা পরিষ্কার বোঝা যাচ্ছে না, আপনি একটু রেডিও সেট বা যেটাতে শুনছেন সেটা একটু দূরে রেখে, বিচ্ছিন্ন হয়ে গেছে যোগাযোগ। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: হ্যাঁ দাদা ভাই নমস্কার।
0: হ্যাঁ নমস্কার।
2: হ্যাঁ আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুদ থেকে প্রবীর কুমার মণ্ডল দাদা ভাই।
0: হ্যাঁ প্রবীর বাবু বলুন।
2: দাদা ভাই ভালো আছেন তো? এই গরমে দাবদাহ গরমে ভালো আছেন তো?
0: হ্যাঁ, এই চলে যাচ্ছে, এই যে গরমে শান্তির খোঁজ, আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করছি।
2: দাদা ভাই শান্তির খোঁজ, দেখুন একটা কথা আছে বাংলায়, সুখ স্বপ্নে শান্তি শতানো, যতক্ষণ আপনার সুখটা আছে ততক্ষণ এখানে যখন শতানো যাবেন সেই সুখটা আরো বেশি হবে, তো সেই জায়গাটা আমরা আর কি পাই, তো সেটা নিজেদের মধ্যে বার করে খুঁজে বার করে নিতে হবে সুখটাকে। হ্যাঁ দাদা ভাই, আর এই গরমে দাদা ভাই দেখুন এই গরমে আমরা এখন ওই ছাতু, আপনার ছাতু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তারপরে আপনার ওই বিট নুন, হ্যাঁ একটু লেবুর রস দিয়ে ওই মানে ছাতুর শরবত খাওয়া হচ্ছে, এবং এই ছাতুর রস এই শরবতটা খেলে আপনার পেটটাও ভার থাকবে এবং সারা দিনটাও ভালো যাবে, আর রাত্রে আপনার জল ছাঁকা ভাত তাতে পেঁয়াজ দিয়ে ছাতু মাখা, এই যে একটু ছাঁচি তেল, ছাঁচি পেঁয়াজ, কাঁচা লঙ্কা,

0: দিয়ে ওই ভাত, মানে জল ছাঁকা ভাত, এবং খুব ভাল লাগছে। এবং রাত্রে ওই গরমের মধ্যে ঘাম হচ্ছে, ফ্যানও চলছে, আর এই ঘুমটাও আপনার ওই ভিজে ভাতের জন্য ঘুমটাও হয়ে যাচ্ছে।
1: বাহ,
0: এইটা তো খুব আরাম আরাম আর কি ওটা তো।
1: দারুণ
0: হ্যাঁ,
1: দারুণ
0: তো
1: কথা।
0: এইভাবে এইভাবে চলছে দাদা ভাই। আর এখন তো দেখুন, গরমকালে গরম পড়বে না, শীতকালে শীত পড়বে না, এবারে এর মধ্যেও মানুষকে আর কি
1: ঠিক ঠিক
0: কিছু অবলম্বন করে থাকতে হবে। কারণ দেখুন, বেশি খাওয়াও যাবে না, আর বেশি মানে অতিরিক্ত ইয়েও মানে জল ঢেলে চান করে ওটাও আবার সর্দি লেগে যাবে।
1: ঠিক
0: তো
1: ঠিক
0: হ্যাঁ, তো সেইভাবে মেপে চলতে হবে দাদা ভাই। আর হ্যাঁ
1: ব্যালেন্স করে চলা।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আর আর এই সব সময় আর কি একটু কম জিনিস ব্যবহার করতে হবে। যেমনি লেবুর রস, লেবুর রস খেতে হবে আর কি, মোসম্বির লেবুর রস, তারপরে শরবত, হ্যাঁ, ঠান্ডা চিনি। আমাদের তো আবার সুগার হয়ে গেছে, আম টাম বেশি খেতে পারবো না, তবুও আমি মাঝে মাঝে খেয়ে নিই দাদা ভাই। এই যে আজকে যেমনি সেই ঘোল ঘোল আছে, ঘোল দিয়ে হ্যাঁ এখন মুড়ি খাওয়া হবে। তো
1: আচ্ছা,
0: হ্যাঁ, তো এইভাবে আর কি চলছে।
1: অর্থাৎ এই গরমে শান্তির খোঁজটা আপনারা বেশ ভালোভাবেই নিয়েছেন।
0: হ্যাঁ দাদা ভাই,
1: প্রবীরবাবু, কোথাও বাইরে ঘুরতে যাওয়ার প্ল্যানিং আছে নাকি?
0: এখন নয়, ওই নভেম্বর দিকে যাব নর্মদা পরিক্রমা করতে।
1: আচ্ছা, না এই গরমের কথা বলছি, গরমে অনেকে শান্তির খোঁজে
0: গরমে গরমে গরমে আর কি
1: পাহাড়
0: আমাদের
1: বা সমুদ্র বেছে নেয়।
0: না, আমাদের এই আশেপাশেই আর কি ঘোরাঘুরি হয়, এই গরমে কোথাও বেরোই না এমনি আর কি। আমাদের আর্মি ক্যাম্পে তো নিজেদের কাজ হচ্ছে, সেখানে গরমে চলছে কাজ। হ্যাঁ, খুব গরম আমাদের এইখানে। না, আর্মি ক্যাম্পে, পানাগড় আর্মি ক্যাম্পে কর্কট ক্রান্তি রেখাটা আমাদের একদম ওপর দিয়ে গেছে। যখন বৃষ্টি হয় খুব বৃষ্টি হয়, আবার কোনো সময় যখন বজ্রপাত হয় খুব বজ্রপাত হয়, আবার
1: আচ্ছা,
0: যখন ঠান্ডা পড়ে আমাদের এইখানটা বেশি ঠান্ডা পড়ে দাদা,
1: মানে
0: আর
1: প্রকৃতি
0: গরমও থাকে।
1: আপনাদের প্রতি মানে বরাবরই একটু বেশি সদয় হন।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আর আমাদের পাশেই দামোদর নদী, মানে এখান থেকে আপনার 3 কিলোমিটার দূরে দামোদর নদী, আবার এইদিকে যদি 10 কিলোমিটার দূরে আবার অজয় নদী, আমরা মাঝখানে।
1: আচ্ছা
0: হ্যাঁ,
1: ঠিক
0: তো
1: আছে
0: সেই
1: প্রবীরবাবু।
0: কথাই।
1: হ্যাঁ,
0: হ্যাঁ,
1: আর
0: ভালো
1: কিছু?
0: থাকবেন, সুস্থ থাকবেন দাদা ভাই।
1: একদম, আপনারাও ভালো থাকবেন আর শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান।
0: হ্যাঁ, আর দাদা মান্নাদের গান যদি থাকে আপনার সঙ্গে শুনিয়ে দিয়েন দাদা ভাই।
1: ঠিক আছে, আমরা জানাবো কর্তৃপক্ষকে।
0: হ্যাঁ, ঠিক ঠিক ঠিক ঠিক ঠিক ঠিক
1: এই গরমে শান্তির খোঁজে আমাদের কিছু কথায় কিছু গানে আজ আমরা এই বিষয়টি নির্বাচিত করেছি, এবং শ্রোতাদের কথাতেই মনে হচ্ছে সত্যি এই বিষয়টি খুবই প্রাসঙ্গিক, কারণ গরম আজকে এদিকেও বেশ, এই উত্তরবঙ্গেও বেশ ভালোই লাগছে। আরও একজন শ্রোতা বন্ধু জোড়ার চেষ্টা করছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: নমস্কার নমস্কার,
1: হ্যাঁ
2: আমি জলপাইগুড়ি থেকে অঞ্জলি চন্দ্র বলছি।
1: হ্যাঁ বলুন অঞ্জলি দি।
2: বলছি, গরম তো পড়বেই ভাই, গরমের সময় গরম, শীতের সময় শীত পড়বে, তবু এর মধ্যে একটু নিজেকে সামলে চলতে হবে। আর শান্তি আর কোথায় পাওয়া যাবে, একটু ফ্যানের হাওয়া খাই, একটু দই দই মুড়ি খাই, আর একটু জল ভাত খাই, আর ফ্যানের নিচে
1: দিদি, আপনার ওই রেডিওটা একটু পাশে রয়েছে, সেই কারণে একটু ইকো হচ্ছে, একটু দূরে সরিয়ে রাখলে ইকোটা হবে না। এবার বলুন দিদি। বাহ, বারান্দায় আপনার কি গাছ আছে বাড়িতে?
2: বারান্দায় গাছ নেই, কিন্তু ওই পাশের বাড়িতে একটু গাছ টাছ আছে, আমার বাড়িতেও পাশে একটু গাছ আছে, আম গাছ আছে।
1: তার ছায়া আপনার বাড়িতে পড়েছে নিশ্চয়ই? তার ছায়া, এই গাছের ছায়ায় শান্তি কেমন?
2: শান্তি, গাছের ছায়ার মতো শান্তি তো ফ্যানের হাওয়াতেও হয় না ভাই। গাছ গাছটা কম, সেই জন্য একটু অসুবিধা হচ্ছে, তবু ওই মানিয়ে চলি আর কি।
1: ঠিক, এই গরমে আমাদের সকলেরই শান্তির খোঁজ রয়েছে।
2: হ্যাঁ, তবুও তো আমাদের এই দিকে একটু গরমটা কম, কিন্তু কলকাতার ওই দিকে তো আরো গরম শুনছি।
1: হ্যাঁ, আমাদের কিছুক্ষণ আগেই দুজন শ্রোতা বন্ধু বীরভূম এবং পূর্ব বর্ধমান থেকে ফোন করেছিলেন, তাদের ওখানেও অসহনীয় গরম, আর তুলনামূলক জলপাইগুড়িতে কম গরম, একটু
2: কম গরম পড়বে এখানে,
1: তবে আজকে বেশ গরম লাগছে,
2: আজকে একটু কেমন ভ্যাপসা গরম,
1: একদম উত্তরবঙ্গেও এই গরমটা লাগছে। আর বেশ কয়েকদিন এই উত্তরবঙ্গে একটু মেঘলা থাকার পর কিন্তু এই গরমটা বেশ সকলেই কিন্তু অনুভব করছেন দিদি।
2: হ্যাঁ হ্যাঁ, গরমটা মানে বোঝা যাচ্ছে আর কি, একটু অস্বস্তি মনে হচ্ছে। তবু আরো আগে গরম পড়া উচিত ছিল, জ্যৈষ্ঠ মাস তো পড়ে গেছে, কিন্তু এবার এখানে তো দেরিতেই গরমটা পড়লো, বৃষ্টি হওয়াতে ভালোই ছিল ওয়েদার।
1: হ্যাঁ, আর এর সঙ্গে সঙ্গে যে গরমের ফলগুলো সেগুলো বাজারে ভালো রকম আসতে শুরু করেছে।
2: আম কাঁঠাল, এখন তো কাঁঠালটা খাওয়া যায় না এই গরমে, আমটা খাই।
1: হ্যাঁ দিদি, শুনতে থাকুন তাহলে আমাদের অনুষ্ঠান।
2: আচ্ছা ঠিক আছে।
1: সত্যি এই গরমে সকলেরই অবস্থা বেশ কাহিল, একটু ছায়া একটু শীতলতা কোথায় পাওয়া যায় সেই খোঁজেই কিন্তু মানুষ বেড়াচ্ছেন, এবং তারা নিজেরাই কিন্তু বিভিন্নভাবে এই শীতলতা যাতে শীতল ভাব থাকা যায় এবং নিজেদেরকে শীতল রাখা যায় সেই ব্যবস্থা কিন্তু তারা করে নিচ্ছেন। আমরা কিছু কথা কিছু গান এই অনুষ্ঠানে এগিয়ে নিয়ে যাব, তার আগে একটা গান শুনে নি সবিতা চৌধুরীর কণ্ঠে।

0: ভরা তো দেব না আহারে আপায় পাবেন না পাবেন না আহ আহ আহ আহ ঝিলমিল ঝাউয়ে বনে ঝিকিমিকি।
1: আর একজন শ্রোতা বন্ধু আমাদের সঙ্গে জুড়তে চাইছেন, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: আমি রাঙাপানি নারায়ণজোর থেকে বলছি, প্রফুল্ল কুমার সিংহ।
1: হ্যাঁ প্রফুল্লবাবু বলুন।
2: তো আজকে গরম নিয়ে হচ্ছে কথা।
1: হ্যাঁ, এই গরমে একটু শান্তির খোঁজ আজকে আমরা আলোচনা করছি।
2: দক্ষিণবঙ্গের দুইজন শ্রোতা বন্ধুর কথা শুনলাম।
1: হ্যাঁ,
2: এছাড়া আমাদের উত্তরবঙ্গের আরেকজন প্রবীণতম ব্যক্তি অঞ্জলিজি, আমাদের পরিবারের একজন সদস্য, উনি আজকে আজকে যে লাইভ ফোন অনুষ্ঠানে আসবে আমি ভাবতে পারিনি। খুব ভালো লাগলো ওনার কথা। হ্যাঁ,
1: আমাদের আকাশবাণী পরিবারটি বেশ ছড়িয়ে গিয়েছে।
2: হ্যাঁ, তো আজকে আমাদের নারায়ণের টেম্পারেচার আছে 32 ডিগ্রি বর্তমান।
1: আচ্ছা,
2: তো আজকের মেঘলা আকাশ, তো মেঘলা আকাশের এই যে এই গরমটা একটু আলাদা ধরনের। আবার যখন রৌদ্র দিবে একদম খালি সূর্য থাকবে মেঘ থাকবে না, ওটা গরম আলাদা। এই গরমটা
1: আজকে একটু ভ্যাপসা গরম।
2: হ্যাঁ ভ্যাপসা, এটা আবার বৃষ্টির লক্ষণ, আবার বৃষ্টিও না হতে পারে। হ্যাঁ
1: আচ্ছা,
2: তা আর এই মানুষের কিন্তু একটু একটু ক্ষমতার বাইরে যাবে, কারণ নতুন নতুন করে সর্দি কাশিটা আসবে। এই আবহাওয়াটা একটু আলাদা।
1: অর্থাৎ গরমের সময় যে রোগগুলো প্রাদুর্ভাব ঘটে সেই রোগগুলো হওয়ার সম্ভাবনা থাকে এই ধরনের গরম থাকে।
2: আচ্ছা, এটা এটা হবে, কারণ হঠাৎ আমরা ঠান্ডা খেয়েছিলাম রাত্রিবেলায়, আমাদের কম্বল গায়ে দিতে হচ্ছে। আবার দিনে এরকম,
1: এখনো রাতে কম্বল গায়ে দিচ্ছেন আপনারা?
2: হ্যাঁ, ছোট ছোট মোটো যে ব্ল্যাঙ্কেট গুলো ওগুলো দিয়ে হালকা দিতেই হচ্ছে। হ্যাঁ, তো গত রাত থেকে দেওয়া দেওয়া হয়নি। হ্যাঁ, গতদিন 24 ঘন্টা থেকে বৃষ্টি হয়নি আমাদের এলাকায় তরাইতে। তার একদিন আগে হয়েছিল বৃষ্টি, যেহেতু আমরা

0: তোরাই মানে ফাঁসি দেওয়া ব্লক। হ্যাঁ,
1: আচ্ছা,
0: আবার জলপাইগুড়ি, জলপাইগুড়িতে একটু আলাদা প্রভাব পড়বে, ওখানে একটু নদী নালা বেশি আছে, কারণ সেখানে পাশে বয়ে যাচ্ছে তিস্তা নদী, একটা ঠান্ডার প্রভাব আসবে। হ্যাঁ, তো আমাদের এলাকাও তিস্তার জল যেটা আসছে, তিস্তা পজিটিভ জলটা, এটাও আমাদের এলাকা ঠান্ডা রাখে। এখানে
1: ঠিক।
0: একটু শীতলটা রাখে। তো যাই থাক, গরম নিয়ে আরো অন্য অন্য বন্ধুরা বলুক কিছু। হ্যাঁ,
1: একদম,
0: আমরা শুন, আমিও
1: আপনারা
0: শুনবো।
1: আমাদের নিয়মিত শ্রোতা, আমরা আপনাদের জন্যই এই ধরনের বিষয়গুলো বাছি এবং অনুষ্ঠানগুলো করে থাকি। আপনি শুনতে থাকুন প্রফুল্লবাবু,
0: হ্যাঁ,
1: ফোন করার জন্য
0: ঠিক
1: অসংখ্য
0: আছে।
1: ধন্যবাদ।
0: আর আমি একটা কথা বলবো অঞ্জলি দিকে এই মাধ্যমে, রেডিওর মাধ্যমে, যে আপনার যেগুলো প্রবীণতম ব্যক্তি আছে আমাদের পত্রসাপুরের, তাদেরকেও ফোন করতে বলবেন, আমরা তখন একটু থেমে থাকবো, ওনারা করুক ফোন, তাদের কথাগুলো শুনবো,
1: ঠিক
0: এটাই
1: ঠিক,
0: আমার অনুরোধ থাকবে।
1: সকলেই যাতে অংশগ্রহণ করেন।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে,
1: একদম,
0: ঠিক আছে, ধন্যবাদ।
1: অসংখ্য ধন্যবাদ। এই গরমে শান্তির খোঁজ প্রত্যেকেই বলছেন, কিন্তু একটা জিনিস কিন্তু এখানে সত্যি ভাবার বিষয়, যে একটু শান্তি এই গরমে, একটু শীতলতা সেখানে কোথায় পাওয়া যাচ্ছে? যেখানে গাছপালা নদীনালা রয়েছে, অর্থাৎ প্রকৃতি কিন্তু এই শীতলতা বয়ে আনে। আমাদের স্বাভাবিক থাকতে গেলে তাই এই প্রকৃতি ধ্বংস করার আগে কিন্তু আমরা একটু ভাবব, একটু চিন্তা করব, না হলে কিন্তু এই যে রুক্ষতা, এই যে প্রকৃতির রোষ, সেটার থেকে কিন্তু আমরা বাঁচতে পারব না। তাই প্রকৃতিকে রক্ষা করেই চলতে হবে, নদীনালা গাছপালা ইত্যাদিকে কিন্তু আমাদের বাঁচাতেই হবে। আমরা শুনছিলাম সবিতা চৌধুরীর কণ্ঠে একটি গান, সেই গানটি আমরা শুনতে থাকি, পরবর্তী ফোনের অপেক্ষায় রইলাম।

0: আরো একজন শ্রোতা বন্ধু জুড়তে চাইছেন আমাদের সঙ্গে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: নমস্কার দাদা,
0: বলুন।
1: আমি জলপাইগুড়ি থেকে বলছি।
0: হ্যাঁ
1: সোমা রহমান।
0: হ্যাঁ সোমাদি, বলুন।
1: হ্যাঁ, এই গরমে একমাত্র শান্তির খোঁজ হচ্ছে গাছের আশ্রয়। গাছপালা যদি থাকে, গাছের নিচে একটু বসে আরাম করা যায়, তাহলেই শান্তি পাওয়া যায়।
0: ঠিক দিদি,
1: শরবত খেতে হবে, বেশি করে লেবুর জল শরবত খেলে পেটও ঠান্ডা থাকবে আর শরীরটাও ঠান্ডা।
0: অর্থাৎ মানে জলযুক্ত জিনিস, যেগুলোতে শরীরে তো ঘাম ইত্যাদির মাধ্যমে জলের অভাব ঘটে, সেগুলো যাতে পূরণ হয়।
1: হ্যাঁ, শরীরকে ঠান্ডা রাখতে গেলে শরবতটা খাওয়াই ভালো।
0: ঠিক ঠিক,
1: প্রকৃতিকে আমাদের ভালোবাসতে হবে, প্রকৃতির জন্য মানুষ আশ্রয় নেয় একটু শান্তি খোঁজে।
0: ঠিক,
1: গাছপালা হাওয়া দেয় আমাদের, সেখানে বসে অনেকটা শান্তি পাওয়া যায়।
0: সত্যি এই গাছপালা বন জঙ্গল কিন্তু বৃষ্টিও নিয়ে আসে এবং ঠান্ডাও নিয়ে আসে, যার ফলে এই যে বিশ্বে যে প্রখর যে রৌদ্র, প্রখর যে তাপ, এই অসহ্য গরম, বিশ্ব উষ্ণায়ন, সেটা কিন্তু এই গাছপালা কেটে ফেলার ফলে সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে।
1: গরমটা আরো বেশি পড়ে যাচ্ছে, গাছপালা থাকলে অতটা গরম হয় না।
0: ঠিক দিদি, আপনি শুনতে থাকুন দিদি আমাদের অনুষ্ঠান।
1: হ্যাঁ নমস্কার।
0: হ্যাঁ, ফোন করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। সত্যি এই গরমে শান্তির খোঁজে সবাই রয়েছেন। আরও একজন শ্রোতা বন্ধু জুড়তে চাইছেন আমাদের সঙ্গে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: নমস্কার, আমি বীরভূম থেকে বলছি, নিতাই দাস।
0: হ্যাঁ নিতাই বাবু, বলুন।
2: হ্যাঁ ভালো আছেন?
0: হ্যাঁ, আর এই গরমে আপনারা কেমন আছেন?
2: গরম তো প্রচন্ড, গরমে তো ভালো নেই, শরীর ভালো নেই একদম।
0: বীরভূম
2: শরীর চলছে না একদম, এত গরম না, প্রচন্ড গরম আমাদের কাছে।
0: হ্যাঁ, বীরভূম থেকে আমাদের আরও একজন শ্রোতা বন্ধু ফোন করেছিলেন যে প্রচন্ড গরমের কথা বললেন। আপনারা কি করছেন এই গরমের একটু শান্তির খোঁজ পেতে?
2: হ্যাঁ, আমরা শান্তির খোঁজ পেতে আপনার সঙ্গে কথা বলছি, আর এই বেতারের মাধ্যমে নানা রকম গান শুনছি বসে বসে, কি করবো আর।
0: একটু শীতলতা, একটু গাছতলায় আশ্রয়
2: আশ্রয় নেওয়া, এছাড়া উপায় কি আর সেই সময়।
0: ঠিক,
2: আর এই মাঝে মাঝে একটু করে নুন চিনি লেবু দিয়ে শরবত খাচ্ছি।
0: ঠিক, আপনাদের ওখানে পুকুর নদীগুলো কাছাকাছি রয়েছে?
2: হ্যাঁ, পুকুর কাছাকাছি আছে, কিন্তু পুকুরে জল ভালো নেই।
0: আচ্ছা,
2: পুকুরে তো মানে স্নান করা যায় না, আর এখন মানুষ স্নানও করে না পুকুরে, এখন সব বাড়িতেই স্নান করে সব। পুকুর তো অনেক নোংরা, পুকুর তো অনেক নোংরা হয়ে গেছে। হ্যাঁ, তো পুকুরে স্নান করা যায় না এখন। আর আমাদের এখানে নদী বলতে 2 কিলোমিটার দূরে নদী আছে, বক্রেশ্বর নদী।
0: আচ্ছা,
2: আপনারা সেই নদীতে কিন্তু জল কম।
0: অর্থাৎ সেখানে স্নানে আপনারা যেতে পারেন না, এই গরমে যে একটু জলে ডুবে থাকবেন, জলের মধ্যে শরীরটাকে ভিজিয়ে রাখবেন, সেটা হয়ে ওঠে না আপনাদের?
2: না, সেটা হয়ে ওঠে না, কারণ এই প্রচন্ড রোদ যদি 2 কিলোমিটার যাই, তাহলে তো আরো প্রচন্ড গরম লাগে।
0: সত্যি, তো কিভাবে নিজেদেরকে শীতল রাখছেন?
2: নিজেকে শীতল রাখছে এইভাবেই, আমরা সঙ্গে কথা বলছি, গান শুনছি, আর এই মাঝে মাঝে লেবু পানি খাচ্ছি।
0: আমরা খুব আনন্দিত যে আমাদের এই অনুষ্ঠান আপনাকে এই গরমটা ভুলতে সাহায্য করছে।
2: হ্যাঁ নিশ্চয়ই, আপনাদের সব গানগুলো শোনাচ্ছেন না, তাতে মনটা শীতল হয়ে যাচ্ছে একদম।
0: আর আপনাদের সঙ্গে কথা বলতে পেরে আমরাও খুব আনন্দিত, কারণ আপনারা আমাদের নিয়মিত শ্রোতা।
2: হ্যাঁ ঠিক, আপনাদের অনুষ্ঠান শুনে আমাদের সত্যি মনটা শীতল হয়ে যাচ্ছে একদম।
0: আমরাও আনন্দিত। নিতাইবাবু, তাহলে শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান।
2: হ্যাঁ ভালো থাকবেন, নমস্কার।
0: আপনিও ভালো থাকবেন। আমাদের হাতে আর বিশেষ সময় নেই আমাদের আজকের এই কিছু কথা কিছু গানে অনুষ্ঠানে। বিষয় ছিল এই গরমে শান্তির খোঁজ। একজন শ্রোতাবন্ধু ফোন করেছেন, খুব সংক্ষেপে কথা বলে নেব তার সঙ্গে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: নমস্কার, আমি শিলিগুড়ি পয়সনগর থেকে শুভ্রা সেনগুপ্ত বলছি।
0: হ্যাঁ শুভ্রাদি, খুব সংক্ষেপে এই গরমে শান্তির খোঁজ পেতে আপনি কি কি করছেন?
3: শান্তির খোঁজ বলতে এমনি তো ফ্যান আছেই।
0: হ্যাঁ,
3: আমাদের সঙ্গে সবসময় সাথী। তারপরে আমপান্না বানিয়ে রেখেছি,
0: বাহ,
3: ওই আমপান্না সবাইকে খেতে দিই।
0: বাহ, এই ট্যাঙ্কির জল তো গরম হয়ে যাচ্ছে গরমে,
3: না ফ্রিজ থেকে ঠান্ডা জল বার করে তারপরে মিশিয়ে দিই।
0: বাহ বাহ, তা এইভাবে আপনারা শীতল হচ্ছেন এই গরমে। অসংখ্য ধন্যবাদ শুভ্রাদি আপনাকে ফোন করার জন্য, আমাদের সময় শেষ সেজন্য আমরা ছাড়তে বাধ্য হচ্ছি।
3: আচ্ছা নমস্কার।
0: নমস্কার।

হ্যাঁ, এই গরমে শান্তির খোঁজ, এই ছিল আমাদের আজকের কিছু কথায় কিছু গানে অনুষ্ঠানের বিষয়। আমরা অনেক শ্রোতাবন্ধুর ফোন পেয়ে শ্রদ্ধা এবং ভালোবাসা পেলাম। প্রত্যেক শ্রোতাবন্ধুকে যারা আমাদের এই অনুষ্ঠানগুলো নিয়মিত শোনেন তাদেরকেও আমরা আকাশবাণীর তরফ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। এর সঙ্গে শেষ করছি আজকের কিছু কথায় কিছু গানে অনুষ্ঠান। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে।

0: আকাশবাণী শিলিগুড়ি শুরু হচ্ছে বিদ্যার্থীদের জন্য। আজ এই অনুষ্ঠানে শুনবেন দশম শ্রেণীর জন্য বিষয় ইতিহাস, পাঠদান করবেন পূর্ব ধনতলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা অমৃতা সেন।
1: আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের পড়াবো ক্লাস টেনের একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্টেন্ট, তাই এই বিষয়টা আমি আজকে বেছে নিলাম। বিষয়টি হচ্ছে 1876 সালে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় পরিচালিত ভারত সভা। আজকের এই পাঠদানে আমার স্কুল অর্থাৎ পূর্ব ধনতলা উচ্চ বিদ্যালয়ের দুজন শিক্ষার্থী, যারা আমার খুব প্রিয়, খুব সিনসিয়ার, ওরা পূজা সরকার এবং নিহার খাতুন। ভারত সভা কী বা কেন হয়েছিল তা জানার আগে অবশ্যই জানতে হবে এই ভারত সভা গঠনের পটভূমি, কারণ তোমরা জানো ইতিহাসের কোনো কিছুই আকস্মিক হয় না, তাই না? সময়ের সাথে সাথে সব কিছুই ঘটে, কিন্তু ঘটার পেছনে যে পটভূমিটা সেটা আমাদের মনে রাখতে হবে। জাতীয় জাগরণের প্রথম দিক থেকে, একদম প্রথম সময়ে, ভারতবাসীরা উপলব্ধি করেন, কী উপলব্ধি করেন, যে ইংরেজ সরকারের বিরুদ্ধে একটা নিজেদের, যে আমরা দেশের মানুষ, সেই দেশীয় স্বার্থ রক্ষা এবং সরকারি অনাচারের বিরুদ্ধে জনমত গঠনের একমাত্র উপায় হচ্ছে কি, সংঘবদ্ধ রাজনৈতিক আন্দোলন। এই উপলব্ধি থেকেই 19 শতকে দেখা যাচ্ছে ভারতের বিভিন্ন অঞ্চলে

বেশ কিছু রাজনৈতিক প্রতিষ্ঠানের উন্মেষ। এত বেশি ওই সময়টা, মানে 19 শতক ধরেই এত রকমের সভা সমিতি গড়ে উঠেছিল, যার জন্য ডক্টর অনিল শীল বলে একজন ঐতিহাসিক ওই সময়টিকে কি বলেছেন বলতো, সভা সমিতির যুগ। মানে এত সভা এত সমিতি হচ্ছিল, সেই ওই সময়টাকে সভা সমিতির যুগই উনি নাম দিয়েছিলেন। এরকম বেশ কিছু সভা আছে, যেমন বঙ্গভাষা প্রকাশিকা সভা, জমিদার সভা, এই ধরনের অনেকগুলো সভা ওই সময় প্রতিষ্ঠিত হয়েছিল। এই ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার আগে ভারতবাসীর দাবি আদায়ে যে সংগঠনটি সবথেকে বেশি মানে আত্মপ্রকাশ করেছিল শক্তিশালী রূপে, সেটি হচ্ছে কি, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় পরিচালিত কলকাতার অ্যালবার্ট হলে 1876-এর 26শে জুলাই ভারত সভা। তবে একা সুরেন্দ্রনাথই এর প্রতিষ্ঠাতা ছিলেন না, তার সাথে সহযোগী হিসাবেও কিন্তু ছিলেন আনন্দমোহন বসু, শিবনাথ শাস্ত্রী প্রত্যেকে। এই সভার কিন্তু প্রাণপুরুষ সুরেন্দ্রনাথ, কিন্তু তারাও সমানভাবে এই সভা প্রতিষ্ঠার কাজে অংশগ্রহণ করেছিলেন। তাহলে তোমরা বুঝতে পেরেছ যে ভারত সভা প্রতিষ্ঠাটা কি সময় থেকে বা কোন সময় থেকে শুরু হলো, 19 শতকে। 19 শতক থেকে আস্তে আস্তে ভারতবর্ষ উপলব্ধি করলেন যে আমাদের নিজস্ব স্বার্থ রক্ষা, মানে ব্রিটিশরা ব্রিটিশই, তারা বহিরাগত একটা জাতি, তারা যে দিনের পর দিন আমাদের ওপর অন্যায় করছে বা আমাদের দেশের মানুষের স্বার্থ রক্ষা করছে না, আমাদের ন্যায্য দাবি দাওয়া তারা পূরণ করছে না, এই ভাবনা চিন্তাগুলো আমাদের মতো বুদ্ধিজীবী সাধারণ মানুষকে আন্দোলিত করলো। তারা সেই ভাবনা থেকেই এমন একটা সংগঠন প্রতিষ্ঠার চিন্তা করলো যেটা সাধারণ মানুষ তার নিজের দাবি দাওয়াগুলোকে পেশ করতে পারে। কারণ রাস্তাঘাটে পথে ঘাটে তো আমি, আমার অন্যায় হচ্ছে, আমার সাথে আমার উপর জোর জুলুম হচ্ছে বা আমার দাবি মিটছে না বা আমি বঞ্চিত হচ্ছে, এভাবে তো রাস্তাঘাটে বলে কেউ শুনবে না। সেই জন্য কিছু সংখ্যক বুদ্ধিজীবী যারা সমাজের একটু উচ্চবংশীয় মানে সম্ভ্রান্ত, যাদের কথা সমাজে একটা দাম আছে, সেই সমস্ত মানুষ, শিক্ষিত কিছু মানুষ মিলিতভাবে এরকম একটা সংগঠন প্রতিষ্ঠা করলেন। এবং এটা কিন্তু একটা শুধু সংগঠন না, একটা বৃহত্তর রাজনৈতিক সংগঠনেরও রূপ নিয়েছিল। এবার আমি সংগঠন সম্পর্কে বলা শুরু করব, মানে এর ভেতরে চলে যাব, এই গঠনটা কেমন ছিল যদি দেখি ভালো মতো। এই সভার গঠনটা ছিল একদম মধ্যবিত্ত ভিত্তিক, মানে খুব মিডিল ক্লাস ফ্যামিলির মানুষই এখানে ছিলেন। তার মধ্যে বেশিরভাগ কারা ছিলেন, তারা ছিলেন ব্যারিস্টার, তারা হচ্ছে উকিল, তারা হচ্ছে সাংবাদিক, তারা শিক্ষক, বুঝতে পেরেছ, ব্যবসায়ী, চিকিৎসক, এই সমস্ত মধ্যবিত্ত শ্রেণীর মানুষরা বেশি ছিলেন। আবার অনেকে কি ছিলেন জানো, কলকাতার বাইরে ছিলেন এবং বিলেত ফেরতও মানুষ ছিলেন। তাহলে বুঝতে পারছ ওই সভাতে মোটামুটি শিক্ষিত মানুষও রয়েছে, আইনজীবী, চিকিৎসক, শিক্ষক, এরা প্রত্যেকেই শিক্ষিত সমাজের একটা মাথা এরা, এবং তার সাথে কলকাতার বাইরের থেকেও কিছু লোক এবং বিলেত ফেরত মানুষও এই সংগঠনে ছিলেন। আর এই সংগঠনে কিছু ব্রাহ্ম ছিলেন, ব্রাহ্ম মানে যে ব্রাহ্ম সমাজের কথা আমরা পড়েছি, সেই ব্রাহ্ম সদস্যরাও কিছু ছিলেন। এবং এই সংগঠনে যোগদানের জন্য না একটা চাঁদা নির্ধারিত করা হয়েছিল। কীরকম চাঁদার হার ছিল, সাধারণ মানুষের জন্য যাদের পয়সা আছে মোটামুটি তারা 5 টাকা দেবেন, আর কৃষকদের জন্য ছিল 1 টাকা। কোথাও অসুবিধা হলে আমাকে প্রশ্ন করবে যদি বুঝতে সমস্যা হয়, ঠিক আছে। তাহলে গঠন আমরা বুঝলাম যে মোটামুটি মধ্যবিত্তিক ছিল, এখানে জমিদার, কৃষক, ব্যবসায়ী, চিকিৎসক, উকিল এই ধরনের মানুষও যেমন ছিলেন, তেমনি কলকাতার বাইরের লোকও এসেছিলেন, বিলেত ফেরত কিছু সদস্য ছিলেন এবং ব্রাহ্মণরাও এখানে ছিলেন। আর একটা নির্দিষ্ট চাঁদার হার ছিল, যেটা 5 টাকা ছিল সবার, আর যারা কৃষক তাদের জন্য কত ছিল, 1 টাকা করে। এবার গঠনের পরে আসি আমরা, কোথায় আসবো আমরা, এই লক্ষ্য। লক্ষ্য না জানলে তো অবশ্যই আমাদের কাছে কখনোই বোধগম্য হবে না যে এরকম একটা বড় রাজনৈতিক সংগঠন কেন প্রতিষ্ঠা হয়েছিল। এই সংগঠন প্রতিষ্ঠার মূলত যেটা বলা হয়, মূল 4টি লক্ষ্য ছিল। এই 4টি লক্ষ্য খুব ভালো করে তোমরা পড়বে, এটা পরীক্ষায় যখনই আসবে, এছাড়াও মাধ্যমিকে বা টেস্টের জন্য ভীষণ ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা, তো তখন এই লক্ষ্যগুলো কিন্তু লিখতে হবে। তুমি পটভূমি অল্প লেখো যাই লেখো, লক্ষ্যটা যেন ঠিক থাকে। আচ্ছা, লক্ষ্যে চলে আসি। লক্ষ্যের প্রধান লক্ষ্য যেটা ছিল, দেশে একটা শক্তিশালী জনমত গঠন, 1 নম্বর পয়েন্ট গেল, তাহলে কি দেশে শক্তিশালী জনমত গঠন। 2 নম্বর কী লক্ষ্য, সর্বভারতীয় রাজনৈতিক আশা আকাঙ্ক্ষাকে ভিত্তি করে ভারতের বিভিন্ন জাতি ও মতালম্বী গোষ্ঠীকে ঐক্যবদ্ধ করা। 3য় পয়েন্টটা তাহলে কী বললাম, সর্বভারতীয় রাজনৈতিক আশা আকাঙ্ক্ষাকে ভিত্তি করে ভারতের বিভিন্ন জাতি ও মতালম্বী গোষ্ঠীকে ঐক্যবদ্ধ করা। 3য় পয়েন্ট কি, হিন্দু মুসলিম, এই হিন্দু মুসলিমদের মধ্যে যাতে কোনো দাঙ্গা না হয়, তাদের মধ্যে একটা সৌহার্দ্য সম্প্রীতি বোধ থাকে, সেই বোধটা অর্থাৎ একটা ঐক্যবোধ তাদের মধ্যে জাগরিত করা।

0: চার নম্বর কি, জনসাধারণ, সাধারণ আপামর জনসাধারণকে একটা গণ আন্দোলনে সামিল করা। তাহলে চারটা পয়েন্ট সবাই বুঝলে যে সে দেশে শক্তিশালী জনমত গঠন, সর্বভারতীয় রাজনৈতিক আশা আকাঙ্ক্ষাকে ভিত্তি করে ভারতের বিভিন্ন জাতি ও মতালম্বী গোষ্ঠীকে ঐক্যবদ্ধ করা। তারপরের পয়েন্টটা কি বললাম, হিন্দু মুসলিমদের মধ্যে ঐক্যবোধ জাগরণ করা। আর একটা চার নম্বর পয়েন্ট বললাম যে জনসাধারণকে গণ আন্দোলনে সামিল করা। সুরেন্দ্রনাথ আত্মজীবনী লিখেছিলেন, তোমরা সে নামটা নিশ্চয়ই জানো না, আমি বলে দিচ্ছি, সুরেন্দ্রনাথের আত্মজীবনীটির নাম হচ্ছে এ নেশন ইন মেকিং। ভীষণ ইম্পর্টেন্ট, এ নেশন ইন মেকিং কার আত্মজীবনী, এরকম প্রশ্ন পরীক্ষা আসে, তোমরা মনে রাখবে সুরেন্দ্রনাথের আত্মজীবনীর নাম এ নেশন ইন মেকিং। সেখানে উনি লিখেছেন কি জানো, আমাদের মনে এই চিন্তা কাজ করছিল, মানে সুরেন্দ্রনাথের কথায়, আমাদের মনে এই চিন্তা কাজ করছিল যে এই প্রতিষ্ঠান এক সর্বভারতীয় আন্দোলনের কেন্দ্র হোক। মানে উনি চাইছিলেন এই প্রতিষ্ঠান শুধুমাত্র একটা অঞ্চলে বা একটা জায়গায় আঞ্চলিক সংগঠন না, ভারতের বিভিন্ন প্রান্তে যাতে এই সংগঠনের শাখা স্থাপন হয়, এটা সুরেন্দ্রনাথ চেয়েছিলেন। এবং সেই আত্মজীবনীতে সেটা তিনি স্পষ্ট লিখে গেছেন, বাংলার মফস্বলে এই আন্দোলন, মানে এই প্রতিষ্ঠানটি, মানে একটা নয় একাধিক শাখা, মোটমাট 124টি শাখা স্থাপিত হয়েছিল বাংলার মফস্বলে এই প্রতিষ্ঠানে। তাহলে বুঝতেই পারছো কি অসাধারণ পরিশ্রম, কি কষ্ট, কি ধৈর্য সহকারে তিনি তখনকার যুগে, যখন সাধারণ মানুষের মধ্যে সেই রাজনৈতিক চেতনাও সেভাবে তৈরি হয়নি, শিক্ষাও মানুষের মধ্যে সেভাবে প্রসারিত ছিল না, কিন্তু কিছু মানুষের, কিছু এই মুষ্টিমেয় মধ্যবিত্ত শিক্ষিত মানুষগুলোর চেষ্টার ফলে এই একটা সংগঠনকে এই মফস্বলের মতো জায়গায় ছড়িয়ে দেওয়ার যে অক্লান্ত পরিশ্রম উনি করেছেন, তার জন্য কিন্তু উনাকে অবশ্যই আমাদের প্রণাম জানাতে হয়। এই প্রতিষ্ঠানে কোনো ইউরোপীয় বা জমিদার কর্মকর্তা ছিলেন না, মানে সকলেই ছিলেন ভারতীয়। এবং তারা কি ধরনের ছিলেন, উদীয়মান মধ্যবিত্ত, উদীয়মান মানে জাস্ট উঠছে এই ধরনের মানুষ, মানে মিডল ক্লাস ফ্যামিলি মানুষরা। এবং বিভিন্ন পেশা, আগেই বলেছি পেশাগুলো, বলো তো পূজা কী কী পেশা বলেছিলাম,
1: শিক্ষক, ব্যারিস্টার, চিকিৎসক।
0: বা ভেরি গুড, এই তো বুঝেছো, মানে শিক্ষক, ব্যারিস্টার, উকিল, এই ধরনের মানুষ, তার মানে পেশার মানুষও রয়েছে, কোনো বিলেত ফেরত মানুষ আছে, কিন্তু কোনো ইউরোপীয় নেই, কিন্তু সে তো ভারতীয়রা বিলেতে যাই পড়াশোনার জন্য, সেরকম আছে, কিন্তু কোনো ইউরোপীয় সদস্য ছিলেন না, প্রত্যেকে মিডল ক্লাস ফ্যামিলির এবং বিভিন্ন পেশা নিযুক্ত মানুষ ছিলেন। বোঝা গেল, এটা গেল আমাদের এই সংগঠনটি লক্ষ্য, প্লাস তার সাথে এই সংগঠনটাকে তিনি কিভাবে প্রসার করিয়েছিলেন। থেটে ভারতীয় গণ আন্দোলন ও জাতীয় জাগরণের ইতিহাসে, খুব ভালো করে শুনবে, ভারতীয় গণ আন্দোলন, গণ মানে কারা,
1: সাধারণ
0: মানুষ, ভেরি গুড, গণ মানে সাধারণ মানুষ, ভারতীয় গণ আন্দোলন ও জাতীয় জাগরণ, পরে আসছি জাতীয় জাগরণটা বিস্তৃত ব্যাখ্যায়, জাতীয় জাগরণের ইতিহাসে ভারত সভা কিন্তু একটা গুরুত্বপূর্ণ স্থান অধিকারী করে আছে। ভারত সভার এই আদর্শটা এমনই ছিল না, এটাকে তুলে ধরতে গেলে লড়াই করতে হবে, লড়াইটা কেমন, সেই তীরধনু বল্লম নিয়ে লড়াই না, লড়াই মানে কে মানুষকে বোঝাতে হবে যে আমরা ব্রিটিশ শাসনে কতটা শোষিত হচ্ছি, বা আমাদের অন্যায় দাবিগুলো মানা হচ্ছে না, আমাদের আমাদের ন্যায্য দাবিগুলোকে মানা হোক, অন্যায়ের বিরুদ্ধে গিয়ে প্রতিবাদ করার জন্য যে সংগঠন উনি প্রতিষ্ঠার চেষ্টা করলেন এই ভারত সভার মাধ্যমে, সেই ভারত সভা তো শুধু একটা জায়গায় কলকাতা অ্যালবার্ট হলে হয়েছে বলে ওখানেই থেমে থাকলে চলবে না, ভারতবর্ষ তো বিরাট বড় জায়গা, অনেকগুলো রাজ্য, সেখানে কিন্তু সেই শাখা না স্থাপন করলে এই আদর্শগুলো, যে আদর্শগুলো আমি একটু আগে বললাম, সেই আদর্শগুলো তো ওই সব জায়গায় ছড়িয়ে পড়বে না। তা সেই আদর্শ ছড়ানোর জন্য তিনি কি করলেন, একদম ঝঞ্ঝার মতো তিনি সমগ্র ভারত ভ্রমণ করে তিনি আদর্শ প্রচারে লেগে পড়লেন। তিনি এত সুন্দর বক্তৃতা দিতে পারতেন, বাগ্মিতা মানে কি, যার অসাধারণ বক্তৃতার ক্ষমতা, তার বাগ্মিতা তার আদর্শে মুগ্ধ হয়ে লখনৌ, মিরাট, লাহোর প্রভৃতি স্থানে সাধারণ মানুষ অসাধারণভাবে এই আদর্শ গ্রহণ করলো। সাধারণ সাধারণ মানুষ, যাদের মধ্যে শিক্ষা নেই সেরকম, সে হয়তো অতটা বোঝেও না কোনটা ইংরেজ শাসনে ভালো মন্দ, কিন্তু সেই আদর্শকে গ্রহণ করতে তারা পারলো কিভাবে, বলার ধরনে, আমি তোমাকে যেভাবে কোনো কিছু বোঝাবো সেটা শত কঠিন হোক, যদি আমি তোমার ভাষায় তোমার মতো করে উদাহরণ দিয়ে বোঝাই, তুমি ঠিক বুঝতে বাধ্য হবে, তাই না? তেমনি আমি যতই পড়াশোনা প্রচুর জানি না কেন, আমি যদি তোমাকে আমার এই শক্ত বইয়ের ভাষা দিয়ে যদি শুধু বোঝাই ইতিহাস, কেন কোনো জিনিসই তোমার কাছে সহজ হবে না, কিন্তু আমি তোমার বয়সের উপযোগী করে চারপাশের পরিবেশের কিছু উদাহরণ দিয়ে যদি তোমাকে বোঝাই, তুমি নিশ্চয়ই সেই কঠিন থেকে কঠিনতর সাবজেক্টও বুঝতে পারবে। বোঝানোর ধরনটাই ভালো হওয়া চাই। তাই ওনার বাগ্মিতা, তার আদর্শ এতটাই সাধারণ মানুষকে অনুপ্রাণিত করেছিল, যার জন্য ভারতের লখনৌ, মিরাট, লাহোর প্রভৃতি স্থানে জনসাধারণও এই আদর্শ গ্রহণ করে তাদের শাখা স্থাপন করলেন। বোঝা গেল এটুকু? এবার দেখো এই সভা কী কী সমস্যা নিয়ে আলোচনা করেছে। এই সভার প্রথম সমস্যা হচ্ছে কৃষক সমস্যা। কৃষক সমস্যা কি? এই সভার সদস্যরা বাংলার নানা স্থান ভ্রমণ করে বেশ কিছু রায়ত সভা বা কৃষক সভা স্থাপন করলেন। কৃষকদের এই যে জমিদার, জমিদাররা তো আগাগোড়াই চাইতো যে কৃষকদের থেকে যতটা পারি নিয়ে নিই, নিজেরা না পারলে তারা একটা মধ্যস্বত্ব ভোগীদের রাখতেন যাদের থেকে তারা এক্সট্রা করে অর্থ নিতেন। ওই মধ্যস্বত্ব ভোগীরাও অর্থ নিচ্ছে, জমিদাররাও নিচ্ছে, মাঝখানে কৃষকরা কি হচ্ছে সর্বশান্ত হয়ে বাড়িঘর বেচে একদম পাগল হয়ে যাচ্ছে, হয় বাড়িঘর ছেড়ে দূরে পালিয়ে যাচ্ছে, না কেউ আত্মহত্যা করে ফেলছে। তাই তো হচ্ছে, তো আমরা পড়েছি তো বিভিন্ন বিদ্রোহ, আমরা পড়েছি না কেন বিদ্রোহগুলো হয়েছিল, নির্বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, কোনোটাই কিন্তু আমরা বলতে পারবো না জাতীয় আন্দোলন। কিন্তু আমার সাথে দীর্ঘকাল অন্যায়ের প্রতিবাদ করে আমার ন্যায্য দাবিগুলো তো পূরণ হোক, সেটা আমার পূরণ হচ্ছিল না। সেই ন্যায্য দাবি দাওয়া পূরণের জন্যই প্রথম কিন্তু এই বিদ্রোহগুলো হয়েছিল। ফার্স্ট বিদ্রোহ ছিল সন্ন্যাসী ফকির, আমি অন্য কথায় চলে যাচ্ছি যদিও, কিন্তু তোমাদের বোঝানোর জন্য এটাই বলছি যে সভাগুলো কেন হয়, রাজসভা, জমিদার সভা, প্রত্যেকটা মানুষই দীর্ঘদিন বঞ্চনা শিকার হতে হতে একটা সময় উপলব্ধি করে যে আর কত ঠকবো, তাই না? তাই এই সভাগুলো যত্নবান হলেন কারা স্থাপন করতে, এই ধরনের মানুষ যাদের শিক্ষা আছে, যাদের বুদ্ধি আছে, সমাজে যারা একটা মাথা, যাদের কথা শুনবে, সবাই না শুনুক, ইংরেজের কানে তো কিছুটা হলে যাবে যে এরা তো বুদ্ধিজীবী, এরা তো শিক্ষিত, এত বোকা না যে আমি তোমাকে ঠকিয়ে যা খুশি করাতে পারবো, অশিক্ষিত না তো এরা, তাই না? তা এরকমই 1859 রেন্ট অ্যাক্ট বলে একটা অ্যাক্ট, পাবনা কৃষক বিদ্রোহকে কেন্দ্র করে এই সভা যথেষ্ট পরিমাণে পরিশ্রম করেছিল যে কৃষকদের ন্যায্য দাবি দাওয়াগুলো যাতে আদায় হয়। 1884 খ্রিস্টাব্দে প্রজাদের পক্ষে একটা আইন করার জন্য তারা আন্দোলন করেছিল। এছাড়া সরকারের যে শোষণ, আমদানি ও শুল্ক আইন, তারপরে সম্পদের নিষ্কমন, জানোই তোমরা পলাশি যুদ্ধের সময় থেকেই আমাদের দেশের সম্পদ বাইরে চলে যাচ্ছে, পলাশি লুণ্ঠন হয়ে যাচ্ছে, ক্রমাগতভাবে ড্রেন অফ ওয়েলথের মতো মানে আমাদের অর্থ, আমাদেরই সম্পদ, আমাদেরই জিনিস বাইরের লোক নিয়ে চলে যাবে, এটা তো মানা যায় না, কিন্তু চলে যাচ্ছে, আমরা আটকাতে পারছিলাম না। কারণ কি? জাতীয় চেতনা নেই, কোনো জাগরণ নেই, মানুষের মধ্যে শিক্ষার অভাব, মানুষ বুঝবে কী করে কোনটা ঠিক কোনটা বেঠিক? শিক্ষাই তো মানুষকে বোঝায় এটা অন্যায় ওটা ন্যায়। তা আসামের চাকুলিদের ওপর অত্যাচার প্রভৃতির বিরুদ্ধে সমিতি প্রতিবাদ জানায়। কিন্তু ডক্টর অমলেশ ত্রিপাঠী বলে একজন ঐতিহাসিক, উনি বলেছেন এই সংগঠনকে যে কৃষক বন্ধু আমি বলতে পারছি না, উনার কথায়, কারণ এখানে ওনার মতে কোনো ভাগ চাষি, কোনো রকম বর্গা চাষি বা কোনো রকমের কুর্মি চাষি, তা বিভিন্ন ধরনের চাষিদের যে ভাগ, ওদের কথা এই সংগঠন বলেনি। হ্যাঁ, কৃষকদের পক্ষে, কৃষকদের আয় যেগুলো স্বার্থের জন্য আইন করা দরকার সেগুলো বলেছে, কিন্তু ওনার মতে, উনি একজন যেহেতু একজন ঐতিহাসিক বিখ্যাত, হয়তো ওনার কোনো দৃষ্টিকোণ থেকে মনে হয়েছে যে এটা কৃষক বন্ধু সভা নয়। কিন্তু নাই হোক, আন্দোলন তো করেছে তারা, তারা তো চেষ্টা চালিয়ে গেছে। এবার আমরা চলে আসব সিভিল সার্ভিস, যে সমস্যাটা নিয়ে এই সভা খুব বৃহত্তর একটা আন্দোলন করেছিল। সিভিল সার্ভিসটা কি? সিভিল সার্ভিস তোমরা জানো একটা উচ্চ পদ, যে পদে ভারতীয়দের নিয়োগ করার জন্য প্রথমে লর্ড লিটন চেয়েছিল যে ভারতবাসী নিয়োগ না হয়, মানে ভারতে তো মেধা সম্পন্ন মানুষের অভাব ছিল না, কিন্তু ওরা তো স্বার্থপর, ওরা তো চাইবে না যে আমাদের ভারতীয়রাই সবাই আসুক এই পদে, তাই ওরা কী করলো, ইচ্ছে করে যাতে এই উচ্চতর পদে যাতে ভারতীয়রা যোগদান করতে না পারে, লর্ড লিটন 1876 একটা আইন করে সিভিল সার্ভিস পরীক্ষার বয়সটা করে দিল
1: 21 থেকে 19,
0: তোমরা জানো, কমিয়ে দিল। কেন কমালো? কারণ ইংরেজরা তো ছোটোবেলা থেকে ইংরেজি শিখে বড় হয়েছে, তাদের কাছে তো কোনো সমস্যা নেই ইংরেজি ভাষায় পড়াশোনা করা, কিন্তু আমরা একটা ভারতীয়, আমরা তো জন্ম থেকে ইংলিশ শিখে বড় হইনি, আমাদের মাতৃভাষা আমরা পড়াশোনা করেছি, ফলে আমাদের পক্ষে 19 বছর বয়সে গিয়ে ইংরেজি ভাষায় রপ্ত করে ওরকম একটা কঠিন পরীক্ষা দেওয়া সম্ভব? সম্ভব না, কত বড় অন্যায় আমাদের সাথে। তাহলে ইচ্ছেকৃতভাবেই বয়সটা কমানো হলো, তাহলে সাধারণ মানুষ মানে যারা পড়াশোনা করে পরীক্ষা দিতে ইচ্ছুক ওই মেধাবী বাচ্চারা বা সেই সময়কার মানে ছেলেমেয়েরা কী করবে, তারা তো পরীক্ষা দিতে পারবে না। তো এই অন্যায়টাকে মেনে নেওয়া যায়, কেন বয়সটা কি 8-3 বছর বাড়ানো যাবে না, বাড়াবে না, ওরা কিছুতেই বাড়াচ্ছে না, সেতে সুরেন্দ্রনাথ তার সভার মাধ্যমে প্রতিবাদ করলেন। তিনি একা নন, সে সময় আরেকজন বিখ্যাত বাগ্মী মানুষ লালমোহন ঘোষকেও তিনি পাঠালেন ব্রিটিশ পার্লামেন্টে, বললেন যাও তুমি বলো এটা অন্যায়, এটা প্রতিবেদন দাও। অনেক গুণী মানুষের স্বাক্ষর নিয়ে তারা গেলেন পার্লামেন্টে, বললেন যে না হবে না, এইভাবে অন্যায় ভারতবাসীর উপর হওয়া যাবে না, মানে এই বয়সসীমা যদি না বাড়ানো হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামো। অনেক চেষ্টা যাই হোক, অনেক চেষ্টা টেষ্টা করে শেষ পর্যন্ত সিভিল সার্ভিসের দাবি অনেকটা মানলো, মানলো না, এরম করতে করতে স্ট্যাটুটারি সিভিল সার্ভিস প্রবর্তন হলো। বুঝতে পেরেছো?
1: ম্যাম একটা প্রশ্ন।
0: হ্যাঁ বলো।
1: স্ট্যাটুটারি সিভিল সার্ভিসটা আর একটু ভালো মতো বুঝিয়ে বলবে।
0: স্ট্যাটুটারি সিভিল সার্ভিসটা ব্যাপার হচ্ছে, সিভিল সার্ভিসে যেমন লিখিত পরীক্ষা দিতে হবে, যোগ্যতাটা বিচার হবে তোমার লেখার ওপর, তুমি কতটা যোগ্য সেই লেখা দেখে আমি তোমাকে নিয়োগ করব। স্ট্যাটুটারিটা সেরকম ছিল না। স্ট্যাটুটারি হচ্ছে কি, মনোনয়ন হবে। মনোনয়ন মানে আমার মনোনীত নিহার আমার খুব প্রিয় ছাত্রী, এই নিহার তুমি আসবে, তুমি এই পরীক্ষায় যোগ্য, আমার মনোনীত তুমি, তুমি এই পরীক্ষায় পাস, একরকম। এটা ভাইসরয় বা স্টেট অফ সেক্রেটারি নিয়োগ করতেন, মানে কোনো লিখিত ডায়েরির পরীক্ষা হবে না, কিন্তু আমার পরিচিত, আমার মনোনীত প্রার্থীও, আমার মনে হয়েছে ওকে নেওয়া যাবে, তাই নেওয়া হলো। প্রশাসনিক পদে নেওয়া হচ্ছে, সেটার জন্য ভারতীয়দের একটা নির্দিষ্ট সংখ্যা আসনও সংরক্ষণ হচ্ছে, 16%, মানে 6 ভাগের 1 ভাগ আসন ভারতীয়দের থাকবে, কিন্তু মনোনয়ন হবে। তাহলে বুঝতে পারছো সেখানে 2 নম্বরই হওয়ার একটা বিশাল চান্স। তুমি যোগ্য হয়তো, কিন্তু তোমাকে আমার পছন্দ না, আমি তোমাকে নির্বাচন করলাম না, ও আমার পছন্দের তালিকায় রয়েছে, আমি করলাম, ও পরীক্ষা দিল না কিন্তু হয়ে গেল। বুঝতে পেরেছো? এটা হচ্ছে স্ট্যাটুটারি। এবার কি হচ্ছে, কৃষক সমস্যা গেল, সিভিল সার্ভিস গেল, এবার আসছে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট ও অস্ত্র আইন। এই ভার্নাকুলার প্রেস অ্যাক্ট অস্ত্র আইন কি, 1878 যখন লর্ড লিটন গভর্নর জেনারেল ছিলেন, তিনি ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বা মাতৃভাষা সংবাদপত্র আইন এবং অস্ত্র আইন নামে 2টি প্রতিক্রিয়াশীল আইন পাশ করলেন। এই 2টি আইন পাশ করার ফলে কি হলো, দেশীয় ভাষায় প্রকাশিত পত্রপত্রিকার ওপর নানা রকম বিধিনিষেধ আরোপ হতে থাকলো। অস্ত্র আইন দ্বারা কী বলা হলো, যে কোনো অনুমতি ছাড়া, মানে ইংরেজ সরকারের কোনো অনুমতি ছাড়া কেউ কোনো রকম বাড়িতে আগ্নেয়াস্ত্র রাখতে পারবে না।
1: ম্যাম আমারও একটা প্রশ্ন আছে।
0: হ্যাঁ বলো।
1: ভার্নাকুলার প্রেস অ্যাক্টে কেন লাগানো হয়েছিল,
0: মানে কেন জারি করা হয়েছিল? আচ্ছা, ভার্নাকুলার মানে কি, ভার্নাকুলার মানে মাতৃভাষা, মাতৃভাষায় যে আমরা কথা বলি, জন্মের থেকে তুমি যে ভাষাটা কথা বলো সেটাকে বলে মাতৃভাষা। তুমি বাংলা ভাষায় কথা বলো, আমি বাংলাতে যদি পড়াই, তুমি বাংলা ভাষায় পড়ানো বা বাংলা ভাষায় লেখা বইগুলো পড়তে পারবে, সেই বই পড়ে তুমি বুঝতে পারবে, যে একটা গল্পই বলো বা একটা কোনো কিছু নাটকই বলো, যাই বলো তুমি বুঝতে পারবে, কিন্তু আমি যদি ইংলিশে সেটা বোঝাই তোমাকে, চট করে তুমি সেটা নিতে পারবে না। তেমনই মাতৃভাষায় যে ব্রিটিশদের শাসন, অন্যায়, অবিচার, ওই সমস্ত বিষয়গুলো ওই পত্রপত্রিকায় বাংলা ভাষায় প্রকাশিত হওয়া শুরু করেছিল, যে তাতে কি হবে, মানুষ কিনে পড়লেই তো বুঝে যাবে, ও ব্রিটিশ সরকার আমাদের সাথে এই অন্যায় করছে, আমাদের এই জোরজুলুম করছে। সাধারণ মানুষ তো বাংলাতেই বুঝবে, ইংরাজি তো তোমার আমার পক্ষে বোঝা সম্ভব না। সবাই কি ইংরেজি জানে, সবাই কি পড়াশোনার সুযোগ পেত, শিক্ষাটা সবার কাছে প্রসারিত ছিল না তো সেই সময়। তার জন্যই ওরা মানে মাতৃভাষা অ্যাড করলো, যে মাতৃভাষায় কোনো রকম লেখা লেখি পত্রপত্রিকা কিচ্ছু ছাপানো যাবে না, গেলেই ওগুলো যদি প্রকাশ হয়, মানুষ যদি পড়ে, সবার তো ব্রিটিশ বিরোধী মনোভাব তৈরি হবে, আর মনোভাব তৈরি হলেই কি হবে, ব্রিটিশকে ভাগানো একটা পরিকল্পনা। ওরা তো জাটিয়ে মানে গেড়ে বসছে, যে যাবো না বাবা, এখানে আমি থাকবো আরও বেশ বছর, যতদিন পানি, পারলে যেতই না, শেষে তো বাধ্য হলো। যাই হোক, তা এই জিনিসগুলো করেছিল। তা এই প্রতিবাদে কিন্তু সারা দেশব্যাপী ভারতসভা ভীষণ পরিমাণে লড়াই করেছে, 5,000 মানুষের সই নিয়ে বলেছে যে এইভাবে এটা করা যায় না। জ্ঞানেন্দ্র মোহন ঠাকুরের নামে মানে সভাপতি ছিলেন, তিনি প্রবাসী ভারতীয়দের নিয়ে পর্যন্ত একটা সভা করেছিলেন। এই চিন্তাভাবনাগুলো, এই যে ভাব আমি আমার দেশের মানুষের সাথে অন্যায় হচ্ছে, এই ভাবনাগুলোই তো একটা পরবর্তীতে জাতীয়তা বোধ সৃষ্টি করে, যে আমার ভারতবাসী, আমরা ভারতের নাগরিক, আমাদের সাথে যে অন্যায় হচ্ছে সেটার বিরুদ্ধে দাঁড়াতে হবে। এটাই পরবর্তীকালে কিন্তু আস্তে আস্তে ভারতের জাতীয় আন্দোলনের তৈরি করেছিল পটভূমি। এই মুহূর্তে যদি নাও হয়, এইগুলোই পরবর্তীকালে ধারাটা বই নিয়ে গেছে কিন্তু জাতীয় আন্দোলনে। এই ছোট ছোট সভা সমিতি কিন্তু পরবর্তীকালে বৃহত্তর সভা, অর্থাৎ যেমন যুগান্তর সমিতি, অনুশীলন সমিতি কীভাবে এসছে, এই ধারাবাহিকতাগুলো তো মানুষকে অনুপ্রাণিত করেছে, যে লড়াই করতে গেলে একটা সুনির্দিষ্ট সংগঠন দরকার। জাতীয় কংগ্রেস কীভাবে প্রতিষ্ঠা হলো, এই এইদের সংগঠনের আদর্শ, ভূমিকা, লক্ষ্য, কর্মসূচিকে নিয়েই পরবর্তীকালে জাতীয় কংগ্রেস 1885 হয়েছিল। খুব কম দিনের ব্যবধান, কিন্তু 76 ভারতসভা, তার কিছু বছর পরই জাতীয় কংগ্রেস হলো। এই মানুষগুলোর চিন্তাভাবনা, তাদের দৃষ্টিভঙ্গি, তাদের লক্ষ্য, সবগুলোই অনুপ্রাণিত করলো পরবর্তী মানুষগুলোকে ভাবার জন্য, তাই না? তা শেষ পর্যন্ত কী হলো, 1821 এই চিন্তাভাবনার বিরোধিতা করে, জনগণের সই নিয়ে, সব জায়গায় প্রতিবাদ মিছিলে, শেষ পর্যন্ত 1881 লর্ড রিপন এই আইনটা প্রত্যাহার করে নিল, যে না বাবা ঠিক আছে তোমরা একটু শান্ত হও, আমরা বন্ধ করে দিচ্ছি। এরপর বিরাট একটা কাণ্ড ওরা করেছিল, মানে খুব মনে রাখার মতো একটা আন্দোলনে ওরা ইয়ে করেছিল, সামিল হয়েছিল, সেটা কি, ইলবার্ট বিল আন্দোলন। ইলবার্ট বিল, ইলবার্টটা কি, ইলবার্ট হচ্ছে পূর্বে কোনো ভারতীয়, মানে আমি ভারতীয় বিচারক, ও একজন ইংরেজ বিচারক, বুঝতে পারছো? আমি ভারতীয় হয়ে কোনো ইংরেজ অপরাধীর বিচার করতে পারবো না। তুমি ইংরেজ হয়ে ভারতীয় অপরাধীরও বিচার করছো, ইংরেজ

0: ভারতে বিচার করছো, কথাটা বোঝো। আমি যেহেতু কালা আদমির মানুষ, আমি ভারতীয়, আমি যত শিক্ষিত হই আমি তোমার বিচার করতে পারো তুমি ভারতীয়, কিন্তু তুমি যদি একটা শ্বেতাঙ্গ হও, মানে ইংরেজ হও, ইংরেজ অপরাধী হও, তোমার বিচার করার ক্ষমতা আমার নেই। এই কী কথা? আমি তো বিচারক, বিচারকের আবার যার ধর্ম থাকে, যে ও কালো না ফর্সা, ও বিলেত থেকে এসছে না আবার দেশের মানুষ, এটা তো কথা নয়। কিন্তু এটা করা হয়েছিল, করতে পারতো না। তখন কি হলো, এই ভাবনাগুলো তো ঠিক নয়। তখন ইলবার্ট বলে একজন ছিলেন আইন সচিব, তিনি বললেন যে না, এটা করা সত্যি ঠিক না। এই বিলের জন্য তিনি পর্যন্ত কি করলেন, কলকাতা হাইকোর্টের ব্যারিস্টার ব্র্যানসনও বললেন যে এই যে তারা ইলবার্ট বললেন যে শ্বেতাঙ্গ অপরাধী বিচারও ভারতীয়রা করতে পারবে এবং কৃষ্ণাঙ্গ অপরাধী বিচারও ভারতীয় করতে পারবে, বুঝতে পেরেছ? কিন্তু এই এই চিন্তাভাবনাটাকে, মানে এই যে ভাবনাটাকে ইংরেজরাই মেনে নিতে পারলো না। আরে তুই ইংরেজ হয়ে তুমিই বলছো যে তোমরা, আমরা ইংরেজরা, আমাদের মান সম্মান থাকবে না, মানে আমি তোমার বিচার করতে পারবো শ্বেতাঙ্গ হয়ে, কৃষ্ণাঙ্গরও বিচার করব, আমি ইংরেজ বিচারক যেহেতু। কিন্তু ইংরেজরাই বললেন একজন, তিনি বললেন যে না, আমি এটা মানি না, এটা ঠিক নয়। বিচারকদের কোনো আলাদা করে যোগ্যতা হওয়া উচিত না, যে একজন শ্বেতাঙ্গ বিচারক বিচার করতে পারছে, কৃষ্ণাঙ্গ বিচারক শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গ দুজনের মধ্যে শুধু ভারতীয় অপরাধীকে বিচার করতে পারবে সেটা করা যায় না। তোমাদের কাছে ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? তো অসুবিধা হলে বলবে। তা এই বিষয়ে তারা কলকাতা হাইকোর্টে ব্যারিস্টাররা, তারপরে আরও অনেক ইংরেজরা মিলিত হয়ে বললেন যে না, ইলবার্ট সাহেবের এই বিল আমরা মানি না, একে বন্ধ করতেই হবে। তারা লালমোহন ঘোষ, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, এরা যে প্রতি আন্দোলন করলো সেই আন্দোলনকে ওরা প্রচণ্ডভাবে বাধা দেওয়া শুরু করলো। ভারতের নানা স্থানে এই মানে বিলটা নিয়ে সভা সমিতি অনুষ্ঠিত হলো। অমৃতবাজার পত্রিকা, সুরেন্দ্রনাথের বেঙ্গলি পত্রিকা প্রভৃতি, এই যে ইউরোপীয়রা যেই অন্যায়টা করছে, যেইভাবে বিচারকদের ক্ষেত্রে বৈষম্য, সেটার বিরুদ্ধে কিন্তু সব জায়গায় প্রতিবাদ হলো। এমনকি স্যার ইলবার্টের জীবনটাও দেখা যাচ্ছে বিপন্ন হওয়াটা ভয়, যে ও তুমি এরকম করছো, তুমি আমাদের দেশে এখানে শাসন করতে এসে তুমি ইংরেজ হয়ে তুমি আবার ভারতীয়দের পক্ষে সাফাই হয়েছো, না না না এটা তো মানতে পারবো না, এটাও এটার জন্য ওনারও জীবন বিপন্ন হওয়া শুরু করলো। তো যাই হোক, শেষ পর্যন্ত এই বিলটা প্রত্যাহৃত হয়নি, অনেকাংশে এর কিছু কিছু উদারনৈতিক ধারা সংশোধন করে হয়েছিল। বিলের প্রকৃত উদ্দেশ্য তাহলে ব্যর্থ হয়, মানে কি যে পরবর্তীতে এরকমও কিছু চিন্তাভাবনা হয়েছিল যে না, বিচারকদের মর্যাদা বা বিচারকদের যোগ্যতা, কাউকে বিচার করার ব্যাপারটা কখনোই রঙের বা বর্ণের ভিত্তিতে হবে না। অপরাধী সবাই এক, বিচারকও এক। সে অপরাধ করেছে, সে শ্বেতাঙ্গ হোক কৃষ্ণাঙ্গ হোক, বিচারক যে রকমই রঙের হোক, ভারতীয় হোক বা বিলেত হোক, সে তার বিচার করবে, বুঝতে পেরেছ? কিছু কিছু উদারনৈতিক ধারা প্রবর্তিত হয়েছিল, যেটা ডিটেলসে আমরা এটা পড়তে গেলে এর উদ্দেশ্যগুলো বা লক্ষ্যগুলো আমরা পরবর্তীতে জানতে পারবো। এখন আমাদের এটুকু বুঝতে হবে যে কোন কোন মেন বিষয়গুলোর ওপর ভারত সভা আন্দোলন করেছিল। তো বুঝতে পেরেছ, তাহলে কৃষক সমস্যা, সিভিল সার্ভিস, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, অস্ত্র আইন এবং ইলবার্ট বিল আন্দোলন, এগুলো হচ্ছে মূল, যেগুলো দেশে সব থেকে বেশি আলোড়ন ফেলেছিল। এবার আমি তোমাদেরকে কি বলবো, যে এই যে ভারত সভার একটা কার্যকলাপ আমরা মোটামুটি পড়লাম, যে এর গঠন, লক্ষ্য, এর প্রচার এবং এই সভা মূলত কোন কোন সমস্যাগুলো নিয়ে আলোচনা করেছে সেগুলো, তাহলে এর থেকে আমরা এই ভারত সভার অবদানটা কী বা গুরুত্বটা কী কী বুঝলাম, কী মনে হচ্ছে? আমি তোমাদের একটু বলি, বা তোমরা যদি মনে করো, নিহারের কিছু মনে হচ্ছে, কিছু বলতে চাইছো নিহার?
1: ভারত সভা সাধারণ মানুষের অধিকারের দাবির একটা মাধ্যম হয়ে উঠেছিল।
0: অবশ্যই ভাই, তুমি বুঝতে পেরেছ মোটামুটি, তাও যখন লিখবে গুছিয়ে তখন এভাবেই লিখবে, ব্যাপারটা ধরেছো তো পূজা? যে একটা শক্তিশালী মাধ্যম, মাধ্যম ছাড়া রাস্তাঘাটে পথে ঘাটে তো আমি বলবো না এই দেখো আমার সাথে অন্যায় হচ্ছে, এই দেখো আমার জিনিস চুরি গেছে, বা এই দেখো ইংরেজ সাহেব আমার ই করছে, করা যাবে না। একটা সুনির্দিষ্ট একটা নীতি, একটা সংগঠন, একটা জায়গা দরকার যেখানে বসে সাধারণ মানুষ আলোচনা করে নিজেদের অভাব অভিযোগ জানাতে পারে। তাহলে ঊনবিংশ শতাব্দীর 70-এর দশক থেকেই সর্বভারতীয় একটা রাজনৈতিক প্রতিষ্ঠান গঠনের তোড়জোড় শুরু হয়ে গেছিল, এবং এই ব্যাপারে মুখ্য ভূমিকা নিয়েছিলেন কে, সুরেন্দ্রনাথ, তাই না? তাই প্রাতিষ্ঠানিকভাবে ভারত সভার আন্দোলন ব্যর্থ হলেও তাদের আন্দোলন কিন্তু জনমানসে একটা অন্য তাৎপর্য নিয়ে এসেছিল। ভারত সভা আন্দোলনের ফলে ইংরেজদের বিরুদ্ধে ভারতীয়দের মধ্যে একটা জাতি বৈষম্য, যে ইংরেজ ভারতীয় এই ভাবনাটা, ভারতীয়রা যে ইংরেজদের কাছে প্রিয় নয়, ইংরেজরা যে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্যই ভারতে এসছে, নিজেদের অধিকার, নিজেদের সমস্ত কিছু সুযোগ সুবিধা নিয়ে ভারতকে নিঃস্ব করার জন্য এসছে, এই ধারণাটা কিন্তু ভারতবাসীর মধ্যে তৈরি করতে সক্ষম হয়েছিল। ব্রিটিশ সরকারও জাতির চোখে ভারতীয়দের প্রকৃত অবস্থান কি তা ভারতীয়দের কাছে স্পষ্ট হয়ে গেছিল। তার ফলে কি, তার ফলে মানুষ কিন্তু সচেতন হলো। এই ধরনের প্রতিষ্ঠান, এই ধরনের সংগঠন না তৈরি হলে মানুষ কোনোদিন বুঝতে পারতো না যে আমার সাথে

0: আলোর স্বভাব কিন্তু সেই সময় জনপ্রিয়তা অর্জন করেছিল, কিন্তু শেষ পর্যন্ত ওইভাবে টিকে থাকতে পারেনি। তাই ভারত সভার আন্দোলন চালনা ও একাধিক ব্যর্থতার অভিজ্ঞতা থেকেই সুরেন্দ্রনাথ উপলব্ধি করেন যে সর্বভারতীয় কোনো প্রতিষ্ঠান ছাড়া সরকার বিরোধী আন্দোলন সফল হওয়ার সম্ভব নয়। তাই তিনি সারা ভারত ঘুরে ঘুরে কী করলেন, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে কথা বললেন এবং 1883 জাতীয় সম্মেলন সংগঠিত করে সেখানে স্বায়ত্তশাসন, সাধারণ কারিগরি শিক্ষা, বৃহত্তর কর্মসংস্থান ইত্যাদি বিষয়ে আলোচনার ব্যবস্থা করলেন। এবং লাস্ট কথা আমার, 1885 যে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হলো, 1886 হলো দ্বিতীয় অধিবেশন, বুঝতে পেরেছো? সেই দ্বিতীয় অধিবেশনে সুরেন্দ্রনাথ যোগদান করলেন, যোগদান করার মাধ্যমেই ভারত সভাটা কি হলো, জাতীয় কংগ্রেসের সঙ্গে এক হয়ে গেল। জাতীয় কংগ্রেসের অস্তিত্ব তখন জাতীয় কংগ্রেসের সাথেই ভারত সভা মিশে গেল, মানে আলাদা করে আর ভারত সভা থাকলো না। কিন্তু এই যে রাস্তাটা উনি তৈরি করে দিলেন সেটা জাতীয় কংগ্রেসকে কিন্তু আরও উন্নত করলো। পরবর্তীতে জাতীয় কংগ্রেসের যে সমস্ত পরবর্তী যে অধিবেশনগুলো হয়েছিল সেগুলো আদর্শ কিন্তু এই জাতীয় কংগ্রেসের মানে ভারত সভা এবং তার জাতীয় সম্মেলন থেকে নেওয়া হয়েছিল। বুঝতে পেরেছো তোমরা সবাই? তাহলে আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমাদেরকে আমি যেটুকু চেষ্টা করলাম আমি এই ভারত সভার মাধ্যমে তখনকার যুগে সভা সমিতির একটা গুরুত্বপূর্ণ পাঠ হিসাবে এর ভূমিকাটা। তা তোমাদের ভালো লেগেছে, বুঝতে পেরেছো? আর কোনো প্রশ্ন? ঠিক আছে, তোমরা এটা ভালোভাবে বাড়িতে তৈরি করো, আশা করি তোমরা পরীক্ষা এটা ভালো করে লিখতে পারবে। ঠিক আছে,
1: ঠিক আছে ম্যাম।
2: শুনলেন বিদ্যার্থীদের জন্য, আজ দশম শ্রেণীর জন্য পাঠ্য বিষয় ছিল ইতিহাস। পাঠদান করলেন পূর্ব ধনতলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা অমৃতা সেন। আকাশবাণী শিলিগুড়ি।

শুরু হচ্ছে কথায় সুরে। কথায় সুরে অনুষ্ঠানে প্রথম গানটি শুনুন কলঙ্কিনী কঙ্কাবতী ছবি থেকে আশা ভোসলের কণ্ঠে।

0: শুনছেন কথায় সুরে।
1: সাথিও, স্বচ্ছতা কো লেকর জারি অভিযান সে হমে জাদা সে জাদা লোগো কো জোড়না হ্যায়, অর ইয়ে অভিযান কিসি এক দিন কা এক সাল কা নাহি হোতা হ্যায়, ইয়ে যুগো যুগো তক নিরন্তর করনে ওয়ালা কাম হ্যায়। ইয়ে জব তক হামারা স্বভাব বন যায় স্বচ্ছতা, তব তক করনে কা কাম হ্যায়। মেরা আপ সবসে আগ্রহ হ্যায় কি আপ ভি আপনে পরিবার, দোস্তোঁ, পড়োসিয়োঁ ইয়া সহকর্মিয়োঁ কে সাথ মিলকর স্বচ্ছতা অভিযান মে হিসা জরুর লেন। ইয়ে মহাত্মা গান্ধী জি কো ভি সচ্চি শ্রদ্ধাঞ্জলি হ্যায় জো জীবন পর্যন্ত ইস উদ্দেশ্য কে লিয়ে সমর্পিত রহে।
0: এখন ট্রাফিক আপডেট। আজ বুধবার 20 মে 2026 সাল, শিলিগুড়ির ট্রাফিক বুলেটিনে জানানো হয়েছে যে গুরুত্বপূর্ণ সড়কগুলিতে যান চলাচলে বিলম্ব হতে পারে, অনুগ্রহ করে সতর্ক থাকুন এবং ট্রাফিক নির্দেশিকা মেনে চলুন। দার্জিলিং মোড় ক্রসিংয়ে উন্নয়নমূলক কাজ চলছে, এটি একটি পরিচিত যানজটপূর্ণ এলাকা, সম্ভব হলে বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। NH10 শিলিগুড়ি গেট থেকে চম্পাশাড়ি মোড় পর্যন্ত রাস্তার উন্নয়ন ও মেরামতের কাজ চলছে, এখানে ধীরে গাড়ি চালান এবং নিরাপদ দূরত্ব বজিয়ে রাখুন। NH10 শালুগড়ায় সড়কের ওপর নির্মাণ কাজ চলছে, গাড়ির গতি নিয়ন্ত্রণে রাখুন এবং অন্যান্য গাড়ি থেকে পর্যাপ্ত দূরত্ব বজিয়ে রাখুন। শাহুডাঙ্গি আমবাড়ি লিংক ব্রিজ, তিস্তা ক্যানেল, ক্যানেল মোড়, নতুন সেতু নির্মাণের কারণে ব্রিজটি বন্ধ রয়েছে। বেলাকোবা, শিলিগুড়ি এবং আমবাড়ি শাহুডাঙ্গির মধ্যে যাতায়াতকারী যাত্রীদের নোয়াপাড়া মোড় বিকল্প রাস্তা হিসেবে ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। এক অতিরিক্ত ট্রাফিক সতর্কতায় জানানো যাচ্ছে যে টিকিয়াপাড়া হাট থেকে জলপাই মোড় পর্যন্ত সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত অতিরিক্ত যানবাহনের চাপ থাকতে পারে। শালবাড়িহাট থেকে শালবাড়ি পর্যন্ত সকাল 11টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত যান চলাচল ধীর গতির হতে পারে। গুরুত্বপূর্ণ রুট পরামর্শ নির্দেশনায় জানানো যাচ্ছে যে বাগডোগরা বিমানবন্দর ও NGP স্টেশন থেকে দার্জিলিং, কার্শিয়াং ও মিরিকগামী যানবাহন কাওয়াখালী ও খাপরাইল মোড় হয়ে নৌকাঘাট রুট ব্যবহার করতে হবে। NGP স্টেশনগামী যানবাহনকে অনুগ্রহ করে সেবক রোড এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনারা কাওয়াখালী ও নৌকাঘাট হয়ে ফাঁসি দেওয়া আন্ডারপাস ব্যবহার করতে পারেন। দার্জিলিং থেকে বাগডোগরা বিমানবন্দরগামী যানবাহনকে পরামর্শ দেওয়া হচ্ছে খাপরাইল রোড ব্যবহার করার জন্য। জলপাইগুড়ি থেকে বাগডোগরা বিমানবন্দরগামী যানবাহনকে অনুরোধ করা হচ্ছে অনুগ্রহ করে দার্জিলিং মোড় এড়িয়ে চলুন। বাগডোগরা বিমানবন্দর থেকে পাহাড়গামী যানবাহনকে পরামর্শ দেওয়া হচ্ছে দার্জিলিং মোড়ের পরিবর্তে খাপরাইল রোড ব্যবহার করার জন্য। NGP স্টেশন থেকে দার্জিলিং, কার্শিয়াং ও মিরিকগামী যানবাহনকে বলা হচ্ছে নৌকাঘাট, কাওয়াখালী, খাপরাইল রোড রুট ব্যবহার করার জন্য। সিকিম ও কালিম্পং থেকে NGP স্টেশন ও বাগডোগরা বিমানবন্দরগামী যানবাহনকে ভক্তিনগর চেকপোস্ট হয়ে ইস্টার্ন বাইপাস ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। শহরের দিকে পণ্যবাহী যানবাহনের চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ। বাগডোগরার দিক থেকে পরিবহন নগর থেকে আগত পণ্যবাহী যানবাহনকে পরামর্শ দেওয়া হচ্ছে দার্জিলিং মোড় ব্যবহার না করার জন্য। ফাঁসি দেওয়া আন্ডারপাস ব্যবহার করা যেতে পারে। সিকিম ও কালিম্পংয়ের দিক থেকে আগত পণ্যবাহী যানবাহনকে পরামর্শ দেওয়া হচ্ছে চম্পাশাড়ি ও দার্জিলিং মোড়ের পরিবর্তে ইস্টার্ন বাইপাস ব্যবহার করার জন্য। শুনলেন ট্রাফিক আপডেট। এখন কথায় সুরে অনুষ্ঠানে এবারের গানটি ফিজা ছবি থেকে, উদিত নারায়ণ এবং আলকা ইয়াগনিকের কণ্ঠে।

শুনছেন কথায় সুরে। এখন জানিয়ে দিই পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে। পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার জেলায় বেশিরভাগ অংশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে। কথায় সুরে অনুষ্ঠানে এবারের গানটি হামতুম ছবি থেকে, বাবুল সুপ্রিয় এবং আলকাই আগ্নিকের কণ্ঠে।

কথায় সুরে অনুষ্ঠানে। এবারের গানটি কভি খুশি কভি গম ছবি থেকে, সোনু নিগম এবং আলকা ইয়াগনিকের কণ্ঠে।

0: এই গানটির সঙ্গেই শেষ হল আজকের কথায় সুরে। আকাশবাণী শিলিগুড়ি, মহিলা মজলিস একটু পরেই।
1: এই গল্পটা একজন গৃহিণী আর তার ভেতরের সত্তার, ইলেকট্রিক বিল, মাসকাবাড়ি, স্কুল ফিস, সব হয়ে গেছে। বাজেট বানানো শেষ? হ্যাঁ, 5,000 বাঁচিয়েছি। নতুন শাড়ি কেনা যাক? না, আগের মাসেই তো কিনেছি। আরেকটা? না, আগে বাজেট বানাও, তারপর অল্প অল্প করে বাঁচিয়ে ব্যাংকে সেভ করো, আর টাকার অঙ্ক বাড়তে দেখো। খালি লেকচার। তুমি যাও তো এবার।
2: আরবিআই এ কথা বলে,
1: আর্থিক বুদ্ধি যারই সেই সমৃদ্ধ নারী।
3: এই গল্পটা একজন ফটোগ্রাফার আর তার ভেতরের সত্তার। ও লাভলি, খুব ভালো। বিজনেস লোন অ্যাপ্রুভড। এবারে

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মহিলা মজলিস। আমরা জানি শরীর সুস্থ রাখতে ঋতু অনুযায়ী খাদ্যাভ্যাস অত্যন্ত জরুরি। সেই প্রসঙ্গে আজ মহিলা মজলিসের অনুষ্ঠানে এখন শুনবেন গরমে সুস্থ থাকতে চাই হালকা সুস্বাস্থ্যকর খাবার শীর্ষক সাক্ষাৎকারমূলক আলোচনা। আলোচনার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আপনাদের পরিচিত রন্ধন শিল্পী সোমা আইচকে। নমস্কার সোমা, মহিলা মজলিসের স্টুডিওতে আপনাকে স্বাগত।
1: নমস্কার।
0: আপনার কাছে প্রথমেই জানতে চাইব, গরমকালে কি ধরনের খাবার আমাদের খাদ্য তালিকায় রাখা দরকার যাতে আমাদের শরীর সুস্থ থাকে?
1: গরমের দিনটা সবসময় শুরু হোক কিছু পানীয় দিয়ে, কারণ গরমে জলটা বেশি প্রয়োজনীয় শরীরের জন্য। শুধু জল খেতে অনেকেই ভালোবাসেন না, সেই জন্য সকালবেলা আমরা স্টার্ট করতে পারি লেবু জল দিয়ে, বা কখনো জিরে ভেজানো জল, কোনো দিন হতে পারে দারচিনি ভেজানো জল। এই জলগুলো আমাদের শরীরটাকে অনেক বেশি ভালো রাখে, কারণ টক্সিনটা ক্লিয়ার হয়। এটা একদম আর্লি মর্নিং। তারপরে আমরা আসতে পারি যে সকালের ক্ষেত্রে এই ড্রিঙ্কগুলো যেমন শরীরটাকে আমাদের ক্লিন করছে, আমাদের হজম শক্তিটাকে বৃদ্ধি করছে। তারপরে আমরা বিকেলের দিকেও নানা রকম পানীয়তে যেতে পারি।
0: যেমন
1: বিকেলের দিকে বলতে গেলে বাচ্চারা বিশেষ করে এই সময়টায় ভীষণ হেলদি পানীয় বা বিভিন্ন রকম জুস খেতে পছন্দ করে। আমরাও পছন্দ করি, বাড়ির বড়রাও বয়স্করাও করে।
0: প্রচন্ড গরমে এটা শরীরের জন্য খুব ভালো।
1: হ্যাঁ, সবসময় হয়তো ডাবের জল কেনাটা সহজ হয়ে ওঠে না, সেই জন্য আমি বলি যে ছাতু একটা ভীষণ ভালো জিনিস। আপনি বাইরের ছাতু না কিনে ছোলাটা এনে গ্রাইন্ড করে নিন, এবং তার মধ্যে অল্প জোয়ান অল্প জিরে গুঁড়ো দিয়ে ওটা মিক্সিতে করুন। এবার ওটা যখন মেশাচ্ছেন জলের সাথে, একটু লেবু দিন, একটু পুদিনা পাতা দিন, যদি কেউ পেঁয়াজ খেতে ভালোবাসেন একটু পেঁয়াজ কুচি দিন, দুটো লঙ্কাও দিতে পারেন। এটা স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো, বিশেষ করে যাদের সুগার রয়েছে এবং যাদের প্রেশার রয়েছে তাদের জন্য খুব ভালো এটা খাবার। সকালের দিকে ছাতু শরবত আমরা ব্রেকফাস্টে নিতে পারি,
0: একটু ভারী করে খেতে হবে।
1: হ্যাঁ, একটু ভারী করে, বাচ্চাদের স্কুলে যাওয়ার সময়ও আমরা দিতে পারি, কারণ ছাতু আমাদের অনেকটা লেন্দি সময় অবধি আমাদেরকে এনার্জি দেয়,
0: প্লাস
1: পেটটাও ভরিয়ে রাখে। তার সঙ্গে পেঁয়াজ যাচ্ছে, শরীরটা ঠান্ডা রাখছে, লেবু যাচ্ছে, জিরের গুঁড়ো যাচ্ছে, বা গোটা জিরে যেটাই হোক, একটু চাট মশলা আপনি দিতে পারছেন, তখন না বাচ্চারা খেতে চাইবে। কিন্তু যখন আপনি শুধু ছাতু ডিরেক্ট চিনি দিয়ে গুলে দিচ্ছেন, ওটা আনহেলদিও হয়ে যাচ্ছে, বাচ্চা প্রতিদিন খেতেও চাইছে না। তো দিন ছাতু, কিন্তু স্বাদ বদল করে।
0: তাহলে স্বাদ বদল করে ছাতুটাকে আমরা রাখতে পারি আমাদের খাদ্য তালিকায়, যেটাকে আমরা খুব সুন্দর একটা ড্রিঙ্কস হিসেবে ব্যবহার করতে পারি, এবং শরীরের পুষ্টি যেমন হবে তেমনি ভাবে আমাদের শরীরকে, আমাদের পেটকে ভরা রাখবে, তাই তো? বেশ, এবারে কি ধরনের খাবার গরমকালে আমাদের খাওয়া উচিত?
1: আমি যদি আরেকটা ব্রেকফাস্টে ছোট্ট করে বলে দিই, শরবতের ক্ষেত্রে যখন তাড়াহুড়ো থাকে, সবাই তো ওয়ার্কার, মানে ওয়ার্কিং প্লেসে আছে, তো বেরোনোর সময় তাড়াহুড়ো থাকে, তখন ওটস দই দিয়ে যদি ভিজিয়ে রাখি, সেটা যদি আমি মিক্সিতে করে নিই, স্বাদ মতো একটু পুদিনা পাতা দিয়ে দিলাম, একটু আইস কিউব দিলাম, এটাও কিন্তু খুব হেলদি এবং অনেকক্ষণ পেটটাকে ভারী রাখবে।
0: তাহলে আমরা আজকের যে আলোচনা, সেই আলোচনায় প্রথমেই আমাদের সকালের খাবার বলনা ড্রিঙ্কস বলতে পারি, সেই ধরনের খাবার দিয়ে শুরু করলাম। বিকেলেও এক ধরনের ড্রিঙ্কস নেওয়া যেতে পারে, সেটা আমরা শুরু করলাম। এবারে যাই যে আমরা দুপুরের মেনুতে কি রাখবো।
1: দুপুরের মেনু, বিশেষ করে আমাদের যারা বাঙালি তাদের ঘরে দুপুরের মেনুটা ভীষণ গুরুত্বপূর্ণ। দুপুরের মেনু সবার কাছেই একটা মেইন ম্যাটার। তো আমরা দুপুরবেলায় গরমের দিনে আমরা কাঁচা আমের ব্যবহারটা কিন্তু করতে পারি, মাছের ঝোল করতে পারি, ছোট মাছ বা যেমন মৌরলা মাছ বা ছোট বাটা মাছ, এগুলো কখনো কালো জিরে কাঁচা আম দিয়ে যদি আপনি ঝোল করেন, কোনো মশলা সেরকম লাগছে না। আপনি সামান্য জিরে বাটা দেবেন, কাঁচা লঙ্কা, হলুদ লবণ আপনার স্বাদ মতো, কিন্তু আমটাকে সেদ্ধ করে দেওয়া যাবে না, আমটাকে না সেদ্ধ করে দিতে হবে, কারণ তার টক ভাবটাও চলে যাবে, স্বাদটাও চলে যাবে। তো এই ঝোলের মধ্যে যদি আপনি কাঁচা আম কিছু দিচ্ছেন গরমের দিনে গরম ভাতের সাথে, ওরকম মাছের ঝোল, মানে কি বলবো, খেয়ে একটা আহ বেরোবে।

0: আচ্ছা, না এই রান্না করার প্রণালীটা যদি শ্রোতা বন্ধুদেরকে বলেন, মানে প্রথম থেকে কিভাবে শুরু করবে?
1: মাছটা আমরা হালকা ভেজে নিলাম, যারা কড়া পছন্দ করে তারা কড়া ভাজা খাবে, ভেজে নিলাম। এবার আমি মশলাটাকে রেডি করব। আমি মশলা সবসময় আগে ভিজিয়ে রাখি বা আগে বেটে নিই। জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, শুকনো লঙ্কা বাটা সব এগুলোকে আলাদা করে একটু সর্ষের তেল দিয়ে ভিজিয়ে রাখি। তারপর আপনি কালো জিরে সোমবার দিলেন, কাঁচা লঙ্কা কালো জিরে, যেই ফ্লেভারটা আমাদের ছোট মাছের ক্ষেত্রে খুব পছন্দের, ওটা দিলেন। তারপরে ওর মধ্যে একটু পছন্দ মতো আলু বেগুন যা দিতে চাই তরকারি সেটা দেব। দিয়ে এবার নাড়াচাড়া করে ওটাকে ভালো মতো কষিয়ে নিয়ে এবার আমটা দেব। মানে যখন তরকারিটা সুসিদ্ধ হয়ে আসবে তখন আমি আমটা এবং মাছটা দেব। দিয়ে ভালো করে ফুটিয়ে, যদি আপনি ওর মধ্যে ধনে পাতা দিয়ে দিচ্ছেন তাহলে কিন্তু আমের গন্ধটা নষ্ট হয়ে যাবে, অন্য কোনো একটা গন্ধকে চাপা যাবে না আরেকটা গন্ধ দিয়ে, তো ওটা দিয়ে চেপে রাখুন। নামানোর আগে দুটো কাঁচা লঙ্কা আরো ফেড়ে দিন, ভীষণ ভালো লাগবে, আর গরম গরম খেলে তো কথাই নেই।
0: হ্যাঁ, এবার তার ঝোলটা কিরকম হবে, মানে
1: একটু পাতলা রাখলে বেশি ভালো হয়, ওটাতে ঘন হয়ে গেলে ব্যাপারটা ভালো লাগবে না। গরমের দিনে যে কোনো জিনিসের গ্রেভি যদি বেশি থকথকে হয়ে যায় সেটা আমাদের মুখেও যেমন অরুচি লাগে আবার হজম হতেও প্রবলেম হয়।
0: ঠিক, বেশ, খুব সুন্দর একটি পদ আমরা শুনলাম, এরপর কি শুনবো?
1: আমরা গরমের দিনে সবচেয়ে ভীষণ অ্যাভেলেবেল যেটা আমরা খেয়ে থাকি লাউ, তারপর ভিন্ডি। ভিন্ডি আমরা খুব কম প্রসেসিং খাই, নয় ভাজা, নয় সেদ্ধ, নয় খুব জোর পোস্ত। আজকে আমি একটা ভিন্ডির রেসিপি শেয়ার করতে চাই। আপনি গোটা গোটা ভিন্ডি কাটুন, সামনে পেছনে যেরম ফেলতে হয় ওটা ফেলে দিন। এবার আলু দিন ওর মধ্যে, এটা কেটে রাখলাম সবজিটা, আমি প্রসেসটা একবারই বলে দিচ্ছি। তারপর ভেজে নিলাম হালকা করে, দুটোই ভেজে তুললাম, আর যদি ভাজতে না চাই একবারেই ওটা আমি সাতলে নিতে পারি।
0: বেশ,
1: এবার ভাজা হয়ে গেল, তার আগে ঠিক অল্প আদা, তিন চার কোয়া রসুন, একটু শুকনো লঙ্কা আর একটা টমেটো সেদ্ধ করে নিতে হবে।
0: আচ্ছা,
1: সেদ্ধ করে নিয়ে ওটাকে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নিন। এবার ওই মশলাটা পুরো সাতলে, ওটার জলটা যতক্ষণ শুকিয়ে না যাবে পুরো শুকিয়ে গেলে তার মধ্যে আপনি ওই ভিন্ডি আর আলু বা ঢেঁড়স যারা বলেন সেইভাবে ওটাকে সাতলিয়ে আপনি একটু জল দিয়ে, জলটা একটু পরিমাণে কম দিতে হবে, কারণ তা না হলে ঢেঁড়সটা নরম হয়ে যাবে আর ওটা খেতে ভালো লাগবে না। তো ওটা অল্প জল দিয়ে ঢেকে খেয়ে দেখুন, অন্য স্বাদের ভিন্ডি হবে।
0: বেশ, খুব সুন্দর, মানে ঘরোয়া রান্না এবং খুব হাতের কাছে আমরা সবসময় এই সবজি পাই এবং গরমকালের শরীরের জন্য খুব ভালো, সেরকম একটা তরকারি হচ্ছে আমাদের ভেন্ডি, এবং সেই ভেন্ডি দিয়ে একটা সুন্দর একটু অন্য ধরনের রান্না। আমার মনে হয় শ্রোতা বন্ধুদের খুব ভালো লাগলো এই রেসিপিটা শুনে। আমরা নিরামিষের কথা শুনলাম, এবার একটু আমরা আসে যাব, বাঙালি মাছ খাবে না, বাঙালি মাংস খাবে না, ডিম খাবে না, তা তো হবে না, তো সেক্ষেত্রে একটু যদি আমরা আঁশ রান্নার কথা আপনার কাছ থেকে শুনি।
1: আমার মেয়ে খুব মানে চিকেন খেতে ভালোবাসে, চিকেন লাভার বা মাটন লাভার।
0: হ্যাঁ, এখনকার জেনারেশনের বাচ্চারা সবসময়ই তাই।
1: এবার বাচ্চাদের ক্ষেত্রে কি হয়, সবসময় স্পাইসি বেশি মশলা দিয়ে আমি নিজেও পছন্দ করি না, কিন্তু গেস্ট আসলে আপনাকে করতেই হবে, কিন্তু ধরনটা পাল্টে দিন। আমি চিকেন খাওয়াবো কিন্তু গ্রেভি হবে না, মানে সেটা অয়েলি গ্রেভি হবে না।
0: আচ্ছা,
1: আমি চিকেনটাকে প্রথমে আলাদা করে, যদি বোনলেস খেতে চান পিসগুলোকে আমরা আলাদা করে নেব। এবার এটাকে আমি মানে চিকেন স্যালাডও বলতে পারি, এটা রুটি দিয়েও খাওয়া যায়, আপনি শুধু খেতে পারেন বা জিরে রাইস এই ধরনের যেটা বাচ্চারা একটু পছন্দ করে। আপনি ওর মধ্যে ক্যাপসিকাম, ব্রোকলি, পেঁয়াজ এগুলো বড় করে কেটে একটু সেদ্ধ করুন, চিকেনটাও সেদ্ধ করুন। এবার এটা সেদ্ধ হয়ে গেল, ক্রিম ইউজ করব না আমি, অল্প কাজু, অল্প এখানে পনিরটাকে মিক্সিতে পেস্ট করে নেব, তার মধ্যে একটু কাঁচা লঙ্কা দেব, একটু লেবু দেব। এবার এই পেস্টটা দিয়ে ওই সুসিদ্ধ সবজি আর চিকেনটাকে পুরো ভালো করে ওটাকে মাখতে হবে। টমেটোও দিতে পারেন, খুব ভালো করে মেখে উপরে যদি আমরা একটু অরিগানো সার্ভ করি, যদি অরিগানো না থাকছে আমরা একটু ধনে পাতা কুচি দিই, হ্যাঁ সঙ্গে একটু গোলমরিচ ছিটিয়ে দিই বা চিলি ফ্লেক্স দিই, ওটা দিয়ে পুরো মাখিয়ে একটু রেখে দিন। এবার আপনি ওটা ঠান্ডাও পরিবেশন করতে পারেন, গরমও পরিবেশন করতে পারেন, পরিবেশনটা আপনার ওপর। তবে আমি গরমটা খেতে ভালোবাসি। ওটা নাড়িয়ে যখন ওটা পুরো ম্যারিনেট একটু ঢুকে যাচ্ছে, জুসি হয়ে যাচ্ছে, তখন আপনি ওভেনে এক দু মিনিট রেখে ওটা সার্ভ করুন চিকেনের। একদম অয়েললেস হলো কিন্তু ব্যাপারটা,
0: অয়েল পড়লো না কিন্তু সেখানে,
1: সঙ্গে একটু ভাত থাকলে ওটাকে জিরিয়ে দিয়ে অল্প এক চামচ ঘি দিয়ে আপনি ভালো করে ওটা রাইসেরটা বানিয়ে নিন, একটা সুন্দর ডিশ হয়ে গেল।
0: খুব সুন্দর, খুব ভালো লাগলো, পছন্দের হলো। এবার একটা মাছের আইটেম আমরা শুনি।
1: আমার নিজস্ব একটা মাছের আইটেম আমি বলি, যেটা আমি নিজের মানে খুব ইচ্ছে হয়েছিল আমার খেতে, যে এরকম খেলে কেমন হয়, তখন আমি এটা বানিয়েছিলাম, যেটা তানজারিন বা মালটা আমরা বলি, অরেঞ্জ পাওয়া যায় বড়, কমলা লেবু নয় যেটা আমরা এখন খাই, সেটা দেখে এত জুসি আর এত ওর সুন্দর গন্ধ, আমার মনে হয়েছিল এটাকে যদি আমি কাতলা মাছ দিয়ে করতে পারি কেমন হয়। তো এই রেসিপিটা আমি বলতে চাই, এটা একদম আমার নিজস্ব।
0: আচ্ছা,
1: তো প্রথমে কাতলা মাছটাকে লেবু আর গোলমরিচ দিয়ে মাখিয়ে রেখে দেবো, একদম হলুদ না দিলেই ভালো হয়। যারা হলুদ খেতে ভালোবাসেন বা হলুদ ছাড়া, আমরা অনেকেই খেতে পারি না, একটু সামান্য হলুদ দিতে পারেন। লবণ দিয়ে এটাকে মেখে রাখলেন, এটা একটু হাফ এন আওয়ার মতো মেখে রেখে দিলেন। এবার তানজারিনটাকে বা মালটাটাকে আমি পুরো রস বের করে নেব। যদি দুটো মাছ করছি একটা লেবু লাগবে গোটা,
0: আচ্ছা
1: যদি চারটে মাছ করছি তাহলে আমার সেখানে আরো আধা, মানে ওয়ান অ্যান্ড হাফ, দুটো দিলে অতিরিক্ত মিষ্টি হয়ে যাবে, সেই জন্য ওয়ান অ্যান্ড হাফ ওটা জুসটা বের করে রাখতে হবে। এবার আপনি কাতলা মাছটা ভেজে নিলেন, ভাজা হয়ে গেল। এবার পেঁয়াজ টেয়াজ কিচ্ছু দেব না আমি, জাস্ট জিরে গুঁড়ো দেব আর কালো জিরে ফোড়ন দেব, কাঁচা লঙ্কা দেব, এক কোয়া রসুন দেব, আর অল্প মশলা হবে একটু তিল বাটা। মগজ বাটা আমি ইউজ করি না রান্নাতে, কারণ চাল মগজে পেট ভারী হয়। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ঘরোয়া পদ্ধতিতে যখন আমরা খেতে চাই তখন তিল ব্যবহার করুন, সাদা তিল। সাদা তিল একটু বেটে নেব গ্রেভিটার জন্য, ওই সামান্য জিরে গুঁড়ো, একটু রসুন আর কাঁচা লঙ্কা আর একটু তিল বাটা, ওটা দিয়ে সাতলাবো। এবার পুরো সাতলানো হয়ে গেলে যখন জলটা ছেড়ে আসছে পুরো লেবুর রসটা ঢেলে দিন আর মাছটা দিয়ে দিন। ফুটে গেল মাছটা, ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য, খুব হাই ফ্লেমে দেব না, মিডিয়াম ফ্লেমে দেব, যেহেতু লেবু অতিরিক্ত ফোটানো যাবে না। হ্যাঁ, তো ওটাকে ঢেকে দিলাম। নামানোর আগে একটু গরম মশলা, আমার তো খুব এটা মানে ভালো লেগেছিল, এবং আমার একটা ঘরোয়া ছোট রেস্টুরেন্ট মতো আছে, প্রি অর্ডার করে লোকেদের আসতে হয়, তাদের আমি এটা খাইয়েছি এবং তারা খুব ভালো মতো নিয়েছে জিনিসটা, যে একদম অন্য লেবুর
0: সাথে,
1: লেবুর সাথে মাছের ঝোল,
0: বেশ খুব সুন্দর। আমার মনে হয় শ্রোতা বন্ধুদেরও এটা খুব ভালো লাগলো, এই রেসিপিটা। শ্রোতা বন্ধুদেরকে বলবো যে আপনারা করুন, আপনারা খান এবং জানাবেন আমাদের যে কেমন লাগলো আপনাদের এই রেসিপি। এরপর কি শুনবো?
1: আমি যেটা বলতে চাইছি যে সর্ষে বাটা না হলে বাঙালির খাবার জমে না। হ্যাঁ, সর্ষে বাটার একটা আইটেম বলতে চাইছি।
0: বেশ,
1: কুমড়োর শাক, কুমড়োর ডোগা আমরা যাই বলি, পাতাটা আর ডোগাটা খুব ছোট ছোট করে কেটে নিতে হবে, পাতাটা কুচি কুচি করে কাটা থাকবে, বেশ কুচি করে, আর ডোগাগুলো ছোট ছোট করতে হবে। এটা কাটা রইল, এটার মধ্যে আপনি একটু লবণ, একটু কাঁচা তেল, ওটা দিয়ে মেখে রাখা থাকবে, জলটা বেরিয়ে যাবে এক্সট্রা, আর ওখানে কাঁচা তেলের ফ্লেভারটা ঢুকে যাবে। এবার চিংড়ি মাছটা আপনার পছন্দ মতো, আপনি কতটুকু খাবেন, আপনার পরিবারের লোক কতজন, ছোট চিংড়ি আমি ভেজে নেব, আর ওই তেলেই কিন্তু এর পরেরটা হবে।
0: বেশ,
1: ভেজে নিলাম, ভেজে নিয়ে ওই কুমড়ো পাতা আর ডোগাটাকে সর্ষে বাটা দিয়ে, যদি অতিরিক্ত সর্ষে খেতে অসুবিধে হচ্ছে সেই ক্ষেত্রে আবার সেই তিল বাটা দেব। হ্যাঁ, একটু পোস্ত বাটাও দিতে পারি, দিয়ে ওটাকে পুরো মেখে নেব, একদম ভাপা, পুরো মেখে নিয়ে মাছটাকেও মাখবো, ভালো করে মাখবো, একদম মানে কোনো চামচ দিয়ে না, বাঙালি হাত দিয়ে মাখবো, একদম হাত দিয়ে মেখে। আপনি ওটা ঢাকা কড়াইতেও করতে পারেন বা আপনি বাটিতেও করতে পারেন, যেভাবে ইচ্ছে, মাইক্রোওভেনেও করা যাবে। ওপরে কাঁচা তেল দিয়ে, একটু বেশি পরিমাণে কাঁচা তেল দিয়ে, কাঁচা লঙ্কা, লবণ, হলুদ স্বাদ মতো, শুকনো লঙ্কার গুঁড়ো বা শুকনো লঙ্কাটা না দিলেই ভালো লাগবে, এটা রেখে দিলেন, ও যতখানি সময় লাগলো, এটা তো আমাদের মায়েদের আন্দাজ, হ্যাঁ আমরা দেখেই বুঝতে পারি হয়ে গেল কি
0: হয়ে গেছে কি হয়নি।
1: হ্যাঁ, এটা দিয়ে গরম ভাতে যখন গেস্ট আসবে আপনি মালাইকারির বদলে দিয়ে দেখুন, আমি একদম শিওর যে আপনার কাছে রিপিট আবার বলবে আছে নাকি, এত খেতে ভালো হয়।
0: এবং রান্নাটা কিন্তু একটা নতুনত্ব আছে
1: আর সহজ পদ্ধতি,
0: সহজ পদ্ধতি, আর এগুলো আমরা
1: পাতাও খেলেন, হ্যাঁ সবুজও খেলেন।
0: একদমই তাই। আমরা বেশ কতগুলো পথ শুনলাম, এবারে আপনার কাছে জানতে চাইবো যে অতিথি আপ্যায়ন আমাদের কাছে, মানে অতিথিকে আমরা নারায়ণ হিসেবে ধরি, তো সেক্ষেত্রে এই গরমকালে অতিথি এলে তাকে আমি যদি একটা সুস্বাদু পানীয় দিয়ে প্রথম আপ্যায়নটা করতে পারি খুব ভালো হয়। তো সেক্ষেত্রে যদি কোনো একটা পথ বলেন যে কিভাবে তাকে পানীয় দিয়ে আমরা আপ্যায়ন করতে পারি।
1: একদম, পানীয়টা মানে গরমের দিনে যখনই আমরা জলের বোতল দেখলেও বা কোল্ড ড্রিঙ্কস এর বোতল দেখলেও যেন আমাদের পিপাসা বেড়ে যায়, কোথাও থেকে হেঁটে ফিরছি, কাজ করে ফিরছি, গরম লাগছে, তো তখন আমাদের যে কোনো পানীয় ভীষণ পছন্দ। আর সেটা যদি ঘরের তৈরি হয়, আমি একটা জিনিসের খুব এগেনস্টে যে আর্টিফিশিয়াল কোনো পানীয়র, আমার যদি পারছি আমি বানিয়ে দেব। গেস্ট আসলে প্রথমে আমরা যখন, আমি একটা করি বা আপনারাও এটা ট্রাই করতে পারেন, দই দিয়ে, সবাই তো আমরা লাস্সি খেতে পছন্দ করি, একদম লাস্সি তো একটা মেইন অপশন রয়েই গেল, এটা তো শেখানোর কিছু নেই, বলারও কিছু নেই। এবার দইয়ের চিনির বদলে যদি কটা কাঁচা লঙ্কা দিয়ে দিই কেমন লাগবে?
0: বেশ,
1: কাঁচা লঙ্কা দিয়ে সামান্য মিষ্টি দিয়ে যদি আমি লস্যিটা বানাই একটা অদ্ভুত স্বাদ হবে এবং সেটা ভালো লাগে। আম পোড়া শরবত, কাঁচা আম পাওয়া যাচ্ছে, কাঁচা আমটা একটু বেশি পরিমাণে পুড়িয়ে রেখে দিতে হবে, কারণ গেস্ট আসলেই তো আমি পোড়াতে পারবো না,
0: না ওটা একটু সময় নেবে,
1: সময় সাপেক্ষ। আমি পুড়িয়ে ওর কাঁচটা পুরো বের করে রেখে দিলাম স্টক করে। ওই আম পোড়া শরবতের কোন রকম বিকল্প হয় না, এতটাই সুস্বাদু হয়। তরমুজ আছে, সবসময় ফলের ওপর জুসগুলো নির্ভর করলে আমার মনে হয় ভালো হয়, বা একটু চিয়া সিড ভিজিয়ে রাখলাম, একটু সাবুদানা ভিজিয়ে রাখলাম, তো তার সঙ্গে যদি আমি তরমুজের শরবত দিচ্ছি, সঙ্গে একটু চিয়া সিড মিলিয়ে দিচ্ছি, একটু পুদিনা পাতা দিচ্ছি, ভালো লাগবে কি লাগবে না?
0: একদম, ও আমার তো এখানে শুনেই মনে হচ্ছে যে যদি হাতের কাছে পেতাম। যদিও বলে রাখি যে আমাদের এখন উত্তরবঙ্গের যে আবহাওয়া, মানে প্রখর রোদ এখনো আসেনি, এখনো গ্রীষ্মকাল পুরোপুরি পড়ে যায়নি, কিন্তু আমার মনে হয় শ্রোতা বন্ধুরা যদি এটা শুনে রাখেন, জেনে রাখেন, তারা কিন্তু গরম আসলে অতিথিকে এভাবে আপ্যায়ন করতেই পারেন, তাই তো? এবার আপনার কাছে একটু জানতে চাইব যে আপনি এই যে বিভিন্ন ধরনের রান্না করেন এবং নিজস্ব একটি ব্যবসাও আপনার রয়েছে, যেখান থেকে আমি, আমার মনে হয় যে অনেকেই খাবার নেন এবং তারা খেয়ে প্রশংসাও করেন, তো আপনি এই ভাবনাটা কিভাবে ভাবলেন যে আপনি এই ব্যবসাটা করতে পারবেন, স্বাবলম্বী হতে পারবেন?
1: একদম, এটা বলতে আমারও ভালো লাগবে। আমি প্রথমেই ধন্যবাদ দেব আকাশবাণী শিলিগুড়িকে যে আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। বাই প্রফেশন আমি এখন রাঁধুনিই বলবো,
0: বেশ
1: রাঁধুনি বলতে আমি ভালোবাসি, হ্যাঁ রাঁধুনি। আর তার আগে আমার একটা ছিল যে আমি একজন মেকআপ আর্টিস্ট এবং বিউটিশিয়ান অলসো, তো ওটার থেকে সামহাও কিছু কারণে আমাকে, মানে বাচ্চার জন্যই আমার বেরিয়ে আসতে হয়েছিল, তো তারপরে দেখলাম যে কি করা যায়। তো আমার বাড়িতে একটা রান্নার পরিবেশ সবসময়ই ছিল, আমার হাজবেন্ডও রান্না করতে খুব ভালোবাসেন, তো সেই সুবাদেই আমার এটা শুরু করা যে রান্নাটাকেই প্রফেশনে নিয়ে আসি। তো তখন শুরু করলাম বাড়ি থেকে থালি সিস্টেম হোম ডেলিভারিতে দেব, তো সেটা প্রথমে 4 প্লেট 2 প্লেট এভাবে জার্নিটা শুরু হয়েছিল। মানুষের ভালো লেগেছে, আমার কিন্তু সেভাবে অ্যাড হয় না বা সেভাবে আমি অ্যাড করি না, কিন্তু মানুষ আমাকে ভালোবেসে নিয়েছে এবং এখন আমি হোম ডেলিভারিতে 100 জন 150 জন অবধিও আমি খাবার পাঠিয়ে থাকি।
0: বেশ, যদি ইচ্ছে থাকে তাহলে কিন্তু এভাবেও স্বাবলম্বী হওয়া যায়, এবং সেটা সবচাইতে বড় যেটা, সেটা হচ্ছে যে ইচ্ছে থাকতে হবে, ভালোবাসতে হবে, এই ভালোবাসা দিয়ে এত সুন্দর করে রান্না তৈরি করা হয়।
1: ভীষণ পরিশ্রমের কাজ, ভালোবাসা না থাকলে সম্ভবই নয়।
0: একদমই তাই। আমরা তো অনেক পদ শুনেছি, এবারে আপনার কাছে জানতে চাইব যে শিশুদের জন্য, মানে ছোট বাচ্চাদের জন্য বা বয়স্কদের জন্য আপনি কি ধরনের প্রিপারেশন করেন বা শ্রোতা বন্ধুদেরকে করতে বলবেন?
1: আমি বলবো বাচ্চাদেরকে সবসময়, ওরা বাইরের খাবার খেতে, ফাস্টফুড খেতে পছন্দ করে, আমরা ঘরেই ফাস্টফুডের আদলে তৈরি করব।
0: বেশ,
1: সবসময় রুটি করাটা হয়ে ওঠে না বা রোল বানানোও হয়ে ওঠে না, একটু সময় সাপেক্ষ, বা ইচ্ছেও করে না যে আবার আটা মাখবো রুটি করব। সেই ক্ষেত্রে আমরা সুজিটাকে ব্যবহার করতে পারি। তো সুজির আটা বানিয়ে রেখে দিলাম, ওটাকে জলে গুলে আমি যদি রুটির আকারে গোলা রুটির মতো যদি ওটাকে দিই, ওটা কিন্তু খুব সহজেই উঠে আসে এবং ওটা বানাতে তাড়াতাড়ি হয়। তো তার মধ্যে আপনি ডিম দিলেন, ওই সেই পেঁয়াজ একটু, আমাদের যা বাচ্চারা খেতে ভালোবাসে, একটু টমেটো কুচি, সঙ্গে একটু থাকলো সস বা কাসন্দি, আপনি র‍্যাপ করে দিয়ে দিলেন, এটা খেতে ভালো লাগলো। এটা হলো আবার সুজিকে এই আপনি যদি আরেকটু ঠিক করে ঘন করে গুলিয়ে চিনি দিয়ে আপনি ছোট ছোট বড়ার মতো করে নিলেন। হ্যাঁ, করে নিয়ে আপনি একটু চিনি সেরা মিষ্টি তৈরি হলো, চিনি সেরা ওটাকে ভিজিয়ে দিলেন, ওটা একটা মিষ্টি তৈরি হলো।
0: বেশ,
1: অনেক বাচ্চারা আছে বা বড়রাও আমরা এগুলো খেতে ভালোবাসি যে চিনি ক্ষতি, চিনি খাবো না, সেক্ষেত্রে আমরা কোকো পাউডারটাকে ব্যবহার করতে পারি। বাটারের সঙ্গে একটু গুলে সেই বড়া গুঁড়োর উপর লাগিয়ে দিলাম, আপনার বাচ্চা খাবেই খাবে। ডিমকে আমরা খুব সুন্দর করে ইউজ করতে পারি, ডিমটাকে সব রকম ভাবে ইউজ করা যায়, তাই না? তো আমরা এটা একটা করতে পারি যে অমলেট বানাবো না, যেটা আমরা পোচ খাই সেটা দিয়ে আমি একটা যদি টেস্টি আইটেম বানিয়ে দিই, ওটা অনেক হেলদি। তো ফ্রিজে যদি আমরা সবসময় একটু ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ বলবো না, পেঁয়াজটা ইনস্ট্যান্ট কাটা উচিত, এগুলোকে কেটে রাখি আর ওটাকে অল্প নিয়ে একটু সাতলে নিয়ে তেলে ওই মশলাটার ওপরে একটুখানি ওই ফাটানো ডিমটা দিয়ে দিই। হ্যাঁ, তো যখন ওই সবজি দিই, ও তো আলাদা করতে পারবে না,
0: না ঠিক,
1: মজার ব্যাপার হলো ডিমটাকে সবজিটা থেকে আলাদা
0: করা যাবে না, সবজিটাও খেতে হয়।
1: হ্যাঁ, এই ট্রিক করে যদি খাওয়াই তাহলে কিন্তু খুব ভালো লাগে। কিছু ওটস মিশিয়ে দিন ওর মধ্যে ঝট করে, তাহলে খাবে বাচ্চারা। এরকম আবার পকোড়াও করা যায়, আমি ওটস চিরে এগুলোকে ভিজিয়ে সুন্দর করে ধনে পাতা কুচি টুচি দিয়ে, আদা কুচি, রসুন কুচি সুন্দর করে মেখে, সবসময় চিকেন থাকে না, সয়াবিনটাকে সেদ্ধ করে আমি ওটাকে গুঁড়ো করে নিলাম, আর ওই চিরের গুঁড়ো আর তার সঙ্গে ওটসের গুঁড়ো এগুলোর সঙ্গে ড্রাই করে মেখে নিলাম, একটু বেসন, ময়দাবাদ, একটু বেসন,
0: একটু মশলা দিতে হবে,
1: একটু মশলা অবশ্যই দিতে হবে, আর না চাইলে না, কারণ আদা আর রসুনের গন্ধ কিন্তু অনেক ইনহ্যান্স করে দেয়
0: খাবারের স্বাদ,
1: অনেক অনেক।
0: ঠিক,
1: সে একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, লঙ্কা আপনি স্বাদ মতো দেবেন, ওটাকে পকোড়ার মতো করে নেওয়া গেল। আরেকটা আমি বলতে চাই, যেটা চাটনি, সব কিছু খাওয়ার সাথে চাটনি বানানো।
0: হ্যাঁ, আর চাটনিটা আমরা খেতে চাই শেষ পাতে চাটনি, তাহলে খাওয়াটা কমপ্লিট
1: কমপ্লিট হলো। এবার টমেটো চাটনি, ধনেপাতার চাটনি এগুলো আমরা সবাই জানি, আমি আজকে একটা চাটনি বলতে চাই যেটা এগুলো না থাকলেও হবে।
0: বেশ,
1: আমি বিভিন্ন রকম ডাল নেব, সব রকম ডাল অল্প করে নেব, তার মধ্যে আদা দেব, একটু পেঁয়াজ দেব, কাঁচা লঙ্কা দেব, দিয়ে ওটাকে পেস্ট করব, সর্ষে ফোড়ন দিয়ে ওটাকে নাড়িয়ে চাড়িয়ে লবণ দিয়ে আপনি টিফিন বক্সে ভরে রাখুন।
0: আচ্ছা,
1: হ্যাঁ, এটাও দেখবেন, আর যদি ঘরে কারি পাতা থাকে তাহলে তো আরো ভালো, ওই সোমবারে একটু শুকনো লঙ্কা, সর্ষে আর কালো জিরা দিয়ে ওই ডালের পেস্টটা আপনি দিয়ে সাতলে নিলেন, এটা চাটনি হিসেবে আপনি খেতে পারেন। কিচ্ছু না, একটু হয়তো জমে যাবে ফ্রিজে রাখলে, আপনি একটু পাতলা করে নিলেন জল মিশিয়ে, ক্ষতি নেই তো। মানে কোনো কিছু যখন অপশন না থাকে,
0: মানে চাটনিতে আবার চিনিও পড়লো না,
1: না এটা ঝালঝাল ভালো,
0: ঝালঝাল লবণ লবণ এরকম হবে,
1: আপনি চাইলে চিনি দিতে পারেন ওটার মধ্যে, বা চিনে বাদাম একটু ওর মধ্যে দিয়ে দিলেন, তাহলেও একটা মিষ্টির স্বাদ আসবে, কাজুও দিতে পারেন। আমি বলছি যাতে কিছুই নেই ঘরে সেই মুহূর্তে।
0: ঠিক, আমরা তো আলোচনা করছি গরমকালে সুস্বাস্থ্যকর পুষ্টিকর খাবার নিয়ে, আমাদের শরীর ভালো রাখার জন্য, সেখানে ঠান্ডা নিয়ে আলোচনা হবে না সেটা তো হয় না, তো সেক্ষেত্রে যদি ঠান্ডা কোনো খাবারের কথা আপনি বলেন।
1: হ্যাঁ, সেখানেও
0: শেষ পাতে দেওয়ার জন্য
1: একদম আইসক্রিমের থেকে বেটার অপশন আর কিছু নেই আমার মনে হয়। বাজারে তো সব ধরনেরই আইসক্রিম কিনতে পাওয়া যায়, কিন্তু আমরা যদি ঘরে বানিয়ে নিই ক্ষতি নেই। এখন সবার বাড়িতে নানা ধরনের ফ্রিজ এবং আইসক্রিম বানানোর নানা রকম সেই পটগুলো বা আইসক্রিমের শেপগুলোও কিন্তু সব অ্যাভেলেবেল,
0: একদম
1: সবাই চাইলেই করতে পারি। তো আমি একটা খুব হেলদি, এখানেও হেলদি আসবে,
0: ঠিক,
1: আইসক্রিমের কথা বলবো, আমি ডাবের আইসক্রিমের কথা বলতে চাই।
0: বেশ,
1: ডাবের আইসক্রিম বানাতে গেলে প্রথমে আমরা দুধটাকে একটু ঘন জাল করে নেব, ঘন করে অনেক পরিমাণে, ধরুন ছোট এক বাটি আমি 200 গ্রাম ডাবের নিলাম। হ্যাঁ, আমার বাটিতে পুরো 200 গ্রাম ডাব আছে, শাঁসটা, পাল্প যেটা থাকে নারকোল হওয়ার আগে, তো ওটা নিলাম আমি, ওখানে আধা কেজি মতো দুধ জাল দিয়ে নিলাম, ঘন করে জাল দিয়ে নেব, একটু চিনি দিয়ে নেব, খুব বেশি নয়, অল্প চিনি দেব, এবং ওটাকে জাল করব, জাল করে ঘন ক্ষীরের মতো হয়ে আসবে, সেই সময় আমি ওর মধ্যে কনডেন্স মিল্ক দেব। আমি চিনি কিন্তু খুব যত সামান্য দিতে বলেছি,
0: কনডেন্স মিল্কে
1: মিষ্টিটা আসবে। কনডেন্স মিল্ক দিলেন, এবার আমি ডাবটাকে পুরো আধা একদম, মানে পুরো পেস্ট করব না, একটু যাতে পাল্প খাওয়ার সময় মুখে পড়ে,
0: বেশ,
1: হ্যাঁ, ওটাকে আমি ওরকম আধা ভাঙা করে পেস্ট করব, করে ওটার সঙ্গে আমি মিশিয়ে নিলাম খুব ভালো করে, আর কিছু দেব না। মেশানোটা কিন্তু খুব ভালো করে মেশাতে হবে, আর দুধটাও যেন থিকনেসটা একটু ভারী হয়, কারণ কনডেন্স পড়লে আর একটু পাতলা হবে, আবার ওটা জমেও যাবে, তো জলের ভাগটা যত কমে আসবে দুধের মধ্যে থেকে তত ভালো হবে,
0: স্বাদটা
1: অনেকটা বেড়ে যাবে। এবার আপনি ওই ডাবের শাঁসটা মিশিয়ে দিলেন, মিশিয়ে দিয়ে সব মেশানো হয়ে গেল, এবার ওটাকে ছোট ছোট বাটিতে স্টিক করে আপনি কিউবের আকারে রাখুন। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনি ওটা ফ্রিজে রেখে মোটামুটি 7-8 ঘন্টা রেখে দিলে একটা সুন্দর আইসক্রিমের মতো তৈরি হবে,
0: বেশ,
1: ওটা খান, ভালো লাগবে,
0: খাবো, এবং অতিথি আসলেও আমরা সার্ভ করতে পারি। খুব সুন্দর সুন্দর পদ আপনার কাছ থেকে শুনলাম, এবং সেটা আমরা ড্রিঙ্কস দিয়ে শুরু করেছিলাম, পানীয় দিয়ে শুরু করেছিলাম, সেখান থেকে শুরু করে একদম শেষ পাতের আইসক্রিম, খুব ভালো লাগলো প্রত্যেকটি পদ। আমার মনে হয় আমাদের শ্রোতা বন্ধুদেরও খুবই ভালো লেগেছে, কিন্তু এই আলোচনার মধ্যে দিয়ে কথায় কথায় মানে আরও শোনার আগ্রহ ছিল, কিন্তু সময় বলছে আর সময় নেই, তো সেক্ষেত্রে আমাদের অনুষ্ঠান আর এখানেই শেষ করতে হবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এত সুন্দর সুন্দর পুষ্টিকর স্বাস্থ্যকর এবং স্বাদে পরিপূর্ণ খাবারের কথা বললেন।
1: আমিও ধন্যবাদ দিই আকাশবাণী শিলিগুড়িকে যে আমাকে এত সুন্দর একটা সুযোগ করে দেওয়ার জন্য।
0: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন বিভিন্ন ধরনের খাবারের পদের কথা, যেটা আপনাদের শরীর ভালো রাখবে, আপনাদের জিভের স্বাদকে আরও আরও বাড়িয়ে তুলবে। আমার মনে হয় আপনারা সকলে এই সমস্ত পদগুলো একবার অন্তত চেষ্টা করে দেখবেন এবং আমাদেরকে জানাবেন যে কেমন লাগলো আপনাদের এই সমস্ত পদ। আপনারা খুব ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো পর্বে। নমস্কার।
1: নমস্কার।

মহিলা মজলিস শুনলেন। উপস্থাপনায় কৃষ্ণা করদে, আকাশবাণী শিলিগুড়ি। একটু পরেই কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে বাংলা সংবাদ এবং পরে স্থানীয় সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, ভারত ও ইতালির কৌশলগত সম্পর্ক জোরদার করার বিষয়ে দুদেশের প্রধানমন্ত্রী আজ দ্বিপাক্ষিক আলোচনায় বসছেন। ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডোর নিয়ে আলোচনা করতে ইতালির রাষ্ট্রপতি সার্জিও মাতারেলার সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত ও দক্ষিণ কোরিয়া আজ প্রতিরক্ষা ক্ষেত্রে সাইবার সহযোগিতা প্রসার সংক্রান্ত চুক্তি বিনিময় করেছে। পাঞ্জাব পুলিশ আজ দুবাই ভিত্তিক একটি আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্র ভেঙে দিয়েছে, দুজন গ্রেপ্তার। ইরান সংঘাতের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসন্ন G7 সম্মেলনে যোগ দেবেন বলে ঘোষণা করেছেন। নাইজেরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় ইসলামিক স্টেটের 175 জন সন্ত্রাসবাদী নিহত। ফুটবলে মহিলাদের সাব চ্যাম্পিয়নশিপ 2026-এর প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তিনি আজ ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক

0: মেলোনির সঙ্গে নৈশভোজে মিলিত হন। ঐতিহাসিক কলোসিয়াম পরিদর্শন করেন তারা। প্রধানমন্ত্রী বলেন, উভয় নেতা বিভিন্ন বিষয়ে নিজেদের দৃষ্টিভঙ্গি বিনিময় করেছেন। আজকের আলোচনায় ভারত ইতালি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা চলবে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। প্রধানমন্ত্রী পরে ইতালির রাষ্ট্রপতি সার্জিও মাতারেলার সঙ্গে আলাপচারিতায় মিলিত হবেন। ভারত ইতালি দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে তারা কথা বলবেন। ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডোর IMEC-র বিষয়টিও তাদের আলোচনায় উঠে আসবে। যৌথ কৌশলগত কর্মপরিকল্পনা 2025-2029 পর্যালোচনা করা হবে। শ্রী মোদী এরপর খাদ্য ও কৃষি সংগঠন FAO-র সদর দপ্তরও পরিদর্শন করবেন, যা বহুপাক্ষিকতা এবং আন্তর্জাতিক স্তরে খাদ্য সুরক্ষার প্রতি ভারতের অঙ্গীকারকে আরও শক্তিশালী করবে। ভারত ইতালি সম্পর্ক সাম্প্রতিককালে অভূতপূর্বভাবে বিকশিত হয়ে এক চূড়ান্ত ও নির্ণায়ক পর্যায়ে পৌঁছেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি যৌথ বিবৃতিতে বলেছেন, দুদেশের সম্পর্ক কেবল সৌহার্দ্যপূর্ণ বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং এক বিশেষ কৌশলগত অংশীদারিত্বে রূপান্তরিত হয়েছে। এই সম্পর্ক স্বাধীনতা, গণতন্ত্রের মূল্যবোধ এবং ভবিষ্যতের এক যৌথ ভাবনার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। দুই নেতা প্রতিবেদনে উল্লেখ করেন, উভয় দেশের অর্থনৈতিক গতি, সামাজিক সৃজনশীলতা এবং শতাব্দী প্রাচীন সভ্যতার প্রজ্ঞাঢ় মেলবন্ধনে এই অংশীদারিত্ব এখন এক নতুন মাত্রা পাচ্ছে। উভয় নেতা বলেন, ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি দুদেশের মধ্যে বৃহত্তর বাণিজ্য ও বিনিয়োগের পথ সুগম করবে। প্রতিরক্ষা, মহাকাশ, পরিবেশবান্ধব প্রযুক্তি, মোটরগাড়ির যন্ত্রাংশ নির্মাণ, ওষুধপত্রসহ বেশ কিছু ক্ষেত্রে 2029 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য 20,000 ইউরোর লক্ষ্যমাত্রা অর্জন করার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতালির চিত্রশিল্পী জিয়াম পাওলো তোমাসেত্তিকে ভারতীয় সংস্কৃতির প্রতি তার অনুরাগের জন্য প্রশংসা করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী জানান, তার রোম সফরের সময় শিল্পী বারাণসীকে কেন্দ্র করে অসাধারণ শিল্পকর্ম উপস্থাপন করেছেন। প্রধানমন্ত্রী বলেন, ভারতীয় সংস্কৃতির প্রতি তোমাসেত্তির অনুরাগ 4 দশকেরও বেশি সময় ধরে বিস্তৃত। তিনি জানান, 1980-এর দশকে এই ইতালীয় শিল্পী বৈদিক সংস্কৃতির বইয়ের অলঙ্করণ দিয়ে তার যাত্রা শুরু করেছিলেন। প্রধানমন্ত্রী আরও বলেন, 2008-2013 সালের মধ্যে তোমাসেত্তি মহাভারতের উপর ভিত্তি করে 23টি বৃহৎ চিত্রকর্ম সম্পন্ন করেন। ভারত ও দক্ষিণ কোরিয়া আজ প্রতিরক্ষা ক্ষেত্রে সাইবার সহযোগিতা প্রসার সংক্রান্ত চুক্তি বিনিময় করেছে। সমাজ মাধ্যমে এক বার্তায় একথা জানিয়ে দক্ষিণ কোরিয়া সফররত প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, তিনি দুদেশের বিশেষ কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার জন্য উন্মুখ। তিনি আজ সোলে সেদেশের প্রতিরক্ষামন্ত্রী আন গিউব্যাকের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে আঞ্চলিক স্তরে শান্তি প্রতিষ্ঠা, স্থিতিশীলতা এবং প্রযুক্তিগত সহযোগিতার প্রতি যৌথ অঙ্গীকারের পাশাপাশি ভারত দক্ষিণ কোরিয়া কৌশলগত সহযোগিতা আরও নিবিড় করার উপায় নিয়ে আলোচনা করেন। এর আগে শ্রী সিং কোরিয়ার জাতীয় সমাধিক্ষেত্রে পুষ্পস্তবক অর্পণ করেন এবং দেশের সেবায় আত্মত্যাগকারী সাহসী সৈন্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পাঞ্জাব পুলিশ দুবাই ভিত্তিক একটি আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্র ভেঙে দিয়েছে। চক্রটি আবুধাবি থেকে পাঞ্জাব এবং জাতীয় রাজধানী দিল্লিতে মাদক পাচার করত বলে খবর। অমৃতসর পুলিশ কমিশনারেট অভিযান চালিয়ে 10 কেজি আইস, মিথামফেটামাইন এবং 4 কেজি হেরোইন সহ 2 মাদক চোরাচালানকারীকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তদের মধ্যে একজন সম্প্রতি দুবাই থেকে ফিরেছিল। তাকে পাঞ্জাবের বিভিন্ন জেলায় মাদক সরবরাহের জন্য হেরোইন এবং মিথামফেটামাইনের চালান পরিবহনের প্রশিক্ষণ ও দায়িত্ব দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে। পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধানে তদন্ত চালাচ্ছে পুলিশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 31শে মে রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আজকের প্রসঙ্গে কবিপক্ষে শুনবেন একটি আলোচনা, বাংলা চলচ্চিত্রে রবীন্দ্রনাথ ও তার গান। চিত্র পরিচালক অশোক বিশ্বনাথনের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, DTH বাংলা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR News কলকাতাতে। ইরান সংঘাত নিয়ে ওয়াশিংটন এবং বেশ কয়েকটি ইউরোপীয় মিত্র দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী মাসে ফ্রান্সে হতে চলা G7 শিখর সম্মেলনে যোগ দেবেন। হোয়াইট হাউসের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, দক্ষিণ পূর্ব ফ্রান্সের এভিয়ন লা বেঁ শহরে 15-17 জুন পর্যন্ত এই সম্মেলন চলবে। সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা, বাণিজ্য, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, অভিবাসন এবং আন্তর্জাতিক স্তরে নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। ইরানের প্রতি ভিন্ন দৃষ্টিভঙ্গির কারণে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স, জার্মানি, ইতালি ও ব্রিটেন সহ প্রধান ইউরোপীয় অংশীদার রাষ্ট্রগুলির মধ্যে পারস্পরিক সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এই সম্মেলন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ বেইজিংয়ে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, ইউক্রেন সংঘাত, পশ্চিম এশিয়ার সংকট, আন্তর্জাতিক বাণিজ্য সহ একাধিক বিষয় নিয়ে বার্তালাপ করেন। চীনের বিদেশ মন্ত্রক জানিয়েছে, দুদেশের শীর্ষ নেতৃত্বের এই আলাপচারিতা বেইজিং ও মস্কোর মধ্যে কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করবে। রাষ্ট্রসংঘ, সাংহাই সহযোগিতা সংগঠন SCO এবং ব্রিক্সের মতো আন্তর্জাতিক ফোরামগুলোর মাধ্যমে পারস্পরিক সমন্বয় বাড়াবে। উভয় দেশ বাণিজ্য, জ্বালানি ও নিরাপত্তা ক্ষেত্রে ক্রমবর্ধমান সহযোগিতার উপর জোর দিয়েছে। দুদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য $200 বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে বলে আলোচনায় উঠে এসেছে। নাইজেরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় নাইজেরিয়ায় ইসলামিক স্টেটের 175 জন সন্ত্রাসবাদী নিহত হয়েছে। নাইজেরিয়ার সেনা মুখপাত্র সামাইলা উবা গতকাল এক বিবৃতিতে একথা জানিয়ে বলেন, এই যৌথ হামলায় সন্ত্রাসবাদীদের চেকপোস্ট, অস্ত্রাগার, সামরিক সরঞ্জাম এবং সন্ত্রাসবাদী কার্যকলাপে ব্যবহৃত আর্থিক নেটওয়ার্কের সদর দপ্তর ধ্বংস করা হয়েছে। কঙ্গোয় ইবোলা আক্রান্তে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 136। সেদেশের স্বাস্থ্যমন্ত্রী স্যামুয়েল রাজার কাম্বা জানিয়েছেন, কঙ্গোর পূর্ব অংশে এই রোগের প্রাদুর্ভাব সবথেকে বেশি। স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এ পর্যন্ত 543 জনকে এই রোগে আক্রান্ত বলে চিহ্নিত করা হয়েছে। অপরদিকে প্রতিবেশী দেশ উগান্ডায় ইতোমধ্যেই 2 জন ইবোলা আক্রান্তের খবর পাওয়া গেছে। চীনের বিভিন্ন অঞ্চলে প্রবল বৃষ্টিজনিত বন্যায় অন্তত 12 জন নিহত, নিখোঁজ আরও অনেকে। সেদেশের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, হুনান, হুবেই এবং গুইঝাও প্রদেশ সর্বাপেক্ষা ক্ষতিগ্রস্ত। মধ্য চীনের হুনান প্রদেশে সিমেন কাউন্টিতে 5 জন নিহত, নিখোঁজ 11 জন। 19,000-এরও বেশি বাসিন্দাকে নিরাপদে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পার্শ্ববর্তী হুবেই প্রদেশে 3 জন নিহত, আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার করতে রাবার বোট ব্যবহার করা হচ্ছে। দক্ষিণ পশ্চিম চীনের গুইঝাও প্রদেশে 4 জন বন্যায় প্রাণ হারিয়েছেন, একাধিক জায়গায় যোগাযোগ বিচ্ছিন্ন। প্রায় 4,000 মানুষকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। জাতীয় মাদক নিয়ন্ত্রণ সংস্থা নাডা সার্ভিসেস স্পোর্টস কন্ট্রোল বোর্ডের অঙ্কিত এবং রেলওয়ের জয়েশ পাটিলকে 3 বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে। তাদের শরীরে নিষিদ্ধ উপাদান মেলডোনিয়ামের উপস্থিতি পাওয়ার পরই এই সিদ্ধান্ত। এর আগে 69তম ন্যাশনাল ক্রস কান্ট্রি চ্যাম্পিয়নশিপে অঙ্কিত 3য় স্থান এবং জয়েশ 5ম স্থান অধিকার করেছিলেন। উভয় ক্রীড়াবিদই তাদের বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করে নেওয়ায় তাদের শাস্তির মেয়াদ 1 বছর কমানো হয়েছে। ফুটবলে মহিলাদের সাব চ্যাম্পিয়নশিপ 2026-এর প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে। জাতীয় দলের প্রধান কোচ ক্রিসপিন ছেত্রী গতকাল 26 সদস্যের এই দল ঘোষণা করেন। কয়েকদিনের মধ্যেই 23 জনের চূড়ান্ত দল ঘোষণা করা হবে। গোয়ার মারগাঁওয়ের পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে চলতি মাসের 25 তারিখ থেকে 6ই জুন পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে। গ্রুপ বিতে থাকা ভারত প্রথম দিনেই মালদ্বীপের মুখোমুখি হবে। অন্যদিকে গ্রুপ এতে নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান একে অপরের বিরুদ্ধে খেলবে। প্রতিযোগিতার ফাইনাল 6ই জুন। ইডেনে আজ IPL ক্রিকেটের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ানসের মুখোমুখি হবে। খেলা শুরু হবে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত ও ইতালির কৌশলগত সম্পর্ক জোরদার করার বিষয়ে দুদেশের প্রধানমন্ত্রী আজ দ্বিপাক্ষিক আলোচনায় বসছেন। ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডোর নিয়ে আলোচনা করতে ইতালির রাষ্ট্রপতি সার্জিও মাতারেলার সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত ও দক্ষিণ কোরিয়া আজ প্রতিরক্ষা ক্ষেত্রে সাইবার সহযোগিতা প্রসার সংক্রান্ত চুক্তি বিনিময় করেছে। খবর শেষ হলো, এরপরই শুনবেন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর প্রথমবার উত্তরবঙ্গ সফরে গিয়ে শুভেন্দু অধিকারী সেখানকার মানুষের স্বপ্ন পূরণের আশ্বাস দিয়েছেন। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে আগামীকাল পুনর্নির্বাচন, এজন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। রাজ্য সরকার অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল, গভর্নমেন্ট লিডার, পাবলিক প্রসিকিউটর, সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সিল এবং অ্যাডভোকেট অন রেকর্ড পদে নতুন আইনবিদদের নিয়োগ করেছে। জরায়ু মুখ ক্যান্সার রোধে রাজ্যে এইচপিভি টিকাকরণ কর্মসূচি খুব শীঘ্রই শুরু হতে চলেছে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ইডেনে আজ আইপিএল ক্রিকেটের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু সন্ধ্যে 7:30। আসছি বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর প্রথমবার উত্তরবঙ্গ সফরে গিয়ে শুভেন্দু অধিকারী সেখানকার মানুষের স্বপ্ন পূরণের আশ্বাস দিয়েছেন। আজ সকালে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে সড়কপথে উত্তরকন্যার প্রশাসনিক বৈঠকে যোগ দেন তিনি। এর আগে মাল্লাগুড়িতে শ্রী অধিকারী দলীয় কার্যালয়ে যান। মুখ্যমন্ত্রী বলেন, গত দু সপ্তাহে রাজ্যের মানুষ একাধিক পরিবর্তনের সাক্ষী হয়েছেন। কোনোরকম মাফিয়া বা সিন্ডিকেট রাজ এবং কাটমানি নেওয়ার প্রবণতা থাকবে না বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি। পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার জনজাতিগুলির মধ্যে বিভাজন সৃষ্টি করে তাদের অপমানিত করেছে বলে মুখ্যমন্ত্রীর অভিযোগ। জিটিএ নিয়ে দুর্নীতিও সঠিক সময় ফাঁস করা হবে বলে মুখ্যমন্ত্রী জানান।
2: আমাদের যে জাতিগত বৈচিত্র্য রয়েছে, পরম্পরা রয়েছে, পাহাড়ের গোর্খা অথবা মামসূত্র, বাংলায় থাকা হিন্দি ভাষী বাঙালি অথবা বাঙালি, আর ধর্ম পালন কর, ধর্ম রক্ষা করার জন্য, প্রাণ বাঁচানোর জন্য যে হিন্দুরা বাংলাদেশ থেকে শরণার্থী হয়ে চলে এসেছেন, সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে, প্রস্তাবের মধ্য দিয়ে সংকল্পপত্র তৈরি করেছি।
1: এর আগে বাগডোগরা বিমানবন্দরে নেমে শ্রী অধিকারী উন্নয়ন ছাড়াও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব হন। আইন যে আইনের পথেই চলবে তা আজ আবারও স্পষ্ট করে দিয়েছেন তিনি। উল্লেখ্য, আজকের প্রশাসনিক বৈঠকে আলিপুরদুয়ার, কালিম্পং, দার্জিলিং, কোচবিহারের জেলাশাসক, পুলিশ সুপার ছাড়াও নবনির্বাচিত বিধায়কদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আজই মুখ্যমন্ত্রীর কলকাতায় ফেরার কথা। বিকেলে বিএসএফকে জমি হস্তান্তর করা নিয়ে নবান্নে তিনি একটি বৈঠক করবেন। আগামীকাল তাঁর পশ্চিম বর্ধমানে দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং দুই বর্ধমানে প্রশাসনিক আধিকারিক ও বিধায়কদের সঙ্গে একটি বৈঠকের কর্মসূচি রয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে আগামীকাল পুনর্নির্বাচন, এজন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। ইতিমধ্যেই ভোটকর্মীরা কেন্দ্রে পৌঁছতে শুরু করেছেন। সকাল 7:00 থেকে ভোটগ্রহণ করা হবে, সন্ধ্যে 6:00 পর্যন্ত তা চলবে। ওই কেন্দ্রে 236,444 জন ভোটদাতা রয়েছেন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গোটা কেন্দ্রে কড়া নিরাপত্তা ও নজরদারির ব্যবস্থা করা হয়েছে। 35 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পাশাপাশি দ্রুত পরিস্থিতি মোকাবিলায় রাখা হয়েছে 35টি কুইক রেসপন্স টিম। উল্লেখ্য, গত 29 এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনে ফলতায় ভোট নেওয়া হলেও একাধিক কারচুপির অভিযোগ সামনে আসে। বিজেপির প্রতীক চিহ্নে সেলোটেপ লাগিয়ে দেওয়ার অভিযোগ প্রকাশ্যে আসতেই তা বাতিল করে ফের ভোট নেওয়ার কথা ঘোষণা করে নির্বাচন কমিশন। গণনা 24 মে। এর আগে গতকাল ওই কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা জানিয়েছেন। তাঁর বক্তব্য, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফলতার উন্নয়নে যে উদ্যোগ নিয়েছেন তাকে সার্থক করতেই এই সিদ্ধান্ত। এদিকে জাহাঙ্গীর খানের এই সিদ্ধান্ত তার নিজস্ব এবং এক্ষেত্রে দলের কোন ভূমিকা নেই বলে তৃণমূল কংগ্রেস এক বিবৃতিতে জানিয়েছে। রাজ্যের মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা প্রকল্পের সরকারি বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার। নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে, আগামী 1 জুন থেকে রাজ্যের মহিলাদের প্রতি মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। মহিলাদের আর্থিক ক্ষমতায়ন এবং সামাজিক উন্নয়নের লক্ষ্যেই এই প্রকল্প চালু করা হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী 25 থেকে 60 বছর বয়সী মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন। তবে আবেদনকারী কোন স্থায়ী সরকারি চাকরিতে থাকতে পারবেন না এবং কেন্দ্র বা রাজ্য সরকারের অধীন কোন দপ্তর, সরকারি সংস্থা, পঞ্চায়েত, পুরসভা বা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত হলে এই সুবিধা মিলবে না। পাশাপাশি আয়করদাতা মহিলারাও এই প্রকল্পের আওতার বাইরে থাকবেন। রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে রাজ্যে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত নীতি বদল করেছে। অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে, রাজ্যের ওবিসি তালিকায় থাকা 66টি শ্রেণীকে 7% সংরক্ষণের আওতায় রাখা হবে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের 22 মে 2024 সালের রায়ের প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। রাজ্য সরকার অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল, গভর্নমেন্ট লিডার, পাবলিক প্রসিকিউটর, সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সিল এবং অ্যাডভোকেট অন রেকর্ড পদে নতুন আইনবিদদের নিয়োগ করেছে। রাজ্যের আইন দপ্তরের তরফে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট পদগুলিতে আগে থেকে জারি থাকা সমস্ত নিয়োগ বাতিল করে নতুন এই নিয়োগ করা হয়েছে। রাজদীপ মজুমদারকে কলকাতা হাইকোর্টের নতুন অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল, দিব্যেন্দ্র নারায়ণ রায়কে গভর্নমেন্ট লিডার এবং নীলাঞ্জন ভট্টাচার্যকে সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সিল পদে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে এক পৃথক নির্দেশিকায় কল্লোল মণ্ডলকে কলকাতা হাইকোর্টের পাবলিক প্রসিকিউটর এবং ডক্টর নন্দগোপাল খৈতানকে অ্যাডভোকেট অন রেকর্ড অরিজিনাল সাইড হিসেবে নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। অবিলম্বে এই নির্দেশ কার্যকর হয়েছে। আজকের প্রসঙ্গে কবিপক্ষে শুনবেন একটি আলোচনা বাংলা চলচ্চিত্রের রবীন্দ্রনাথ ও তাঁর গান। চিত্র পরিচালক অশোক বিশ্বনাথনের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটি শুনতে পাবেন আজ রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। জরায়ুমুখ ক্যান্সার রোধে রাজ্যে এইচপিভি টিকাকরণ কর্মসূচি খুব শীঘ্রই শুরু হতে চলেছে। 14 বছর বয়সী কিশোরীদের এই টিকা দেওয়া হবে বলে স্বাস্থ্য দপ্তরের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে। রাজ্যের সমস্ত জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক, কলকাতা পুরসভা এবং সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্তাদের কাছে ইতিমধ্যেই এ সংক্রান্ত নির্দেশ পাঠানো হয়েছে। স্বাস্থ্য দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অধিকাংশ ক্ষেত্রে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা এইচপিভি সংক্রমণের কারণে হওয়া জরায়ুমুখ ক্যান্সার রোধে এই টিকাই সবচেয়ে কার্যকর উপায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত 28 ফেব্রুয়ারি রাজস্থানের আজমেরে জাতীয় স্তরে এই কর্মসূচির সূচনা করেছিলেন। তারপর থেকেই বিভিন্ন রাজ্যে ধাপে ধাপে এইচপিভি টিকাকরণ শুরু হয়েছে। পশ্চিমবঙ্গেও এবার তা চালু হতে চলেছে। সরকারি নির্দেশিকা অনুযায়ী 14 বছর বয়সী সমস্ত কিশোরীকে এক ডোজ করে গার্ডাসিল 4 টিকা দেওয়া হবে। শুধুমাত্র সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলিতে এই টিকাকরণ হবে। যেসব স্বাস্থ্যকেন্দ্রে কোল্ড চেন ব্যবস্থা, নির্দিষ্ট মেডিকেল অফিসার, ইন্টারনেট সংযোগ এবং কম্পিউটার ব্যবস্থা রয়েছে সেখানেই এই পরিষেবা মিলবে। টিকাকরণ শুরুর আগে প্রত্যেক উপভোক্তার নাম ইউ উইন পোর্টালে নথিভুক্ত করা বাধ্যতামূলক, সম্মতি নিতে হবে অভিভাবকেরও। পরিষেবা উন্নয়নে স্বাস্থ্য দপ্তর এক মাস আগে থেকে ডিউটি রোস্টার আগাম স্বাস্থ্যভবনে পাঠানোর নির্দেশ দিয়েছে। চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা হাসপাতালে কে কখন কোথায় ডিউটি করবেন তার বিস্তারিত আগে থেকে পাঠাতে হবে। প্রথম ধাপে কলকাতা নীলরতন সরকার মেডিকেল কলেজ, SSKM, ন্যাশনাল মেডিকেল কলেজ, কলকাতা মেডিকেল কলেজ এবং আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত চিকিৎসকদের ক্ষেত্রে এই নিয়ম বলবৎ হচ্ছে। রাজ্যে আরও একটি এইমস হবে বলে জানিয়েছেন বিজেপির রাজ্যসভার সাংসদ, দলের রাজ্যসভাপতি সৌমিক ভট্টাচার্য। তিনি আজ কল্যাণী এইমসে আগুনে দগ্ধ রোগীর প্লাস্টিক সার্জারির জন্য অত্যাধুনিক CO2 লেজার ট্রিটমেন্ট ইউনিটের উদ্বোধন করেন। পরে তিনি বলেন, কলকাতায় লাগোয়া সরকারি হাসপাতালে এই প্রথম মেশিন স্থাপন হল।
3: এখানে একটা নতুন ইউনিট চালু হচ্ছে, দ্যাট ইজ CO2 লেজার। স্কিনের বিভিন্ন ডিপ স্কার, বিভিন্ন দাগ ক্ষত হয়ে যাওয়া, সেগুলোকে রিপেয়ার করার কাজে যারা সার্জন আছেন অঙ্কোলজি ডিপার্টমেন্টের, সেখানেও কান নাক দুটো কানের মাঝখানে বিভিন্ন জায়গায় গ্রোথ টিউমার, এই ক্ষেত্রে এই মেশিনটি বিশেষ উপযোগী। আমাদের যত এইমস আছে এবং বিশেষ কিছু হসপিটাল আছে যেখানে সাধারণ মানুষ পৌঁছতে পারেন না, তাদের CO2 লেজার আছে। কলকাতা শহরে প্রথম কোন সরকারি হসপিটালে এই CO2 লেজার ইন্ট্রোডিউসড হয়ে গেল আজকে।
1: বাঁকুড়ার বালিঘাট সহ একাধিক জেলায় তোলাবাজি, দাদাগিরি ও প্রাণনাশের হুমকির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তৃণমূল কংগ্রেসের 2 নেতাকে। অভিযোগ, কোতুলপুরের মদনমোহন অঞ্চলের উপপ্রধান তথা তৃণমূল কংগ্রেস নেতা শেখ জাহির আলী ওরফে লিটন দীর্ঘদিন ধরে মানুষ ও ব্যবসায়ীর ওপর চাপ সৃষ্টি করছিলেন, সেই অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে তোলাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে ইন্দাস পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন রক্ষিতকেও গ্রেপ্তার করেছে পুলিশ। পূর্ব মেদিনীপুরে তৃণমূল কংগ্রেস পরিচালিত ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন শেখ শাহজান আলী। এর আগে ওই জেলার তৃণমূল কংগ্রেস পরিচালিত ভগবানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি পদ থেকে ইস্তফা দেন অরূপ সুন্দর পাণ্ডা। উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জের বিশপুর পঞ্চায়েতে বাইলানি বাজারে নিমাই দাস নামে এক বিজেপি কর্মীর দোকানে আগুন ধরানোর ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। প্রতিবাদে স্থানীয় পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের উপপ্রধান শহীদুল শেখের দোকানে ভাঙচুর চালায় বিজেপি কর্মী সমর্থকরা। দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘিতে ঘূর্ণিঝড় বুলবুলে ত্রাণ সামগ্রী বিলি না করে পুরনো একটি গোডাউনে লুকিয়ে রাখার অভিযোগকে কেন্দ্র করে তীব্র বিক্ষোভের সৃষ্টি হয়েছে। উত্তেজনা ছড়ানোয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আপাতত গোডাউনটি বন্ধ করে রাখা হয়। ঘটনাস্থলে রয়েছে পুলিশ। পূর্ব মেদিনীপুরের পটাশপুর থেকে 2 বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল গভীর রাতে বারোভাগিয়া ও ক্ষেত্রপাল গ্রামে অভিযান চালিয়ে এই অস্ত্র উদ্ধার হয়। গ্রেপ্তার করা হয়েছে 2 জনকে। ইডেনে আজ IPL ক্রিকেটের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। 12 ম্যাচে 11 পয়েন্ট সংগ্রহ করে KKR লীগ তালিকার 8ম স্থানে রয়েছে। উত্তরবঙ্গে হিমালয় সন্নিহিত জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের মানুষ অস্বস্তিকর গরমে হাঁসফাঁস করছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশের আগে রাজ্যে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় এই

0: ক্রমাক্ত আবহাওয়া। বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর প্রথমবার উত্তরবঙ্গ সফরে গিয়ে শুভেন্দু অধিকারী সেখানকার মানুষের স্বপ্ন পূরণের আশ্বাস দিয়েছেন। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে আগামীকাল পুনর্নির্বাচনের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। জরায়ু মুখ ক্যান্সার রোধে রাজ্যে এইচপিভি টিকাকরণ খুব শীঘ্রই চালু হতে চলেছে বলে জানা গেছে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপরের খবর বিকেল পাঁচটা বেজে দশ মিনিটে।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন আদিসুর অনুষ্ঠানে শুনবেন সাঁওতালি গান। শিল্পীরা হলেন বানেশ্বর হাঁসদা, মুকুলবালা মান্ডি হাঁসদা, বারুণী মুর্মু, লক্ষ্মীরাম মুর্মু ও দোলগু কিস্কু।

আদিসুর অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন সাঁওতালি গান। শিল্পীরা ছিলেন বানেশ্বর হাসদা, মুকুলবালা মান্ডি হাসদা, বারুণী মুর্মু, লক্ষ্মীরাম মুর্মু ও দুলগু কিস্কু। আদিসুর অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী শিলিগুড়ি একটু পরেই দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে ইংরেজি এবং পরে হিন্দি সংবাদ।

এতক্ষণ গান পরম্পরা অনুষ্ঠানে শুনলেন খেয়াল, পরিবেশন করলেন পণ্ডিত অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়, শুনলেন রাগ মুলতান, আকাশবাণী শিলিগুড়ি।

0: স্বাগতম যুব বন্ধুরা, শুরু করছি আজকের যুব অনুষ্ঠান। আমি অনন্যা, তোমাদের যুব বন্ধু, আজ রয়েছি তোমাদের সাথে। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। বন্ধুরা, আজ আমাদের অনুষ্ঠান কবিতার ভুবনে। আজকের যুব অনুষ্ঠানের পুরো সময়টা আমরা শুনব আমাদের আজকের তিন যুববন্ধুর কণ্ঠে কবিতা। তাহলে আর সময় নষ্ট না করে আমরা আমাদের আজকের প্রথম যুববন্ধু সৃজিতা রায়চৌধুরীর কণ্ঠে শুনে নেব কবি ভবানীপ্রসাদ মজুমদারের কবিতা।
1: বাংলাটা ঠিক আসে না, ভবানীপ্রসাদ মজুমদার। ছেলে আমার খুব সিরিয়াস, কথায় কথায় হাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশেও রাইমস বলে, ডিবেট করে, পড়াও চলে। আমার ছেলে খুব পজিটিভ, অলিক স্বপ্নে ভাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশ ওর গুলে খাওয়া, ওটাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, হিন্দি সেকেন্ড। সত্যি বলছি, হিন্দিতে ওর দারুণ তেজ। কী লাভ বলুন, বাংলা পড়ে, বিমান ছেড়ে, ঠেলায় চড়ে। বেঙ্গলি থার্ড ল্যাঙ্গুয়েজ, তাই তেমন ভালোবাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা আবার ভাষা নাকি, নেই কোনো টার্ম বেঙ্গলিতে। সহজ সরল এই কথাটা, লজ্জা কিসের মেনে নিতে। ইংলিশ ভেরি ফ্যান্টাস্টিক, হিন্দি সুইট সাইন্টিফিক, বেঙ্গলি ইজ গ্ল্যামারলেস, ওর প্লেসের পাশে নয়। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা যেন কেমন কেমন, খুব দুর্বল প্যান প্যানে, শুনলে বেশি গা জ্বলে যায়, একঘেয়ে আর ঘ্যান ঘ্যানে। কিসের গরব, কিসের

0: আশা, আর চলে না বাংলা ভাষা, কবে যেন হয় বেঙ্গলিতে? ফেব্রুয়ারি মাসে না? জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশ বেশ বোম্বাস্টিং, শব্দে ঠাসা দারুণ ভাষা, বেঙ্গলি ইজ ডিসকাস্টিং, ডিসকাস্টিং সর্বনাশা। ওই ভাষাতে দিবানিশি হয় শুধু ভাই পিএনপিসি, ওই ভাষাতাই হলেও দিশি সবাই ভালোবাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা ভাষা নিয়েই নাকি অ্যাংলা প্যাংলা সবাই মুগ্ধ, বাংলা যাদের মাতৃভাষা, বাংলা যাদের মাতৃদুগ্ধ, মায়ের দুধের বড়ই অভাব, কৌটোর দুধ খাওয়াই স্বভাব, ওই দুধেতে তাকত হয় না, বাংলাও তাই হাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বিদেশে কি বাংলা চলে? কেউ বোঝে না বাংলা কথা, বাংলা নিয়ে বড়াই করার চেয়েও ভালো নীরবতা। আজ ইংলিশ বিশ্বভাষা, বাংলা ফিনিশ নিঃস্ব আশা, বাংলা নিয়ে আজকাল কেউ সুখের স্বর্গে ভাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। শেক্সপিয়ার, ওয়ার্ডসওয়ার্থ, শেলি, বাকিটস বা বাইরন, ভাষা ওদের কি বলিষ্ঠ, শক্ত সবল যেন আয়রন। কাজী নজরুল, রবীন্দ্রনাথ, ওদের কাছে তুচ্ছ নেহাত। মাইকেল হেরে বাংলায় ফেরে আবেগে উচ্ছ্বাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না।
1: ভবানী প্রসাদ মজুমদার ছিলেন একজন বাঙালি কবি ও ছড়াকার। তিনি বাংলা ভাষায় বহু কবিতা লিখেছেন। তিনি একবিংশ শতকের বাঙালি ছড়াকারদের মধ্যে প্রথম সারির একজন। 20,000-এরও বেশি ছড়া লিখেছেন তিনি। ভবানী প্রসাদ জন্মগ্রহণ করেন হাওড়া জেলার জগাছা থানার অন্তর্গত দাসনগরের কাছে দক্ষিণ শানপুর গ্রামে। তার পিতা নারায়ণচন্দ্র মজুমদার এবং মাতা নিরুপমা দেবী। কবির শৈশব জীবন তার গ্রামেই অতিবাহিত হয়েছে। তিনি ছিলেন পেশায় একজন শিক্ষক। তিনি প্রধানত ছোটদের উপযোগী মজার মজার ছড়া কবিতা লেখায় বিশেষ পারদর্শী ছিলেন। ছড়া নিয়ে নিরন্তর নানান রকমের পরীক্ষা নিরীক্ষা করতে ভালোবাসতেন তিনি। তিনি সাম্মানিক হিসেবে সন্দেশ পত্রিকার তরফে সুকুমার রায় পদক পান সত্যজিৎ রায়ের কাছ থেকে। পেয়েছেন শিশু সাহিত্য পরিষদ পুরস্কার, অভিজ্ঞান স্মারক, ছড়া সাহিত্য পুরস্কার সহ 100-এর বেশি পুরস্কার। কবির প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে মজার ছড়া, সোনালী ছড়া, কলকাতা তোর খোল খাতা, হাওড়া ভরা হরেক ছড়া ইত্যাদি। তিনি সত্যজিৎ রায় ও রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে লিখেছেন ছড়ায় ছড়ায় সত্যজিৎ এবং রবীন্দ্রনাথ নইলে অনাথ। এবার আমরা যে কবির কবিতা শুনব তিনি হলেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি ছিলেন বাংলা সাহিত্যের এক অবিচ্ছেদ্য অংশ। বিংশ শতাব্দীর বাংলা সাহিত্যের আকাশে উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলজ্বল করতেন তিনি। তার কবিতায় ছিল বিদ্রূপ, ব্যঙ্গ, প্রতিবাদ, আবার ছিল স্বপ্ন ও আশা, সময়ের প্রতিধ্বনি, সমাজের বাস্তবতার প্রতিফলন। তার জীবন এবং সাহিত্যকর্ম একসঙ্গে বিশ্লেষণ করলে বাংলা সাহিত্যের এক সময়কালের ছবি স্পষ্ট হয়ে ওঠে। শতবর্ষ পেরিয়েও তার কবিতা আজও তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করে। সাহিত্যের পাশাপাশি সাংবাদিকতাও ছিল তার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। 16 বছর বয়সেই শ্রীহর্ষ পত্রিকায় কবিতা প্রকাশ করে তিনি সাহিত্য জগতে পা রাখেন। এরপর দৈনিক প্রত্যহ পত্রিকায় তিনি সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন। এছাড়াও পরবর্তীতে বিভিন্ন পত্রিকায় তিনি কাজ করেন। নীরেন্দ্রনাথ চক্রবর্তী মাত্র 5 বছর বয়সে কবিতা লেখা শুরু করলেও সেগুলি প্রকাশিত হয়নি। তবে 16 বছর বয়স থেকে তিনি বিভিন্ন পত্রিকায় কবিতা লিখতে শুরু করেন। তার লেখা উলঙ্গ রাজা কবিতাটি যথেষ্ট উল্লেখযোগ্য। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখালেখির মূল বিষয়বস্তু ছিল সমাজের বিভিন্ন অসঙ্গতি, শোষণ, অবিচার। তার কবিতায় ছিল তীব্র প্রতিবাদী সুর। তার প্রথম কবিতার বই নীল নির্জন প্রকাশ পায় 1954 সালে। সেই শুরু। একে একে প্রকাশ পেতে থাকে অন্ধকার বারান্দা, সময় বড় কম, ঘুমিয়ে পড়ার আগে, আজ সকালে। নীরেন্দ্রনাথ চক্রবর্তী কবিতা ছাড়াও একাধিক গল্প ও উপন্যাস লিখেছেন। তার কবিতা উলঙ্গ রাজা কাব্যগ্রন্থের জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পান। এবার শুনে নেব আমাদের আজকের যুববন্ধু পরিণীতা পালের কণ্ঠে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা।
0: জঙ্গলে এক উন্মাদিনী, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। অমলাংশু চট্টরাজকে আপনারা চেনেন না, চিনবার কথাও নয়। তিনি একজন পার্ট টাইমের পদ্যকার ও নিরীহ চরিত্রের ভদ্রলোক। এখানে ওখানে তার গুটি কয়েক পদ্য ইতিমধ্যে ছেপে বেরিয়েছে বটে, কিন্তু তার কোনোটাই কিছু আহামরি ব্যাপার হয়ে ওঠেনি। আর তাছাড়া তিনি যে আপাদমস্তক কাব্য ভাবনায় নিমগ্ন একজন মানুষ এমন কথা কেউ বলবে না। আর পাঁচজন সাধারণ মানুষের মতোই, কখনো তিনি ভিতর বাড়ির বাসিন্দা আর কখনো তিনি বাইরে বাইরে ঘুরে বেড়ান। কখনো তার ভুরু একটু বেঁকে যায় আর কখনো তার মনে হয় ভাগ্যিস জন্মেছিলেন, নইলে আজকের এই টকটকে লাল সূর্যোদয় তাঁর দেখাই হতো না। কখনো তিনি সাতবাসী কাপড় পরে দিনের পর দিন দাড়ি না কামিয়েও দিব্যি চালিয়ে নেন, আর কখনো তিনি আড়ং ধোলাই ধুতির উপরে পাট ভাঙা পাঞ্জাবি চড়িয়ে কানের লতিতে অল্প একটু আঁতর ছুঁয়ে হাতে একটা সিল্কের ফিতে বাঁধা প্যাকেট ঝুলিয়ে নিমন্তন্ন রাখতে যান। ঠিক তেমনি কখনো তিনি কবিতার মধ্যে থাকেন আর কখনো তিনি থাকেন না। আজ সকালে তিনি কবিতার মধ্যে ছিলেন না, অর্থাৎ তিনি ভালোই ছিলেন। ভোরবেলায় ঘুম থেকে উঠেছিলেন আর বেলা একটু বারবার পরে থলি হাতে বাজারের পথে হাঁটতে হাঁটতে ভাবছিলেন যে মৌরলার একটা লম্বা ঝোলের ব্যবস্থা হলে নেহাত মন্দ হয় না। কিন্তু 250 গ্রাম মাছের ওজনে কোনো কারচুপি হচ্ছে কি না সেটা বুঝবার জন্যে অমলাংশু যখন কাঁটার দিকে খুব খড়ো নজরে তাকিয়েছিলেন, ঠিক তখনই তার পাশে দাঁড়ানো দুই ভদ্রলোকের বাক্যালাপ তার কানের মধ্যে ঢুকে পড়ে। একজন বলছিলেন যে জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে তাতে এখন পাগলের সংখ্যা ক্রমেই বেড়ে যাবে। শুনে দ্বিতীয় ভদ্রলোক একটু না হেসে খুব গম্ভীর গলায় মন্তব্য করলেন, এই সমাজে পাগল হয়েও নিস্তার নেই। অমলাংশু চমকে যান, কেননা কথাটা কানে যেতেই 25 বছর আগের একটা দৃশ্য হঠাৎ তার চোখের সামনে ভেসে ওঠে। তিনি দেখতে পান যে তার বৃদ্ধ প্রতিবেশী বিজনচন্দ্র বিশ্বাস তার সারা জীবনের সঞ্চয় ঢেলেও কুল না পেয়ে বউয়ের চারগাছা সোনার চুড়ি বন্ধক রেখে কলকাতার এই হতচ্ছাড়া উপকণ্ঠে যে 2.5 কামরার বাড়ি তুলেছেন এবং বাড়ি তুলবার পরের বছরই মর্তলোক থেকে সরে পড়েছেন, সেই অর্ধ সমাপ্ত বাড়ির রাস্তার দিকের বারান্দার সামনে খুব ভিড় জমেছে, আর সেই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছে তাদের পাড়ার পাগলি। পাগলির চুল জট পাকানো, সেই জটার মধ্যে কাদা, তার ঊর্ধ্বাঙ্গে কোনো আবরণ নেই, তার নিম্নাঙ্গের উলিঝুলি কাপড় ভাসছে রক্তে, আর তার কোটরগত দুই চক্ষু থেকে ঠিকরে পড়ছে আগুন। পৃথিবীতে কোনো ভাষা যখন তৈরি হয়নি, সেই প্রাগৈতিহাসিক যুগের এক গুহা মানবের মতোই তার নোংরা মাথাটাকে আক্রমণের ভঙ্গিতে সামনের দিকে ঝুঁকিয়ে এবং বুকের ভিতর থেকে মুখের মধ্যে উঠে আসা জান্ত ক্রুদ্ধ ও দুর্বোধ একটা চাপা গর্জন তুলে বারবার সে ভিড়ের দিকে ঝাঁপিয়ে পড়ছে আর বারবার উঠে আসছে বিজনবাবুর বারান্দায়। বছর তিনেক আগেই যিনি গত হয়েছেন সেই বিজনচন্দ্রের বারান্দায় ছেঁড়া একফালি চটের মধ্যে যে রক্তমাখা মাংসপিণ্ডের ওপরে ঠিক ঠিক করছে মাছি, আদিম কোনো অন্ধকার রাতে গুঙ্গা এই উন্মাদিনীর পেটের মধ্যে কোনো পাহারাদার কিংবা তস্কর যে তাকে বপন করে দিয়েছিল, এইটে বুঝে নিয়ে দারুণ রকমের মজা পেয়েছে এপাড়ার সেই মানুষেরা যাদের রক্তে কোনো পাগলামির বীজ নেই। আর তা নেই বলেই তারা কোমরে হাত রেখে আশ্বিন মাসের আকাশটাকে কাঁপিয়ে দিয়ে হাসছে। পর্যটন বিভাগের বিজ্ঞাপনের ছবির বাইরে যেরকম আকাশ আর আজকাল চোখেই পড়ে না কে জানে কেন, ঈশ্বরও এই হতকুচ্ছিত শহরের উপর সেদিন ঠিক সেই রকমেরই একটি টলটলে নীল আকাশের মায়া তৈরি করে রেখেছিলেন। আশ্বিনের সেই আকাশে সেদিন ময়লা কালো কাঁথাখানির কোনো চিহ্ন ছিল না, আর সেই আকাশের মধ্যে সঞ্চরমান লঘু শুভ্র মেঘগুলোকে দেখে মনে হচ্ছিল যেন কোভালামের শান্ত সমুদ্রের মধ্যে ধপধপে সাদা পাল তুলে দিয়ে এক ঝাঁক প্রমোদ তরণী খুবই আলস্য ভরে ভাসছে। বাতাসে ভাসছিল আসন্ন উৎসবের অগ্রিম সৌরভ। অমলাংশু বুঝতে পারছিলেন যে এইসব দিনেই কলকাতার মধ্যবিত্ত মানুষদের কি জানি কেন হঠাৎ হঠাৎ মনে পড়ে যায় ছেলেবেলায় দেখা ছোট নাগপুর আর সাঁওতাল পরগনার শাল জঙ্গল, পাহাড়, নদী ও ঝর্ণাধারার কথা। অথচ ঠিক এই সময়েই আশ্বিনের ঝকঝকে নীল আকাশের তলায় এক গুঙ্গা অবোধ উন্মাদিনী ও তার সত্যজাত রক্তমাখা মাংসপিণ্ডটিকে নিয়ে সুস্থ মস্তিষ্কের শহুরে বাবুরা দুর্দান্ত এক মজার খেলায় মেতে উঠেছে। অমলাংশুর আরও মনে পড়ে গেল যে জনতা যখন হাসতে হাসতে এওর গায়ে গড়িয়ে পড়ছে, বিজনবাবুর বাড়ির ভেতর থেকে তখন ছিটকে বেরিয়ে এসেছে তাদের কাজের মেয়ে পারুলবালা। বারান্দায় যে রক্তপিণ্ডটি মাঝে মাঝে নড়ে উঠছিল, একটা ন্যাকড়ায় জড়িয়ে সেটাকে কোলে তুলে নিয়ে ভিড়ের দিকে একদলা থুতু ছুড়ে দিয়ে সে চেঁচিয়ে বলে উঠল, নিস্তার নেই গো বাবুমশাইরা, এই তোমাদের বাকশিঙ্গিতে ভরা জঙ্গলের মধ্যে পাগলদেরও নিস্তার নেই। পাগলদেরও যে নিস্তার নেই, মাছের দোকানের সামনে দাঁড়িয়ে 250 গ্রাম মৌরলা মাছ ওজন করাতে করাতে অমলাংশু সে কথা দ্বিতীয়বার শুনলেন। আর তৎক্ষণাৎ তার মনে পড়ে গেল 25 বছর আগেকার সেই শরৎ সকালের দৃশ্য। কিন্তু পার্ট টাইমের কবিরা কী বা করতে পারে, তারা শুধুই লজ্জা পেতে পারে আর আত্মধিক্কারে দিনে দিনে আরও কুকড়ে যেতে পারে, তাছাড়া তারা আর কিছুই পারে না। আর তাই 25 বছর আগে যেভাবে ফিরেছিলেন বাজার থেকে অমলাংশু আজও মাথা নিচু করে, ঠিক সেইভাবেই তার বাড়ির পথে আবার পা বাড়িয়ে দেন।
1: এবার আমরা যেই কবির কবিতা শুনতে চলেছি তার কবিতা ছাড়া যে কোনো কবিতার অনুষ্ঠান অসম্পূর্ণ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে তার জন্ম। কাব্য সাহিত্যে তিনি অনন্য। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণীর পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। এভাবেই জগতে একদিন রবির আগমন ঘটল। রবি তার কিরণে চারিদিক উদ্ভাসিত করে তুলল, দিগে দিগে ছড়িয়ে দিল সেই রবির কিরণ। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বাংলা তথা ভারতবর্ষের একজন বিখ্যাত মানুষ, যিনি কবিতা গল্প মাধ্যমে অসংখ্য মানুষের মনের মধ্যে জায়গা করে নিয়েছেন। বাংলা সাহিত্যে তার অসীম অবদানের জন্য তাকে কবিগুরু ও বিশ্বকবি বলা হয়। তিনি ভারতের এমন প্রথম ব্যক্তি ছিলেন যিনি সর্বপ্রথম বিখ্যাত নোবেল পুরস্কার অর্জন করেছিলেন। যৌবনকালে রবি লিখে ফেলেন একের পর এক কবিতা ও বই, তার কৃতিত্বের কোনো সীমা ছিল না। 1878 খ্রিস্টাব্দে তার প্রথম বই কবি কাহিনী প্রকাশিত হয়। তারপর একে একে প্রকাশিত হতে থাকে সন্ধ্যা সঙ্গীত, প্রভাত সঙ্গীত, ছবি ও গান, কড়ি ও কোমল, মানসী, সোনারতরী কাব্যসমূহ। তারপর প্রকাশিত হল চিত্রা, চৈতালী, কণিকা, কথা ও কাহিনী, নৈবেদ্য, খেয়া, গীতাঞ্জলি, গীতালি ইত্যাদি। আমাদের আজকের যুববন্ধু রূপসা ঘোষের কণ্ঠে এবার আমরা শুনে নেব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা।
2: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কৃপণ। আমি ভিক্ষা করে ফিরিতেছিলেম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সব লাগতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেম এ কোন মহারাজ। আজ শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেম তবে আজ আমারে দ্বারে দ্বারে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলাম পথে, চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জড়িয়ে গেল সকল ব্যথা। হেন কালে কিসের লাগি তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মুরি একই কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণ কালের তরে রইল মাথা নিচু, তোমার কি বা অভাব আছে ভিখারী ভিক্ষুকের কাছে, হে কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলে মে তুলে একটি ছোট কণা, যাবে পাত্রখানি ঘরে এনে উজাড় করে, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিখারী রে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে।
1: রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন মূলত একজন কবি। মাত্র 8 বছর বয়সে তিনি কাব্য রচনা শুরু করেন। তার প্রকাশিত মৌলিক কাব্যগ্রন্থের সংখ্যা 52টি। তবে বাঙালি সমাজে তার জনপ্রিয়তা প্রধানত সঙ্গীত স্রষ্টা হিসেবে। পলাতকা কাব্যে গল্প কবিতার আকারে তিনি নারী জীবনের সমসাময়িক সমস্যাগুলি তুলে ধরেন। বহির্বিশ্বে তার সর্বাপেক্ষা সুপরিচিত কাব্যগ্রন্থটি হল গীতাঞ্জলি। আমরা আবার ফিরব এবার রূপসার কাছে। রূপসা ঘোষের কণ্ঠে আমরা শুনব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা।
2: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটির আয়োজন, কাছে এল পূজার ছুটি, রোদ্দুরে লেগেছে চাপা ফুলের ঘ্রাণ, হাওয়া উড়ছে শিশিরে শিরশিরিয়ে, শুলির গন্ধ এসে লাগে যেন কার ঠান্ডা হাতের কোমল সেবা। আকাশের কোণে কোণে সাদা মেঘের আলস্য, দেখে মনে লাগে না কাজে। মাস্টার মশাই পরিয়ে চলেন পাথুরে কয়লার আদিম কথা, ছেলেটা বেঞ্চিতে পাদোলায় ছবি দেখে আপন মনে। কমল দেখির ফাটল ধরা ঘাট আর ভঞ্জদের পাচিলে ঘেঁষা আতা গাছের ফলে ভরা ডাল, আর দেখে সে মনে মনে তিসির খেতে গোয়ালপাড়ার ভেতরে দিয়ে রাস্তা গেছে একে পেকে হাটের পাশে নদীর ধারে। কলেজের ইকোনমিক্স ক্লাসে খাতায় ফর্দ দিচ্ছে টুকে চশমা চোখে মেডেল পাওয়া ছাত্র, হালের লেখা কোন উপন্যাস কিনতে হবে, ধারে মিলবে কোন দোকানে, মনে রেখো পাড়ের শাড়ি সোনায় বাঁধানো শাখা দিল্লির কাজ করা লাল মকমলের চটি, আর আর আর আর চাই রেশমে বাঁধাই করা অ্যান্টিক কাগজে ছাপা কবিতার বই, এখনো তার নামই মনে পড়ছে না। ভবানীপুরের তেতলা বাড়িতে আলাপ চলছে সরু মোটা গলায়, এবার আবু পাহাড় না মাদুরাই না ডল হাউসে কিংবা পুরী, নাকি সেই চিরকেলে ছেদালোকের দার্জিলিং। আর দেখছি সামনে দিয়ে স্টেশনে যাওয়ার রাঙা রাস্তায় শহরের দাদনে দেওয়া দড়ি বাঁধা ছাগল ছাড়া পাঁচটা ছটা করে, তাদের নিষ্ফল কান্নার স্বর ছড়িয়ে পড়ে কাশের ঝালর দোলা শরতের শান্ত আকাশে। কেমন করে বুঝেছে তারা এলো তাদের পুজোর ছুটির দিন।
1: আমরা আবার ফিরব আমাদের যুববন্ধু পরিণীতার কাছে। এবার পরিণীতার কণ্ঠে আমরা শুনে নেব পার্থপ্রতিম চৌধুরীর কবিতা। পার্থপ্রতিম চৌধুরী ছিলেন একজন বাঙালি অভিনেতা, পরিচালক, চিত্রনাট্যকার, সঙ্গীত পরিচালক এবং কবি। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্কটিশ চার্চ কলেজে অধ্যয়ন করতেন। একে একে বহু কবিতা লিখতে শুরু করেন এবং সেই কবিতাগুলি প্রকাশিত হয়। আমরা পরিণীতা পালের কণ্ঠে শুনে নেব কবি পার্থপ্রতিম চৌধুরীর কবিতা।
0: ছাড়তে জানতে হয় পার্থপ্রতিম চৌধুরী, ছাড়তে জানতে হয় সকালে ঠিক সময়ে বিছানা, পেট খারাপের সময় রাজশাহী খানা, ঘণ্টা পড়ার আগেই পরীক্ষার খাতা, ভালোবাসার জীর্ণ ছেঁড়া পাতা, বিয়ের পর প্রাক্তন প্রেমিকার হাত, যৌবনে পৈতৃক ভিটের নিশ্চিন্ত ছাদ, যেভাবে সূর্যের আলোকে ছেড়ে যায় অন্ধকার রাত আর পাঁঠার মাংসকে নড়বড়ে দাঁত, ঠিক সেভাবেই, ঠিক সেভাবেই ছাড়তে জানতে হয়। পদ আর সম্পদ আঁকড়ে ধরবে যত, পিছলে যাবে বারবার মুঠোয় ধরা বালির মতো। তাই সময় থাকতে ছাড়তে জানতে হয় কাকা, কারণ তাবেদারির দল ফিরে চলে গেলে এ পৃথিবীতে তুমিও সবার মতো বিলকুল একা। ছাড়তে জানতে হয় ষড়রিপু, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, সলমানকে যেভাবে ছেড়ে এসেছিল রায়সুন্দরী ঐশ্বর্য, ঠিক সেভাবে, ঠিক সেভাবেই ছাড়তে জানতে হয়। রবি ঠাকুরের মতো ছাড়তে জানতে হয় নাইটহুড প্রতিবাদে, ছাড়তে জানতে হয় স্মৃতি যার জন্য আজও তোমার মন কাঁদে, পেটকাটি চাঁদিয়াল আকাশে ওড়াতে গেলে ছাড়তে জানতে হয় সুতো, ক্লান্ত পায়ে ভাঙা সম্পর্কের বোঝা না বয়ে ছাড়তে জানতে হয় তাকে, যার আঙুল একদিন তোমার চিবুক ছুঁতো, মন্দিরের বাইরে যেভাবে ছেড়ে আসো জুতো, ঠিক সেভাবেই, ঠিক সেভাবেই ছাড়তে জানতে হয়। অর্জুনের মতো পাখির চোখে লক্ষ্য স্থির রেখে ঠিক সময় ছাড়তে জানতে হয় স্বর, অফ স্টাপের বাইরে ছাড়তে জানতে হয় বিষাক্ত বল, যার দু হাত সমান চলে তার কাছে শিখে নিও কিভাবে ছাড়তে হয় পুরাতন দল, নীরবের কাছে শিখো কিভাবে ছাড়তে হয় দেশ, আর মাদারকে দেখে শেখো ছাড়া কত সহজ বিদ্বেষ, শুধু ছাড়তে জানতে হয়। ছাড়তে না চাইলেও একদিন ছাড়তেই হয় পৃথিবী, ধর্ম বুঝে কবরের মাটি আর চিতাকাট মুছে দেয় তোমার এক জীবনের জল ছবি, তারই মধ্যে কেউ কেউ অমর হয়ে যায়। তাই শিখে নাও ভায়া ছাড়তে জানার আর্ট, কারণ রাজা হও বা ফকির, মৃত্যুর পর বরাদ্দ সেই সাড়ে তিন হাত।
1: এবার আমরা যে কবির কবিতা শুনব তিনি হলেন পূর্ণেন্দু পত্রী। পূর্ণেন্দু পত্রী ছিলেন একজন বহুমুখী প্রতিভাধর ঔপন্যাসিক, প্রাবন্ধিক, শিশু সাহিত্যিক এবং কবি। তিনি শুধু কবিই নন, বাংলা সাহিত্যের শয়ে শয়ে ধ্রুপদী গ্রন্থের প্রচ্ছদ হিসেবেও তিনি কাজ করেছিলেন। সমুদ্রগুপ্ত ছদ্ম নামেও তিনি লিখেছেন। এবার আমরা শুনে নেব আমাদের আজকের যুববন্ধু সৃজিতা রায়চৌধুরীর কণ্ঠে পূর্ণেন্দু পত্রীর কবিতা।
0: সেই গল্পটা পূর্ণেন্দু পত্রী, আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি শোনো। পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে, আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল ২৬ বছরের ছোকরা সে তো আগেই শুনেছ। সেদিন ছিল পাহাড়টার জন্মদিন। পাহাড় মেঘকে বললে, আজ তুমি লাল শাড়ি পরে আসবে। মেঘ পাহাড়কে বললে, আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে। ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী, পুরুষেরা জ্বলন্ত কাঠ। সেভাবেই মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে, পাহাড় ছিল মেঘের ঢেউ জলে। হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগঝম্প, ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এলো এক ঝাঁক হাওয়া। মেঘের আঁচলে টান মেরে বললে, ওঠ ছুরি তোর বিয়ে। এখনো শেষ হয়নি গল্পটা। বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই, কিন্তু পাহাড়কে সে কোনো দিন ভুলতে পারল না। বিশ্বাস না হয় তো চিরে দেখতে পারো পাহাড়টার হার পাঁজর, ভেতরে থই থই করছে শত ঝর্ণার জল।
1: আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি। আশা করছি আজকের এই কবিতার অনুষ্ঠান শ্রোতা বন্ধুদের ভালো লেগেছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। শুনতে থাকবেন আকাশবাণী শিলিগুড়ি যুব অনুষ্ঠান।

0: গ্রাম বাংলার সমস্ত কৃষিজীবী ভাই বোনেদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের গ্রামেগঞ্জে অনুষ্ঠানের আরও একটা নতুন পর্ব। আমাদের আজকের এই পর্বের আলোচ্য বিষয় এই সময় চাষবাস। আলাপ করিয়ে দিই, আমাদের সঙ্গে আজ এই পর্বে আমাদের মধ্যে রয়েছেন সহকৃষি অধিকর্তা বিষয়বস্তু শিলিগুড়ি পারমিতা ঘোষ। দিদিকে আমাদের আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাই।
1: নমস্কার
0: দিদি। আমাদের আজকের এই অনুষ্ঠানটাকে আমরা যদি কিনা এইভাবে সাজাই যে আমরা আলোচনাটাকে দুটো ভাগে ভাগ করে নিই। প্রথম পর্বে আমরা আলোচনা করব যে এই মুহূর্তে আমাদের মাঠে কোন কোন ফসল রয়েছে, আমাদের উত্তরবঙ্গের মাঠে কোন কোন ফসল রয়েছে, তাদের কি কি পরিচর্যার এই মুহূর্তে প্রয়োজন, এবং তারপরে আমরা ঢুকব যে আমাদের আসন্ন খরিফ মরশুমে চাষিদের কোন কোন ব্যাপারগুলোকে এই সময় থেকেই মাথায় রাখা দরকার। আমাদের অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ করব, কিন্তু তার আগে আমি এইটুখানিও চাইব যে বর্তমানে এই সময় দাঁড়িয়ে আবহাওয়ার পরিবর্তনটা যেরকম পর্যায়ে এসে দাঁড়িয়েছে, যে সকালবেলায় খুব রোদ, এরপরে হঠাৎ করে বৃষ্টি, হঠাৎ করে মেঘলা আবহাওয়া, তো সেই সময় দাঁড়িয়ে আমরা কৃষক ভাইরা যতটা জানি যে মাঠে এই মুহূর্তে দাঁড়িয়ে যে ফসলগুলো রয়েছে তাদের ফলনের উপর কিন্তু বিপুল পরিমাণ একটা প্রকোপ এসে পড়ে। তো আমরা আমাদের আলোচনার মধ্যে সময় সময় করে আমরা এই দিকটাকেও কিন্তু আলোচনা করব। তো আমাদের অনুষ্ঠানের প্রথম পর্বে আমরা ঢুকি যে এই মুহূর্তে দাঁড়িয়ে উত্তরবঙ্গের মাঠে কোন কোন ফসলগুলো রয়েছে।
1: এখন আমাদের সামনে খরিফ মৌসুম শুরু হবে, তার আগে এখন যদি আমরা মাঠে দেখি মোটামুটি দেখব পাট গাছের এখন হারভেস্টিং শুরু হবে, মানে পাট পচানো এটা স্টার্ট হবে। মাঠে বিভিন্ন সবজি আছে, যেমন ঝিঙে, টমেটো, বেগুন, উচ্ছে, এই জাতীয় সবজিগুলো আছে। আর এখানে এখন খুব ভালো ভুট্টা হয়, তো মাঠে আমরা এখন ভুট্টাও দেখতে পারবো। তো মোটামুটি এই ফসলগুলোই

0: পচানোর উপরে কিন্তু আঁশের গুরুত্বটা ডিপেন্ড করে থাকে। তো এখন পাট পচানো শুরু হবে। তো পাট পচানোর ক্ষেত্রে যেটা এখানে করা হয়, চাষি ভাইরা প্রথমে গাছগুলোকে ওই বান্ডিল করে, করে জলের মধ্যে চুবিয়ে চুবিয়ে রাখে পাটের পাতাগুলো সব ঝরে যাওয়ার জন্য। তো এখানে একটা দেখা যায় যে সবসময় বলাও হয়ে থাকে যে ওই পাট পাতা পচানোর সময় যদি ভিতরে আমরা একটা করে ধনচার ডাল যদি ঢুকিয়ে দিতে পারি, তাহলে কিন্তু ওটা পচাতে খুব সাহায্য করে,
1: সময় কম
0: লাগে। সেজন্য এখানে পাট চাষিরা অনেকেই, বিশেষ করে এই শিলিগুড়ি সাবডিভিশনের আশেপাশের যে ব্লক অথবা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টেও দেখা যায় যে ওরা পাট যেখানে করছে জমিতে পাশ দিয়ে ধনচার চাষও করে থাকে, মানে সাইড দিয়ে ধনচার চাষ হয়, তাহলে ওটাই ওখানে ওরা ব্যবহার করতে পারে। এবার উপরে চাপা দিতে হয় পাট পচানোর জন্য। তো এখানে একটা দেখা যায় যে অনেক সময়, এখন অবশ্য একটু কমেছে, যেমন ওরা আগে কলা গাছ দিয়ে চাপা দিত, কিন্তু ওটা সবসময় মানা করা হয়, কারণ কলা গাছ দিয়ে চাপা দিলে ওটা একটু ক্ষতি করে, কলা
1: গাছে
0: এই জাতীয় পাকের মাটি এগুলো ইউজ করে, তো সেক্ষেত্রে আয়রন থাকে তো ওগুলোর মধ্যে, তো আঁশের মানটা খারাপ কমে যায়। সেজন্য বলা হয় যে এখন উপরে পলিথিন শীট দিয়ে চাপা দিয়ে, যেমন কিছু স্তম্ভ, ভারী পাথর, ইট, কংক্রিট এগুলো দিয়ে চাপা দেওয়ার জন্য। তো এখন মোটামুটি ওনারা এটা ফলো করে থাকেন এবং তাতে এনাদের ফলন ভালো হয়ে থাকে। আর এখন কিছু কেমিক্যালও পাওয়া যায়, কেমিক্যাল যেরকম কেওলিন গুঁড়ো এরকম পাওয়া যায়
1: যেগুলো,
0: হ্যাঁ এগুলো, তো এইগুলো বিভিন্নভাবে জলের সাথে মিশ্রণ করে যখন পাট গাছ পচে গেল, আজ যখন বের করা হচ্ছে সেই সময় যখন পরিষ্কার করা হয়, ওই সময় যদি দেওয়া হয়ে থাকে তাহলে পাটের দেখা যায় গুণমানটা খুব ভালো হয়। তো এটা আমাদের বলা থাকে যে এইভাবে আপনারা করবেন। এবং এখানে এখন রীতিমতন পাটের ফলন ধীরে ধীরে ভালোও হচ্ছে, বিগত 7-8 বছর আগে কিন্তু অতটা ভালো হতো না, এখন বিভিন্ন করে এখন পাট গাছের এখন ভালো হচ্ছে ফলন। এইভাবে
1: আমরা মানে যতদূর জানতাম যে আর থেকে কয়েক বছর আগেও কোচবিহার জেলার ক্ষেত্রে সব থেকে বড় অর্থকরী ফসল হচ্ছে তামাক, এবং বর্তমান সময়ে দাঁড়িয়ে কিন্তু তামাকের সঙ্গে সঙ্গে পাটও একটা অর্থকরী ফসল এই জেলার জন্য,
0: কারণ এখানে এই সময় এখানটায় এই উত্তরবঙ্গের বিশেষ করে জলপাইগুড়ি শিলিগুড়ি এই অঞ্চলে বোরো ধানের অতটা চল নেই। এখানে একটা জলের একটা বিশাল প্রবলেম থাকে, ক্যানেলের জল সবসময় মানে যতটা জল দরকার ওটা থাকে না, তো সেই জন্য এখানে এখন চাষি ভাইরা কিন্তু বোরো ধান থেকে মানে পাটের দিকে ওনারা
1: ঝুঁকছেন
0: এবং পাটের ফলন ধীরে ধীরে ভালো হচ্ছে।
1: ঠিক, আমরা এবার চলে যাব ভুট্টার দিকে। ভুট্টার এই মুহূর্তে কোন কোন পরিচর্যা দরকার?
0: আজ থেকে 7-8 বছর আগের কথা যদি দেখি, তাহলে কিন্তু ভুট্টা চাষ অতটা গুরুত্বপূর্ণ ছিল না, এখানে অত করা হতো না। এখন ভুট্টা চাষ ভীষণভাবে লাভজনক এবং এখানে আমাদের
1: সারাটা বছর ধরেই
0: হচ্ছে, এবং ওদের অত পরিচর্যারও দরকার হয় না, কারণ এই জাতীয় মানে ভুট্টা চাষ অন্য ফসলের মতো ওদের অত পরিচর্যারও দরকার হয় না। তো এখানে মোটামুটি আমরা জানি যেটা বিভিন্ন ধরনের ভ্যারাইটি পাওয়া যায়, তবে এখানে বেশিরভাগ ক্ষেত্রে এখানে এই অঞ্চলে হাইব্রিড ভ্যারাইটিটাই বেশি ব্যবহার করা হয়ে থাকে হাইব্রিডের মধ্যে। তো এখানে যেরকম আমাদের এখানে ডেকান 101 যে ভ্যারাইটিটা আছে ওটা কিন্তু খুব ভালো, মানে উত্তরবঙ্গের জন্য। আর পারিজাতও একটা আছে ভ্যারাইটি, তবে সেটাও হয় কিন্তু তাতে দেখা যায় যে ওটার ফলনটা অতটা মার্কেবল হয় না, সন্তোষজনক হয় না, তো ডেকানটা খুবই ভালো হয়ে থাকে। তো এখানে ভুট্টা এখন খুব ভালো সব জায়গায় চাষ হয়ে থাকে। ভুট্টার ক্ষেত্রে প্রথমে যেটা বলা হয়ে থাকে যে ভুট্টা যখন আমরা সিডটা ব্যবহার করি অবশ্যই বীজ শোধন করে লাগানো উচিত, এবং বীজ শোধনের যেই কেমিক্যালসগুলো থাকে যেরকম হচ্ছে কার্বেন্ডাজিম বা ক্যাপটান এগুলো দিয়ে করা হয়ে থাকে, মানে করতে আমরা বলা হয় এবং চাষি ভাইরা সেটা করেও থাকে। বীজের হার হিসাবেও এখানে মোটামুটি যদি লাইন সোয়িং করা যায় তাহলে সেক্ষেত্রে যে 3 কেজি লাগে পার বিঘাতে মোটামুটি, আর ছিটিয়ে করলে 4 কেজি। তবে আমাদের যেটা অভিজ্ঞতা, এখনও পর্যন্ত কিন্তু চাষিরা লাইন সোয়িং করে না, মানে এখনও পর্যন্ত ওনারা ওই ব্রডকাস্টিং করতে ছিটিয়েই, মানে ওনাদের ওটাতেই সুবিধা হয়, কিন্তু আমরা চেষ্টা করি সবসময় বলার যে লাইন সোয়িং করার জন্য। আর মোটামুটি সারের ক্ষেত্রে তো নাইট্রোজেন, ফসফরাস, পটাশ 3টেই দেওয়া হয়ে থাকে। তবে এক্ষেত্রে একটু বলার কথা যে আমাদের বিভিন্ন ব্লকের যে চাষি ভাইরা থাকে তাদের মাটি পরীক্ষার একটা ব্যবস্থা হয়, এবং সেক্ষেত্রে দেখা গেছে যে এখানে মাটিতে কিন্তু খুব একটা নাইট্রোজেন, ফসফরাস বা পটাশের অভাব থাকে না, মানে ওনারা যদি না দিয়েও চাষ করেন যারা চাষি ভাইয়া তাদেরও কোনো অসুবিধা হয় না।
1: এটিকে আপনি সমগ্র উত্তরবঙ্গের,
0: হ্যাঁ মোটামুটি সমগ্র উত্তরবঙ্গ না হলেও এখানে মোটামুটি শিলিগুড়ি সাবডিভিশন এবং জলপাইগুড়ির কথা বলছি,

0: বিভিন্ন আমাদের সয়েল টেস্টিং করে দেখা গেছে যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টের এখানে অভাব আছে,
1: অনুখাদ্যর,
0: এবং সেটা কিন্তু মানে একটা ব্যতিক্রমী ফলন আনতে একটু ব্যাঘাত ঘটায়। তো আমাদের বক্তব্য যে যদি তারা এই ইনঅর্গানিক যেগুলো মানে অজৈব যে সার নাইট্রোজেন ফসফরাস বা পটাশ যদি নাও দেয়, কিন্তু অনুখাদ্য দেওয়ার জন্য তারা ব্যবস্থা করে, যেমন বোরন, মলিবডেনাম, জিঙ্ক, এটা দেওয়ার জন্য ব্যবস্থা করে।
1: সেটা কি মানে দেওয়ার সময়টা এখন অবধি আছে না?
0: হ্যাঁ, এইবারে তো এখন তো হারভেস্টিং এর টাইম সামনে চলে আসলো, কিন্তু পরবর্তীকালে যখন নেক্সট ইয়ার যখন তারা করবে, আগে থেকে যদি মাটি পরীক্ষা করে নেয়, এবং সেক্ষেত্রে একদম মানে 90% চাষিদের মাটিতে কিন্তু আমরা এই অনুখাদ্যের অভাব দেখতে পাই, সেজন্য ওনারা আগেই যখন চাপান সার দেওয়া হবে সেই সময় যেন বোরন বা মলিবডেনাম বা জিঙ্ক যেটা সেটা যেন স্প্রে করে, তাহলে ফলনের ক্ষেত্রে খুবই ভালো হবে।
1: ভুট্টার সঙ্গে সঙ্গে আরও একটি শস্য, সেটি হলো তিল, যারও কিন্তু প্রসার দিনকে দিন বাড়ছে। তো বর্তমানে তিলটা ঠিক কোন পর্যায়ে রয়েছে?
0: তিল আমাদের এখানে নর্থ বেঙ্গলের ক্ষেত্রে ডাল শস্য এবং তৈলবীজ চাষ কিন্তু আগে তেমনভাবে হতো না, এখন 5-6 বছর ধরে ডাল শস্য এবং তৈলবীজের চাষ শুরু হয়েছে, মানে একটা অ্যামাউন্টে হচ্ছে, চাষি ভাইরা ইন্টারেস্টেড।
1: মুগ, কলাই এই জাতীয় ফসল,
0: এই জাতীয় ফসল আগে হতো, আমাদের এখানে ওয়াইল্ড সিডটা হতো না, সেজন্য আমরা এখানে কিন্তু স্বাবলম্বী নই তৈলবীজ এবং ডাল শস্যর ক্ষেত্রে, কিন্তু এখন আমাদের বিভিন্নভাবে বোঝানোর পরে ওনারা এখন এটাতে ইন্টারেস্টেড হয়েছেন এবং করেন। যখন ধান উঠে গেল, এরপরে জমিটা ওনাদের, কিছু যারা সবজি করেন করেন, বাকিদের জমিটা ফাঁকাই থাকতো, মানে এক ফসল ওনারা চাষ করেন, তো এখন ওই ফাঁকা যখন থাকছে তখন ওনারা বিভিন্নভাবে তৈলবীজ চাষ করেন। তো সেক্ষেত্রে তিল একটা গুরুত্বপূর্ণ, এবং তিলটা এখানে হয়ে থাকে। তিলের ক্ষেত্রে মোটামুটি আমরা জানি যে এই জাতীয় ফসলগুলো বেশি দিনের হয় না, ওই 80-85 ম্যাক্সিমাম 90 দিনের ফসল হয়ে থাকে, এবং এক্ষেত্রে
1: 3 মাস ধরে,
0: হ্যাঁ 3 মাস ধরে মোটামুটি হয়। এখানে বেশিরভাগ ক্ষেত্রে ওনারা লোকাল ভ্যারাইটিগুলোই ব্যবহার করে থাকেন, মানে লোকাল যেগুলো ভ্যারাইটি বলা হয়। বাকি আমাদের এখানে কিছু কিছু ক্ষেত্রে কখনো কখনো আমাদের যেগুলো ডেমোনস্ট্রেশন ফার্ম থাকে সেখানে আমরা একটু ভালো ভ্যারাইটি চাষ করে মানে ফর করি ওনাদেরকে দেখানোর জন্য ফলনটা কীরকম আসছে। যেরকম এবার যখন এখন করা হয়েছে তিলোত্তমাটা, এবার আমাদের ফার্ম আছে শালবাড়ি ফার্মে, আমাদের ওখানে ওটা করা হয়েছে, এবং তাতে মোটামুটিভাবে এখনও তো হারভেস্টিংয়ের টাইম আসেনি, একটু লেট সোয়িং হয়েছিল, আশা করি ফলন ভালোই হবে এই সময়।
1: তিলোত্তমা কিন্তু অনেকদিনকার মানে পুরনো,
0: আর এটার জন্য তো ওই সার, যেরকম আমরা এখানে গোবর সারটা প্রথমে দেওয়া হয় জমি তৈরি করার সময়, এরপরে নাইট্রোজেন ফসফরাস পটাশ ইউরিয়া আর ডিএপি আর এমওপি যেটা দেওয়া হচ্ছে, আর অবশ্যই ওই মাইক্রোনিউট্রিয়েন্ট, এখানেও কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্টের জন্য বলা হয়ে থাকে এবং করাও হয়, আমরা সবসময় বলি, এবং চাষি ভাইরা এখন বেশ জানেন যে অনুখাদ্যটা দিতে হবে। এই তিলের ক্ষেত্রে যেটা মেইনলি দেখা যায়, যেরকম আমাদের এখানে শুয়োপোকা, তারপরে ছুটি ছিদ্রকারী পোকা, এই তিলের ক্ষেত্রে এগুলো মানে খুবই গুরুত্বপূর্ণ এবং এটা খারাপও করে দেয়। তো এগুলো যেহেতু পোকা, তো আমাদের এখানে তো এগুলোর জন্য অবশ্যই ইনসেক্টিসাইড ইউজ করতে হবে। তো এখন যেরকম ম্যানকোজেব বা কার্বন ডাইঅক্সাইড বা বোথ একসাথে জুড়ে যেগুলো পাওয়া যায়, যেমন সাফ, এগুলো বেশ ভালো, এগুলো যদি পরিমাণ মতো স্প্রে করা যায় তাহলে কিন্তু এই পোকা থেকে আমরা বেরোতে পারি। আর রোগের ক্ষেত্রে যেরকম আমাদের, আমরা ফার্মেও দেখেছি, একটা হচ্ছে ওই গোড়া পচে যায়, মানে এই সময় যেমন অসময়ে বৃষ্টি হলো, এবার বৃষ্টিতে ওই জল জমে গেল, তারপরে সেই জল তো সবসময় বের করা সম্ভব হয় না, তো গোড়া পচে যায়। গোড়া পচে গেলে কিন্তু কিছু
1: তৈলবীজ এবং ডাল মানে
0: দুটোর ক্ষেত্রেই গোড়া পচে গিয়ে কিন্তু ভালো ক্ষতিও হয় এই সময়, এবং এই গোড়া পচে গেলে খুব তাড়াতাড়ি দেখতে হবে যে জলটা যাতে বের করে দেওয়া যায়, আর না হলে কিন্তু মানে অনেক গাছই মরে যায় এটার। এবং এইবার এটা একটা মানে গুরুত্বপূর্ণ একটা আকার ধারণ করেছে। এবং এই প্রসঙ্গে একটু এইবার উল্লেখ করি যে এইবারের ওয়েদারটা যেহেতু খুব অন্যরকম ছিল, মানে শীতকাল পুরো ড্রাই ছিল, তারপরে শীতকাল শেষের দিক থেকে মোটামুটি বৃষ্টি শুরু হয়েছে, তখন ছিল আলুর হারভেস্টিং স্টেজ, তো সেই সময় এত বেশি এখানে বৃষ্টি হয়েছে এবং জল জমে যাওয়ার জন্য কিন্তু আলু প্রচুর নষ্ট হয়ে গেছে, মানে একদম এরকম হয় না। এবং যখন আলু আমাদের গেল বিভিন্ন জায়গায় কোল্ড স্টোরেজে, তখন কিন্তু দেখা গেছে মানে একটা হেভি অ্যামাউন্ট আলু কিন্তু এই অসময়ের বৃষ্টির জন্য নষ্ট হয়ে গেছে, একমাত্র জল জমে থাকার জন্য, না হলে আলুর ফলন এবার খুবই ভালো হওয়ার কথা ছিল। যাই হোক, যেটা আছে আছে এখন, কিন্তু এই বৃষ্টির জন্য এটা এবার ক্ষতি হয়েছে।
1: ঠিক, মূল শস্যগুলো

0: থেকে সরে গিয়ে এবার আমরা একটু সবজির দিকে ঢুকব। এবং সবাই একটা কথা খুব বেশি করে বলেন যে শীতকালে যেমন সবজির মানে পুরো ভরা বাজার থাকে, কিন্তু আমরা যদি সত্যি কথা যদি বলি তাহলে পশ্চিমবঙ্গের নিরিখে কিন্তু গ্রীষ্মকালের ক্ষেত্রেও কিন্তু প্রচুর পরিমাণে প্রচুর ধরনের সবজি আমরা দেখতে পাই, যেমন পটল, ঝিঙে, বরবটি, চিচিঙ্গা, ধুন্দুল, এরকম মানে প্রচুর সবজি রয়েছে। তো বর্তমানে আমাদের উত্তরবঙ্গে এই সময় দাঁড়িয়ে কোন কোন সবজিগুলো রয়েছে?
1: আমরা যদি এখন মোটামুটিভাবে মাঠে যাই তাহলে আমরা দেখতে পারবো এখন যেরকম উচ্ছে, তারপরে বেগুন, করলা, টমেটো, চালকুমড়ো, এই জাতীয় সবজিগুলো কিন্তু এখন
0: সারা বছরের সবজি,
1: সারা বছরের সবজি, লঙ্কা, এগুলো আছে। এবং এই সবজিগুলো এখানে কিন্তু শুধু এই গ্রীষ্মকালীন সবজি না, এটা বর্ষাতেও হয়, মোটামুটি শীতকালেও এই সবজিগুলো হয়। মানে এখানকার ওয়েদারে সারা বছরই আমরা মোটামুটিভাবে একই ধরনের সবজি আমরা দেখতে পাই এবং সবজির ফলন ভালোও হয়। সবজি চাষের ক্ষেত্রে এখানে চাষি ভাইদেরটা মানে অনেকজন চাষিরাই কিন্তু এরকম যে ওনারা কিন্তু অজৈব সার ইউজ করেন না, মানে অর্গানিকভাবে ফার্মিং করেন, এবং তার জন্য তারা যখন জমি তৈরি করেন তখন গোবর সার দিয়ে, কম্পোস্ট সার দিয়ে করেন, পরে তারা নিম খোল ব্যবহার করেন, এবং তাতে যে পরবর্তীকালে যে উৎপাদনটা হয়, মানে যদি দেখা গেল যে ওখানে রোগ পোকার আক্রমণ ঘটলো তাহলে ওনারা নিম তেল, তারপরে ফেরোমন ট্র্যাপ, এগুলো ধরনের ইউজ করেন, তারপরে যে ফসলটা হলো তাহলে সেটা হলো অর্গানিক, হয়তো ফলনটা ওইভাবে বেশি হয় না কিন্তু ফলনটা অর্গানিক হলো।
0: ফেরোমন ট্র্যাপ সম্পর্কে কি আমাদের উত্তরবঙ্গের চাষিরা সচেতন?
1: মোটামুটিভাবে সচেতন, এবং এখানে ফেরোমন ট্র্যাপ ইউজও হয়, বিশেষ করে এখানে না হলেও জলপাইগুড়ির ময়নাগুড়ি ধূপগুড়ি অঞ্চলে কিন্তু ভীষণভাবে চাষিরা খুব মানে ওনারা খুব অ্যাডভান্সড এবং ওনারা কিন্তু এগুলো ইউজ করেন, ফেরোমন ট্র্যাপ এই ধরনের। আর এই ধরনের যখন অর্গানিক ফার্মিং করে যখন ওনারা ফসলটা হলো তাহলে ওটা অর্গানিক ফসল, এবং সেটার জন্য কিন্তু আলাদাভাবে বাজারেরও ব্যবস্থা আছে বিভিন্ন জায়গায়, তারপরে ওই দোকান আছে যেখানে অর্গানিকভাবে পাওয়া যায়, দামটা একটু বেশি, বিভিন্ন আমরা মলেও কিন্তু এখন দেখতে পাই মানে অর্গানিক লিখে ওটা বিক্রি করা হয়। তো চাষি ভাইরা কিন্তু এক্ষেত্রে মানে এই অর্গানিকভাবে চাষ করার ক্ষেত্রে উৎসাহিত। আর রোগ পোকা তো আমরা জানি সবজির ক্ষেত্রে ভীষণভাবে হবে, ওরা ভীষণ সাসেস্টেবল, তো পোকার ক্ষেত্রে যেমন সবগুলো ফসলের ক্ষেত্রেই একটা মেইনলি থাকে, সেটা হচ্ছে ওই
0: কাণ্ড ছিদ্রকারী
1: বা ফল ছিদ্রকারী পোকা। তো সেটা তো আমরা বুঝতেই পাচ্ছি, ছিদ্র করে দিল, কাণ্ড ছিদ্র করে দিল বা ফল ছিদ্র করে দিল, তো ওটা তো ভ্যালু কমেই গেল। তো এক্ষেত্রে কিন্তু প্রথমেই যদি দেখা যায় যে এক দুটো ফলে হচ্ছে বা গাছে হচ্ছে, তখন আমাদের ওই ইনসেক্টিসাইড কিন্তু অবশ্যই স্প্রে করতে হবে।
0: বেগুন কিংবা বেগুন জাতীয় যে সমস্ত সবজিগুলো আছে, বেগুন, টমেটো, এদের ক্ষেত্রে আমরা একটা জিনিস খুব বেশি করে দেখতে পাই যে এই কাণ্ড ছিদ্রকারী পোকার যে আবির্ভাবটা, এবং এই সময়ে আমি দেখেছি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই বঙ্গেই মানুষ কিন্তু অজৈব কীটনাশকের প্রয়োগটা অত্যাধিক মাত্রায় করে,
1: অবশ্যই
0: চোখ বন্ধ করে করে, তো যাতে কিনা এই দিন দেখতে না হয়, এর জন্য কি কোনো আগাম কিছু আমরা যদি কিনা স্টেপ নিতে পারি?
1: হ্যাঁ, যেমন চাষি ভাইদের মাথায় একটা থাকে, শুধু সবজির ক্ষেত্রে না, আমাদের যেটা মেইন ক্রপ যে ধান, সেক্ষেত্রেও থাকে যে যত বেশি আমরা সার ইউজ করব তত আমাদের ভালো ভালো ফসল উৎপন্ন হবে, কিন্তু এটা একদমই ভুল ধারণা। ভালো তো হবে, ঠিক আছে, কিন্তু আমাদের এখানকার মাটি এরকম নয় যে আমাদের এখানে দিতে হবে। তো এটার একমাত্র পথ বলতে গেলে যে আমাদের ওনাদেরকে বোঝানো, মানে এক্সটেনশন ওয়ার্কার হিসাবে কাজ করে ওনাদেরকে বোঝানো যে এইভাবে করতে না, এত বেশি ইউজ করতে না। তো এই সবজি চাষে যেটা পরবর্তীকালে হয়ে থাকে বিভিন্ন রোগ পোকার আক্রমণ, সেটা কিন্তু দমন করা যায় যখন আমরা সবজি লাগাবো, প্রথম যখন স্টার্ট করব সেখান থেকে আমরা যদি প্রিকশন ব্যবস্থা নিই, যেমন প্রথমে হচ্ছে আমাদের বীজ শোধন। তো বীজ শোধন আমাদের অবশ্যই করতে হবে, বিশেষ করে সবজি চাষের ক্ষেত্রে, কারণ সবজি চাষ ভীষণ সাসেস্টেবল হয় বিভিন্ন রোগ পোকার ক্ষেত্রে। তো বীজ শোধন করতে হবে প্রথমেই ম্যানকোজেব বা কার্বেন্ডাজিম দিয়ে, সেখানে আমরা 2 গ্রাম/লিটার জলে গুলে সারা রাত আমরা ভিজিয়ে রাখবো, তারপরে ওটাকে ওভারনাইট সোক করার পরে পরে ওটা ড্রাই করে, চাষি ভাইরা জানে, পরে ওটাকে জমিতে দিতে হবে। তো এইভাবে প্রত্যেকটা সবজির ক্ষেত্রে বীজ শোধন করতে হবে, এবং তারপরে হবে হচ্ছে যখন গাছটা একটু বড় হলো সেই সময় যাতে পরবর্তীকালে সেখানে পোকার আক্রমণ না ঘটে, তো সিডলিং ট্রিটমেন্ট।
0: মূল জমিতে কি রোপণ করার আগে না পরে? এটা
1: সিডলিং আগেই হয়ে যেতে হবে, তার মানে মূল জমিতে নিজে যখন বীজতলায় থাকবে, বীজতলা ট্রিটমেন্ট যেটা বলা হয়, তো সেখানে আমরা তখন ওটাকে বিভিন্ন, যেহেতু পোকার আক্রমণ ঘটে তো ইনসেক্টিসাইড মানে যেগুলো পোকা মারার ওষুধ, সেটা দিয়ে আমাদের ট্রিটমেন্টটা করতে হবে, যাতে পরবর্তীকালে ওখানে বিভিন্ন ধরনের ওই দোয়ে পোকা বা ওই মাছি অথবা মেলি বাঘ যেটা খুব সাদা সাদা হয়ে যায় এবং ফসল একদম নষ্ট করে দেয়, তো এই জাতীয় এর থেকে আমরা রক্ষা করতে পারবো।
0: সেক্ষেত্রে কি আমরা মানে এই ট্রিটমেন্টটা মাটির মধ্যে গাছ রয়েছে সেই অবস্থায় করব?
1: থাকা অবস্থায় করলেই অসুবিধা নেই কোনো, কারণ এর আগে যেহেতু সিড ট্রিটমেন্ট হয়ে গেছে, এখন এটা তো সিডলিং ট্রিটমেন্ট হচ্ছে।
0: আচ্ছা, মাচা জাতীয় ফসল যেগুলো রয়েছে, যেহেতু কিনা আমরা দেখতে পাই গ্রীষ্মকালে এই সময় পটল, ঝিঙে, কাঁকরোল এই জাতীয় ফসলগুলো অনেক পরিমাণে চাষ হয়, তো এদের ক্ষেত্রে কি একই রকম টাইপের কোনো সমস্যা আমরা দেখতে পাই?
1: মাচার মধ্যে তো চাষ করা হয়ে থাকে বিভিন্ন জাতীয় ফসলগুলো এগুলো, কিন্তু এখন যেরকম ওয়েদার অনেক সময় দেখা যায় যে সেই মাচার মধ্যে ফসল করলে কখনো কখনো মাচার প্রবলেম হয়ে যায়, মাচা ঠিক মতন যদি পোক্ত না হয় তাহলে ওটা ভেঙেও যেতে পারে
0: যে কোনো মুহূর্তে কোনো ঝড় বা বৃষ্টির জন্য,
1: জল বা বৃষ্টির জন্য, তো সেক্ষেত্রে একটু আমাদের খেয়াল রাখতে হবে ওই ফসলগুলো চাষ করার সময়। বেরিয়ার ক্রপ আমরা ওখানে ওর সাথে সাইড দিয়ে আমরা চাষ করতে পারি, খুব জোরে যদি বৃষ্টি বা ঝড় বা কিছু হয় ওগুলো সাইজ যেহেতু বড় থাকে তো ওটা প্রোটেক্ট করতে পারবে, তো এটাও করা যেতে পারে সাইডে।
0: ঠিক ঠিক ঠিক। আচ্ছা, বর্তমানে একটা বিশেষ ধরনের আবহাওয়ার সম্মুখীন আমরা হচ্ছি, সেটা হলো সকালবেলায় ভীষণ রোদ, দুপুরের পর থেকে দেখছি হঠাৎ করে মেঘলা ওয়েদার, এবং একটা ভ্যাপসা গরম চলছে মানে সারাটা দিন ধরে, তো এই রকম আবহাওয়ার সম্মুখীন যখন আমাদের উত্তরবঙ্গের সবজিগুলো হয় তখন কি ওদের ক্ষেত্রে কোনো বিশেষ ধরনের রোগ পোকা আবির্ভাব হয়?
1: হ্যাঁ, এই ধরনের ওয়েদার খুবই মানে সবসময় দেখা যায় না, এইবার দেখা যাচ্ছে, এবং এইবার যেটা আমরা জানতে পেরেছি যে বিভিন্ন ধরনের কিন্তু রোগ পোকার, বিশেষ করে রোগের, যেরকম বৃষ্টি হচ্ছে এক সময় শুকনো, তারপরে বৃষ্টি হলো মাটি ভিজে গেল, তো শিকড় মানে গোড়া পচে যাওয়া এটা কিন্তু এখন দেখা যাচ্ছে, এবং সেক্ষেত্রে কিন্তু ওষুধ অবশ্যই স্প্রে করতে হবে যদি মাঠে এরকম দেখা যায়। আর পোকার ক্ষেত্রে যেটা আমরা এখন দেখতে পাচ্ছি যে ভীষণভাবে মেলিবাগের আক্রমণ ঘটছে, মানে পুরো পাতা, এই রোদ উঠলো তো একটু পরিষ্কার, এরপরে বৃষ্টি হলেই একদম সাদা হয়ে যাচ্ছে, যেটা ওই সাদা পাতার মধ্যে হয়ে যায়, তো ওক্ষেত্রেও কিন্তু ওষুধ ইউজ করতে হয়। ওষুধের ক্ষেত্রে যদি বলা যায় ইনসেকটিসাইড ডিফারেন্ট টাইপের, এগুলো সিস্টেমিক ইনসেকটিসাইড দিতে হবে যেটা গাছের ভিতরে ঢুকে নষ্ট করে দেবে, যেরকম এখন যেটা আমরা দেখতে পাই যেরকম হচ্ছে মনোকটোফস বা রোগর বা ডাইক্লোরোভাস, এই ধরনের ওষুধগুলো কিন্তু স্প্রে করা যেতে পারে। ডোজ মোটামুটিভাবে দেখতে গেলে 1 গ্রাম থেকে 1.5 গ্রাম পার লিটার জলে গুলে দিতে হবে, অথবা যদি এটা লিকুইড ফর্মেশনে থাকে তাহলে 1 ml থেকে 1.5 ml 1 লিটার জলে গুলে স্প্রে করে দিতে হবে। আর সবজির ক্ষেত্রেও কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ, ফলনটা অনেকটাই ডিপেন্ড করে অনুখাদ্যের উপর, সেক্ষেত্রে এখানে জিঙ্ক, বোরন, মলিবডেনাম যেটা প্রয়োজন হবে, সেটা জিঙ্কের ক্ষেত্রে যেরকম জিঙ্ক সালফেট, মলিবডেনের ক্ষেত্রে আমরা বাজারে পেয়ে যাব অ্যামোনিয়াম মলিবডেট, আর বোরনের ক্ষেত্রে বোরাক্স, এগুলো কিন্তু স্প্রে করতে হবে, ফোলিয়ার অ্যাপ্লিকেশন করতে হবে, তাহলে সুবিধা হবে। আর এই ওয়েদারে পটলের ক্ষেত্রে, পটল একটা গুরুত্বপূর্ণ সবজি যেটা আমরা সারা বছরে খাই এবং এই সময় খুবই গুরুত্বপূর্ণ, এই ওয়েদারের জন্য কিন্তু পটলে আমরা এখন লাল মাকড় বা রেড মাইট যেটা সেটা দেখা যায়, এবং এটা গাছে যদি আক্রমণ করে তাহলে ধীরে ধীরে শুধু পাতা, কাণ্ড সব কিছুকেই খুব মাঝেভাবে নষ্ট করে দেয়, তো এক্ষেত্রে কিন্তু এটা যেহেতু মাকড় এটার ক্ষেত্রে কিন্তু একারি সাইড পাওয়া যায়, তো সেটা বাজারে কিনতে পাওয়া যাবে এবং সেটা স্প্রে করা খুবই দরকার। আর পটল চাষের ক্ষেত্রে আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে পটলে তো দু ধরনের হয়, পুরুষ গাছ এবং স্ত্রী গাছ, তো পুরুষ গাছের মানে ওরা তাড়াতাড়ি বৃদ্ধি পায় দেন স্ত্রী গাছের ক্ষেত্রে, তো সেটা আমাদের একটু খেয়াল রেখে তাদের একটু মানে প্রুনিং জাতীয় করে দিতে হবে, না হলে যদি তারা খুব বেশি বড় হয়ে যায় তো নিউট্রিয়েন্টটা ওই জায়গায় নিউট্রিয়েন্টটা কমে যাবে মাটির, সেক্ষেত্রে ফলনের ক্ষেত্রে কিন্তু একটা বড় এফেক্ট পড়বে, তো এটা একটু খেয়াল রাখতে হবে চাষি ভাইদের।
0: আমাদের এই সময়কার ফসলগুলোর ক্ষেত্রে কোন কোন সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি সেগুলো নিয়ে একটু আলোচনা করলাম, আগামী মরশুম খারিফ মরশুমের জন্য কোন কোন ব্যাপারগুলো কৃষক ভাইরা এই সময় থেকেই মাথায় রাখবেন?
1: এই অঞ্চলের কিন্তু প্রধান ফসল ধান, আমন ধান, এটা খরিফ মরশুমের প্রধান ফসল, এবং এখানে যত চাষিরা আছে মানে এই অঞ্চলে আমাদের আশেপাশে সবাই কিন্তু সবজি চাষ করুক বা তৈলবীজ চাষ করুক, যেই চাষ করুক না কেন,
0: খরিফ
1: মৌসুমে ধান করবেই। এবং ধান কিন্তু এই অঞ্চলের ভীষণ ভালো হয়, মানে ফলন ভীষণ ভালো হয়। এখানকার জমি উঁচু জমি না, আবার নিচুও জমি না, এখানকার জমি যেটা সেটা মাঝারি জমি। এবং এই অঞ্চলে চাষি ভাইরা যে ধানের জাত চাষ করে মোটামুটি সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই ওনারা লোকাল ভ্যারাইটিটাই ইউজ করেন, স্বর্ণটা খুব দেখা যায় এখানে। আর এখানে আরেকটা আছে, যে সেটা হচ্ছে আগেকার অনেক পুরনো অ্যারোমেটিক রাইস, যেমন কেরালা সুন্দরী, তারপরে বাঁশফুল, তারপরে কালো ভাত, এগুলো যেগুলো লুপ্ত প্রায় জাত হয়ে যাচ্ছে, অ্যারোমেটিক মানে সুগন্ধি ধান, এখানে কিন্তু সেটা চাষ হয়। মানে আমাদের এই শিলিগুড়ি সাব ডিভিশনের যে চারটে ব্লক আছে, এটা বেশ গুরুত্বপূর্ণ এখানে।
0: এটা কি আগের থেকেই হয়ে আসছে নাকি আস্তে আস্তে করে বাড়ছে?
1: হ্যাঁ, আগে অল্প হতো, এখন তাদেরকে বলা হয়েছে যেহেতু এটা লুপ্ত হয়ে যাচ্ছে এবং তারাও খুব উৎসাহিত, রেখে দিচ্ছে আগের বছরের যেটা তৈরি হচ্ছে, সব বিক্রি না করে কিছু ধান তারা মানে পরের বছরের চাষের জন্য রেখে দিয়ে সেটার থেকে আবার তারা করছে। এবং এটার কিন্তু খুব ডিমান্ড, কারণ এটা সব জায়গায় সব ওয়েদারে এই ধানগুলো হয় না, তো ওনারা এই ধানগুলো করে থাকেন। আর এখানে হচ্ছে এই ধানটা আরও ভালো হয়, কারণ এখানে জলধারণ ক্ষমতাটা মাটির অতটা না, মানে মাঝারি জমি হয় এবং জলটাও অতটা থাকে না, তো এই ধানগুলো খুব ভালোভাবে হয়ে থাকে। তো ধানের ক্ষেত্রে যেরকম প্রথমে তো বীজতলা তৈরি করতেই হয়, এবং বীজতলা তৈরির ক্ষেত্রে এখানে যদি বিঘা ওয়াইজ বলা হয়, এক বিঘার জন্য দু কাঠা জমি তো লাগবেই, তো ওনারা মোটামুটি বীজতলা এরকমই তৈরি করে থাকেন। বীজতলায় ভালো করে চাষ দিয়ে তাতে এরপরে ওনারা মানে একদম ঝুরঝুরে করে নেন মাটি, তারপরে রোদ খাইয়ে মানে একদম জমি তৈরি করা হয়, এরপরে বীজতলায় বীজ বোনা হয়, আর তারপরে মূল জমি তৈরি করা হয়ে থাকে। এক্ষেত্রে বীজতলাতেও কিন্তু এখানে আমরা এখানে সার ব্যবহার করা হয়, নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, এগুলো বীজতলাতে ব্যবহার করা হয়ে থাকে, এবং জৈব সারও কিন্তু এখানে গোবর সার বীজতলায় ব্যবহার করা হয়, সাথে নিম খোল। সেজন্য বীজ যখন সিডলিং বের হয় সেটা খুব শক্তপোক্ত হয়, এরপরে ওটাকে মূল জমি তৈরি করা হয়। মূল জমিতে তো আমরা জানি যে অনেকবার চাষ দিতে হয়, মোটামুটি 5-6 বার এখানে চাষ দেওয়া হয়, আগাছা সম্পূর্ণভাবে নির্মূল করা হয়, তারপরে গোবর সার দেওয়া হয়, দিয়ে জমি পুরো শুকনো করে তারপরে এবারে যখন সিডলিংটা হয়, মানে মোটামুটিভাবে ধরা হয় যে যত যত দিনের ধান, যত মাসের ধান হবে তত সপ্তাহের চারা হবে এটা মোটামুটি, অথবা 4-5টা পাতা বেরিয়েছে ধান গাছের, সেই সময় ধরা হয় যে সেই গাছটা ট্রান্সপ্লান্টিং করতে হবে পুরো। হ্যাঁ, পুরো এটা তো ওইভাবে তখন ভালোভাবে ট্রান্সপ্লান্টিং করা হয়ে থাকে। এরপরে মূল জমিতেও নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশ দেওয়া হয়, এবং ধানের ক্ষেত্রে কিন্তু এখানে সব ফার্মাররাই দেয়, এবং আমরাও বলি ধানের ক্ষেত্রে দেওয়ার জন্য, কারণ ধান বা এই খরিফ যে ফসলগুলো থাকে এরা কিন্তু জমির থেকে অনেকটা নিউট্রিশন নিয়ে নেয়। এবার আগের বছর ধান চাষ হয়েছে, তারপরে হয়তো জমিটা পড়েছিল, তাহলে কিন্তু ওই জমির কিছু যদি সবজি বা ধনচা যদি কিছু চাষ না হয়ে থাকে, তাহলে ওই জমির নিউট্রিশনটা অনেকটাই কমে গেছে। সেজন্য ওনারা নাইট্রোজেন, ফসফরাস, পটাশ এই জাতীয় সারগুলো ওনারা ব্যবহার করে থাকেন, এবং তারপরে ফসল বেশ ভালোই হয়ে থাকে এখানে। আর এখানকার মানে বাজারেও ভালো ওনারা দাম পান, মোটামুটি ভালোভাবেই এখানে ফলন পাওয়া যায়।
0: সুগন্ধি ধানগুলোর ক্ষেত্রে কি কোনো বিশেষ পরিচর্যার প্রয়োজন হয়?
1: না, সুগন্ধি বলা যেতে পারে, সুগন্ধি ধানগুলোর ক্ষেত্রে যেহেতু ওগুলো অনেক পুরনো ধান, ওদের ক্ষেত্রে তেমনভাবে কোনো বিশেষ পরিচর্যার কিছু দরকারই হয় না, শুধু একটা মানসিক চিন্তাধারার পরিবর্তন দরকার যে আমরা এটা করব এবং এটা বাজারে গেলে আমরা ভালো দাম পাব, এটাই হচ্ছে মেইন চ্যালেঞ্জ। নাহলে যেটা আমাদের আমরা খুবভাবে চেষ্টা করি চাষি ভাইদের বোঝানোর, নাহলে ধীরে ধীরে এই সুগন্ধি ধানগুলো অবলুপ্তির পথে চলে যাবে।
0: সেক্ষেত্রে কি সুগন্ধি ধানের ফলন কি অন্যান্য ধানের সঙ্গে একই রকম?
1: হ্যাঁ, মোটামুটিভাবে একই রকম হয়, বিশেষ করে কেরালা সুন্দরী তো খুবই ভালো হয়।
0: গ্রামেগঞ্জে অনুষ্ঠানে আমাদের আজকের আলোচনার বিষয় ছিল এই সময় দাঁড়িয়ে চাষবাস। আমাদের সঙ্গে আজ অনেকক্ষণ সময় দিলেন সহকৃষি অধিকর্তা বিষয়বস্তু শিলিগুড়ি পারমিতা ঘোষ দিদিকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ।
1: নমস্কার।
0: এর সঙ্গে শেষ করছি আমাদের আজকের গ্রামেগঞ্জে। কথা হবে আবারও পরের পর্বে নতুন কোনো বিষয় নিয়ে।

গ্রামেগঞ্জে অনুষ্ঠানটি শুনলেন, উপস্থাপনায় সুরজিৎ দাস। এখন কৃষকভাদের জন্য জল হওয়ার খবর। পরবর্তী ২৪ ঘন্টায় কৃষকভাদের জন্য জল হওয়ার খবরে জানানো যাচ্ছে যে সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার জেলার বেশিরভাগ অংশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির দু একটি জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুনলেন কৃষক ভাইদের জন্য জল হওয়ার খবর, আকাশবাণী শিলিগুড়ি।

0: আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে ক্রীড়াঙ্গন। আজকের ক্রীড়াঙ্গনে শুনবেন উত্তরবঙ্গে ডিস্কাস্ত্র ও সাই এ বিষয়ে আলোচনা।
1: শুরু হচ্ছে ক্রীড়াঙ্গন।

0: নমস্কার, ক্রীড়াঙ্গনে সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত। ডিসকাস থ্রো, একটি চাকতির মতো বস্তুকে একটি নির্দিষ্ট দিকে নির্দিষ্ট দূরত্বে ছোড়ার প্রতিযোগিতা। যে যত বেশি দূরে ছুটতে পারবে সেই প্রতিযোগিতায় সে জয়লাভ করবে। তাই এই ডিসকাস থ্রোয়ারদের জন্য দরকার বিশেষ প্রশিক্ষণ। এই ক্ষেত্রে ব্যক্তিগত প্রচেষ্টা ছাড়াও চাই প্রাতিষ্ঠানিক সুযোগ সুবিধা ও ট্রেনিংয়ের সুযোগ। আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন উত্তরবঙ্গ থেকে প্রথম আন্তর্জাতিক ডিসকাস থ্রোয়ার অ্যাথলিট স্বপ্নীল দত্ত ও জলপাইগুড়ি সাইয়ের সেন্টার ইনচার্জ ওয়াসিম আহমেদ। আপনাদের ক্রীড়াঙ্গনে স্বাগত জানাই। আমরা আজ আলোচনা করব উত্তরবঙ্গে ডিসকাস থ্রো ও সাই এ বিষয় নিয়ে। প্রথমেই ওয়াসিমবাবুর কাছে যাব, জানতে চাইব এই উত্তরবঙ্গে ডিসকাস থ্রোয়ের চর্চা কতটা রয়েছে।
1: উত্তরবঙ্গালে আপনি দেখবেন তো এটা অ্যাথলেটিকের জন্য খুব ভালো বেল্ট আছে, কিন্তু স্বপ্নীল দত্ত এ নর্থ বেঙ্গল থেকে ফার্স্ট ডিসকাস থ্রো অ্যাথলিট। অ্যাকচুয়ালি আপনি দেখবেন তো অনেক স্প্রিন্ট বা জাম্পের মধ্যে অনেক খেলোয়াড় আছে, কিন্তু যে স্বপ্নীল ইনাদের যে স্কুলের টিচার যে ছিলেন সঞ্জয় সোম, তো ওনাদের হাত থেকে দুটা আমি পেয়েছি অ্যাথলিট, মনোজ রায় শর্টপাট অ্যান্ড স্বপ্নীল দত্ত ডিসকাস থ্রো। তো 2 বছর হতে চলেছে স্বপ্নীলকে আমাদের সাইয়ে, আর এই পিরিয়ডের মধ্যে স্বপ্নীল খুবই ইম্প্রুভ করেছে। আপনি দেখবেন কি এবছর ও ইন্টারন্যাশনাল মিটে মিট করেছে, এশিয়ান ইউথ অ্যাথলেটিক গেমস বাহরাইনে, ও ওখানে 6th place হয়েছে উত্তরবঙ্গালে ডিসকাস থ্রো। তো এটা আপনি দেখবেন কি খেলোয়াড়গুলো যে আছে ওটাকে যদি ভালো স্পেশালাইজড কোচ পেয়ে যায় তাহলে ও উন্নতি করতে পারে। আমার যে স্পেশালাইজেশন আছে ওয়ার্ল্ড অ্যাথলেটিক থেকে আমি লেভেল 2 করেছি, এটা থ্রো স্পেশালাইজেশন দিয়ে। তো এটা স্বপ্নীলকে তৈরি করার জন্য ভালো স্কোপ পেয়েছি, আর আমি হোপ করি আগামী বছরের মধ্যে স্বপ্নীল আর ভালো পারফরমেন্স করবে।
0: স্বপ্নীল, তোমার কাছে জানতে চাইব, তোমার বাড়ি তো মালবাজারে।
2: হ্যাঁ।
0: তো মালবাজার এমন একটি জায়গা যার থেকে ঢিল ছোড়া দূরত্বে রয়েছে পাহাড়। তো তোমার কি কখনো ছোটবেলা থেকে মনে হতো যে এমন একটা ঢিল মারবো যেটা পাহাড়ে গিয়ে লাগবে?
2: আমি তো প্রথমে অ্যাথলেটিক্স শুরু করার আগে টেবিল টেনিস শিখতাম। তারপরে আমি একদিন আমার মার সাথে মানে মাঠের পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন মাঠে সবাই মানে দাদা দিদিদের দেখতে পেলাম যে তারা ডিসকাস ছুটছে, শর্টপুট ছুটছে, জ্যাভলিন ছুটছে, তাদের স্যার বলে দিচ্ছে, দেখিয়ে দিচ্ছে। তো সেই দেখে আমি মাকে বললাম যে আমি ডিসকাস থ্রো শিখবো। তো ওই দিন মা স্যারের কাছে গিয়ে বললেন যে আমার ছেলেও শিখতে চায়। তো তারপর দিন থেকে আমি মাঠে আসা শুরু করলাম, তখন থেকে আমি ডিসকাস থ্রো শুরু করি।
0: আমারও শুরুটা সেরকমই মনে হয়েছিল, হয়তো তোমার বাড়ি মালবাজার কাছে পাহাড়, তো ওই ঢিল ছুটতে ছুটতে হাতে ডিসকাসটা উঠে গিয়েছিল যে এমন ছুটবো যাতে পাহাড়ে গিয়ে লাগে, এত দূর ছুটবো। তো তুমি তো এখন ছাত্র, বিদ্যালয়ে পড়ো, কোন ক্লাসে পড়ো তুমি?
2: আমি ক্লাস 10 পড়ি, পরের বছর মাধ্যমিক দিব ফেব্রুয়ারি মাসে।
0: আপনি তো ইতিমধ্যেই আন্তর্জাতিক আঙ্গিনায় পা দিয়ে ফেলেছেন, তো কিভাবে সেটা?
2: আমি এই বছর অনুষ্ঠিত অক্টোবরে 23 থেকে 30 অক্টোবর পর্যন্ত বাহরাইনে 3rd Asian Youth Games হয়েছিল, সেখানে আমি মানে ইন্ডিয়ার টিমের সব ভালো ভালো প্লেয়ারদের সঙ্গে গিয়েছিলাম আমারই বয়সের। তো সেখানে গিয়ে আমি 6th place হয়েছি।
0: আর কি কি শিখলে তুমি সেখানে?
2: মানে খেলার আগে ব্যাঙ্গালোরে 1 মাসের ক্যাম্প হয়েছিল, সেখানে অল ইন্ডিয়ার থেকে সমস্ত অ্যাথলিটদের বাছাই করা হয়েছিল যারা 3rd Asian Youth Games নিজেদের পারফরমেন্স দিবে, ইন্ডিয়াকে প্রতিনিধিত্ব করবে। সেখানে আরও আমাদের ছাড়া আরও অনেক সিনিয়র ইন্টারন্যাশনাল অ্যাথলিট ছিল, তাদের সঙ্গে কথা বলে তাদের জীবনের অভিজ্ঞতা শুনে আমার অনেক মোটিভেটেড ফিল হয়েছে, অনেক ভালো লেগেছে। তো আমি ওদের মতনই হতে চাই একদিন।
0: তাদের সঙ্গে যে তুমি কথা বলেছিলে, আমাদের শ্রোতা বন্ধুদের যদি একটু সেই অভিজ্ঞতাটা শোনাও।
2: যেমন ব্যাঙ্গালোর হোস্টেলে মানে জায়গায় জায়গায় দেওয়ালের মধ্যে মানে অনেক মোটিভেটেড লাইন লেখা থাকতো, চারিদিকে বড় বড় প্লেয়ারদের পোস্টার লাগানো থাকতো। যেমন নীরজ চোপড়া একটা কথা বলেছিল, কিছু করার জন্য যে আগুন জ্বলে নিজেদের মধ্যে, বাইরের থেকে নিজের মধ্যে সেই আগুন বেশি হতে হবে, যাতে বাইরের মানুষদের থেকে নিজে যাতে বেশি জ্বলে ওঠা যায়।
0: এই যে আগুন আনার কাজটা, সেটা কিভাবে করো?
2: সেটা তো প্র্যাকটিস থেকে, মানে বড় বড় থ্রোয়ারদের যারা ওয়ার্ল্ড রেকর্ড বানায়, এশিয়ান রেকর্ড বানায়, তাদের প্র্যাকটিস দেখে দেখে, তারা কিভাবে প্র্যাকটিস করে, কোন সময় প্র্যাকটিস করে, কোন অনুযায়ী প্র্যাকটিস করে, তাদের দেখে আমরা মোটিভেটেড হই অনেক।
0: তুমি তো সাইয়ের ছাত্র এবং ওয়াসিমবাবু তোমারও কোচ, তো স্যারদের থেকে কিভাবে তোমরা শেখো এই আগুন জ্বালানো মনের মধ্যে?
2: আমাদের সপ্তাহে বুধবারের ইভিনিং সেশন আর শনিবারের ইভিনিং সেশন অ্যাক্টিভ রেস্ট থাকে। সেই সময় স্যাররা আমাদের গ্রুপ করে বসান, বসিয়ে বহু টেকনিক্যাল অ্যানালাইসিস করেন, স্যারের জীবনের অনেক অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করেন, কোন সময় কি করা উচিত, প্র্যাকটিসের সময় কি করা উচিত, খেলার সময় কি করা উচিত, কম্পিটিশনের সময় কি করা উচিত, কিভাবে একটা ভালো প্লেয়ার তৈরি হয়, সমস্ত রকম গাইডেন্স আমাদের দেন, সমস্ত রকম সাহায্য আমাদের করেন, যাতে আমাদের মানে ভবিষ্যতে কোনো অসুবিধা না হয়।
0: অবশ্যই, তুমি তো এবার মাধ্যমিক দেবে বললে, তো আগামী মাধ্যমিক পরীক্ষারও খুব বেশি দেরি নেই, তো কিভাবে তুমি এই চাপটা সামলাবে? একজন নিজে আন্তর্জাতিক অ্যাথলিট, তুমি এবার মাধ্যমিক পরীক্ষাও সামনে, কিভাবে তুমি ম্যানেজ করবে?
2: মাধ্যমিক পরীক্ষায় তো আমি বছরের শুরু থেকে পড়ে আসছি অল্প অল্প অল্প অল্প করে, কারণ কোনো জিনিস একবারে কোনো কিছু হয় না, বড় কোনো জিনিস অল্প অল্প অল্প অল্প করেই হয়। তো যেন বছরের শুরু থেকে পড়ে আসছি অল্প অল্প করে, এখন পরের সপ্তাহে আমি বুধবারে স্কুল ন্যাশনাল খেলতে যাব লখনউয়ে, এখন সেই প্রিপারেশান নিচ্ছি খেলার। তাই পড়াটা এখন কয়েকদিনের জন্য একটু কমিয়েছি, কিন্তু খেলার পাশাপাশি পড়াশোনাটাও জরুরি। এরপরে স্কুল ন্যাশনাল খেলে আমি বাড়িতে গিয়ে ভালো করে এক মাস পরে পরীক্ষা দিব।
0: খুব ভালো। ওয়াসিমবাবু, এই যে আন্তর্জাতিক যারা খেলোয়াড় রয়েছেন, আপনারা কিভাবে তাদের সুযোগ সুবিধা দেন?
1: আমার জিতনে ভি অ্যাথলিট হ্যাঁ যো টপ ক্লাস পে ভি পারফর্ম কর রহে হ্যাঁ, জেসে কি ন্যাশনাল জুনিয়র ন্যাশনাল লেভেল পে, অ্যাকচুয়ালি হমারে যো এসটিসিজ কে বচ্চে হ্যাঁ ইয়ে 17 সাল সে কম উমর কে হোতে হ্যাঁ, তো ইনকো ট্রেনিং দেনে কে লিয়ে হম লোক স্পেসিফিক প্ল্যান পে কাম করতে হ্যাঁ, জেসে কি শুরুয়াত মে হম লোক ইনকো জেনারেল প্রিপারেশন মে ডালতে হ্যাঁ, ফির ইসকে বাদ ইনকো জেসে জেসে সিজন অ্যাডভান্স হোতা হ্যাঁ ইনকি ট্র্যাপিং শুরু করতে হ্যাঁ হম লোক, আর লাস্ট কো হম লোক স্পেসিফিক প্রিপারেশন কে মাধ্যম সে ইনকো তৈয়ার করতে হ্যাঁ। সাথ মে হম লোক ইয়ে ভি ধ্যান দেতে হ্যাঁ কি বচ্চে কা যো এডুকেশন হ্যাঁ ও এডুকেশন যো হ্যাঁ উসকে প্রতি ভি উনকো মোটিভেট করতে হ্যাঁ হম লোক কে খেল কে সাথ সাথ আপ পড়াই পে ভি ধ্যান দেন, তাকি তভি আপ কোই ভি টেকনিক কো আপ সমঝ পায়েঙ্গে, আচ্ছে আপকা এডুকেশন লেভেল হ্যাঁ তো আপ টেকনিক কো ভি বেটার সমঝ সকতে হ্যাঁ।
0: আপনাদের এই উত্তরবঙ্গে ডিসকাস থ্রো এর চর্চা কেমন?
1: আপনি দেখেন কি

0: স্বপ্নিল যে আছে ও ডিসকাস থ্রোয়ের ফার্স্ট অ্যাথলিট, অনেক আন্তর্জাতিক খেলোয়াড় হয়েছে এখান থেকে, কিন্তু থ্রোয়িং মধ্যে ডিসকাস থ্রোয়িং এটা ফার্স্ট অ্যাথলিট। তো কিন্তু এর সঙ্গে আপনি দেখবেন কি আমাদের যে টার্গেট যে ভারতবর্ষ আছে ওই কন্টিনেন্টাল লেভেলে আপনি দেখবেন তো আমাদের থ্রোয়ার এশিয়ান লেভেলে ম্যাক্সিমাম মেডেল দিচ্ছে আমাদেরকে। তো আমি খুবই হোপফুল কি ইন্ডিয়ান যে ট্র্যাডিশন আছে কি আমাদের কন্টিনেন্টাল লেভেল বা অলিম্পিক লেভেল, তো আপনি দেখবেন কি অনেক লিস্ট অফ প্লেয়ার, শক্তি সিং, তারপরে আপনি দেখেন অনিল কুমার বা হৃদয়ানন্দ সিং, এরকম বিকাশ গোড়া, এরকম দেখবেন আপনি অনেক ইন্ডিয়ান ডিসকাস থ্রোয়ার বা শর্ট পাট থ্রোয়ার আছে। আপনি দেখবেন নীরজ চোপড়া ও জ্যাভলিন থ্রোয়ার। তো আপনি থ্রোয়িং ইভেন্টে যদি আপনি দেখবেন তো আমাদের খুবই ভালো হিস্ট্রি আছে কি আমাদের যে থ্রোয়ার আছে এশিয়ান লেভেল বা অলিম্পিক লেভেল করছে। এটা ঠিক কি নর্থ বেঙ্গলে ইয়ে ফার্স্ট খেলোয়াড় আছে, কিন্তু এটা ইন্ডিয়ান ট্র্যাডিশন আছে আমাদের কি আমাদের যে ইন্ডিয়ান যে থ্রোয়ার হ্যাঁ এই ডোমিনেট করে। স্বপ্নিলও সেই লাইনে আগে বলছে, পি ভি আর হ্যাপি উইথ দ্য ডেভেলপমেন্ট অফ স্বপ্নিল।
1: আপনাদের এই সাই থেকে বেরোনো প্রথম আন্তর্জাতিক ডিসকাস থ্রোয়ার, আপনাদের সেই অনুভূতিটা কেমন হয়েছিল?
0: না, আমাদের খুবই ভালো লাগছে। আর আমাদের যে টার্গেটও তো সেম কে আমাদের যে ছেলে বা মেয়ে আছে ও ট্রেনিং করার পরে দেশে প্রতিনিধিত্ব করে, তো এটা খুবই ভালো লাগছে। আর আপনি দেখবেন লাস্ট ওয়ান অ্যান্ড হাফ ইয়ারে চারটা ইন্টারন্যাশনাল অ্যাথলিট হয়েছে, তার মধ্যে তিনটা থ্রোয়ার আছে, দুটা জ্যাভলিন থ্রোয়ার, একটা ডিসকাস থ্রোয়ার, আর একটা সাগর রায় হাই জাম্পে করেছে। তো আমাদের খুবই হ্যাপি, যেরকম আমাদের জলপাইগুড়ি এসটিসি যে এগিয়ে যাচ্ছে এটা খুবই আনন্দিত।
1: এই উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে, এই প্রত্যন্ত জায়গাগুলো থেকে বা উত্তরবঙ্গের অ্যাথলিটের উন্নতির জন্য এই সাইয়ের কী কী পরিকল্পনা রয়েছে?
0: সব থেকে আগে আপনি দেখবেন কে উত্তরবঙ্গালকে এবছর স্পোর্টস অ্যাথলিট অফ ইন্ডিয়া যে আছে হচ্ছে ফিট ইন্ডিয়া স্কিম থেকে একটা সিনথেটিক ট্র্যাক দিয়েছে। আর আপনি দেখবেন নর্থ বেঙ্গল অ্যাথলিটের জন্য আমরা পেয়েছি কলকাতাতে দুটা আছে সিনথেটিক ট্র্যাক, তারপরে কলকাতা থেকে বাইরে এটা ফার্স্ট সিনথেটিক ট্র্যাক। তো যদি আমাদের অ্যাথলিট পারফরমেন্স দিচ্ছে তাই আমরা পেয়েছি এটা। তো এটা এন্টায়ার নর্থ বেঙ্গলের জন্য, এন্টায়ার আমাদের নর্থ ইস্ট নিয়ে এখানে খুব ভালো একটা বেস তৈরি হবে। আর আগামী দুই তিন বছরের মধ্যে আপনি দেখবেন কি অনেক আন্তর্জাতিক খেলোয়াড় এখান থেকে ইন্ডিয়া টিমে যাবে।
1: স্বপ্নিল, তোমার আর কী কী করতে ভালো লাগে?
2: এমনি খেলাধুলার পাশাপাশি আমার আঁকা করতে ভালো লাগে, গান শুনতে ভালো লাগে।
1: তুমি কী আঁকো?
2: এমনি মানুষের পোর্ট্রেট, নেচার।
1: কোনো প্রতিযোগিতায় অংশ নিয়েছিলে?
2: হ্যাঁ, আমি খেলার আগে যখন ছোট ছিলাম অনেক প্রতিযোগিতায় আমাদের মালবাজারে ফার্স্ট হয়েছি, সেকেন্ড হয়েছি, অনেক পুরস্কারও পেয়েছি।
1: তুমি যখন এই ডিসকাস থ্রো করবে বলে স্থির করলে এবং সাইয়ে যোগ দিলে, তোমার বাড়ির লোক কী বলেছিল তোমাকে?
2: বাড়ির লোক বলেছিল বাড়ির বাইরে যাচ্ছ মানে কোনো ভালো কিছু করতে হবে, দেশের নাম উজ্জ্বল করতে হবে, বাড়ির নাম উজ্জ্বল করতে হবে।
1: পড়াশুনো এবং খেলাধুলো এই দুটোর মধ্যে কখনো কি বিরোধ সৃষ্টি হয়েছে?
2: বিরোধ সৃষ্টি হয়নি, কারণ পড়াশোনা চালাতে হবে, খেলাধুলো চালাতে হবে, দুটো ব্যালেন্স করে চালালে খেলাধুলারও ইম্প্রুভমেন্ট হবে, পড়াশোনারও ইম্প্রুভমেন্ট হবে। কারণ পড়াশোনার জন্য একটা মানসিক স্থিতি, শারীরিক ভালো থাকা প্রয়োজন, যেটা খেলাধুলা সাহায্য করে। আর খেলাধুলার জন্য অনেক সাইকোলজি স্ট্রং হতে হয়, ফিজিক্সের অনেক কিছু রয়েছে খেলায়। তো দুইটাই পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত এবং দুটোই পরস্পরকে সাহায্য করে।
1: তোমার ভাই বোন রয়েছে?
2: না, আমি একাই।
1: বন্ধু বান্ধবরা কি বলেছে যখন তুমি এই সাইয়ে ট্রেনিং করতে এলে?
2: বন্ধু বান্ধব
1: এখন যখন ফিরে যাও বাড়িতে কি
2: বলে? অনেকদিন পরে আসলি, আমাদের ভুলে গেছিস, এরকম বলে।
1: তুমি কি উত্তর দাও তাদের যখন আন্তর্জাতিকে অংশগ্রহণ করে নিয়েছো আন্তর্জাতিক প্রতিযোগিতায়, তখন তাদের যে প্রতিক্রিয়া তোমাকে কাছে পাওয়ার পর সেটা কেমন হয়?
2: তারা মানে আমার কী কী ওখানে অভিজ্ঞতা, কোথায় ছিলি, কেমন খাওয়া দাওয়া, কেমন পার্টিসিপেন্ট ওখানে, ওগুলো সব কিছুই জানে ওরা, মানে শুনতে চায়।
1: ওয়াসিমবাবু, এই জলপাইগুড়ি সাই যেটা রয়েছে সেই সাইয়ে কী কী সুবিধা রয়েছে এবং কী কী ধরনের সেখানে খেলার প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে?
0: জলপাইগুড়ি সাইতে পাঁচটা ডিসিপ্লিন আছে। ইনডোরে আপনি দেখবেন দুটো আছে, টেবল টেনিস, জিমনাস্টিক্স, আর আউটডোরে আর্চারি, অ্যাথলেটিক্স আর ফুটবল আছে। সব থেকে বেশি আমাদের যে অ্যাথলেটিকে 15 জন মেয়ে আছে, 12 জন ছেলে। এবছর থেকে দুটা ইনক্রিজ হয়েছে, যেরকম আপনার পারফরমেন্সগুলো থাকে সেই হিসাবে স্ট্রেংথগুলোকে রিভাইজ করা হয়। তো আমাদের জলপাইগুড়ি সাইয়ে ভালো কন্ডিশনিং হল আছে, ওখানে ইয়াং অ্যাথলিটের জন্য মেশিনগুলো আছে, আর ফ্রি ব্যাটের জন্য যেরকম খেলোয়াড় একটু অ্যাডভান্স হয়ে যায় তাকে

0: ফ্রি ওয়েট থেকে এক্সারসাইজ আমরা করাই, আর খুব ভালো জিমনেজিয়াম আছে অলরাউন্ড ডেভেলপের জন্য, হোল ইয়ার ট্রেনিংয়ের জন্য অনেক কিছু আছে। এরকম যদি বৃষ্টি হয় তাহলে ইনডোরে ট্রেনিংয়ের ব্যবস্থা আছে। তো এরকম আমাদের যে স্কোপ আছে ওখানে ট্রেনিংয়ের যে প্ল্যানিংগুলো যে আছে ওটা খুবই সাইন্টিফিক ওয়ে আমরা চেষ্টা করি কি ট্রেনিং যে আছে অ্যাথলিট ওনাদেরকে রাউন্ড দ্য ইয়ার একটা সিস্টেমেটিক যে ট্রেনিং থাকে ওর মধ্যে রাখার জন্য চেষ্টা করি।
1: আপনাদের এই সাইয়ে ট্রেনিংয়ে সুযোগ পাওয়ার জন্য তার পদ্ধতিটা কি রয়েছে?
0: আমরা ইয়ার এন্ডে একটা ট্যালেন্ট আইডেন্টিফিকেশান ট্রায়াল করি, ওটা আমাদের নিজে যে সেন্টার আছে ওখানে হয়। এবছরের জন্য আমরা জানুয়ারি 21-22 জানুয়ারি এটা প্ল্যানিং করার হচ্ছে। তো ওখানে ওনাদেরকে জেনারেল টেস্টগুলো হচ্ছে অ্যাকর্ডিং টু এজ, ওখানে হাইট ওয়েট তারপরে অনেক কিছু টেস্ট আছে, স্পিড টেস্ট, আর্ম স্ট্রেংথের জন্য বল থ্রো আছে। তো ওইটা জেনারেল আর স্পেসিফিক টেস্ট করার পরে ওনাদেরকে একটা মেরিট লিস্ট তৈরি হয়, আর যেরকম সিট খালি থাকা ওনাদেরকে অ্যাকর্ডিং টু মেরিট অ্যাডমিশন অফার করা হয়।
1: কত বছর বয়স থেকে এখানে সুযোগ পেতে পারে?
0: 12 থেকে 17 বছর এটা এন্ট্রি আছে।
1: ওখানে রেসিডেন্সিয়াল এবং এমনি দু রকমেরই সুবিধা রয়েছে?
0: না, আমাদের যে মেইন স্কিম আছে ওইটা রেসিডেন্সিয়াল, তারপরে যে লোকাল ছেলে মেয়ে আছে ওনাদের জন্য আছে নন রেসিডেন্সিয়াল স্কিম আছে, কমন প্লে স্কিম আছে। এর মধ্যে যদি ছোট বছরে মেয়ে ছেলে থাকে তো ওনাদেরকে আমরা অফার করি কমন প্লে স্কিম। তো কমন প্লে স্কিম যে আছে ওটা 100 রুপিস নিয়ে ওনাদেরকে একটা আইডেন্টিটি কার্ড করা হয়েছে, তারপরে ওনাদেরকে আমরা যে কোচ আছে ওনাদের কাছে পাঠিয়ে দিই, আর কোচ যে আছে ওনাদেরকে অ্যাকর্ডিং টু এজ ওর ট্রেনিং প্রোভাইড করা হয়।
1: স্বপ্নীল, তুমি আর কোন কোন প্রতিযোগিতায় অংশ নিয়েছো?
2: এই বছর আরও 4টা ন্যাশনাল আমি অংশগ্রহণ নিয়েছি, ইউথ ন্যাশনাল, খেলো ইন্ডিয়া, জুনিয়র ন্যাশনাল, আর কয়েকদিন পরে স্কুল ন্যাশনাল হবে, সেখানে আমি অংশগ্রহণ নিব, লখনউ হবে সেটা।
1: সেখানে কি কোনো পদক পেয়েছো?
2: আগের বছর স্কুল ন্যাশনালে আমি সিলভার পেয়েছিলাম, আর এই বছর দেখি এখন কী হয়।
1: তুমি যে এই ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল উভয় জায়গাতেই তুমি গিয়েছো এবং সেখানে খেলেছো, তো এই নিজের সঙ্গে তাদের কি পার্থক্য, যারা পদক পাচ্ছে সেই পার্থক্যটা কি দেখছো তুমি?
2: তাদের হাইট বহুত লম্বা, তারা তাদের খাওয়া দাওয়া আলাদা, বিদেশে এরকম অনেক খাওয়া দাওয়া রয়েছে যেগুলো ভারতে পাওয়া যায় না, তারপরে বিদেশের ফেসিলিটি অনেক ভালো। আমি এটাই বলতে চাচ্ছি মানে ইন্ডিয়ার ফেসিলিটি যেন আরও ভালো হোক খেলাধুলায়।
1: বিদেশে ভালো অবশ্যই, কিন্তু আমাদের দেশেও যেটা রয়েছে সেটাও কম না, কারণ আমাদের দেশের অনেক অ্যাথলিট এবং খেলোয়াড়েরা দেশের মুখ কিন্তু উজ্জ্বল করছে। তো মূল যে পার্থক্য আরও আরও কিছু কি মনে হয়েছে তোমার?
2: আর কিছু
1: মানসিকতা, একটা তো শারীরিক ব্যাপার বললে, খাদ্যাভ্যাস ইত্যাদি বললে, যে মানসিকতারও একটা পার্থক্য। আমরা যেমন অন্য একদিন একটা ইন্টারভিউ নিচ্ছিলাম, সেখানে তারা বলছিল যে তাদের ভলিবলে তারা কিন্তু হাইটে ছোট, কিন্তু তারা তাদের জেতার যে মানসিকতাটা, হারবো না খেলবই, এই মানসিকতাতেই কিন্তু তারা অপরদের বিট করছে, তাদের থেকে হাইটে বেশি অনেক বড় প্লেয়ারদের, এবং তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়ে আসছে। তো এই জিনিসগুলো তোমার কি মনে হয় যে একজন আন্তর্জাতিক যারা চ্যাম্পিয়ন হয়, যারা সত্যিকারের চ্যাম্পিয়ন সারা বিশ্বে, তাদের সঙ্গে একজন সাধারণ খেলোয়াড়ের মূল পার্থক্যটা কোথায় দাঁড়াচ্ছে? সেও প্র্যাকটিস করে, এও প্র্যাকটিস করে, একইভাবে পড়াশোনার ক্ষেত্রেও যেমন খুব ভালো রেজাল্ট অল্প কয়েকজনই করে কিন্তু পড়াশোনা সবাই করে, কিন্তু ওই খামতিটা কোথায় থেকে যাচ্ছে যে সবাই তো প্র্যাকটিস করছে, তাহলে কেউ পিছনে পড়ছে, কেউ কেন এগিয়ে যাচ্ছে? এটা কি তোমার মনে হয়েছে যে আরও এই জিনিস তোমার মধ্যে থেকে তুমি যদি দূর করতে পারো তাহলে তুমি আরও অনেক বেশি এগিয়ে যেতে পারবে? সেটা ওই 6th শেষ করেছো, সেটা হয়তো 1-2 শেষ হবে।
2: একটা ইন্টারন্যাশনাল অ্যাথলিট যেমন প্র্যাকটিস বেশি মিস করে না, প্রত্যেক দিন একটা নিয়মিত ডিসিপ্লিনে থাকে, বেশিরভাগই প্লেয়ার হয় তারা প্র্যাকটিস ঠিক করে করলো, খেলায় গিয়ে পারফরমেন্স ভালো করতে পারে না, তাদের মানসিক চাপ থাকে একটা, মানে অনেক বড় একটা খেলা, কি হবে, কি করব আমি, আমার খেলা কেমন হবে, এত ভালো ভালো প্লেয়ার রয়েছে, তারা এরকম মনে করেন। কিন্তু ইন্টারন্যাশনাল কোনো অ্যাথলিট এরকম মনে করেন না, যেমন তারা প্র্যাকটিস করে তারা একদম সাধারণভাবে তারা খেলায় গিয়ে সেই পারফরমেন্সটাকে তুলে ধরে, তাদের মধ্যে এটাই থাকে যে প্র্যাকটিসে যা করেছি এটার থেকে আমাকে এখানে ভালো করতেই হবে, খেলা অন্য কারোদের সাথে না, খেলা আমার নিজের পারফরমেন্সের সাথে নিজেরই, পড়াশোনার ক্ষেত্রেও সেরকমই।
1: অসীমবাবু, এই যে স্বপ্নীল একটা কথা বলল যে মানসিক একটা ভীতি বা স্ট্রেসের ব্যাপার। তো আপনারা কিভাবে একজন খেলোয়াড়কে কোনো বড় টুর্নামেন্টের সময় এই মানসিক ভীতিটা বা জড়তাটা কাটিয়ে উঠতে সাহায্য করেন, যে মেন্টালি তাদের মোটিভেট করা? এরকম অন্যান্য গেমগুলোতে আমরা দেখতে পাই, ক্রিকেট, ফুটবল ইত্যাদি, মেন্টাল কন্ডিশনিং ক্যাম্প বা তাদের ডাক্তাররা এসে তাদের গাইড করছেন যাতে তারা সেই জড়তাগুলো কাটিয়ে মাঠে ভালো পারফর্ম করতে পারে। তা আপনাদের পক্ষ থেকে কিভাবে গাইড করা হয় অ্যাথলেটদের?
0: আমাদের যে ছেলে আর মেয়ে আছে যে লোক ভি কম্পিটিশন করতে কে লিয়ে যাতে হ্যাঁ, তো হাম উনকো অভি দেখিয়ে ট্রেনিং তো সব সারে বচ্চে এক জেসেই করতে হ্যাঁ, লেকিন জিনকি মানসিক স্থিতি জো জিনকি সাইকোলজি জিতনি স্ট্রং হতি হ্যাঁ ও জাদা পদক কে করিব হতে হ্যাঁ। তো হামলোগ অভি দু সেশন হামলোগ আপনি সেশন মে আপনি সেন্টার মে বুধবার ও শনিবার কো ইসি চিজ পে হামলোগ ফোকাস করতে হ্যাঁ কি মানসিক রূপ সে কেসে আপনি অ্যাথলিট কো মজবুত করে হাম, জিনকি সাইকোলজি জিতনি স্ট্রং হোগি, বচ্চে জিতনে এডুকেটেড হোগে, জিতনে সমঝ সে ও টেকনিক কো সমঝেঙ্গে আর ইয়ে যো স্ট্রেস হ্যাঁ উসকো জিতনে বেটার হ্যান্ডেল কর সকেঙ্গে আর উনকো করনে কে লিয়ে হাম উনকো প্রোৎসাহিত করতে হ্যাঁ। হাম বহু সারে মোটিভেশনাল কো কাহানিয়া বতাতে হ্যাঁ কেসে আপকো হাউ টু হ্যান্ডেল দ্যাট সিচুয়েশন, তো উসকে লিয়ে হামলোগ উইকলি দু সেশন হামলোগ রাখতে হ্যাঁ আর উনকো এডুকেট করতে হ্যাঁ, উনকো তৈয়ার করতে হ্যাঁ, ফিজিক্যালি সে জাদা মানসিক রূপ সে হাম বচ্চে কো স্ট্রং করতে হ্যাঁ হামলোগ, ক্যোকি আগর ও সাল ভর ট্রেনিং করতে হ্যাঁ আর কম্পিটিশন মে যা করকে আগর ও ডিমোটিভেটেড হোগে ইয়া স্ট্রেস মে আ করকে তো ওহা পে পুরে সাল কা মেহনত হামলোগ কা বেকার চলা যাতা হ্যাঁ। তো ইসলিয়ে দু সেশন হামলোগ কোশিশ করতে হ্যাঁ কি ওয়ান ইজ টু ওয়ান কাউন্সেলিং করকে বচ্চে সে উনকি মন কি বাত কো সুন করকে উনকো ক্যা প্রবলেম হ্যায় আর কিস তরহ সে উসকো ট্যাকল কিয়া যায় উসকে লিয়ে হামলোগ জাদা অভি আজকাল ফোকাস কর রে, ক্যোকি অভি জো ইনকা জো ইন্টারন্যাশনাল লেভেল পে আপ দেখেঙ্গে কি জো অ্যাথলিট হ্যাঁ তো উনকা জো এডুকেশন লেভেল হ্যায় হামারে ইহাঁ বচ্চে ক্যা হোতে হ্যায় কি থোড়া আচ্ছা খেলনা শুরু করতে হ্যায় স্কুল সে ভি উসকো রিল্যাক্স কর দেতে হ্যায় টিচার চলো ভাই তুম নাই আতে তো ভি কর দেতে হ্যায়, তো এক তো ফায়দা জহাঁ এক তরফ হ্যায় ওহাঁ দূসরি তরফ নুকসান ভি হ্যায়, তো এডুকেশন কা জো স্ট্যান্ডার্ড হ্যায় ও হামারে অ্যাথলিটস কা বেটার হোনা চাহিয়ে তবি ও আনে বালে সিচুয়েশনস কো হ্যান্ডেল কর পায়েঙ্গে জাদা মজবুতি কে সাথ, তো উসকে লিয়ে হামলোগ বচ্চে কো তৈয়ার করতে হ্যায় মানসিক।
1: একজন অ্যাথলিটের আপনি কোন জিনিসটা মনে করেন যে খুব দরকার, একজন ভালো অ্যাথলিট হয়ে উঠতে গেলে কোন জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট মনে করেন আপনি?
0: সবসে জাদা উনকো ফোকাস হোনা চাহিয়ে আপনি ইভেন্টস কে উপর মে আর হাম বতাতে হ্যায় উনকো কি আপ জো আদার অ্যাথলিট জো অ্যাক্টিভিটিস করতে হ্যায় উসকো জাদা ধ্যান না দে আর টার্গেট হাম উনকো ইহি দেতে হ্যায় কি আপকা জো সিজন বেস্ট সাপোজ কিজিয়ে কি স্বপ্নিল 50-53 মিটার সিজন বেস্ট হ্যায় তো উনকা টার্গেট হোতা হ্যায় আপনা খুদ কা পারফরমেন্স কে সাথ কি ও ইম্প্রুভ হোনা চাহিয়ে, মেডেল হামকো মিলেঙ্গে জরুর মিলেঙ্গে লেকিন জব খুদ কে পারফরমেন্স সে উনকা কম্পিটিশন হ্যায় কি হাম 53 আগর 2025 মে কিয়ে তো আগলে সাল হাম ইসকো 55-56 মিটার পে যায়েঙ্গে, তো খুদ সে প্রতিস্পর্ধা হতি হ্যায় হামারে অ্যাথলিট কি তাকি তবি ও টেনশন সে মে নেই আতে রিলিজ উনকো জাদা পরেশানি নেই হতি হ্যায় ফিল কি ভাই চলো মে আপনে পারফরমেন্স কো ফোকাস করতা হুম মেডেল আপনে আপ আ যাতা হ্যায়।
1: স্বপ্নিল তুমি সকাল থেকে কিভাবে শুরু করো দিনটা?
2: সকালে ঘুম থেকে ওঠার পর ব্রাশ করে খাওয়া দাওয়া করে ছোলা বাদাম খেয়ে প্র্যাকটিস যাই 7টার দিকে, 7টা থেকে 9টা পর্যন্ত আমাদের সকালের প্র্যাকটিস চলে, তারপরে 9টার সময় রুমে এসে ফ্রেশ হয়ে ব্রেকফাস্টে যাই, ব্রেকফাস্টে আসার পরে 1-2 ঘন্টা রেস্ট করি ঘুমাই, তারপরে 1 ঘন্টা বই পড়ি, তারপরে 1টার সময় আবার লাঞ্চ হয়, লাঞ্চের পরে এসে এমনি বন্ধুদের সাথে একটু গল্প বা রেস্ট যা হয় হয়, তারপরে 3টার থেকে 6টা পর্যন্ত আমাদের ইভিনিং সেশন প্র্যাকটিস থাকে, তারপরে প্র্যাকটিস থেকে এসে একটু বই পড়ি, তারপরে 8টার থেকে তো ডিনার থাকে, ডিনার থেকে এসে ঘুমিয়ে পড়ি।
1: এই যে প্রত্যেক দিনের একটা রুটিন লাইফ, সেই মনে হয় না কখনো যে একটু এর বাইরে যাই, একটু অন্যান্যদের মতন গিয়ে ফাস্টফুড খাই, একটু ঘুরে বেড়াই, এগুলো কি মনে হয়?
2: এমনি সাই থেকে তো শনিবার রবিবার ছুটি দেওয়া হয় বাইরে আশেপাশে ঘোরার জন্য, আমরা মানে আমাদের নিজস্ব যে জিনিসপত্র থাকে তাও মাঝে মাঝে বাইরে আনতে যাই, ঘুরতে যাই, কিন্তু ফাস্টফুড মানে বছরে একবার খেলে বা দুবার খেলে মানে বহুত অনেকদিন পর পর খেলে কিছু হয় না, কিন্তু নিয়মিত খাওয়া উচিত না।
1: তোমার যে খাদ্যাভ্যাস রয়েছে সেখানে প্রাধান্য কি দাও?
2: প্রাধান্য ড্রাই ফ্রুটস, খেজুর, মধু, এগুলোই।
1: আর অসীমবাবু, আপনি কি মনে করেন যে একজন ভালো অ্যাথলিটের কিভাবে তার ডায়েটটা মেনটেন করা দরকার?
0: ডায়েটটা তো খুবই ভাইটাল ফ্যাক্টর, কেন কি আপনার যে ফিউল আছে ওইটা তো ডায়েট। তো আমাদের যে নিউট্রিশনিস্ট আছেন, তো কলকাতা থেকে উনি এখানে আসার পরে ওইটা অ্যাকর্ডিং টু ইভেন্টস দ্যাট নিউট্রিশন চার্ট উনি তৈরি করে দেন। আর প্লান্ট ফুড আমরা প্রোভাইড করি, মেস আমাদের নিজের মেস আছে, আমাদের কুক আছে, ওইখানে খানা যে আছে ওইটাকে তৈরি করার পরে ইনাদেরকে সাপ্লাই করি।
1: এই উত্তরবঙ্গে কি এই ডিসকাস থ্রোয়িংয়ের ওপর বা অন্য কোনো অ্যাথলিট এর ওপর কি সাইয়ের ক্যাম্প অনুষ্ঠিত হয়?
0: না, ডিসকাস থ্রো না, আপনি দেখবেন তো এখানে আমাদের কাছে ভালো থ্রোয়ার আছে, জ্যাভলিন থ্রো যে আছে ওখানে একটা গ্রুপ আছে, আর ডিসকাস থ্রো আছে, ভালো মেয়ে আর ছেলে স্বপ্নিল আছে, শর্ট পাটও আছে, তো ছেলে মেয়ে তো একটা থ্রোয়িং গ্রুপটা তৈরি হয়েছে। আপনি দেখবেন দুই এক বছরের মধ্যে আর ইন্টারন্যাশনাল প্লেয়ার আপনি পাবেন এখান থেকে।
1: এখানে উত্তরবঙ্গে কি কোনো কম্পিটিশন অনুষ্ঠিত হয় এ বিষয়ে?
0: না, এটা স্টেট লেভেলে অর্গানাইজ হয়, তো এই বছর স্টেট মিটে অনেক মেডেল পেয়েছে আমাদের অ্যাথলিট, স্টেট লেভেলে হয়, নর্থ বেঙ্গল লেভেলে হয় না।
1: স্টেট লেভেলে সিলেকশনটা কিভাবে হয়?
0: ওইটা ডিস্ট্রিক্ট মিট হয়, তারপরে নিজে নিজে ডিস্ট্রিক্টে গেম খেলে ওখানে মেডেল উইন করার পরে ও স্টেট টিমে পার্টিসিপেট করে ইন্টার ডিস্ট্রিক্ট, এরকম তাহলে ওইটা ইন্টার ডিস্ট্রিক্ট মানে ওই বেঙ্গল স্টেট মিট।
1: এবার স্টেট খেলার পর সে ন্যাশনালে যাওয়ার সুযোগ পেতে পারে,
0: তারপরে ন্যাশনাল মিটে সিলেকশন হয়। স্টেট মিটে পারফরমেন্সে জুনিয়র ন্যাশনাল বা সিনিয়র ন্যাশনালে কোয়ালিফাই করে, ওটা একটা কোয়ালিফাইং মার্ক থাকে।
1: এই স্বপ্নিল প্রথম আন্তর্জাতিক এই উত্তরবঙ্গ থেকে ডিসকাস থ্রোয়ার, ওকে কিভাবে আপনারা খুঁজে বের করেছিলেন এবং তৈরি করেছিলেন?
0: অ্যাকচুয়ালি এর ফাউন্ডেশন যে আছে ওইটা সঞ্জয় সোম স্যার ছিলেন, বড়দিঘি স্কুলের টিচার, তো উনি ভালো ফাউন্ডেশন দিয়েছেন, আমরা ওইটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি আমরা। কিন্তু এই যে বেস আছে ওইটা তৈরি করা হয়েছে ও সঞ্জয় সোম স্যারে, ও এখানে তো উনি নাই, এক বছর আগে ওনার ডেথ হয়ে গেছে, তো এটা আমাদের অ্যাথলেটিক ফ্যাটার্নিটির জন্য এটা খুব বড় ক্ষতি ওনার ডেথ, কেন কি ওনার হাতে দুটো অ্যাথলিট আমি পেয়েছি, মনোজ রায় ওটা তিনটা ন্যাশনালে মেডেল পেয়েছে, ও ন্যাশনাল মিটে তিনটা মেডেল আছে ওর, এবছরও স্কুল ন্যাশনাল আন্ডার 19 ব্রঞ্জ মেডেল উইন করেছে, স্বপ্নিল লাস্ট ইয়ার ন্যাশনাল মিটে লখনৌতে সিলভার মেডেল, এবছর যাচ্ছে, আমি হোপ করি এই মিটে যে মিট যাচ্ছে লখনৌতে এখানে ওয়ার্ল্ড স্কুল গেমের জন্য এটা কোয়ালিফাইং এখানে করতে পারে ও, তো খুবই ভালো এটা কম্পিটিশন, আমরা হোপ করি কি স্বপ্নিল ওয়ার্ল্ড স্কুলের জন্য কোয়ালিফাই করবে ওখানে মেডেল উইন করার পরে।
1: এই স্কুল গেমসের পর আপনারা যেহেতু জলপাইগুড়ি সাই আন্ডার 18 পর্যন্ত, তো এর পরের লেভেলটা যারা চলে যায় তারা কিভাবে যায় এবং কোথায় যাবে?
0: সাই যে আছে আমাদের স্কিম যে আছে STC আছে 12 থেকে 17 বছর, তারপরে NCOE আছে, এটা ন্যাশনাল সেন্টার ফর এক্সেলেন্স, তো ওইখানে আমাদের কাছে এজ গ্রুপ আছে কিন্তু ওখানে এজ লিমিট নাই, ওখানে ওইটা পারফরমেন্স বেসড, তো আমরা তৈরি করি ফাউন্ডেশন, তারপরে ভালো করার পরে ইনার অ্যাডমিশন হয়ে যাবে NCOE-তে, তো NCOE-তে অনেক অ্যাথলিট গিয়েছে, এবছর অনুষ্কার কর কোয়ালিফাই করেছে, ওর আগে মনিকা, তার আগে অঞ্জনী, ওর পরে ডাব্লু রায়, এখান থেকে অনেক খেলোয়াড় গ্র্যাজুয়েট করে ওখানে NCOE-তে যোগদান দিয়েছে আর দেশের জন্য পারফরমেন্স করছে।
1: ওখানের সুযোগ সুবিধা তাহলে অনেক বেশি তুলনামূলকভাবে?
0: হ্যাঁ, ওইখানে তো সব কিছু আনলিমিটেড আছে ওখানে, আপনি এজ যেরকম কি আপনি দেখেন কি এখানে 18 ম্যাক্সিমাম, ওখানে এজ লিমিট নাই, আপ জব তক পারফরমেন্স করেনগে NCOE মে আপকো ফায়দা মিলেগা, ওহাঁ পে এক এক বচ্চে কো আপ দেখেনগে কি 1:1 কাউন্সেলিং কে লিয়ে সাইকিয়াট্রিস্ট মৌজুদ হ্যাঁ, আর সাই কাজ বেস্ট অ্যাভেলেবল যে সাইন্টিফিক টিম হ্যাঁ ওকে পিছে কাম করতে, বায়োমেকানিক্যালি অ্যানালাইজ করতে, और उनको जो भी समस्याएं हैं वो फौरन उनको वहाँ पर, जैसे कि आप देखें कि स्ट्रेंथ और स्ट्रेंथ ट्रेनिंग कंडीशनिंग एक्सपर्ट है वहाँ पे, वो स्ट्रेंथ देख

0: कोच स्किल देख रहा है, ऐसे करके पूरी टीम एक बच्चे के पीछे काम करती है। और जिसका रिजल्ट आप देख रहे हैं कि अभी बहुत सारे जो एथलीट हैं आप देखेंगे कि वो NCOE से ही जाते हैं।
1: স্বপ্নীল, তোমার এখনো পর্যন্ত সব থেকে সেরা থ্রো কোনটি বা কতটা?
2: আমি জুনিয়র ন্যাশনালে এই বছর অক্টোবরে হয়েছিল, সেখানে আমি 52.15 মিটার ছুঁড়েছিলাম, ওটাই এখন আমার বেস্ট।
1: জাতীয় স্তরের এখনো পর্যন্ত সেরা থ্রো কত দূর?
0: আপ দেখেঙ্গে কি সিনিয়র মে 71 মিটার কে আসপাস, 70+। एवरेज आप देखेंगे तो अभी अभी के समय में 61-62 मीटर यही है अभी जो कर रहे हैं। और हम उम्मीद करते हैं कि अगले साल हम लोग जो टारगेट रखे हैं, इस बार 56 मीटर है टारगेट, अगले साल 60 मीटर टारगेट लेके चलेंगे हम स्वप्निल के लिए।
1: এই যে থ্রো করার সময় আমরা দেখি যে একটা বিশেষ ভঙ্গিমায় সেই থ্রোটা করা হয়, সেটার জন্য তো আলাদা অভ্যাস করা হয়, এবং তার এমনি থ্রো আর এই ভঙ্গিমায় থ্রো, এটার মধ্যে সুবিধা নিশ্চয়ই আমরা দেখি যে যেই ভঙ্গিমায় থ্রোটা করা হয় অর্থাৎ হাতের মধ্যে ডিসকাস নিয়ে সেটাকে একটু ঘুরে মানে যতটা বেশি ছুঁড়ে ফেলা যায়, তো এটার জন্য নিশ্চয়ই আলাদা করে কসরত করতে হয় তোমাদের?
2: হ্যাঁ, আলাদা করে মানে রোটেশান, এটার নাম রোটেশান, তো এর জন্য আলাদা করে ট্রেনিংও দেওয়া হয়। রোটেশান আর নর্মাল থ্রোয়ের মধ্যে তফাত হতলো, নর্মাল থ্রোয়ে এমনি খালি পাওয়ার দিয়ে থ্রো করা হয়, কিন্তু রোটেশানে পাওয়ার প্লাস স্পিড দুটোই একসাথে হওয়ার ফলে থ্রো আরও বেশি দূর যায়, আমাদের সুবিধা হয় আরও থ্রো করতে।
1: আমরা
3: ক্রীড়াঙ্গন অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন ডিসকাস, থ্রো ও সাই। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন জাহিরুল আলম, আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজে। শুরু হচ্ছে জওয়ান ভাইদের জন্য হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান।

এতক্ষণ শুনলেন জওয়ান ভাইদের জন্য হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজে। শুরু হচ্ছে আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠান আনন্দধারা। এই অনুষ্ঠানে শ্রোতা বন্ধুরা আমাদের সঙ্গে কথা বলার জন্য আমাদের ফোন করুন 9434076705 এই নম্বরে। ফোন নম্বরটি আবারও জানাচ্ছি, 9434076705। আমাদের এই অনুষ্ঠানে আজকের বিষয় আপনাদের প্রিয় সঙ্গীত শিল্পী। শৈশবের থেকে শুরু করে আমাদের জীবন যতদিন স্থায়ী, আমাদের একমাত্র সঙ্গী, সর্বক্ষণের সঙ্গী হল গান। গানের ভুবনে আমরা সকলেই কম বেশি আপ্লুত হই, হারিয়ে যাই। আজকের আনন্দধারা অনুষ্ঠানে শ্রোতা বন্ধুরা আপনারা আমাদের ফোন করুন। ফোন করে আপনাদের প্রিয় শিল্পীর গান আপনারা শুনে নিন। ফোন করুন 9434076705 এই নম্বরে। ফোন নম্বরটি আবারও বলছি, 9434076705। আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রথম ছায়াছবি, আপনারা গানটি শুনুন, সুরজিৎ চট্টোপাধ্যায় ও ইমন চক্রবর্তীর দ্বৈত কণ্ঠে।

0: অথা।
1: আরে মিত্র ভানু গন্তিয়ার কথায় প্রভুদত্ত প্রধান করিল সুর, এত সুন্দর গীত আমাদের, এই গীত একটু তোমাদের ভাষায় শোনাবো নাকি গো?

0: গোত্র ছায়াছবি থেকে গানটি শুনলেন সুরজিৎ চট্টোপাধ্যায় এবং ইমন চক্রবর্তীর দ্বৈত কণ্ঠে। শ্রোতাবন্ধুরা শুনছেন লাইভ ফোন ইন আনন্দধারা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমাদের আজকের বিষয় আপনাদের প্রিয় শিল্পী। শ্রোতাবন্ধুরা, আপনাদের প্রিয় শিল্পী এবং তার গান শুনতে আমাদের সঙ্গে কথা বলুন, আমাদের ফোন করুন 9434076705 এই নম্বরে, 9434076705। আর দেরি না করে ফোন করুন, আপনাদের প্রিয় শিল্পী এবং প্রিয় ছায়াছবির গান আমাদের শোনান। নমস্কার, কে বলছেন?
1: আমি শ্রেয়াশিস চৌধুরী, নিজলপাইগুড়ি থেকে বলছি।

0: আরেকবার নামটি বলুন।
1: স্নেহাশিস চৌধুরী, নিজলপাইগুড়ি।
0: বলুন স্নেহাশিস বাবু, নমস্কার।
1: নমস্কার, আমার প্রিয় শিল্পী হচ্ছে কিশোর কুমার।
0: আপনার প্রিয় শিল্পী কিশোর কুমার, আমরা অবশ্যই চেষ্টা করব কিশোর কুমারের
1: হিন্দি গান শুনতে চাই।
0: এই এই অনুষ্ঠানটিতে আমরা বাংলা গান আমরা আমরা সম্প্রচার করব। পরবর্তীতে যখন আমাদের হিন্দি গানের অনুষ্ঠান হবে, আপনি নিশ্চয়ই হিন্দি গানের জন্য আপনি বলবেন।
1: আমি একটা বাংলা গান বলি।
0: হ্যাঁ বলুন।
1: তোমার বাড়ির সামনে দিয়ে মরণ যাত্রা যেদিন যাবে।
0: আচ্ছা, আমি আমরা চেষ্টা করব আপনাকে এই গানটি শোনানোর জন্য। খুব ভালো থাকবেন।
1: থাকবেন, আপনিও ভালো থাকবেন।
0: হ্যাঁ নমস্কার। শ্রোতা বন্ধুরা, স্নেহাশিস বাবুর অনুরোধ আমরা অবশ্যই রাখব বা রাখার চেষ্টা করব। তবে তার আগে আমরা শুনে নেব ছায়াছবির গান বোঝে না সে বোঝে না, শিল্পী অরিজিৎ সিং। গানটিতে সুর দিয়েছেন অরিন্দম। আরেকটি ফোন আমরা নিয়ে নিই তার আগে। নমস্কার, কে বলছেন?
2: নমস্কার দাদা।
0: হ্যাঁ কে বলছেন?
2: হ্যাঁ
0: সোমা গাঙ্গুলি বলছেন।
2: লতা মঙ্গেশকর
0: জলপাইগুড়ি থেকে বলছেন? হ্যাঁ
2: হ্যাঁ জলপাইগুড়ি থেকে।
0: হ্যাঁ লতা মঙ্গেশকরের
2: শিল্পী লতা মঙ্গেশকর।
0: আচ্ছা, কেন ভালো লাগে, ভালো লাগে আপনার লতা মঙ্গেশকরকে?
2: লতা মঙ্গেশকরের গানগুলি খুবই সুন্দর।
0: হ্যাঁ
2: এত ভালো লাগে, আর গানের উচ্চারণগুলো এত পরিষ্কার, আর গানের একটা মানে মানে থাকে খুব সুন্দর, তাই লতা মঙ্গেশকরের গলা আমার।
0: অবশ্যই দিদি, আপনার গান আমরা লতা মঙ্গেশকরজির গলায় আপনাকে শোনানোর চেষ্টা করব। ভালো থাকবেন। শ্রোতা বন্ধুরা, এখন কার ছবি বোঝে না সে বোঝে না, শিল্পী অরিজিৎ সিং।

0: শ্রোতা বন্ধুরা শুনছেন লাইভ ফোন ইন আনন্দধারা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমাদের আজকের বিষয় আপনাদের প্রিয় শিল্পী। আপনাদের প্রিয় শিল্পীর কণ্ঠে বাংলা ছায়াছবির গান শোনার জন্য আমাদের ফোন করুন 9434076705। আর দেরি না করে ফোন করুন 9434076705 এই নম্বরে। আমাদের লাইভ ফোন ইন আনন্দধারা অনুষ্ঠানে আজকের বিষয় আপনাদের প্রিয় শিল্পী। নমস্কার, কে বলছেন?
1: নমস্কার।
0: হ্যাঁ, কে বলছেন?
1: হ্যাঁ, উড়িষ্যা থেকে প্রসেনজিৎ পাত্র বলছি দাদা ভাই।
0: প্রসেনজিৎ পাত্র? হ্যাঁ, প্রসেনজিৎ বাবু কেমন আছেন?
1: হ্যাঁ, ভালো আছি। আপনার ভালো আছেন তো?
0: হ্যাঁ, আমরা সবাই ভালো আছি। আজ কার কণ্ঠে গান শুনতে চান আপনি?
1: হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে যে কোনো গান শুনিয়ে দেবেন।
0: আচ্ছা, আপনার অনুরোধ আমরা রাখার অবশ্যই চেষ্টা করব। খুব ভালো থাকবেন প্রসেনজিৎ বাবু।
1: হ্যাঁ, আপনারও ভালো থাকুন, শুভ সন্ধ্যা।
0: হ্যাঁ হ্যাঁ, শ্রোতা বন্ধুরা, সোমা গাঙ্গুলি জলপাইগুড়ি থেকে শুনতে চেয়েছিলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে গান। ছবির নাম দ্বীপ জেলে যাই। শিল্পী লতা মঙ্গেশকর, গানটিতে সুর দিয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়।

0: নমস্কার, কে বলছেন?
1: নমস্কার, আমি শিলিগুড়ি পড়াশোনা করতে গিয়ে শুভ্রা সেনগুপ্ত বলছি।
0: শুভ্রা সেনগুপ্ত বলছেন, কেমন আছেন?
1: ভালো আছি, আপনি ভালো আছেন?
0: হ্যাঁ হ্যাঁ, ভালো আছি, বলুন।
1: আমার প্রিয় শিল্পী হচ্ছে আরতি মুখোপাধ্যায়।
0: আচ্ছা আচ্ছা, শুভ্রা দেবী, আমরা চেষ্টা করব আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে আপনাকে গান শোনানোর। খুব ভালো থাকবেন।
1: ছবি থেকে,
0: হ্যাঁ,
1: দিয়ানিয়া ছবি থেকে আরতি মুখোপাধ্যায়ের মাধবীর মধুতে হলো মিতালি।
0: ঠিক আছে, চেষ্টা করব, চেষ্টা করব। ভালো থাকবেন।
1: ঠিক আছে, আপনি ভালো থাকবেন।
0: ঠিক ঠিক ঠিক,
1: নমস্কার
0: নমস্কার নমস্কার।

শ্রোতা বন্ধুরা, হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে গান শুনতে অনুরোধ করেছিলেন প্রসেনজিৎ পাত্র। এবারের ছবি মণিহার, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

শ্রোতা বন্ধুরা, জলপাইগুড়ি থেকে, নিউ জলপাইগুড়ি থেকে স্নেহাশিস চৌধুরী আমাদের আজকের অনুষ্ঠানের যিনি প্রথম কলার ছিলেন, কিশোর কুমারের কণ্ঠে গান শুনতে চেয়েছিলেন, যে গানটি শুনতে চেয়েছিলেন সেটি আমরা হয়তো আমাদের সার্ভারে এই মুহূর্তে পেলাম না। আমরা শুনে নিচ্ছি কিশোর কুমারের কণ্ঠে আরেকটি গান, ছবির নাম দুষ্টু প্রজাপতি, সুরকার হেমন্ত মুখোপাধ্যায়।

শ্রোতা বন্ধুরা, আনন্দধারা অনুষ্ঠানে আমাদের আজকের বিষয় আপনাদের প্রিয় শিল্পী। আমাদের সঙ্গে আপনাদের প্রিয় শিল্পী, প্রিয় সঙ্গীত শিল্পীর বিষয়ে আমাদের সঙ্গে কথা বলার জন্য ফোন করুন 9434076705। আমাদের দেয়া নেয়া ছায়াছবি থেকে আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন পরেশনগর শিলিগুড়ি থেকে শুভ্রা সেনগুপ্ত। আমরা এখন শুনে নেব সেই গানটি।

0: আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যে শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
1: নয় জমানে কি নই তসবীর, আব ছত পর লগে টিভি অ্যান্টেনা কো কহো গুড বাই সদা কে লিয়ে। সময় কে সাথ বদলে আগে বড়ে, লে আয়ে আজ হি দূরদর্শন কা ডিডি ফ্রি ডিশ। ইসমে হ্যায় আপকে পসন্দিদা 100 সে জ্যাদা টিভি চ্যানেলস, ইসকে আলাবা 51 এডুকেশনাল ইয়ানি পড়াই লিখাই ওয়ালে চ্যানেলস অর 48 রেডিও চ্যানেলস। অর তো অর সেট টপ বক্স লগবানে কে বাদ কোই খরচা নহি, বিলকুল নহি। ডিজিটাল ক্রান্তি কি ওর এক কদম অর আপকা ডিডি ফ্রি ডিশ।
0: আকাশবাণী শিলিগুড়ি এখন আজ রাতের অনুষ্ঠান সূচি। এই ঘোষণার অব্যবহিত পরেই সন্ধ্যা 6:10 শুনতে পাবেন বিচিত্রানুষ্ঠানে যাত্রাপালা কৃষ্ণ জননী যশোদা। আজ শুনবেন দ্বিতীয় পর্ব। রাত 8:00 শুনবেন বিজ্ঞান ঘরেও বাইরে। 8:30 নজরুলগীতি, শিল্পী ভাস্বতী দাম। 9:15 গজল গুলাম আলীর কণ্ঠে। 9:30 লাইভ ফোন ইন গানে গানে। রাত 10:10 শুনতে পাবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী চিন্ময় চট্টোপাধ্যায়। 10:30 লাইভ ফোন ইন মনের জানালা। শুনলেন আজ রাতের অনুষ্ঠান সূচি আকাশবাণী শিলিগুড়ি। এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত আবহাওয়ার সাধারণ বিজ্ঞপ্তিতে প্রকাশ, গত 24 ঘণ্টায় হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে এবং সিকিমের দু একটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছিল। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় আবহাওয়ার তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি ছিল। এছাড়া সিকিমেরও কয়েকটি জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি ছিল। বৃষ্টিপাতের সর্বোচ্চ পরিমাণ ঝালং 2 সেন্টিমিটার। আগামী 26 মে পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। সিকিমে এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া উত্তর দিনাজপুরের কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

0: Light to moderate rainfall occurred at one or two places over Sikkim and Sabhimala in West Bengal. Yesterday's maximum temperature rose markedly one or two places over Sabhimala in West Bengal, rose appreciably at a few places over Sikkim and Sabhimala in West Bengal. Chief amount of rainfall, Jhalong 2. Forecast for next 7 days, light to moderate rain or thundershower very likely to occur at most places over Sikkim, Darjeeling, Jalpaiguri, Kalimpong, Kuchbihar, Alipurduar districts of Sabhimala and West Bengal. Light to moderate rain or thundershower very likely to occur at many places over North Dinajpur districts of Sabhimala and West Bengal. Weather warning for public services. Heavy to very heavy rainfall likely to occur at one or two places over Jalpaiguri, Kuchbihar and Alipurduar districts of Sabhimala and West Bengal. Heavy rainfall very likely to occur at one or two places over Darjeeling Kalimpong districts of Sabhimala and West Bengal. And that concludes our weather bulletin. Our next announcement in Bengali follows. Akashbani, Shiliguri. Bijitra Anushthane, Akhon Shunte Paben Jatrapala, Krishna Janani Jashoda, Aaj Shunben Ditiyo Porbo, Poribeshonay, Anondo Bharati Opera.
1: প্রণাম করে গেল কংসরাজের গুপ্তচর, কিন্তু এ আমি কি করলাম? শত্রুকে হাতে পেয়ে আমি ছেড়ে দিলাম। আচ্ছা, ওই গুপ্তচরের দল কি পারবে আমার কানুকে নিয়ে যেতে? না না না, আমার স্নেহের সাম্রাজ্য থেকে আমার কানুকে কেউ কেড়ে নিয়ে যেতে পারবে না। আমার শুধু বারবার মনে হয় কংসের সামনে দাঁড়িয়ে চিৎকার করে প্রশ্ন করি,
2: কাকে কি প্রশ্ন করবে যশোদা?
1: ওই দুরাত্মা কংসকে। জগতে এত মানুষ থাকতে আমার কানুকে তোমার কিসের ভয়?
2: কংস তার উত্তরে বলবে।
1: কি বলবে স্বামী?
2: না থাক সে কথা,
1: আমার কাছে কি যেন একটা গোপন করতে চাইছ।
2: তুমি তুমি আমাকে বিশ্বাস করো যশোদা?
1: কানুকে তোমরা কেউ চেনো না রাজা, কানুকে তোমরা কেউ চেনো না, কানুকে চিনি আমি। ওই দুরাত্মা কংসের অত্যাচার থেকে নির্যাতিত প্রজাদের একত্রিত করতে চাইছে আমার কানু, তাতেই কংসরাজের এত ভয়।
3: ঠিক বলেছো রানীমা, তুমি ঠিক কথাই বলেছো। রাজা কংস ভয় পেয়েছে, একেবারে ভীষণ ভয়।
2: সুদাম?
3: শুধুই সুদাম নয়, সুদাম নয়, এই ব্রজভূমির প্রতিটা মানুষ জানে সম্রাট কংসের এখন দৃষ্টি পড়েছে।
1: কার প্রতি?
3: তোমার সন্তান আমাদের কানুর উপর।
2: সুদাম
1: মূর্খ, মূর্খ সম্রাট কংস মূর্খ। ও জানে না কানুকে ঘিরে আছে আমার স্নেহের প্রাচীর, আমার মায়া মমতার বর্ম, আমার প্রাণ ঢালা আশীর্বাদ।
3: তোমার আশীর্বাদে তোমার কানুর যে কোনো ক্ষতি হবে না তা আমি জানি রানীমা, তা আমি জানি।
2: তবু আমাদের ভয় হয় সুদাম, কথায় বলে দুরাত্মার ছলের অভাব নেই।
1: তুমি ঠিক বলেছ স্বামী, তুমি ঠিক বলেছ, কিন্তু স্বামী আমি যে কিছুতেই ভুলতে পারছি না মহর্ষি সান্দীপনি ঋষির সেই নির্মম ভবিষ্যৎবাণী।
2: ভবিষ্যৎবাণী?
1: হ্যাঁ ভবিষ্যৎবাণী, কানু নাকি আমার ভগবানের পূর্ণ অবতার।
3: হয়তো বা এ কথা সত্য।
1: না সত্য নয়, সত্য হতে পারে না, কানু আমার সন্তান, সে কখনো ভগবান হতে পারে না। আর তাই যদি হবে তাহলে কোথায় গেল তার শঙ্খচক্র গদাপদ্ম? কোথায় গেল আদি মধ্য অন্তহীন সর্বব্যাপী সারা বিশ্বের স্রষ্টা? কোথায় গেল দীপ্তমান তেজরাশি? বলো তাহলে কানু আমার সন্তান, সে ভগবান নয়? তোমরা বলো কানু আমার সন্তান।
2: যশোদা তুমি কি পাগল হয়ে গেলে?
1: হ্যাঁ আমি পাগল হয়ে গেছি স্বামী, আমি পাগল হয়ে গেছি। আমি সাধন জানি না, ভজন জানি না, যাগ যজ্ঞ পূজা অর্চনা কিচ্ছু জানি না। আমি শুধু জানি আমার নয়নের মনে কৃষ্ণকে, তাই তো আমার এই মাতৃষ্ণের ফল্গুধারা ওই কৃষ্ণ সাগরে মিশিয়ে দিয়ে আমি নিশি দিন বলি রাজা, আমি নিশি দিন বলি।
4: কি বলো মাগো, বলো না মা কি বলো?

0: এ কি রানীমা, তুমি কাঁদছো?
1: না না, আমি কাঁদিনি তো।
2: কিন্তু কিন্তু তোমার ওই চোখে জল,
1: কে দেবে? কে দেবে আমার এই চোখের জলের মূল্য, তুমি বলো কে দেবে?
3: আমি দেব মা গো, আমি দেব। তুমি কেঁদো না মা, তুমি কেঁদো না।
1: কেন কেন তোকে নিয়ে আমার যত ভয় বাবা, না জানি কোনো আমার অপরাধে তোর যদি কোনো ক্ষতি হয় বাবা।
3: কোনো ক্ষতি হবে না আমার গো, কোনো ক্ষতি হবে না। তুমি কেন অযথা আমাকে নিয়ে এত চিন্তা করো বলো তো? আচ্ছা মা, তুমি তো আমাকে আমার ছোটবেলায় বলতে যে আমি নাকি দোষী ছেলে, বলতে না? বলো না সখা, মা আমাকে ছোটবেলায় দোষী ছেলে বলতো না?
4: হ্যাঁ মা বলতো তো এই কথা।
3: বলো না পিতা, মাকে বলো না, মা আমাকে আমার ছোটবেলায় বলতো না যে আমি নাকি দোষী ছেলে?
2: তুই ঠিক বলেছিস বাবা, তুই একদম ঠিক কথা বলেছিস।
3: তাহলে মা গো, সেই দোষী ছেলের কি কেউ কোনোদিন কোনো ক্ষতি করতে পারে? তুমি বলো না মা, তুমি বলো।
1: কিন্তু মায়ের মন যে কিছুতেই বোঝে না বাবা, মায়ের মন যে কিছুতেই বোঝে না। তাই তো আমি দিবারাত্র আমার আরাধ্য দেবতা দেবাদিদেবকে বলি, ও গো দেবাদিদেব, আমার কানুকে তুমি রক্ষা করো, ওই দুরাত্মা কংসের হাত থেকে আমার কানুকে তুমি রক্ষা করো, রক্ষা করো।
2: যশোদা, যশোদা, কেন তুমি এত উতলা হয়েছো? তুমি একটু ধৈর্য ধরো।
3: মা, মা গো, আমার কাছে এসো, আমার কথা শোনো। আচ্ছা মা, আমাকে নিয়ে তোমার ভীষণ ভয় তাই না?
1: ভীষণ ভয় বাবা, ভীষণ ভয়। হাসিস না কেন, তুই হাসিস না।
3: ভয় নয় মা, ভয় নয়। আসল কথা হলো, এক দণ্ড তুমি আমাকে না দেখে থাকতে পারো না। হ্যাঁ, এক মুহূর্ত চোখের আড়াল হলেই কানু কানু বলে চিৎকার করো। কি গো মা, আমি ঠিক বলিনি?
1: পাছে ফাঁকি দিশরে মাকে চোখে চোখে রাখি তোকে তোর সুখেতে সুখী আমি। হেরে কানু, তোর সুখেতেই আমি সুখী বাবা, তোর সুখেতেই আমি সুখী।

0: মাগো
1: কানু,
0: মা,
1: আয় কানু।

0: মাঝি,
1: আমাকে তুমি চিনতে পারলে না রাই?
0: ও মা, বাসুরিয়া তুমি? তাই তো ভাবি, আমার দিকে ওভাবে অমন করে কি তাকায়।
1: হ্যাঁ গো রাই, আজ যে আমি তোমার জন্যই মাঝি সেজেছি, তুমি আমায় পাগল করেছো রাই, তুমি আমায় পাগল করেছো।
0: ও মা, আমি তোমায় পাগল করতে যাব কোন দুঃখে?
1: তোমার ওই ভুবন ভোলানো রূপ, ওই স্বর্ণকান্তি অঙ্গচ্ছটা, ওই কাজল কালো কেশ আমায় পাগল করে দেয় রাই, আমায় পাগল করে দেয়।
0: শ্যাম শ্যাম, তুমি নৌকোটা নিয়ে কোন দিকে যাচ্ছ? এতদিন জানতাম তুমি দধি দুগ্ধ চুরি করো, কিন্তু আজ জানলাম
1: মানুষের মনও চুরি করি। তাই তো, কিন্তু সত্যি করে বলো তো রাই, কে বড় চোর, আমি না তুমি?
0: আমি?
1: হ্যাঁ গো হ্যাঁ, তুমি। চন্দ্রের কিরণ সুধা চুরি করেছো তোমার মুখমণ্ডলে, স্বর্ণের বর্ণ চুরি করেছো তোমার অঙ্গে, কোকিলের স্বর চুরি করেছো তোমার কণ্ঠে, আর সর্বোপরি চুরি করেছো এই শ্যামের মন। তাহলে এইবার বলো তো রাই, তোমার চেয়ে বড় চোর আর কি কেউ আছে?
0: না না না না শ্যাম, না না, ওভাবে বলো না শ্যাম, ওভাবে বলো না, আমি বড় দুঃখী। দোহাই তোমার, তুমি নৌকো ঘাটে ভেড়াও।
1: তাহলে আমার কাছে এসো রাই, আমার কাছে এসো, আরো কাছে রাই, আরো কাছে।
0: শ্যাম শ্যাম শ্যাম, নৌকোটা কেমন করে দুলছে, এক্ষুনি এক্ষুনি নৌকো জল উঠবে, আমায় বাঁচাও শ্যাম, আমায় বাঁচাও।
1: ভয় নেই রাধা, লাজ লজ্জা কুলমান সব কিছু ত্যাগ করে যে আমার কাছে আসে, আমি তার সব ভার গ্রহণ করি রাই, আমি তার সব ভার গ্রহণ করি। এই দেখো আমরা কুলে এসে গেছি, এসো এসো আমার সাথে, ধরো আমার হাত, এসো এসো।
0: আজ তুমি না থাকলে আমি যমুনার জলে ডুবেই যেতাম শ্যাম।
1: প্রেমের সাগরে যে আগেই ডুবেছে, নদীর জলে ডুবতে তার এত ভয় কিসের রাই, এত ভয় কিসের?
0: ভয়, সত্যি সত্যি আমার ভীষণ ভয় করে শ্যাম, আমার ভীষণ ভয় করে।
1: তাহলে চলো রাই, আমরা অন্য কোথাও চলে যাই।
0: কোথায় কোথায় যাব শ্যাম?

কানুর মঙ্গলের জন্য এই মানুষ গঙ্গার তীরে এসেছি আমার আরাধ্য দেবতার কাছে, ভূতেশ্বর মহাদেবের কাছে এসেছি কানুর মঙ্গল কামনায়। কোথা তুমি দেবাদিদেব, কোথা তুমি, কোথা তুমি?

0: শান্তা ও জননী যশোদা,
1: এসেছো এসেছো মোর আরাধ্য দেবতা, এসেছো যখন দয়া করি দাও দর্শন, কোথা তুমি দয়া করি দাও দর্শন, এত দয়া এত দয়া ও ভাগিনী যশোদায়, নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ।
0: কহ জননী, কি বা কাম্য তব?
1: ওগো দেবাদিদেব, দুরাত্মা কংসের অত্যাচারে নির্যাতিত প্রজাগণ নাহি কোনো প্রতিকার, তবু দুরন্ত প্রতিরোধের প্রত্যাশায় মোর পুত্র কৃষ্ণ একত্রিত করিল যাবে অসংখ্য গণদেবতায়। ঠিক তখনই ওই দুরাত্মা কংস ছলে বলে চাহিতেছে কৃষ্ণের ধ্বংস সাধন।
0: কৃষ্ণের ধ্বংস সাধন? একই কথা কইছ মাতা, এ কবু নয় কো সম্ভব।
1: ওগো দেবাদিদেব, তুমি শুধু আপন শক্তি বলে রক্ষা করো মোর সন্তানের।
0: তব সন্তানের পরিচয় নাহি জানো মাতা?
1: দেবাদিদেব,
0: জীবের মঙ্গল লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশিলে নবরূপ ধরি, কার সাধ্য নিধন করে কৃষ্ণ ভগবানে, কৃষ্ণ শক্তি ত্রিভুবনের সকলে জানে।
1: দেবাদিদেব, একই কথা কহিলে তুমি, না না না, এ কথা আমি করি না বিশ্বাস, হতে পারে না, কৃষ্ণ আমার, কৃষ্ণ আমার।
2: বন্দীদের উপর এত অত্যাচারের পরেও কৃষ্ণ এবং কৃষ্ণের জননী যশোদার সম্পর্কে একটিও তথ্য সংগ্রহ করতে পারিনি। তাই তো মাঝে মাঝে ভাবি, ওই রাজবন্দির দল কোথা থেকে পায় এত সহ্য শক্তি?
3: শক্তি আছে, শক্তি আছে ভক্তির অমৃতময় চেতনায়, শক্তি আছে মৃত্যু সচেতন মানবের মরণজয়ী অস্তিত্বে।
2: রাজভগিনী,
3: শক্তি আছে হাজার হাজার নির্যাতিত গণদেবতার একতায়।
2: আপনার এসব কথার অর্থ?
3: তোমরা তো দাসানুদাস, তাই বিবেক আর মানবতাবোধের গলা টিপে জীবনের অর্থ ভুলে মৃত্যুর হিসাব নিকাশে ব্যস্ত। এক অত্যাচারী শাসকের নির্দেশে তোমরা হয়ে উঠেছো রক্তলুবী জল্লাদ, তাই তোমাদের শেষ বিচার করবে
2: কে?
3: নররূপী নারায়ণ।
2: নারায়ণ,
3: মূর্খ তোমরা, তাই বুঝতে পাচ্ছ না আসন্ন ঝঞ্ঝার পূর্বাভাস।
2: কোথায় ঝঞ্ঝা?
3: পশু তোমরা, তাই বুঝতে পাচ্ছ না অনাগত মহাপ্রলয়ের ইঙ্গিত।
2: কোথায় মহাপ্রলয়?
3: ওই ওই দেখো, কারাগারের প্রকোষ্ঠ ভেদ করে ওই নীল আকাশের ঈশান করবে একখণ্ড কালো মেঘ, কেমন করে ধীরে ধীরে মথুরার রাজপ্রাসাদের দিকে গিয়ে আসছে।
2: আপনি প্রলাপ বকছেন আজ ভগিনী?
3: প্রলাপ?
2: রাজভগিনী শোকে দুঃখে হয়তো বা পাগল হয়ে গিয়েছেন, এখনই কি করতে কি করে বসবেন ব্যাপারটা ভালো বুঝছি না। তাই সেনাপতি পলম্বাসুরের উচিত নিঃশব্দে এই স্থান ত্যাগ করা।
3: পালিয়ে গেল, পালিয়ে গেল জীবন্ত জল্লাদটা, না পালিয়ে গেল, নিজের বিবেকের কাছে দাঁড়াতে ওই জল্লাদটা ভয় পেয়েছে। কিন্তু না, আমি আমি ভয় পাই না, আমি মৃত্যুকে ভয় পাই না, আমি আমি শুধু ভয় পাই স্মৃতির দুষ্ট।

0: যন্ত্রণাকে। আমি যে কিছুতেই ভুলতে পারছি না আমার আট আটটা সন্তানদের অকাল মৃত্যু। মৃত্যু পূর্বে তাতে সে কি মর্মান্তিক আত্মচিৎকার! ভগবান ভগবান, আমাকে তুমি পাগল করে দাও না, আমাকে পাগল করে না।
1: দেবকী, দেবকী, একি দেবকী, তুমি এখনো কাঁদছো?
0: স্বামী, এমন দুর্ভাগ্যকে সঙ্গী করে কেন আমার জন্ম হলো বলতে পারো?
1: না না না না, স্বামী হবার যোগ্যতা আমার নেই।
0: কি বললে?
1: সত্যি, আমি যদি তোমার স্বামীর মতো স্বামী হতে পারতাম, তাহলে এই মুহূর্তে কংসের এই পাষাণ কারাগার চূর্ণ বিচূর্ণ করে আমি তোমাকে নিয়ে যেতাম। কিন্তু কিন্তু আমি যখন সামান্য রাজবন্দী।
0: কে কে বলে তুমি রাজবন্দী? তুমি তো আমার ইহকাল পরকাল, তুমি আমার আরাধ্য দেবতা।
1: দেবতা? হায় রে অক্ষম দেবতা!
0: শয়তানের হাতে পিতাবন্দী, দানবের হাতে জননী বন্দী, আর অধর্মের হাতে ধর্মবন্দী। এখনো এখনো তো আমার মরণ হলো না স্বামী, এখনো তো আমার মরণ হলো না।
1: কাঁদো দেবকী, কাঁদো, প্রাণ ভরে কাঁদো। তোমার অশ্রু জলে ভেসে যাক কারা প্রাঙ্গণ, ভেঙে পড়ুক কংসের রাজ সিংহাসন। আমি যে শুধু সেই মহালগ্নের প্রতীক্ষায় এখনো বেঁচে আছি দেবকী, এখনো বেঁচে আছি।
0: স্বামী স্বামী,
1: কাঁদো কাঁদো দেবকী, কাঁদো, প্রাণ ভরে কাঁদো, কাঁদো, কাঁদো।
0: না না না, চলে যেও না, চলে যেও না স্বামী, শুনে যাও তুমি, চলে যে। কি কি বলে গেল আমার স্বামী? আমার স্বামী আমাকে কাঁদতে বলে গেল? না না না, আমি আর কাঁদবো না, আমি আর কাঁদবো না। আমি কাঁদলে যে আমার স্বামীর অমঙ্গল হবে, আমি কাঁদলে যে আমার সন্তানদের অমঙ্গল হবে, তাই সন্তানের মঙ্গলের জন্য আমি হাসবো। হ্যাঁ, আমি হাসবো তো, দেখো না গো, দেখো তোমরা সবাই, আমি হাসছি, আমি।

0: সেই শান্তিপনি ঋষির মুখে শুনলাম কানুর বিপদের কথা, তাই তো আমি এখানে ছুটে এলাম। কিন্তু কানুকে তো দেখতে পাচ্ছি না। কানু, কানু, কানু, কই? কানু তো এখানে নেই। তাহলে তাহলে কি এখানে আমার ছুটে আসা ব্যর্থ হবে? এখানে কি আমার ছুটে আসা ব্যর্থ হবে? একি ওই তো ঈশান কোণে কালো মেঘ দেখা দিয়েছে, একি কোনো বিপদের পূর্বাভাস?
1: ঠিক বলেছো রাজরানী যশোদা, বিপদ সম্মুখে তোমার।
0: কে তুমি আগন্তুক? অকস্মাৎ আসিলে তা ধূমকেতু সম?
1: ধূমকেতু নহি রাজরানী, আমি চন্দ্রকেতু। আসিয়াছি করিতে দর্শন চন্দ্রবদ নীরে।
0: আগন্তুক ভাষা সংযত করো।
1: লোক মুখে শুনেছি নন্দপত্নী যশোদা যেন মূর্তিমতী করুণা স্নেহসুধায় বিগলিত অপরূপ লাবণ্যময়ী স্বর্গের দেবী, আজি তারে সচক্ষে করি দর্শন, ধন্য ধন্য হলো তাপিত জীবন।
0: সত্যি করে বলো কিবা তুমি কিবা তব পরিচয়।
1: আমি মথুরা সর্বশক্তিমান সম্রাট কংস।
0: কংস? তুমি কংস? তাই তো তোমার নিঃশ্বাসে এত বিষ, দৃষ্টিতে এত প্রলোভন, অন্তরে এত প্রতিহিংসা। কি চাও তুমি এখানে?
1: আমি চাই পুত্র গর্ভে গর্ভিণী এক জননীর ঔদ্ধত্যের সমুচিত জবাব দিতে।
0: মূর্খ সম্রাট কংস, তুমি মূর্খ। প্রজ্বলিত অগ্নিশিখা দেখে পতঙ্গের দল সেদিকে ধাবিত হয়েও তারা বুঝতে পারে না তারা কোথায় যাচ্ছে। ঠিক তেমনি, ঠিক তেমনি মদমত্ত হস্তির মতো তুমি ছুটে এসেছো, তুমিও জানো না তুমি কোথায় এসেছো।
1: জানি জানি রাজরানী জানি, আমি এসেছি এক মায়াময়ী ফুটন্ত গোলাপের সৌরভ সুধা প্রাণ ভরে আহরণ করতে।
0: ভুলে যেও না সম্রাট, এই গোলাপে শুধু সৌরভই নেই, আছে দুরন্ত কাটার মর্মান্তিক জ্বালা।
1: সেই জ্বালা হয়ে উঠবে আমার কাছে অনুরাগের অতৃপ্ত মালা।
0: বিষাক্ত সর্পের মালা শুধু অনুতাপই আনে না, আনে মৃত্যুর হিম শীতল স্পর্শ।
1: যশোদা,
0: ওরে দুরাচারী, শক্তির অহংকারে ভুলে গেছো মাকে সম্মান জানাতে।
1: মায়ের কথা যার মনেই নেই সে কি করে দেবে মায়ের সম্মান?
0: তাই তো মানব হতে গিয়ে হয়ে উঠেছে দয়া মায়া বিবেকহীন এক নর দানব।
1: রাজরানী,
0: সম্রাট কংস, তুমি কি কোনোদিন গভীর নিশীতে তোমার মথুরা রাজপ্রাসাদে তোমার আরাধ্য দেবতা মহাকালের আরাধনায় বসনি?
1: বসেছি।
0: দেখনি কালের হাতে অসি নেই, আছে মোহন বাঁশি।
1: মোহন বাঁশি?
0: হ্যাঁ, ওই শোনো সেই বাঁশি চিৎকার করে বলছে, ঈর্ষা নয় ঈর্ষা নয় আনো অনুতাপের চেতনা।
1: চেতনা?
0: হ্যাঁ চেতনা। দম্ভ নয় আনো অনুশোচনার অভিব্যক্তি।
1: যশোদা,
0: শক্তির অহংকার নয় আনো অশ্রু জলে ভক্তির সাধনা।
1: ভক্তির সাধনায় যদি সত্য হবে তাহলে তুমিই বলে দাও রাজরানী যশোদা, অনুতাপ বড় না অনুরাগ বড়?
0: সম্রাট,
1: ত্যাগের আত্মাহতি বড় না ভোগের অতৃপ্ত বাসনা বড়?
0: ভোগের বাসনায় বিদগ্ধ সম্রাট, ভোগের বাসনায় বিদগ্ধ সম্রাট, জীবন সমুদ্র মন্থন করে যে সন্তান কোনোদিন অমৃতের সন্ধান পায়নি সে কেমন করে জানবে ত্যাগের মহিমা?
1: যশোদা,
0: কেমন করে বুঝবে ভক্তির সাধনা?
1: তাই
0: তো মদমত্ত হস্তির মতো তুমি ছুটে এসেছো অমৃতের বদলে বরণ করতে মৃত্যুর হিম শীতল মহাবিষ।
1: মহাবিষ?
0: হ্যাঁ মহাবিষ। সেই বিষকে নীলকণ্ঠের মতো কণ্ঠে ধারণ করে তোমার অনাদিকালে কৃষ্ণ বিদ্বেষ একদিন নিশ্চয়ই হয়ে উঠবে। অতিপ্ত প্রাণসত্তার চির আকাঙ্ক্ষিত কৃষ্ণ প্রেম।
1: কৃষ্ণ প্রেম? কিন্তু আমি তো কৃষ্ণ প্রেম চাই না, আমি চাই কৃষ্ণ জননী যশোদাকে বন্দী করে আমার প্রাসাদে নিয়ে যেতে। এসো।
0: সাবধান, যদি ভালো চাও এক পাও অগ্রসর হয়ো না।
1: অগ্রসর আমাকে হতেই হবে, কারণ তোমাকে বন্দী করে আমি সেই চির উদ্ধত কৃষ্ণকে দেব চরম শাস্তি।
0: সাবধান কংস, পুনর্বার বলি তোরে সাবধান, যদি নিজের মঙ্গল চাও এক পাও অগ্রসর হয়ো না। এত দম্ভ, এত শক্তির অহংকার, শক্তির অহংকারে মত্ত হয়ে ভুলে গেছ মাকে সম্মান জানাতে। ওরে মূর্খ, মা চিনলি না? মনে রেখো কংস, মা শুধু মা নয়, মা মায়া, মা মহামায়া।
1: মহামায়া?
0: হ্যাঁ মহামায়া। পুরাকালে দেব আর দানবের মহাযুদ্ধে ধর্মরাজ্য স্থাপনে নিমিত্ত সাধু আর দেবগণকে রক্ষা করতে দানব মহিষাসুরকে সুতীক্ষ্ণ ত্রিশূল হস্তে নিধন করে আমি হয়েছিলাম মহিষম।
2: মিথ্যা নয়, মিথ্যা নয়। কৃষ্ণ সাক্ষাৎ ভগবান, একথা চন্দ্র সূর্যের মতো সত্য। যুগ হতে যুগান্তরে কাল চক্র ঘরে অবিরত। ওগো ওগো পতিত পাবন ভগবান, তুমি জাগো জাগো, তুমি নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং চৈব ততো জয়মুদীরয়েৎ। জাগো জাগো ঈশ্বর, তুমি জাগো, তুমি জাগো।
3: ঈশ্বর কোথায়? ঈশ্বর আছে মানবের মনে, ঈশ্বর আছে মানবের প্রেমে। এ কি গুরুদেব, আপনি এই অসময় যমুনার তীরে ব্রজভূমিতে?
2: ব্রজভূমিতে এসেছি ব্রজের প্রাণনিধির সঙ্গে সাক্ষাৎ করতে।
3: কি সৌভাগ্য আমার, আমার প্রণাম গ্রহণ করুন গুরুদেব।
2: ধরাও কৃষ্ণ, তার আগে বলো, তুমি কি বিস্তৃত হয়েছ তোমার আত্মপরিচয়?
3: আত্মপরিচয়?
2: হ্যাঁ, যার পিতা মাতা অত্যাচারী সম্রাট কংসের কারাগারে বন্দী।
3: গুরুদেব,
2: দিবারাত্র চোখের জলে মুখ ভাসিয়ে পুত্রের আগমনের প্রতীক্ষায় আজও যারা বেঁচে আছে, আর সেই পুত্র ব্রজের আভির পল্লীতে আত্মসুখে মগ্ন। বাহ, চমৎকার!
3: এ আপনি কি বলছেন গুরুদেব, এ আপনি কি বলছেন? আমার পিতা মহারাজ নন্দ, মাতা যশোদা।
2: মিথ্যা, অসম মিথ্যা
3: গুরুদেব।
2: ওরা তোমার পালক পিতা মাতা।
3: পালক পিতা মাতা?
2: হ্যাঁ, তোমার পিতা বিশিষ্ট ক্ষত্রিয় ধর্মাত্মা বসুদেব।
3: বসুদেব?
2: মাতা কংস ভগিনী দেবকী।
3: দেবকী?
2: কংসের অত্যাচারে তোমার পিতা বসুদেব তোমার জন্মরাত্রেই এই আবির পল্লীতে ঘুমন্ত যশোদার কাছে রেখে গিয়েছিল, আর সঙ্গে করে নিয়ে গিয়েছিল তাদের সদ্যজাত কন্যাকে।
3: তারপর গুরুদেব, তারপর?
2: তারপর, তারপর কেটে গেছে কত বছর, আমি আজও শুনতে পাই ওই অন্ধকার নিচ্ছিদ্র কারাগারে আজও কাঁদে সন্তান হারা জননী দেবকী। দেখতে পাই শোকে দুঃখে অসহায় নির্বাক অসহায় পিতা বসুদেব।
3: গুরুদেব,
2: ওই পাষাণ কারা ভেদ করে ছুটে আসে অসংখ্য বন্দী প্রজার বুক ফাটা ক্রন্দন। সেই ক্রন্দন আর দেবকী মায়ের কান্না মিলে মিশে একাকার হয়ে যায়। কৃষ্ণ, একাকার হয়ে যায়।
3: আপনি শান্ত হন গুরুদেব, আপনি শান্ত হন।
2: তাহলে মুক্ত করো তোমার বন্দী পিতা মাতায়।
3: মুক্ত করবো আমি?
2: হ্যাঁ, তুমি, একমাত্র তুমি পারো ওই অত্যাচারী দানব কংসের হাত থেকে নিরীহ প্রজাদের রক্ষা করতে।
3: গুরুদেব,
2: ভুলে যাও, ভুলে যাও কৃষ্ণ, ভুলে যাও, ভুলে যাও ব্রজের প্রেম প্রীতি স্নেহ মায়া মমতা সবকিছু, সার্থক করো তোমার অনাদিকালের শাশ্বত প্রতিশ্রুতি।
3: গুরুদেব, আপনি আমাকে স্পর্শ করা মাত্র আমি যেন স্পষ্ট দেখতে পাচ্ছি আমার সেই বন্দী পিতা মাতার করুণ মূর্তি। গুরুদেব, তাহলে কোথায়, কোথায় আমার স্বপ্নের ব্রজভূমি গুরুদেব? কোথায় আমার শ্রীদাম সুদাম ললিতা বিশাখা গুরুদেব? কোথায় আমার প্রাণের প্রেয়সী রাধিকা গুরুদেব? কোথায় আমার মমতাময়ী জননী যশোদা? গুরুদেব, গুরুদেব, আপনি আমায় আদেশ করুন গুরুদেব, আমি এখন কোথায় যাব, কি করব? আপনি আমায় আদেশ করুন গুরুদেব, আপনি আমায় আদেশ করুন।
2: আদেশ শুধু একটাই, বন্দী পিতামাতাকে মুক্ত করো।
3: আপনার চরণ স্পর্শ করে এই দণ্ডে আমি প্রতিজ্ঞা করছি গুরুদেব, যে ওই দুরাত্মা কংসকে নিধন করে আমার বন্দী পিতামাতাকে আমি মুক্ত করবই, এবং প্রয়োজন হলে কৌশলে।
2: না কৃষ্ণ, না কৌশলে কোনো প্রয়োজন নেই, আমি দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি অচিরেই তোমার সম্মুখে আসছে মথুরায় যাবার এক সুবর্ণ সুযোগ।
3: গুরুদেব,
2: মহেন্দ্র ক্ষণ উপস্থিত, বিলম্বের অবকাশ নেই কৃষ্ণ, বিলম্বের অবকাশ নেই, প্রতিশোধ দাও, নির্মম প্রতিশোধ।
3: প্রতিশোধ?
2: দুষ্টের দমন, সৃষ্টির পালন।
3: দুষ্টের দমন আর সৃষ্টির পালন, হ্যাঁ হ্যাঁ, আমি তাই করব, আমি তাই করব। গুরুদেবের আদেশ আমাকে পালন করতেই হবে। জাগো জাগো যশোদানন্দন কৃষ্ণ, তুমি জাগো। সত্য ন্যায় আর ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য তোমার প্রেমের বসরি ফেলে তুলে ধরো তোমার সুতীক্ষ্ণ অস্ত্র। এই ধর্ষিত ধরণীর বুকে আবার আবার বজ্রকণ্ঠে ঘোষণা করো তোমার সেই চিরশাশ্বত অভয় বাণী।

0: মা, মা গো,
1: কানু, কানু, আমি আমি তো তোর মা। সেই মাতৃস্নেহের ভাণ্ডার থেকে যদি কেউ স্নেহ লুট করতে চায় সে কি পারবে কানু?
0: না না মা, না।
1: আমিও জানি, আমিও জানি বাবা পারবে না রে, পারবে না।
0: মা গো, মা গো, তুমি আজ হঠাৎ এ কথা কেন বলছো? মা, এ কথা কেন বলছো?
1: জানিস কানু, আজ সকালে প্রাসাদের অলিন্দ থেকে দেখলাম রাজপথে দাঁড়িয়ে এক উৎফান্ত পাগল চিৎকার করে বলছে, উড়ে যাবে গো, উড়ে যাবে, মা যশোদার প্রাণের পাখি উড়ে যাবে। এ হতে পারে না কানু, এ হতে পারে না, না কানু। জানিস কানু, জানিস আমি জীবনে জীবনে আমি সব হারাতে পারবো কানু।

0: কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, শয়নে স্বপ্নে নিদ্রায় জাগরণে সব সময় আমার জন্য মনে হয় এক অজানা আতঙ্ক আমার কৃষ্ণ গ্রাস করে চলেছে। সেই যশোদানন্দন কৃষ্ণ, না না না না, এই আমার মনের ভুল। সামান্য একটা রাখাল রাজা কখনো মথুরা সর্বশক্তিমান সম্রাটের প্রতিদ্বন্দ্বী হতে পারে না, এ অসম্ভব।
1: মহারাজ
0: কে?
1: ও এ কি মহারাজ, কি হয়েছে আপনার? আপনি কি অসুস্থ বোধ করছেন?
0: আমার কিছু হয়নি মহামাত্য, আমার কিছু হয়নি। আমি শুধু জানতে চাই আসলে কে কে ওই দুঃসাহসী যুবক কৃষ্ণ?
1: কৃষ্ণ?
0: হ্যাঁ হ্যাঁ কৃষ্ণ। প্রতিনিয়ত একটা অজানা আতঙ্ক আমাকে যেন গ্রাস করে চলে।

0: আতঙ্ক?
1: হ্যাঁ, আমি সেই আতঙ্কের হাত থেকে মুক্তি পেতে চাই। আর সেই সুবর্ণ সুযোগ এসে গেছে, অক্রূর সুবর্ণ সুযোগ এসে গেছে।
0: আপনার এই কথার অর্থ?
1: আর মাত্র 3 দিন পর এই মথুরাপুরীতে শুরু হতে চলেছে ধনুর্যজ্ঞ উৎসব। সেই উৎসবে ওই কৃষ্ণ এবং তার দাদা বলরামকে চলে বলে কৌশলে যেমন করি হোক এই মথুরাপুরীতে আনতেই হবে।
0: কিন্তু সে কি করে সম্ভব?
1: সেই অসম্ভবকে সম্ভব করবার জন্য আমার আদেশ পত্র নিয়ে তোমাকেই যেতে হবে আবিরপল্লী নন্দালয়ে, ওই রাজানন্দ এবং রাজরানী যশোদার কাছে।
0: কিন্তু রাজরানী যশোদা যদি আপনার সেই আদেশপত্র গ্রহণ না করেন?
1: তাহলে যশোদাকে বলবে যে রাজা কংস নিজে তার বীর পুত্রদের সাদর আমন্ত্রণ জানিয়েছে আসন্ন ধনুর্যজ্ঞ উৎসবে।
0: মহারাজ
1: আরো বলবে, এ শুধু আমন্ত্রণ নয়, এ হলো রাজা কংসের আদেশ। ভয়াল ভয়ঙ্কর অপ্রতিদ্বন্দ্বী সম্রাট কংসের রাজাদেশ।
0: রাজাদেশ আমি নিশ্চয়ই পালন করব, কিন্তু আমি শুধু ভাবছি ছলে বলে কৌশলে তবে কি কৃষ্ণকে নিধন করবে সম্রাট কংস? অসম্ভব। অধর্ম কখনো ধর্মকে নিধন করতে পারে না, কারণ আমি জানি এখনো চন্দ্র সূর্য ওঠে। তাই আমার বিশ্বাস সত্যের জয় হবে। কাল প্রভাতকালে আমি নিজে সুবর্ণরথ নিয়ে যাব আবিরপল্লীর নন্দালয়ে। মহালগ্ন উপস্থিত, ওরে ওরে, তোরা আনন্দ কর, তোরা আনন্দ কর, তোরা আনন্দ কর।
2: আনন্দ নেই। যশোদার জীবন থেকে সব আনন্দ হারিয়ে গেছে। যাকে আমি শিশুকাল থেকে মাতৃ স্নেহ দিয়ে এত বড় করে তুললাম, আজ আমাকে বিশ্বাস করতে হবে সে আমার সন্তান নয়। আমি তাকে গর্ভে ধারণ করিনি। না না, এ হতে পারে না, এ হতে পারে না, এ মিথ্যা, এ মিথ্যা, মিথ্যা।
3: মিথ্যা নয় যশোদা, মিথ্যা নয়, এ কথা চন্দ্র সূর্যের মতো সত্য। প্রসব ঘরে তুমি সেদিন জ্ঞান হারিয়েছিলে, সম্রাট কংসের ভয়ে ধর্মাত্মা বসুদেব সেদিন তোমার গর্ভজাত কন্যা সন্তানকে নিয়ে তাদের শিশুপুত্র কৃষ্ণকে তোমার কাছে রেখে গিয়েছিল।
2: কি বলছো তুমি?
3: আমি ঠিকই বলছি যশোদা, কৃষ্ণ,
2: কৃষ্ণ,
3: কৃষ্ণ আমাদের পালিত পুত্র।
2: চুপ করো, তুমি চুপ করো, ও কথা উচ্চারণ করো না। এ কথা শোনার আগে আমার মাথায় কেন বজ্রপাত হলো না তুমি বলতে পারো, বলতে পারো। তুমি স্বামী হয়ে এত বড় নিষ্ঠুর কথাটা বলার আগে আমাকে নিজে হাতে মৃত্যু দিতে পারলে না?
3: তুমি
2: কেন, কেন তুমি আমাকে নিজের হাতে মৃত্যু দিলে না গো, কেন?
3: তুমি সত্যকে মেনে নাও যশোদা।
2: কি করে পারবো তুমি বলো? এতদিন পরে কেন তুমি বললে? কানু আমার কত বড় হয়ে গেছে এখন, না আমি যে মা আমি পারবো না গো, আমি পারবো না। কানু, কানু,
4: মা, মা, এই তো
2: আমার কানু,
4: এই তো, এই তো তোমরা এখানে।
5: কি মা, তোমার চোখে জল, তুমি কাঁদছো, বলো না মা কি হয়েছে তোমার, বলো না, বলো না।
2: কানু, তুই যখন ছোট ছিলি তখন যখন তুই দুষ্টুমি করতি আমি তোর কোমরের দড়ি দিয়ে বেঁধে রাখতাম, হাত বেঁধে রাখতাম, পা বেঁধে রাখতাম। কত মেরেছি, কত বকেছি, আবার এই বুকে নিয়ে সোহাগ চুম্বনে ভরিয়ে দিয়েছি তোর ললাট। কিন্তু আজ যে সব মিথ্যা হয়ে গেল বাবা, আজ যে সব মিথ্যা হয়ে গেল, আজ আমি কোথায় দাঁড়িয়ে আছি আমি নিজেই জানি না। কেন আমি নিজেই জানি না।
4: মা, মা গো, তুমি আজ হঠাৎ এমন কেন করছো মা, বলো না মা। কেউ কি এসে তোমার কাছে আমার নামে কোনো নালিশ করেছে? কেউ কি এসে বলেছে?
0: মহারাজ নন্দের জয় হোক, জয় হোক জননী যশোদার।
3: কি সংবাদ মহামন্ত্রী অক্রূর?
0: মথুরার সম্রাট কংস আপনাদের কাছে আদেশপত্র পাঠিয়েছে।
3: আদেশপত্র কই দেখি,
0: এই নিন।
3: ধনুর্যজ্ঞ উৎসবে যোগ দিতে কানুকে যেতে হবে মথুরাপুরীতে।
2: কি বলছো তুমি?
3: সম্রাটের আদেশ শুধু কানু নয়,

0: সেই সঙ্গে বলরামকেও যেতে হবে ওই ধনুর্যজ্ঞ উৎসবে।
1: ধনুর্যজ্ঞ উৎসব, তা মানে কংসকে নিধন করার সুবর্ণ সুযোগ উপস্থিত। হ্যাঁ হ্যাঁ, মথুরায় আমাকে যেতেই হবে, যেতেই হবে।
2: যাবে না, যাবে না আমার কৃষ্ণ বলরাম। কেন যাবে বলো মহামন্ত্রী? ওরা তো ধনুর্ধারী নয়, তাছাড়া প্রতিদ্বন্দ্বিতা করবার ইচ্ছা ওদের নেই। তবে কেন যেতে হবে আমার কৃষ্ণ বলরামকে মথুরায়?
3: এই প্রশ্নের উত্তর দিতে আমি অক্ষম মাগো। আমি সংবাদ বাহক, আমি দূত মাত্র।
0: কিন্তু তুমি তো শুধু দূত নও, তুমি তো এই রাজ্যের মহামন্ত্রী, তুমি নিশ্চয়ই জানো।
2: আচ্ছা মহামন্ত্রী, তুমি কি কানুকে আমার বুক থেকে কেড়ে নিয়ে যেতে এসেছো?
3: না না মাগো না, কি সাধ্য আমার ওই বুক ভরা স্নেহের সাম্রাজ্য থেকে তোমার নয়নের মণি, তোমার সন্তানকে আমি কেড়ে নিয়ে যাই? আমায় তোমরা ভুল বুঝো না মাগো, তোমার কালু
4: বাসুরিয়া
1: রায়,
4: তুমি নাকি এই ব্রজভূমি ছেড়ে চলে যাচ্ছ? মা মা, তুমি ওকে যেতে দিও না, মা তুমি ওকে যেতে দিও না।
2: কেন কেন, তুই যাস না রে, তুই যাস না। ওই দুরাত্মা কংস ছলে বলে চাইছে তোকে বন্দি করতে, তুই যাস না বাবা, তুই যাস না।
1: পারবে না মাগো, ওই দুরাত্মা কংস আমার কিছুই করতে পারবে না। তার কারণ মাগো, আমি যে মাতৃশক্তিতে বলবান।
0: তবুও বলছি কানু, ওই কংসের প্রতিহিংসা তুই জানিস না বাবা, ওই মথুরা পুরীতে তুই যাস না বাবা, তুই কিছুতেই যাস না।
1: কিন্তু যেতে যে আমাকে হবেই পিতা।
0: কানু,
2: চলে যাবি কানু, আমার পুণ্য ঘর শূন্য করে চলে যাবি। কানু, তুই ছাড়া যে আমাদের কেউ নেই বাবা, আমাদের কথা একবারও তুই ভাববি না কানু, একবারও তুই ভাববি না।
1: মাগো মাগো, আমি যদি মথুরায় না যাই তাহলে যে কংস নিধন হবে না?
2: আমি চাই না, আমি চাই না কংস নিধন, আমি তোকে যেতে দেবো না কানু, আমি তোকে যেতে দেবো না।
1: আর কংস নিধন না হলে আমার সেই বন্দী পিতা মাতাকে যে কারাগার থেকে আমি কোনোদিন মুক্ত করতে পারবো না মা, কোনোদিন মুক্ত করতে পারবো না।
2: কানু, তুই কি বললি বাবা, তুই কি কথা শোনালি? তুই ফিরে পাবি তোর হারানো মা বাবাকে, আনন্দে তোর বুক ভরে যাবে। আরে অভাগিনী যশোদা কি পাবে বলতো? কি দু চোখ ভরা অশ্রু আর বুক ভরা হাহাকার নিয়ে আমাকে বেঁচে থাকতে হবে, বল বল কেন আমাকে এই নিয়ে তো বেঁচে থাকতে হবে, তুই বল।
1: মাগো মাগো, আমি যে গুরুদেবের কাছে প্রতিজ্ঞাবদ্ধ মা, প্রতিজ্ঞাবদ্ধ।
2: গুরুদেবের কথাটাই তোর কাছে বড় হলো, মায়ের প্রতি তোর কোনো কর্তব্য নেই? কেন রে কানু, কেন? আমি তোকে পেটে ধরে নি বলে আমাকে তুই ভুলে যাবি কানু? আমাকে তুই ভুলে যাবি কানু? আমি যে শিশুকাল থেকে কত স্নেহ দিয়ে বক্ষ সুধা পান করিয়ে তোকে এত বড় করে তুলেছি, তোর পেছনে চলে গেছে আমার কতগুলো সন্ধ্যা, কতগুলো বছর, তার কোনো মূল্য নেই না কানু? এ সংসারে যে অপরের সন্তানকে মানুষ করে যে মা, তার কিন্তু কোনো মূল্য নেই। যে গর্ভে ধারণ করে তারই সব মূল্য। কত মা তো গর্ভে ধারণ করে সন্তানের দিকে ফিরে তাকায় না, তাকে লালন পালন করে না। আর পালিকা, পালিকা কিন্তু তার সব দায়িত্ব পালন করে, তবু সে পালিকা। হাই বিধাতা, এ তোমার কি বিচার কানু? আমাকে দেখে আর কোনো মা কোনো দিন কোনো সন্তানকে লালন পালন করে বড় করে তুলবে না রে কানু, বড় করে তুলবে না। আমাকে তুই ভুলে যাবি কি করে কানু? আমি তোকে কোনো দিন ভুলতে পারবো না, মৃত্যুর দিন পর্যন্ত ভুলতে পারবো না রে বাবা, পারবো না।
1: মাগো মাগো, তুমি যদি আমায় মথুরায় যাবার অনুমতি না দাও তাহলে হয়তো প্রতিজ্ঞা ভঙ্গের অপরাধে আমাকে অকাল মৃত্যু।
2: চুপ কর, চুপ কর কানু।

0: দ্বিতীয়বারও কথা উচ্চারণ করিস না। মায়ের সামনে সন্তানকে কখনো মৃত্যুর কথা উচ্চারণ করতে নেই, মা কষ্ট পায়।
1: তাহলে দাও মা, দাও মথুরায় যাবার অনুমতি তুমি আমাকে দাও।
0: আমি তোকে অনুমতি দিলে তুই তুই সুখী হবি না?
1: হ্যাঁ মা, হ্যাঁ।
0: আমি তোকে অনুমতি দিলে তোর প্রতিজ্ঞা পালন হবে না?
1: হ্যাঁ মা, হ্যাঁ।
0: আমি তোকে অনুমতি দিলে তুই আর কোনোদিন মৃত্যুর কথা মুখে আনবি না? তুই যেখানেই থাকিস আমাকে কথা দে কেন? মৃত্যুর কথা মুখে আনবি না? কথা দে কেন আমাকে, কথা দে।
2: বিচিত্রা অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন যাত্রাপালা, কৃষ্ণ জননী যশোদার দ্বিতীয় পর্ব। আকাশবাণী শিলিগুড়ি কিছুক্ষণের মধ্যে শুনবেন আকাশবাণী কার্শিয়াং কেন্দ্র থেকে প্রচারিত নেপালি প্রাদেশিক সমাচার।

0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন হিন্দি ছায়াছবির গান আকাশবাণী শিলিগুড়ি।
1: আপনাদের প্রিয় কেন্দ্র আকাশবাণী শিলিগুড়ি
2: এখন একযোগে মিডিয়াম ওয়েভ আর DRM ট্রান্সমিটারে,
1: সেই একই চেনা ঠিকানায়,
2: 421.9 মিটার,
1: 711 কিলোহার্টজ।
2: শুধু কি বাড়িতেই?
1: নতুন মডেলের কিছু গাড়িতেও আপনারা পাবেন DRM সম্প্রচার,
2: ঝকঝকে ডিজিটাল
1: কাহিনী কথা সুরতাল।
2: আকাশবাণী শিলিগুড়ি এখন আরো জোরদার,
1: কারণ DRM সম্প্রচার
2: শুনতে ভুলবেন না।
1: স্টে টিউনড।
0: আকাশবাণী শিলিগুড়ি কিছুক্ষণের মধ্যেই শুনবেন প্রথমে আকাশবাণী গ্যাংটক কেন্দ্র থেকে প্রচারিত নেপালি সংবাদ, তারপর আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

0: शुरूमा इस बुलेटिन का मुख्य समाचार। प्रधानमंत्री नरेन्द्र मोदी ले आज रोम में इटली की प्रधानमंत्री जॉर्जिया मेलोनी संग प्रतिनिधि मंडल स्तरीय वार्ता गर्नुभयो, जसको उद्देश्य प्रमुख क्षेत्रहरूमा भारत इटली द्विपक्षीय सम्बन्धलाई अझ सुदृढ़ पार्नु रहेको थियो। रक्षा मन्त्री राजनाथ सिंहले यूएलपीजीएम V3 को सफल विकास परीक्षणको लागि रक्षा अनुसन्धान र विकास संगठन, सार्वजनिक क्षेत्रका उपक्रमहरू, रक्षा सह उत्पादन साझेदारहरू र उद्योगलाई बधाई दिनुभएको छ। केन्द्रीय शिक्षा मन्त्री धर्मेन्द्र प्रधानले आगामी नीट यूजी पुनर्परीक्षाको सुरक्षित र निष्पक्ष सञ्चालन सुनिश्चित गर्न सतर्कता र सुरक्षा व्यवस्था बढ़ाउनु पर्ने आवश्यकतामा जोड़ दिनुभएको छ। आईपीएल म्याचमा कोलकाताको ईडन गार्डन्समा कोलकाता नाइट राइडर्सको मुकाबला मुम्बई इण्डियन्ससँग अहिले 7:30 बजेदेखि हुनेछ। टस जितेर कोलकाता नाइट राइडर्सले पहिले बोलिङ गर्ने फैसला गरेको छ र मौसम विभागले यस हप्ता उत्तर पश्चिमी र मध्य भारतमा लू चल्ने पूर्वानुमान गरेको छ। प्रधानमन्त्री नरेन्द्र मोदीले आज रोममा इटलीकी प्रधानमन्त्री जॉर्जिया मेलोनीसँग प्रतिनिधि मण्डल स्तरीय वार्ता गर्नुभयो, जसको उद्देश्य प्रमुख क्षेत्रहरूमा भारत इटली द्विपक्षीय सम्बन्धलाई अझ सुदृढ़ पार्नु थियो। यो बैठक व्यापार, लगानी, प्रविधि, रक्षा, स्वच्छ ऊर्जा र रणनीतिक साझेदारीमा सहयोग बढ़ाउनमा केन्द्रित थियो। दुवै नेताहरूले पारस्परिक हितका क्षेत्रीय र विश्वव्यापी विकासहरूबारे पनि छलफल गरे।
1: पिछले लगभग 3.5 वर्षों में मुझे कई बार प्राइम मिनिस्टर मेलोनी से मिलने का अवसर मिला है। यह भारत और इटली के बीच करीबी सहयोग और सामंजस्य को दर्शाता है। उनके नेतृत्व में हमारे संबंधों को नई गति, नई दिशा और नया आत्मविश्वास मिला है। मुझे खुशी है कि हम अपने संबंधों को अपग्रेड करते हुए स्पेशल स्ट्रेटेजिक पार्टनरशिप की घोषणा कर रहे हैं।
0: श्री मोदीले भारत यूरोपको बलियो सम्बन्धको लागि इटलीको समर्थनको प्रशंसा गर्नुभयो र उदयमान प्रविधि, विनिर्माण र दिगो विकासमा सहयोगको महत्वलाई प्रकाश पार्नुभयो। प्रतिनिधिमण्डल स्तरीय वार्तापछि दुवै नेताहरूले संयुक्त प्रेस विज्ञप्ति जारी गरे। प्रधानमन्त्री मोदीले भारत र इटलीले आफ्नो द्विपक्षीय सम्बन्धलाई विशेष रणनीतिक साझेदारीमा स्तरोन्नति गर्ने निर्णय गरेको घोषणा गर्नुभयो। वहाँले भन्नुभयो, भारत इटली संयुक्त रणनीतिक कार्ययोजना 2025-2029 द्विपक्षीय सम्बन्धको लागि व्यावहारिक र भविष्यवादी रूपरेखा प्रदान गर्दछ।
1: हमने हमारी भावी साझेदारी को और सशक्त बनाने के लिए विस्तृत रूप से चर्चा की। भारत इटली ज्वाइंट स्ट्रेटेजिक एक्शन प्लान 2025-2029 हमारी साझेदारी को एक प्रैक्टिकल और फ्यूचरिस्टिक ढांचा प्रदान करता है। हम इस पर समयबद्ध तरीके से आगे बढ़ रहे हैं। हमारे साझा प्रयासों में द्विपक्षीय व्यापार 20 बिलियन यूरो के लक्ष्य की ओर तेजी से बढ़ रहा है।
0: समुद्री शक्तिको रूपमा भारत र इटलीले ढुवानी, बन्दरगाह आधुनिकीकरण, रसद र नीलो अर्थतन्त्रमा सँगै काम गर्नेछन् वहाँले भन्नुभयो। श्री मोदीले भन्नुभयो, भारत र इटली युक्रेन, पश्चिम एशिया र अन्य विश्वव्यापी तनावहरूको बारेमा निरन्तर सम्पर्कमा रहेका छन्। अन्तर्राष्ट्रिय द्वन्दहरूमा भारतको अडान दोहोर्याउँदै सबै मुद्दाहरू संवाद र कूटनीति मार्फत समाधान गरिनुपर्छ वहाँले भन्नुभयो। इटलीकी प्रधानमन्त्री जॉर्जिया मेलोनीले भारत र इटलीले सम्बन्धलाई विशेष रणनीतिक साझेदारीमा उचाल्दै आएको र द्विपक्षीय सम्बन्धहरू अब आफ्नो पूर्ण क्षमतालाई साकार पार्न सक्षम भएको भन्नुभयो। भारतले आत्मनिर्भर भारत पहल अन्तर्गत आफ्नो स्वदेशी रक्षा क्षमतालाई सुदृढ़ पार्ने दिशामा अर्को महत्वपूर्ण कदम चालेको छ। रक्षा अनुसन्धान तथा विकास संगठन DRDOले अनम्यान्ड एरियल व्हीकल लॉन्च्ड प्रिसिशन गाइडेड मिसाइल ULPGM V3 को अन्तिम विकास परीक्षण सफलतापूर्वक पूरा गरेको छ, जुन देशको रक्षा क्षेत्रको लागि एक महत्वपूर्ण उपलब्धि हो। रक्षा मन्त्री राजनाथ सिंहले ULPGM V3 को सफल विकास परीक्षणको लागि रक्षा अनुसन्धान र विकास संगठन, सार्वजनिक क्षेत्रका उपक्रमहरू, रक्षा सह उत्पादन साझेदारहरू र उद्योगलाई बधाई दिनुभएको छ। रक्षा मंत्री राजनाथ सिंहले आज दक्षिण कोरियाली रक्षा अधिग्रहण कार्यक्रम प्रशासन मंत्री ली योंग चुललाई सियोलमा भेट्नुभयो। सामाजिक सञ्जालमा पोस्ट गर्दै वहाँले भन्नुभयो, बैठकमा दुवै पक्ष संयुक्त विकास, संयुक्त उत्पादन र संयुक्त निर्यातका लागि अवसरहरू सिर्जना गर्न आपसी प्रयासहरूको लाभ उठाउन सहमत भए। यो आकाशवाणी हो। केन्द्रीय शिक्षा मन्त्री धर्मेन्द्र प्रधानले आगामी नीट यूजी पुनर्परीक्षाको सुरक्षित र निष्पक्ष सञ्चालन सुनिश्चित गर्न सतर्कता र सुरक्षा व्यवस्था बढ़ाउनुपर्ने आवश्यकतामा जोड़ दिनुभएको छ। वहाँले आज नयाँ दिल्लीमा केन्द्रीय सुरक्षा र गुप्तचर एजेन्सीहरूसँगको उच्चस्तरीय समीक्षा बैठकको अध्यक्षता गर्दै यो कुरा भन्नुभयो। पश्चिम बंगालका मुख्यमन्त्री शुभेन्दु अधिकारीले आज सिलीगुड़ी स्थित उत्तर बंगाल सचिवालय उत्तर कन्यामा एक महत्वपूर्ण प्रशासनिक समीक्षा बैठक गर्नुभयो। बैठकमा वहाँले उत्तर बंगालको समग्र विकास आफ्नो सरकारको सर्वोच्च प्राथमिकता भएको बताउनुभयो। बैठकमा उत्तर बंगालका पाँच जिल्ला दार्जीलिङ, कालिम्पोङ, जलपाईगुड़ी, अलिपुरद्वार र कुचबिहारका नागरिक र पुलिस प्रशासनिक अधिकारीहरू साथै सांसद र विधायकहरू उपस्थित थिए। आईपीएल म्याचमा कोलकाताको इडन गार्डन्समा कोलकाता नाइट राइडर्सको मुकाबिला मुम्बई इण्डियन्ससँग भइरहेको छ। टस जितेर कोलकाता नाइट राइडर्सले पहिले बोलिङ गर्ने फैसला गरेको छ। फुटबलमा सेफ महिला च्याम्पियनशीप 2026 को लागि प्रारम्भिक टोलीको घोषणा गरिएको छ। महिला राष्ट्रिय टोलीका मुख्य प्रशिक्षक क्रिस्पिन छेत्रीले हिजो 26 सदस्यीय टोलीको घोषणा गरे। प्रतियोगिता यस महिनाको 25 तारीकदेखि 6 जूनसम्म गोवाको मडगाउँस्थित पण्डित जवाहरलाल नेहरू स्टेडियममा आयोजना हुनेछ। प्रतियोगिता नजिकै गर्दा 23 खेलाड़ीहरूको अन्तिम टोलीको घोषणा गरिनेछ। समूह बीमा रहेको भारतले 31 मईमा बंगलादेशसँग खेल्न अघि उद्घाटन दिन मालदीपसँग खेल्नेछ। अर्कोतर्फ समूह एमा नेपाल, श्रीलंका र भूटान छन्। प्रत्येक समूहका शीर्ष दुई टोलीले 3 जूनमा हुने सेमीफाइनलमा स्थान बनाउनेछन्। फाइनल 6 जूनका दिन हुनेछ। मौसम विभागले यस हप्ता उत्तर पश्चिमी र मध्य भारतमा गर्मीको लहर अर्थात लू चल्ने पूर्वानुमान गरेको छ। दिल्ली, पंजाब, हरियाणा, चण्डीगढ, ओडिशा, छत्तीसगढ़, राजस्थान, तेलंगाना र उत्तराखण्डमा आगामी 4 दिनसम्म यस्तो स्थिति रहनु सक्छ। असम, मेघालय, केरला, माहे, पश्चिम बंगालको तराई क्षेत्र, सिक्किम, तमिलनाड, पुदुचेरी, कराईकल र अण्डमान तथा निकोबार द्वीप समूहमा भोलिसम्म भारी वर्षा हुन सक्छ। बिहार, हिमाचल प्रदेश, आन्तरिक र तटीय कर्नाटक, झारखण्ड, लक्षद्वीप र कर्नाटकमा आगामी 2 दिनसम्म मेघ गर्जन र आँधीबेरी आउने अनुमान गरिएको छ। विश्व स्वास्थ्य संगठन डब्ल्यूएचओले आज भनेको छ, कंगो र युगाण्डामा इबोला भाइरस फैलिने जोखिम राष्ट्रिय र क्षेत्रीय स्तरमा उच्च छ तर विश्वव्यापी स्तरमा कम छ। डब्ल्यूएचओले इबोला प्रकोपलाई अन्तर्राष्ट्रिय चिन्ताको सार्वजनिक स्वास्थ्य आपातकाल घोषणा गरेको छ, जसको लागि समन्वित प्रतिक्रिया आवश्यक छ। प्रधानमन्त्री नरेन्द्र मोदीले आज रोममा इटलीकी प्रधानमन्त्री जर्जिया मेलोनीसँग प्रतिनिधिमण्डल स्तरीय वार्ता गर्नुभयो, जसको उद्देश्य प्रमुख क्षेत्रहरूमा भारत इटली द्विपक्षीय सम्बन्धलाई अझ सुदृढ़ पार्नु रहेको थियो। रक्षा मन्त्री राजनाथ सिंहले यूएलपीजीएम V3 को सफल विकास परीक्षणका लागि रक्षा अनुसन्धान र विकास संगठन, सार्वजनिक क्षेत्रका उपक्रमहरू, रक्षा सह उत्पादन साझेदारहरू र उद्योगलाई बधाई दिनुभएको छ। केन्द्रीय शिक्षा मन्त्री धर्मेन्द्र प्रधानले आगामी नीट यूजी पुनर्परीक्षाको सुरक्षित र निष्पक्ष सञ्चालन सुनिश्चित गर्न सतर्कता र सुरक्षा व्यवस्था बढ़ाउनुपर्ने आवश्यकतामा जोड़ दिनुभएको छ। आईपीएल म्याचमा कोलकाताको इडन गार्डन्समा कोलकाता नाइट राइडर्सको मुकाबिला मुम्बई इण्डियन्ससँग भइरहेको छ र मौसम विभागले यस हप्ता उत्तर पश्चिमी र मध्य भारतमा लू चल्ने पूर्वानुमान गरेको छ। आकाशवाणीबाट समाचार पूरा भयो।
2: खबर पढ्छे देवव्रत मण्डल। प्रथमे विशेष विशेष खबर। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, প্রতিরক্ষা, পরিবেশ বান্ধব জ্বালানিসহ একাধিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদকে মানবতার জন্য একটি গুরুতর হুমকি হিসেবে দেখার ক্ষেত্রে ভারত ও ইতালি ঐক্যবদ্ধ। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমি হস্তান্তরের প্রক্রিয়া পশ্চিমবঙ্গ সরকার আজ থেকে শুরু করেছে। সংশোধিত নাগরিকত্ব আইন CAA মেনে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের BSF এর হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া আজ থেকে পশ্চিমবঙ্গে শুরু হল। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নিট UG-র পুনরায় পরীক্ষার সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে শিক্ষামন্ত্রক, ন্যাশনাল টেস্টিং এজেন্সি এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলির সঙ্গে সমন্বয় সাধনের ওপর গুরুত্ব দিয়েছেন। উত্তর ও মধ্য ভারতে আজ তীব্র তাপপ্রবাহের খবর পাওয়া গেছে। বেশ কয়েকটি স্থানে তাপমাত্রা ছিল 44 ডিগ্রির বেশি। ইডেনে আজ IPL-এর ম্যাচে কলকাতা নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ফিল্ডিং করছে। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, প্রতিরক্ষা, পরিবেশ বান্ধব জ্বালানি সহ একাধিক বিষয় নিয়ে মত বিনিময় করেছেন। ভারত ইতালি দ্বিপাক্ষিক সম্পর্কের একাধিক দিক নিয়ে তাদের মধ্যে আলাপ আলোচনা হয়। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও তারা কথা বলেন। দুই প্রধানমন্ত্রীর এই আলোচনায় ভারত ও ইতালির মধ্যে ক্রমবর্ধমান কৌশলগত অংশীদারিত্বের প্রতিফলন ঘটেছে।
1: পিছলে লগভগ সাড়ে তিন বর্ষো মে মুঝে কই বার প্রাইম মিনিস্টার মেলোনি সে মিলনে কা অবসর মিলা হ্যা। ভারত আর ইটালি কে বীচ করিবি সহযোগ और सामंजस्य को दर्शाता है। उनके नेतृत्व में हमारे संबंधों को नई गति, नई दिशा और नया आत्मविश्वास मिला है। मुझे खुशी है कि हम अपने संबंधों को अपग्रेड करते हुए स्पेशल स्ट्रेटेजिक पार्टनरशिप की घोषणा कर रहे हैं।
2: শ্রী মোদী ভারত ইউরোপ সম্পর্ককে আরো শক্তিশালী করার জন্য ইতালির সমর্থনের প্রশংসা করেন এবং প্রযুক্তি, উৎপাদন ও সুস্থায়ী উন্নয়নে সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। নেতারা কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি আন্তর্জাতিক চ্যালেঞ্জ ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সহযোগিতা বাড়ানোর প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। আলোচনার পর উভয় নেতা একটি যৌথ বিবৃতি দেন। শ্রী মোদী বলেন, সামরিক সরঞ্জামের যৌথ উন্নয়ন ও যৌথ উৎপাদনের পথ দুই দেশ প্রশস্ত করেছে। এছাড়াও জাহাজ চলাচল, বন্দর আধুনিকীকরণ, লজিস্টিক্স এবং ব্লু ইকোনমির ক্ষেত্রেও একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
1: हमने हमारी भावी साझेदारी को और सशक्त बनाने के लिए विस्तृत रूप से चर्चा की। भारत इटली जॉइंट स्ट्रेटेजिक एक्शन प्लान 2025-2029 हमारी साझेदारी को एक प्रैक्टिकल और फ्यूचरिस्टिक ढांचा प्रदान करता है। हम इस पर समयबद्ध तरीके से आगे बढ़ रहे हैं। हमारे साझा प्रयासों में द्विपक्षीय व्यापार 20 বিলিয়ন ইউরো के लक्ष्य की ओर तेजी से बढ़ रहा है।
2: ইউক্রেন এবং পশ্চিম এশিয়ায় উত্তেজনার বিষয়ে ভারত ও ইতালি নিয়মিত যোগাযোগ রেখেছে। আন্তর্জাতিক সংঘাতের বিষয়ে ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, সব সমস্যার সমাধান সংলাপ ও কূটনীতির মাধ্যমে করা উচিত। শ্রী মোদী আরও বলেন, সন্ত্রাসবাদকে মানবতার জন্য একটি গুরুতর হুমকি হিসেবে দেখার ক্ষেত্রে উভয় দেশই ঐক্যবদ্ধ এবং তিনি উল্লেখ করেন যে সন্ত্রাসবাদে অর্থ যোগানের বিরুদ্ধে তাদের যৌথ প্রচেষ্টা একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি আরও বলেন, দায়িত্বশীল গণতন্ত্রকে শুধু সন্ত্রাসবাদের নিন্দা করলেই চলবে না, এর আর্থিক নেটওয়ার্কগুলো ভেঙে ফেলার জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে। পশ্চিমবঙ্গ সরকার ইন্দো বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘদিনের জট কাটিয়ে BSF এর হাতে বকেয়া জমি হস্তান্তর শুরু করেছে। নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে সীমান্তরক্ষী বাহিনীর হাতে আনুষ্ঠানিকভাবে জমি তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের অসহযোগিতার কারণেই সীমান্ত সুরক্ষা দীর্ঘদিন বাধাপ্রাপ্ত হয়েছিল। নতুন সরকার ক্ষমতায় আসার দু সপ্তাহের মধ্যেই সেই প্রক্রিয়া শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, ইন্দো বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণ দেশের নিরাপত্তা এবং রাজ্যের সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার অভিযোগ, দীর্ঘদিন ধরে সীমান্তে অনুপ্রবেশ, চোরাচালান, জালনোট, আইন শৃঙ্খলা সমস্যা, বলপূর্বক ধর্মান্তকরণ, লাভ জিহাদ ও নারী নিরাপত্তা সংক্রান্ত নানা অপরাধের সঙ্গে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের যোগসাজশ পাওয়া গেছে। শ্রী অধিকারী আরও জানান, ভারত বাংলাদেশ সীমান্তের মোট দৈর্ঘ্য প্রায় 4000 কিলোমিটার, তার মধ্যে পশ্চিমবঙ্গেই রয়েছে প্রায় 2200 কিলোমিটার সীমান্ত। বর্তমানে প্রায় 1600 কিলোমিটার কাঁটাতারের বেড়া থাকলেও এখনও প্রায় 600 কিলোমিটার এলাকায় ফেন্সিং বাকি রয়েছে। এর মধ্যে আপাতত 27 কিলোমিটার এলাকার জন্য প্রয়োজনীয় জমি BSF এর হাতে তুলে দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, জমি ক্রয়ের সম্পূর্ণ অর্থ ভারত সরকার এবং BSF দিচ্ছে। ভবিষ্যতে আরও জমি দ্রুত হস্তান্তরের প্রক্রিয়া চালানো হবে বলেও তিনি আশ্বাস দেন। অনুষ্ঠানে উপস্থিত BSF মহানির্দেশক প্রবীণ কুমার রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা করেন। সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ মেনে পশ্চিমবঙ্গ থেকে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া আজ থেকে শুরু হচ্ছে। নবান্নের সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফকে জমি হস্তান্তরের অনুষ্ঠানেও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একথা ঘোষণা করেছেন। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুযায়ী এবার থেকে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সরাসরি বিএসএফের হাতে তুলে দেওয়া হবে। রাজ্যের সীমান্তবর্তী থানাগুলিকে এই নির্দেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশও দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, 2025 সালের 14 মে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বিএসএফের হাতে তুলে দেওয়ার বিষয়ে একটি নির্দিষ্ট নির্দেশিকা পাঠানো হয়েছিল, কিন্তু পূর্ববর্তী রাজ্য সরকার সেই আইন কার্যকর করেনি বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, নতুন সরকার ক্ষমতায় এসেই সেই নির্দেশ কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ সিওলে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা সরঞ্জাম অধিগ্রহণ কর্মসূচির রূপায়ণ মন্ত্রী লি ইয়াং শুলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী সিং বলেন, বৈঠকে উভয় পক্ষ যৌথ উন্নয়ন, যৌথ উৎপাদন এবং যৌথ রপ্তানির পথ তৈরির জন্য পারস্পরিক প্রচেষ্টাকে কাজে লাগাতে সম্মত হয়েছে। ভারতের প্রতিরক্ষা উন্নয়ন ও গবেষণা সংস্থা DRDO আজ শত্রুপক্ষের ট্যাঙ্ক ধ্বংস করার জন্য অ্যান্টি ট্যাঙ্ক সমরাস্ত্র ব্যবস্থাপনা ULPGM-V3 সফল পরীক্ষা চালিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের এর জন্য DRDO, সরকারি সংস্থা, প্রতিরক্ষা উৎপাদন অংশীদার এবং শিল্পক্ষেত্রগুলিকে অভিনন্দন জানিয়েছেন। আজকের প্রসঙ্গে কবিপক্ষে শুনবেন একটি আলোচনা, বাংলা চলচ্চিত্রে রবীন্দ্রনাথ ও তার গান। চিত্র পরিচালক অশোক বিশ্বনাথনের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 9:30 গীতাঞ্জলির প্রচার তরঙ্গে DTH বাংলা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AI নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নিট ইউজির পুনরায় পরীক্ষার নিরাপদ, সুরক্ষিত ও সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে কঠোর সতর্কতা এবং নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। আজ নতুন দিল্লিতে কেন্দ্রীয় নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলির সঙ্গে একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে শ্রী প্রধান একথা বলেন। বৈঠকে বিভিন্ন অনলাইন গ্রুপগুলির মাধ্যমে প্রতিযোগিতামূলক পরীক্ষা সংক্রান্ত ভুল তথ্যের ক্রমবর্ধমান বিস্তার নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। শ্রী প্রধান এই ধরনের নেটওয়ার্কগুলির বিরুদ্ধে সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। এর মধ্যে রয়েছে ভুয়ো তথ্য ছড়ানো চ্যানেলগুলিকে চিহ্নিত করা, ব্লক করা এবং বন্ধ করে দেওয়া। মন্ত্রী জোর দিয়ে বলেন যে সুষ্ঠু পরীক্ষা ব্যবস্থা পরিচালনার জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে অবশ্যই শিক্ষামন্ত্রক, ন্যাশনাল টেস্টিং এজেন্সি এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলির সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। আসন্ন জনগণনার অঙ্গ হিসাবে জাতিগত গণনা করা নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে করা একটি আবেদন আজ সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। শীর্ষ আদালত বলেছে এই বিষয়টি সরকারের নীতি নির্ধারণের আওতাধীন। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ তার পর্যবেক্ষণে জানিয়েছে, অনগ্রসর শ্রেণীর মানুষের সংখ্যা সরকারের জানা প্রয়োজন, যাতে তাদের উন্নতির লক্ষ্যে জনকল্যাণমূলক ব্যবস্থা গ্রহণ করা যায়। উত্তর ও মধ্য ভারতে আজ তীব্র তাপপ্রবাহের খবর পাওয়া গেছে এবং বেশ কয়েকটি স্থানে তাপমাত্রা 44 ডিগ্রির বেশি ছিল। রাজস্থানের 2টি জেলায় তীব্র তাপপ্রবাহের জন্য কমলা সতর্কতা এবং 14টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাঞ্জাব ও হরিয়ানাতেও কমলা সতর্কতা জারি করা হয়েছে। ভারতীয় আবহাওয়া বিভাগ IMD জানিয়েছে, চলতি সপ্তাহ জুড়ে উত্তর পশ্চিম ও মধ্য ভারতে তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকবে। সংস্কৃতি মন্ত্রক বন্দে মাতরম ফ্রেমস জাতীয় চলচ্চিত্র নির্মাণ প্রতিযোগিতার জন্য এন্ট্রি জমা দেওয়ার সময়সীমা 31 মে পর্যন্ত বাড়িয়েছে। সমসাময়িক মাধ্যম ব্যবহার করে বন্দে মাতরমের চেতনাকে নতুনভাবে জাগ্রত করতে চলচ্চিত্র নির্মাতা, ক্রিয়েটার এবং নাগরিকদের সম্পৃক্ত করার লক্ষ্যেই এই প্রতিযোগিতা। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে আগামীকাল পুনর্নির্বাচন, এজন্য যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ। ইতিমধ্যে ভোটকর্মীরা কেন্দ্রে পৌঁছতে শুরু করেছেন। সকাল 7টা থেকে ভোটগ্রহণ শুরু হবে, চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। ওই কেন্দ্রে 236,444 জন ভোটদাতা রয়েছেন। IPL ক্রিকেটে ইডেন গার্ডেন্সে আজ কলকাতা নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছে। টসে জিতে কলকাতা মুম্বাইকে ব্যাট করতে পাঠিয়েছে। কলকাতা 12 ম্যাচে 11 পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে ও মুম্বাই 12 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তির, প্রতিরক্ষা, পরিবেশ বান্ধব জ্বালানি সহ একাধিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, সন্ত্রাসবাদকে মানবতার জন্য একটি গুরুতর হুমকি হিসেবে দেখার ক্ষেত্রে ভারত ও ইতালি ঐক্যবদ্ধ। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমি হস্তান্তরের প্রক্রিয়া পশ্চিমবঙ্গ সরকার আজ থেকে শুরু করেছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপর 7:50 শুনুন স্থানীয় সংবাদ।
3: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজে। এখন আজ রাতের অনুষ্ঠান সূচি। রাত 8টায় শুনবেন বিজ্ঞান ঘরে বাইরে। 8:30 নজরুল গীতি, শিল্পী ভাস্বতী দাম। 9:15 শুনতে পাবেন গজল, শিল্পী গুলাম আলী। 9:30 লাইভ ফোন ইন গানে গানে। 10:10 শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী চিন্ময় চট্টোপাধ্যায়। 10:30 লাইভ ফোন ইন মনের জানালা। শুনলেন 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে আকাশবাণী শিলিগুড়ির আজ রাতের অনুষ্ঠান সূচি। আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্য সরকার আজ থেকে ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য বিএসএফের হাতে বকেয়া জমি হস্তান্তর শুরু করেছে। আপাতত 27 কিলোমিটার জমিতে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমি হস্তান্তর করা হচ্ছে। সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ মেনে রাজ্য থেকে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া আজ থেকেই শুরু হচ্ছে। কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক করেছেন। আগামীকালও একাধিক জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তিনি। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে আগামীকাল পুনর্নির্বাচন। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ঘর্মাক্ত ও অস্বস্তিকর আবহাওয়া বজায় রয়েছে। আগামী কয়েকদিনেও একই পরিস্থিতি থাকবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। ইডেনে আজ আইপিএল ক্রিকেট ম্যাচে কলকাতা নাইট রাইডার্স টসে জিতে মুম্বাই ইন্ডিয়ান্সকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। আজ সেই বিস্তারিত খবরে। দীর্ঘ জটিলতা শেষে রাজ্য সরকার ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফের হাতে বকেয়া জমি হস্তান্তর শুরু করেছে। নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে সীমান্তরক্ষী বাহিনীর হাতে আনুষ্ঠানিকভাবে জমি তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের অসহযোগিতার কারণেই সীমান্ত সুরক্ষা দীর্ঘদিন বাধাপ্রাপ্ত হয়েছিল। নতুন সরকার ক্ষমতায় আসার 2 সপ্তাহের মধ্যেই সেই প্রক্রিয়া শুরু হয়েছে। এই বেড়া নির্মাণ দেশের নিরাপত্তা ও রাজ্যের সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুভেন্দুবাবু আরও জানান, ভারত বাংলাদেশ সীমান্তের মোট দৈর্ঘ্য প্রায় 4000 কিলোমিটার, তার মধ্যে পশ্চিমবঙ্গেই রয়েছে প্রায় 2200 কিলোমিটার সীমান্ত। বর্তমানে প্রায় 1600 কিলোমিটারে কাঁটাতারের বেড়া থাকলেও প্রায় 600 কিলোমিটার এলাকায় ফেন্সিং বাকি রয়েছে। এর মধ্যে আপাতত 27 কিলোমিটার এলাকার জন্য প্রয়োজনীয় জমি বিএসএফের হাতে তুলে দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে 18 কিলোমিটার ফেন্সিং এলাকা এবং আরও 9 কিলোমিটার বর্ডার আউটপোস্ট ও বিএসএফ পরিকাঠামো তৈরির জন্য জমি। তিনি বলেন, জমি ক্রয়ের সম্পূর্ণ অর্থ ভারত সরকার এবং বিএসএফ দিচ্ছে।
1: আজকে এর সূচনা লগ্নে আমরা 18+9 27 কিলোমিটার এলাকাকে সুরক্ষিত করার প্রয়োজনীয় জমি, সরকারি এবং আমাদের প্রাইভেট ল্যান্ড যা পারচেজ আমরা করছি, তো তার সম্পূর্ণ অর্থ বিএসএফ আমাদের দিচ্ছেন, ভারত সরকার আমাদের দিচ্ছেন, আমরা সেটা সূচনা করলাম।
0: মুখ্যমন্ত্রী আরও জানান, সীমান্তবর্তী জেলাগুলিতে দীর্ঘদিন কোনো সমন্বয় বৈঠক হয়নি। নতুন সরকার দায়িত্ব নেবার পর থেকেই জেলা প্রশাসন, বিএসএফ, রাজ্য পুলিশ, কাস্টমস সহ বিভিন্ন সংস্থাকে নিয়ে নিয়মিত সমন্বয় বৈঠক শুরু হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত বিএসএফের মহানির্দেশক প্রবীণ কুমার রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় কাজ করতে গিয়ে রাজ্য সরকারের সহযোগিতার প্রয়োজন অনুভূত হচ্ছিল।
2: আমাদের পুরোটাই সম্পূর্ণ এটা ভরসা যে আমাদের যে সিনার্জি একটা দরকার হয় স্যার, যেটা আমরা স্টেট গভর্নমেন্ট পক্ষ থেকে চাই, সেটা এখানে ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গে এটা আমরা পাবো। এর পাওয়ার পরে আমাদের যে ফেন্সিং কনস্ট্রাকশন যেখানে যেখানে লম্বিত ছিল সেটা হবে, যেখানে আমাদের ইনফ্রাস্ট্রাকচার নতুন বিওপি খোলা, যে বর্ডার আউটপোস্ট গুলো খোলাটা ইনক্লুডিং সুন্দরবন মতন এরিয়া যেখানে আমরা একটা বিশাল জলাশয়কে আমরা ভালো করে দেখতে পারছিলাম না, ওই জায়গাটাও আমরা যে আছে ভালো করে দেখার জন্য যে কল্পনাগুলো আছে সেটা পারিত হবে স্যার। এটা নিয়ে স্যার আমাদের যে সুরক্ষাটা স্যার ইন্ডো বাংলাদেশ বর্ডারটা আরো একটু সুদৃঢ় হবে।
0: সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ মেনে রাজ্য থেকে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া আজ থেকেই শুরু হচ্ছে। নবান্নে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য বিএসএফকে জমি হস্তান্তরের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একথা ঘোষণা করেন। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুযায়ী এবার থেকে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের সরাসরি বিএসএফের হাতে তুলে দেওয়া হবে। এরপর বাংলাদেশের সীমান্তরক্ষী বিডিআর এর সঙ্গে কথা বলে তাদের দেশ থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করা হবে, অর্থাৎ ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট, এই পদ্ধতিতে কাজ হবে বলে মুখ্যমন্ত্রী জানান। রাজ্যের সীমান্তবর্তী থানাগুলিকে এই নির্দেশ অবিলম্বে কার্যকর করতে বলা হয়েছে।
1: যারা অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী তাদেরকে সরাসরি বিএসএফ এর হাতে হ্যান্ড ওভার করার জন্য একটি নির্দেশিকা এবং তার সঙ্গে একটি আপনার অবৈধ অনুপ্রবেশকারীদেরকে হ্যান্ড ওভারের
3: আইন ভারত সরকারের পক্ষে আন্ডার সেক্রেটারি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রতাপ সিং রাওয়াত পাঠিয়েছিলেন। এই গুরুত্বপূর্ণ আইন ভারত সরকার যেটা দিয়েছিলেন তাকে কাজে লাগাননি। আজ থেকে আমরা এই আইন কার্যকর করলাম। যারা 31/12/2024 পর্যন্ত এসেছেন তাদেরকে কোনো পুলিশ কোথাও হ্যারাসমেন্ট ডিটেন্ট করতে পারবে না। সিএ এর আওতায় যারা নেই তারা হলেন কমপ্লিটলি অবৈধ অনুপ্রবেশকারী ইনফিল্ট্রেটরস। তাদেরকে সরাসরি রাজ্য পুলিশ গ্রেপ্তার করবে এবং ডিটেন্ট করবে এবং হ্যান্ড ওভার করবে বিএসএফ এর হাতে, অর্থাৎ ডিটেক্ট ডিলিট এবারে ডিপোর্ট।
0: এর আগে আজ সকালে মুখ্যমন্ত্রী শিলিগুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক করেন। তিনি জানান, সরকারি প্রকল্পগুলির বাস্তবায়ন এবং কল্যাণমূলক প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে এখন থেকে প্রতি মাসে একবার করে তিনি উত্তরবঙ্গ সফর করবেন। জনগণের সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে শিলিগুড়ির উত্তরকন্যায় সপ্তাহে একদিন করে সকাল 9টা থেকে 11টা পর্যন্ত জনতার দরবার করবেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। ওই দিনই 11টা থেকে 1টা পর্যন্ত হবে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক এবং 2টো থেকে 4টে পর্যন্ত উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী সব সাংসদ ও বিধায়ক নিয়ে আরও একটি বৈঠক করবেন। কল্যাণমূলক প্রকল্পগুলি খতিয়ে দেখা হবে ওই বৈঠকে। কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল 2টি জেলায় প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করবেন। সকালে হাওড়া জেলাশাসকের অফিসে জেলাশাসক, জেলা পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের পাশাপাশি নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে কথা বলবেন তিনি। এর আগে বেলুড় মঠ যাবেন মুখ্যমন্ত্রী। দুপুরে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া এবং দুই বর্ধমানের জেলা প্রশাসনিক আধিকারিক ও বিধায়কদের সঙ্গে পর্যালোচনা বৈঠকের কর্মসূচি রয়েছে তার। বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচন এবং বিরোধী দলের স্বীকৃতি ঘিরে জটিলতা আরও তীব্র হয়েছে। বিধানসভায় সাংবাদিক বৈঠক করে আজ এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন বিধানসভার প্রিন্সিপাল সেক্রেটারি সৌমেন্দ্রনাথ দাস। তিনি জানান, বিরোধী দলের তরফে একটি চিঠি জমা পড়েছে ঠিকই, তবে সেই চিঠিতে প্রয়োজনীয় কিছু তথ্যের ঘাটতি রয়েছে, ফলে বিষয়টি এখন অধ্যক্ষের বিবেচনার উপর নির্ভর করছে। বিরোধী দলের পক্ষ থেকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক একটি চিঠি দিয়ে পরিষদীয় দলের পদাধিকারীদের নামের তালিকা পাঠিয়েছেন, কিন্তু সেই চিঠিতে পরিষদীয় দলের বৈঠক কবে হয়েছে, সেই বৈঠকে কারা উপস্থিত ছিলেন এবং কারা সম্মতি দিয়েছেন সেই সংক্রান্ত তথ্য উল্লেখ নেই। বিধানসভার নিয়ম অনুযায়ী এই সমস্ত তথ্য স্পষ্টভাবে জমা দিতে হবে। এদিকে বিরোধী দলনেতা পদে দল মনোনীত বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় ইতোমধ্যেই একটি আরটিআই দায়ের করেছেন। আজকের প্রসঙ্গে কবিপক্ষে শুনবেন একটি আলোচনা, বাংলা চলচ্চিত্রে রবীন্দ্রনাথ ও তাঁর গান। চিত্র পরিচালক অশোক বিশ্বনাথনের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ডিটিএইচ বাংলা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে আগামীকাল পুনর্নির্বাচন, এজন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। ভোটকর্মীরা ডিসিআরসি কেন্দ্রগুলি থেকে যাবতীয় সরঞ্জাম নিয়ে নিজ নিজ বুথে পৌঁছচ্ছেন। 285টি বুথে সকাল 7টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে সন্ধে 6টা পর্যন্ত। ওই কেন্দ্রে 236,444 জন ভোটদাতা রয়েছেন। সুষ্ঠু অবাধ নির্বাচনের লক্ষ্যে ওই কেন্দ্রে কড়া নিরাপত্তা ও নজরদারির বন্দোবস্ত করা হয়েছে। এদিকে ওই কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে সরিয়ে নেবার কথা জানিয়েছেন, যদিও প্রার্থীপদ প্রত্যাহারের কোনো সুযোগ না থাকায় প্রকৃতপক্ষে প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন তিনি। অন্যদিকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় জাহাঙ্গীরের রক্ষা কবচ প্রত্যাহারের আবেদন জানিয়ে রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেও আপাতত তাতে হস্তক্ষেপ করেনি আদালত। 2021 বিধানসভা নির্বাচনে ভোট পরবর্তী হিংসার ঘটনার তদন্তে বিধাননগর পুরসভার তৃণমূল কংগ্রেস কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীকে সিআইডি আজ ভবানী ভবনে প্রায় 12 ঘণ্টা জেরা করে। রাজারহাট গোপালপুরের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজের বিরুদ্ধে চাকরি ও টেন্ডার পাইয়ে দেওয়ার নামে বিপুল পরিমাণ আর্থিক দুর্নীতিরও অভিযোগ রয়েছে। পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের পাথরডিহ স্বাস্থ্যকেন্দ্রে ঢুকে স্বাস্থ্য আধিকারিককে হেনস্থা ও অভব্য আচরণের অভিযোগে 4 বিজেপি নেতাকে দলের তরফে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। একই সঙ্গে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্ত রাকেশ মাহাতো, বিজয়মোহন সিং, অরুণচন্দ্র মাঝি এবং মিঠুন কুমারকে সব রকমের সাংগঠনিক কাজকর্ম থেকে বিরত থাকতে বলা হয়েছে। দুপুরের পর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ঘর্মাক্ত ও অস্বস্তিকর আবহাওয়া বজায় রয়েছে। আলিপুরে আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 36.2 ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। উত্তরবঙ্গের উত্তরে হিমালয় সন্নিহিত জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস। এদিকে আলিপুর চিড়িয়াখানা থেকে প্রাণীদের জন্য এই গরমে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। আইপিএল ক্রিকেটে ইডেন গার্ডেন্সে আজ কলকাতা নাইট রাইডার্স টসে জিতে মুম্বাই ইন্ডিয়ান্সকে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্স 5 ওভারে 3 উইকেটে 34 রান করেছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। সরকার আজ থেকে ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটা তারের বেড়া নির্মাণের জন্য বিএসএফ এর হাতে বকেয়া জমি হস্তান্তর শুরু করেছে। সংশোধিত নাগরিকত্ব আইন মেনে রাজ্য থেকে বাংলাদেশ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া আজ থেকে শুরু হচ্ছে। স্থানীয় সংবাদ শেষ হলো।
4: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে। শুরু হচ্ছে বিজ্ঞান বিষয়ক অনুষ্ঠান বিজ্ঞান ঘরে বাইরে। আজ শুনবেন খাদ্যে ভেজাল এ সম্পর্কে একটি সাক্ষাৎকার ভিত্তিক আলোচনা। গৌতম ঘোষের সাক্ষাৎকার নিয়েছেন সুরজিৎ দাশ।

0: আজকের বিজ্ঞান ঘরেও বাইরের এই নতুন পর্ব শুরু করার সময় একদম শুরুতেই দুটো পরিসংখ্যান আমি শ্রোতা বন্ধুদের সামনে রাখতে চাইব। 1988 সাল, কলকাতার বেহালায় ভেজাল তেল খেয়ে প্রায় 2500 জন মানুষ পঙ্গু হয়ে গিয়েছিল। এরপর চলে আসি 1998 সালে, দিল্লিতে ভেজাল খাদ্য খেয়ে 28 জন মানুষ প্রাণ হারান। খাদ্যে ভেজাল, ওষুধে ভেজাল, পেট্রোলে ভেজাল, সর্বত্রই এই ভেজালের জালে আমরা আটকে পড়ে যাচ্ছি। শুরু করছি আজকের বিজ্ঞান ঘরেও বাইরের আরও একটা নতুন পর্ব। আমাদের সঙ্গে এই ভেজাল নিয়েই আলোচনা করতে উপস্থিত রয়েছেন খুব পরিচিত একজন মানুষ আমাদের এই অনুষ্ঠানে, ডাক্তার গৌতম ঘোষ। তিনি বহুবার আমাদের এই অনুষ্ঠানে এসেছেন, পেশায় ডাক্তার হলেও জলপাইগুড়ির সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের সঙ্গে আজ বহু বছর ধরে যুক্ত আছেন। ডাক্তার ঘোষকে নমস্কার জানাই।
1: নমস্কার
0: গৌতমবাবু। আজকের এই অনুষ্ঠানের শুরুতে প্রথমে যে প্রশ্নটা আপনার সামনে রাখব, যে খাদ্যে ভেজাল, যে কথাটা আমরা সবসময় শুনতে পাই, ভেজাল ভেজাল ভেজাল, তো এই খাদ্যে ভেজাল জিনিসটা কি?
1: হ্যাঁ, খুবই প্রাসঙ্গিক প্রশ্ন। অ্যাকচুয়ালি 1954 সালে খাদ্যে ভেজাল নিরোধক আইন চালু হয় আমাদের দেশে, সেটা হচ্ছে দ্য প্রিভেনশন অফ ফুড অ্যাডাল্ট্রেশন অ্যাক্ট। সেই অ্যাক্টে কয়েকটি অন্তত ছটি বিষয়কে উল্লেখ করা হচ্ছে, যে যেই কাজগুলো করলে সেটাকে ভেজাল হিসেবে ধরা হবে। যেমন আমি কয়েকটা বলছি, যদি কোনো একটা খাদ্য তার দেখা যায় যে সেই খাদ্যের গুণমানের বৈশিষ্ট্যের যে দাবি করা হচ্ছে সেই বৈশিষ্ট্য অনুযায়ী উপাদান তার মধ্যে নেই, এটা এক ধরনের। তারপর আরেকটি বলা যায় যে সেই খাদ্যটা আছে কিন্তু ওর মধ্যে এমন কিছু জিনিস আছে যা ক্ষতিকারক, এটাকেও ভেজাল হিসেবে ধরা হবে। তেমনি আরও আমরা ধরতে পারি যে খাদ্য আছে কিছু মেশানোও নাই কিন্তু যে পাত্রে রাখা হচ্ছে পাত্রটা কিন্তু সঠিক নেই, তাহলে এই ক্ষেত্রে পাত্রের বেসিসেও এটাকে ভেজাল হিসাবে ধরা হবে। এইরকম দেখা যায় যে একটা গুণগত মান উচ্চ মান সম্পন্ন একটা খাবারের মধ্যে নিম্ন গুণগত মানযুক্ত খাবার মিশিয়ে দেওয়া হচ্ছে, সেটাকেও একটা ভেজাল হিসাবে ধরা হবে। আবার দেখা গেল যে নোংরা পরিবেশে, তারপরে রোগযুক্ত প্রাণীজ বা উদ্ভিজ্জ উপাদান যার গ্রহণযোগ্যতা নাই ওই খাদ্যের জন্য, সেই ধরনের জিনিস যদি পাওয়া যায় তাহলে এটাকেও ভেজাল হিসেবে ধরা হবে। এতগুলো কারণ, প্রায় ছটা কারণকে সামনে রেখে বলা যেতে পারে যে সেই খাদ্যগুলো তাহলে ভেজাল আছে।
0: কিন্তু একটা জিনিস আমরা হয়তো নিজেদের চোখ দিয়ে দেখেই বুঝতে পারি, সেটা হচ্ছে রং। একটা খাদ্যবস্তুকে আরও অনেক বেশি করে লোভনীয় বা আকর্ষণীয় করে তোলার জন্য আমরা

0: আর্ট বলে একটি, আরেকটা আছে কার্মোসাইন, আরেকটা আছে এরিথ্রোসাইন। এই তিন ধরনের রং আছে শুধু লাল রং করার জন্য। পরে আমি এই কথাটাও বলবো যে পরিমাণটাও একটা বড় ব্যাপার, ওটা আমি পরে বলছি।
1: লাল রং করার জন্য বলছেন মানে এই তিনটে কেমিক্যালকে
0: অনুমোদিত করা আছে? হ্যাঁ, কিন্তু এর সাথে এটাও বলা আছে যে কোনো পরিমাণ কিন্তু আমি ইউজ করতে পারবো না। কতটুকুর মধ্যে কতটুকু সেটারও একটা আছে, ওটা আমি পরে আসছি। যেমনি হলুদ রং, হলুদ রং যদি করতে হয় তার জন্য আছে টার্টারাজাইন বলে একটি আছে, আর হচ্ছে সানসেট ইয়ালো। এই দুটো কালারের যে কোনো একটা বেছে নেওয়া যায়। আর নীলের জন্য যেমনি আছে ইন্ডিগো কারামাইন, তারপরে ব্রিথিয়ান ব্লু FCF, এই দুটো হচ্ছে নীল রঙের জন্য। আর গ্রিন সবুজের জন্য আছে ফাস্ট গ্রিন FCF। এই যে কতগুলো বললাম এগুলো হচ্ছে সবই কিন্তু পারমিটেড কালার। বিভিন্ন অনেক কোম্পানি আছে না, আরও আকর্ষণীয় করার জন্য একটু বেশি পরিমাণে দিয়ে দিল, বেশি গাঢ় লাল করা যাবে না। এটা নিয়ম হচ্ছে যে প্রতি, যেমনি কোলা জাতীয় ঠান্ডা পানীয় বা জন্য যত কালার ড্রিঙ্কস আছে সেগুলোর মধ্যে বলা আছে প্রতি 1 গ্রাম 100 ml এর সাথে 1 গ্রাম মেশানো যাবে পারমিটেড কালার। তা এইবার এটাই যদি জ্যাম জেলি পেস্ট্রি আচার হয় তাহলে তার একটু, তার জন্য আবার দেওয়া আছে প্রতি 200 ml এর জন্য কিন্তু 1 গ্রাম, 1 গ্রামের জন্য প্রতি 200 ml, এই টাইপের আর কি রাখা আছে। সেটা ফলের রসের যে সিরাপ পাওয়া যায় সেগুলোর ক্ষেত্রে এই এই ইয়েটা আছে। এর চেয়ে বেশি যদি পাওয়া যায় তাহলে কিন্তু সেটা ভেজাল হিসাবে ধরা হবে।
1: পরের প্রশ্নের দিকে আমরা চলে আসি। বিভিন্ন হোটেল বা রেস্টুরেন্টগুলোতে যেখানে কিনা প্রতিদিন প্রচুর পরিমাণে মাছ বা মাংসের যোগান রাখতেই লাগে, তো সেক্ষেত্রে এই কাঁচা মাংস বা মাছের পচন রোধ করতে, কিংবা ধরুন জ্যাম বা জেলির মধ্যে জীবাণুর আক্রমণকে রোধ করতে কোন কোন ধরনের রাসায়নিক পদার্থ আমরা দিয়ে থাকি?
0: ঠিক ঠিক, খুব প্রাসঙ্গিক প্রশ্ন। কারণ এই হোটেলে তো আমরা তো প্রায় আমাদের যেতেই হয়, খেতেই হয়, কিন্তু আমরা কোনো একটা খাবার টোকে যায় তাহলে বলি যে খাবারটা খারাপ হয়ে গেছে, কিন্তু টোকে যায় না, খাবারটা আমাদের কাছে ফ্রেশ উপস্থাপিত করা হয়। প্রায় দেখা যায় যে ওই খাবারটা সংরক্ষণ করা হচ্ছে নিষিদ্ধ জিনিস দিয়ে, সেটা হচ্ছে সোডিয়াম নাইট্রেট। সোডিয়াম নাইট্রেট একটা চামড়া শিল্পে ব্যবহার করা হয় আর রং শিল্পের, হ্যাঁ, ব্যবহার করা হয় এরকম একটি রাসায়নিক যৌগ। তা এটা দেওয়া হয় কি না, ওর একটা মাংসের মধ্যে যে ব্যাকটেরিয়ার উপস্থিতিটাকে জিরো করা হয়, ঠিক আছে? ব্যাকটেরিয়ার উপস্থিতি জিরো হয়ে গেল, কিন্তু ওটা যখন আমার পেটে গেল তখন কিন্তু আমার পেটে কিন্তু সেই রাসায়নিক পদার্থের উপস্থিতি লক্ষ্য করা গেল। এবং তাতে করে আমার কী ধরনের প্রবলেম হতে পারে, আমার প্রবলেম হতে পারে স্টমাক ক্যান্সার, মেনলি হচ্ছে স্টমাক ক্যান্সার, তারপরে রেসপিরেটরি ডিস্ট্রেস মানে শ্বাসকষ্টের প্রবলেম। হ্যাঁ, আরও একটা ভয়ঙ্কর আছে, সেটা হচ্ছে যারা গর্ভবতী মা তাদের একটা প্রবলেম হয়। আসলে আমরা যখন এই আলোচনা করছি মেডিকেল সায়েন্সে না তিনটা কথা আছে, এই তিনটা কথাকে খুব মাথায় নিয়ে নিতে হয়। একটাকে বলে কার্সিনোজেনেসিটি, যার থেকে যেই খাবারের থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। আরেকটাকে বলে মিউটাজেনেসিটি, মানে হচ্ছে যেখান থেকে মিউটেশন হবে, জিন মিউটেশন হবে, হতে পারে এই ধরনের খাবারের নিষিদ্ধ রং ব্যবহার করার ফলে হতে পারে। আরেকটা হচ্ছে টেরাটোজিনিসিটি, টেরাটোজিনিসিটি হচ্ছে গর্ভস্থ ভ্রূণের অঙ্গ বিকৃতি হতে পারে, অঙ্গহীনতা নিয়ে জন্মাতে পারে। তা এই তিনটা জিনিসকে মাথায় রেখেই কিন্তু যত নিষিদ্ধ কোনটা পারমিটেড এই কথাগুলো কিন্তু আসছে। তা এইগুলো তো মানে আমাদের সমাজে যত দিন যাচ্ছে এগুলো ভয়ঙ্করভাবে দেখাচ্ছে। যেমন আমি বলতে পারি আইসক্রিম বা চকলেট এগুলোতে দেখা যায় যে স্যাকারিন ইউজ করা হয়। স্যাকারিন অনেক সস্তা জাতীয় মিষ্টি করার জিনিস। এই স্যাকারিন থেকে ডাইরেক্টলি যেটা ক্ষতি হয় সেটা হচ্ছে দাঁতের সমস্যা তৈরি হয়। হ্যাঁ, এছাড়া যেমন আমি আরেকটা বলি ছানা। আমরা দেখি না যে মিষ্টির দোকানে ছানা সাপ্লাই হচ্ছে, তা

0: ছানাটা ভালো করে খেয়াল করে দেখা যাবে ছানাটা খুব টাইট, শক্ত, হার্ড। কিন্তু আমি যদি এই ছানাটা বাড়িতে করি কিন্তু অনেক লুজ, ল্যাকপ্যাকে করছে,
1: ঠিক
0: এরকমটা
1: ঠিক
0: হয়।
1: ঠিক
0: তা দুটোর মধ্যে পার্থক্যটা কোথায়? ওখানের মধ্যে যেটা ইউজ করা হচ্ছে ক্ষতিকারক হাইড্রোজেন সালফাইড। হ্যাঁ, হাইড্রোজেন সালফাইড মেশানো হচ্ছে অ্যাসিটিলাইন বলে আরেকটা রাসায়নিক মেশানো হচ্ছে, মিশিয়ে ওটাকে একেবারে হার্ড করা হচ্ছে। এই যে হার্ড করা হচ্ছে, তাহলে ওদের ক্যারি করতে সুবিধা হচ্ছে, যেখানে দিচ্ছে একটা আটার দলার মতন থেকে যাচ্ছে। তা কিন্তু অরিজিনালি ছানা কিন্তু এরকম হওয়ার কথা না, এগুলো সবই আমাদের পেটে যাচ্ছে। কথা প্রসঙ্গে একটা বলি, আপনি যখন শুরুতে বললেন যে কলকাতার বেহালাতে 2,500 মানুষের
1: পঙ্গু হয়ে যায়,
0: পঙ্গু হয়ে গেছিল না, খুব ঢিলেঢালাভাবে ব্যবস্থা নেওয়া হয়েছিল, কারণ যাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল অন্তত 6 মাস পরে এবং তাদের বড় কোনো সাজা হয়নি, 6 মাসের জেল। হ্যাঁ, অথচ প্রচুর লোক একসাথে আক্রান্ত হলো। ওরা যে তেলটা খেয়েছিল, সেই তেলটার মধ্যে কি রাসায়নিক ছিল, সেই তেলটার মধ্যে ছিল ট্রাইক্রোসিন ফসফেট বলে একটা বিষাক্ত রাসায়নিক ছিল, ট্রাইক্রোসিন ফসফেট। এবং এই ট্রাইক্রোসিন ফসফেটের পরীক্ষা বলা আছে যে তাৎক্ষণিকভাবে প্যারালাইসিস হবে আর তাৎক্ষণিকভাবে ব্লাড প্রেশার হাই হয়ে যাবে, এই দুটো কিন্তু বলা আছে তাৎক্ষণিক ইয়ে। তা অ্যাকচুয়ালি যারা তাৎক্ষণিক হয়েছে, পরবর্তীকালেও তারা কিন্তু পঙ্গু হয়ে আজও বেঁচে আছে, এটুকু বলতে পারি।
1: চলে আসি এর পরের প্রশ্নের দিকে। জ্যাম, জেলি বা সস, আমরা লক্ষ্য করে থাকবো যে এই তিনটে জিনিসের ব্যবহার আমাদের দৈনন্দিন জীবনে প্রচুর, এবং এই তিনটে জিনিসকে কিন্তু দেখতে খুব সুন্দর। সুতরাং আমরা ধরেই নিতে পারি যে বিভিন্ন কোম্পানিগুলো কিন্তু এই বিশেষ বস্তুগুলোকে অনেক বেশি আকর্ষণীয় করার জন্য যা কিছু চেষ্টা তাদের পক্ষে করা সম্ভব তারা কিন্তু করবে। তো সেক্ষেত্রে এই জ্যাম, জেলি এবং সস, এর মধ্যে কোন কোন ধরনের নিষিদ্ধ রং ব্যবহার করা হয়, কিংবা যদি কিনা ঘুরিয়ে বলি, কোন কোন ধরনের রং ব্যবহার করা হয় যেগুলো কিন্তু আদতে নিষিদ্ধ?
0: ইয়েস, একদম ঠিক কথা। সেটা হচ্ছে অবশ্যই তারা নিষিদ্ধ রঙই ইউজ করে, এবং ইয়ে করে দেখা গেছে যে কঙ্গো রেড এই নামে একটি নিষিদ্ধ রেড ওরা ইউজ করে। এই কঙ্গো রেড এটা কিসে ইউজ হয়, তাহলে মার্কেটে আসলো কেন? এই কঙ্গো রেডটা অ্যাকচুয়ালি বায়ো ইন্ডিকেটার হিসাবে ল্যাবরেটরিতে ইউজ হয়, যেখানে কোনো ল্যাবরেটরিকে কোনো জীবাণুকে চিহ্নিত করার প্রয়োজন পড়ে, তখন এই কঙ্গো রেডটা ইউজ করে সেই জীবাণুকে আইডেন্টিফাই করা হয়।
1: ঠিক,
0: তা এই কঙ্গো রেডটা কিন্তু এরা বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করা হয়। এবার বললো যে তাহলে আমরা ধরবো কী করে কঙ্গো রেডকে, বা আছে বা কিছু? এটা কিন্তু ঘরোয়া পদ্ধতিতে কিন্তু চাইলে আমরা এটা ধরতে পারি। যদি লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড এর অ্যাসিড আর ওই জেলিটাকে যদি একটা পাত্রে অল্প পরিমাণে নিয়ে যদি গুলিয়ে নেই, তার মধ্যে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড কয়েক ফোঁটা মিশিয়ে দেই, দেখব মুহূর্তের মধ্যে ওটা ওই দ্রবণটা একটা নীল রং ধারণ করবে। তাতে আমরা বুঝবো যে এটা একটা কঙ্গোরেড ইউজ করা হয়েছে, এখানে কোনো পারমিটেড কালার নেই। এখন কিন্তু একটা প্রশ্ন কিন্তু আসতেই পারে যে পারমিটেড কালার সরকার তো দিয়ে দিয়েছে, তাহলে কেন ওটা ইউজ না করে এই কালারগুলো ইউজ হচ্ছে? হ্যাঁ, এই প্রশ্নটা সচরাচর আমরা পাই, তাতে করে দেখা যাচ্ছে যে পারমিটেড কালারের যে মূল্য আর এই নিষিদ্ধ রঙের যে মূল্য, আকাশ পাতাল তফাত। মানে পারমিটেড কালারের দাম আমি ধরে নিচ্ছি যদি 2,000 থেকে 2,500 টাকা হয়, সেখানে এটা পাওয়া যাচ্ছে 100 টাকারও কম।
1: আচ্ছা,
0: এই দামের ব্যাপক ডিফারেন্সের জন্যই কিন্তু কোম্পানিগুলো এই ধরনের রং ইউজ করে।
1: তো ডাক্তার গৌতম ঘোষ, আমাদেরকে আজকে বিজ্ঞান ঘরে ও বাইরের এই পর্বেতে অনেকটা সময় দিলেন। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম তা হচ্ছে খাদ্যে ভেজাল। গৌতমবাবু, আমাদের ঝুলিতে কিন্তু আরও অনেক প্রশ্ন রয়েছে, আমরা অবশ্যই সেই সমস্ত প্রশ্নগুলোকে নিয়ে এই অনুষ্ঠানের আগামী পর্বে ফিরে আসব। ধন্যবাদ জানাই আপনাকে।
0: ধন্যবাদ।

0: রেখেছিলাম। আমাদের এই পর্বের শুরুতেও দুটো চোখে দেখা ঘটনাকে সবার সামনে রাখতে চাইব। আপনারা যদি কখনও কোনো সবজির হাটে যান, বাজার বলছি না, হাট, বড় যে সবজির হাটগুলো বসে, কখনো যদি একটু সকাল সকাল যান তাহলে আপনারা দেখতে পাবেন যে পটল, কাঁকরোল, ভেন্ডি এই সমস্ত সবজিগুলোকে ট্রাক থেকে বা বড় গাড়ি থেকে নামানোর পর বড় সিমেন্টের পাত্রের মধ্যে গোলা রঙিন সবুজ নীলচে জলের মধ্যে চুবিয়ে রাখা হয় এবং সেখান থেকে যখন বের করা হয় সেটা অনেকটাই বেশি আকর্ষণীয় হয়ে পড়ে এবং মানুষজন সেটাই চান। আবার যদি আপনি কোনো মাছের বন্দরের দিকে যান, আমি খুব দূরে যাওয়ার কথা বলছি না, দীঘায় চলে যান সকালের দিকে, তো সেখানে দেখবেন কিছু কিছু মাছ আছে, যেমন ভোলা মাছ, লোটে মাছ, যে সমস্ত মাছগুলোর গায়ের রং একটু লালচে ধরনের হয়, সেই সমস্ত মাছগুলোকে এই ইটে ধরনের বা এই কমলা রঙের দ্রবণের মধ্যে বেশ খানিকক্ষণ চুবিয়ে রাখার পর তারপর তোলা হচ্ছে এবং এই কমলা রঙটা অনেক বেশি উজ্জ্বল হচ্ছে, মানুষ হয়তো এটাই চায়। শুরু করছি আজকের বিজ্ঞান ঘরেও বাইরে। গত পর্বের মতো এই পর্বেও একই বিষয় নিয়ে আমরা এগোবো, খাদ্যে ভেজাল। আমাদের সঙ্গে একই রকমভাবে রয়েছেন জলপাইগুড়ির মানুষ ডাক্তার গৌতম ঘোষ। গৌতমবাবুকে নমস্কার জানাই।
1: ধন্যবাদ
0: গৌতমবাবু। প্রথম যে উদাহরণটা আপনার সামনে রাখলাম হয়তো আপনারও নিজের চোখে দেখা, সবুজ সবজিতে সবুজ রং আনতে নিষিদ্ধ রং কি ধরনের ব্যবহার করা হয়?
1: হ্যাঁ, এটা তো সবসময় আমরা সবজি খাচ্ছি এবং বাজারে গিয়ে চকচকে বেশ মোটাসোটা এই ধরনের সবজির দিকে আমাদের নজর পড়ে এবং সেটাই আমরা কিনতে যাই, কিন্তু দেখা যাবে যে এটার মধ্যে ম্যালাকাইট গ্রিন নামে একটা জিনিস মেশানো হয়। এটাকে বাংলা ঠিকঠাক বাংলা বলে বলে হচ্ছে তুতে বা কপার সালফেট। তা এটার একটা ওরা কী করে, একটা দ্রবণ তৈরি করে, সেই দ্রবণের মধ্যে এই সবজিগুলো চুবায়, চুবিয়ে নিয়ে তারপরে একটা বস্তার মধ্যে শুকোতে দেয়, দিয়ে তারপরে একটু শুকিয়ে গেলে কিছুক্ষণের মধ্যে শুকিয়ে যায়, তারপরে ওরা বস্তায় ভরে রাখে। তারপরে এবং সেটা যখন বাজারে বিক্রি হচ্ছে তখন দেখতে যেটা গ্রিন, আর উজ্জ্বল গ্রিন হয়ে যাচ্ছে, বেশ মনে হচ্ছে যেন এই মাত্র
0: নীলচে আভা আসছে,
1: নীলচে একটা আভা আসছে, এই মাত্র এটাকে ফসলটা হারভেস্ট করে তুলে আনা হলো। তা ন্যাচারালি তার চেয়েতে ম্যাটমেটে রং একই জিনিস হয়তো আরও ভালো, কিন্তু সেই দিকে আমার নজরই পড়ছে না। এর মধ্যে দুটো ব্যাপার আছে, কিছু কিছু সবজি আছে যারা যেগুলোকে কিনা আমরা খোসা শুদ্ধ খাই সেগুলোর ক্ষেত্রে কিন্তু এই নিষিদ্ধ রঙটি কিন্তু আমাদের সরাসরি পেটে ঢুকছে। আর কিছু
0: বরবটি, বিনস, আপনি,
1: হ্যাঁ, তারপরে হচ্ছে যে লেডিস ফিঙ্গার মানে ঢ্যাঁড়স,
0: ভেন্ডি,
1: হ্যাঁ ভেন্ডি, এগুলো তা এগুলো আমরা তো খোসা ছাড়াই না এগুলো খাচ্ছি, মানে হচ্ছে কিন্তু ডাইরেক্টলি ওটা আমাদের যাচ্ছে। আর যেগুলো খোসা আমরা ছাড়াই সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের একটু কম যাচ্ছে, কারণ খোসার সাথে ওটা চলে যাচ্ছে। তা এই ক্ষেত্রে আমার দুটো কথা বলার আছে। এক হচ্ছে আমি কী করে জানবো এটা ওই রকম আছে, সেটা ঘরোয়া পদ্ধতি আছে, কিছুই না, প্যারাফিন অথবা কিছুই না, দরকার নেই, নারকেল তেল একটা তুলোর মধ্যে নিয়ে, হ্যাঁ, আমি যদি ওটার গায়ে একটা বুলিয়ে নেই, দুবার তিনবার বুলিয়ে নেই, তাহলেই কিন্তু ওই কালারটা ওর মধ্যে চলে আসবে। এটা একটা বুদ্ধি আছে বোঝার। আরেকটা বুদ্ধি আছে যে সাধারণত সবজির বোটাটা, হ্যাঁ, দেখলে বোঝা যায়, বোটাটাও কিন্তু সবুজ হয়ে থাকে, মানে রং রং চোবালে, আর যেটা রং চোবারও হবে না তার বোটা কিন্তু কালারটা অন্যরকম হয়ে যায়, সাদা সাদা এক ধরনের,
0: শুকিয়ে যায়,
1: শুকনো একটা কালার হয়,
0: বাদামি
1: রঙের বা এই টাইপের, মানে কি বলবো, মেটে গ্রিন এইভাবে হতে পারে। হ্যাঁ, তা বোঝার কিন্তু উপায় আছে আমরা যদি একটু সচেতন হই।
0: পটলের ক্ষেত্রে যদি বিশেষ করে লক্ষ্য করি তাহলে দেখবেন একটা নীলচে রং লেগে,
1: নীলচে রং লেগে থাকে,
0: এটা দেখে কিন্তু আমরা খুব সহজে
1: বুঝতে পারি। আচ্ছা, এবার ধরুন আমরা কিনে হয়তো নিয়েও আসলাম, বুঝতে পারলাম না, আমি বুঝিনি কিনে নিয়ে এসেছি, তাহলে আমার একটু এখান থেকে বাঁচার উপায়টা কি আছে? বাঁচার উপায় আছে, সেটা হচ্ছে আমরা এই সবজিগুলোকে গরম জলে ভিজিয়ে রাখবো, গরম জলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, অন্তত ঘন্টাখানেক ভিজিয়ে রেখে তারপরে সবজিগুলোর খোসাটা ছাড়াবো।
0: গত পর্বে আলোচনা প্রসঙ্গে আপনি একটি বিষয়কে ছুঁয়ে গিয়েছিলেন, সেটা হচ্ছে অ্যাডিটিভ। তো এই অ্যাডিটিভ খাবারে মেশানোটা কি আইনসম্মত?
1: হ্যাঁ, খাবারে অ্যাডিটিভ মেশানোটা কিন্তু আইনসম্মত, কিন্তু ব্যাপার আছে

0: সব খাবারে কিন্তু আমার অ্যাডিটিভ মেশানো যায় না। যেমন
1: কোন কোন জিনিসগুলোকে আপনি অ্যাডিটিভ বলছেন?
0: হ্যাঁ, অ্যাডিটিভ বলছি আমি, খুব সহজ সরল কয়েকটা উদাহরণ দিই। যেমনি মিষ্টি দোকানে বরফির মধ্যে রাংতার মতন জিনিস দেওয়া থাকে, এটা একটা অ্যাডিটিভ, যদিও এটা আমার পেটের পক্ষে কিন্তু ভালো নয়। হ্যাঁ, আচ্ছা, এইরকম আইসক্রিমের ওপরে একটা লেয়ার দেওয়া হচ্ছে ওটাকে আরও অ্যাট্রাকটিভ করার জন্য, ঠিক আছে? তা যেমনি বার্থডে কেকগুলো, তার মধ্যে আবার এক্সট্রা কিছু ওপরে ইয়ে দেওয়া হয়, ডেকোরেটিভ জিনিসগুলো দেওয়া হয়। এছাড়া আমি ঘরোয়া খাবারের দিকে আসি, যেমনি মুড়ি, যেমন চা, মুড়ির মধ্যে অ্যাডিটিভ ইউরিয়া মেশানো হচ্ছে, মুড়িটাকে আরও বেশি সাদা করার জন্য, আরও বেশি ফোলানোর জন্য। এটা কিন্তু নিষিদ্ধ, মুড়িতে ইউরিয়া মেশানো যাবে না। সেই জন্য আমরা সাদা মুড়ি, ধবধবা মুড়ি, এই ধরনের মুড়ি বাজারে গিয়ে খোঁজ করবই না। যদি করি তাহলে আমি বুঝতে হবে যে আমি ইউরিয়াটা খাচ্ছি এবং এর ফল কী হবে। ইউরিয়া আমরা খুব ভালো মতন জানি যে আমার ইউরিনারি সিস্টেমটাকে বিকল করে দেয়, ইউরিনারি ট্র্যাক্টে এর ইউরিয়ার লেভেল বাড়িয়ে দেয়, ক্রিয়েটিনিন লেভেল বাড়িয়ে দেয়, ফলে রেনাল ফেলিওরের দিকে একটা মানুষ এগিয়ে যায়। তা সেই জন্য মুড়িতে ইউরিয়া মেশানো, আমরা এই জন্য ঘরোয়া আগেকার দিনে লালচে লালচে মুড়ি, মানে মানে মুড়িগুলো দেখতে অত ভালো না, এই ধরনের মুড়ি যদি আমরা খোঁজ করি সেটা অনেক বেশি আমাদের উপাদেয় বা এবং সেটা স্বাস্থ্যসম্মত হবে। এর সাথে আমি একটা যোগ করতে চাই, চা। চায়ের মধ্যে দেখা যায় প্রায় কোল টার ডাই, কোল টার ডাই, মানে কোল মানে কয়লা, টার মানে আলকাতরা, ডাই মানে রং, মানে এই ধরনের রং চায়ের মধ্যে মেশানো হয় চাটাকে অনেক বেশি রকমের কালারফুল করার জন্য। কিন্তু প্রায় দেখব যে এইগুলোর মধ্যে, চায়ের মধ্যে এই ধরনের অ্যাডিটিভ মেশানো হয়। তা কাজেই অ্যাডিটিভকেও আমরা বর্জন করার চেষ্টা করব।
1: আচ্ছা, একটা ব্যাপার আপনি একটাকে উল্লেখ করলেন যে বরফির উপরে রাংতার আস্তরণ দেওয়া হয়, তো এক্ষেত্রে কি রাংতা জিনিসটাই, মানে বরফির উপরে যে ধরনের রাংতা ব্যবহার করা হয়, এই ধরনের রাংতা কি সম্পূর্ণ রকমভাবে অস্বাস্থ্যসম্মত, নাকি একটা নির্দিষ্ট মাত্রার পরে গেলে সেটা অস্বাস্থ্যসম্মত?
0: হ্যাঁ, এই রাংতাটা কিন্তু অ্যাকচুয়ালি আমার পেটের পক্ষে একদম ভালো নয়, মানে আমার স্টমাক ডিসঅর্ডারের পক্ষে যথেষ্ট। এই রাংতাটা একটা অ্যালুমিনিয়ামের একটা আস্তরণ কিন্তু, আর আমরা খুব ভালো মতন জানি যে অ্যালুমিনিয়াম, ভেরি রিসেন্ট গবেষণায় দেখা গেছে যে অ্যালজাইমারের যে এত বাড়বাড়ান্ত হচ্ছে তার একটা বড় কারণ কিন্তু অ্যালুমিনিয়াম আমাদের মস্তিষ্কে জমা হচ্ছে। তা অ্যালুমিনিয়াম মস্তিষ্কে জমা হওয়ার আরও অনেকগুলো কারণের মধ্যে কিন্তু এটাও একটা কারণ, আমি ওই আলোচনা পরে করব যে অ্যালুমিনিয়াম আর কিসে কিসে আমাদের শরীরে যাচ্ছে এবং ইয়ে আছে।
1: ঠিক ঠিক, চলে আসি পান এবং পান মশলার প্রসঙ্গে, কতটা স্বাস্থ্যসম্মত এই পান এবং পান মশলা?
0: হ্যাঁ, তো এইটা তো আমরা সবসময় আমরা খাই, নিমন্ত্রণ বাড়ি বা পানের দোকানে আমরা গিয়ে খোঁজ করি। পান ইটসেলফ কিন্তু কোনো খারাপ না, চুনও কোনো খারাপ না, পানের সাথে মৌরি মেশানো হয় সেটাও কোনো খারাপ না, এগুলো সবই আমাদের ভেষজও আছে। কিন্তু প্রবলেম কোনগুলো, জর্দা তো আমরা খুব ভালো মতনই জানি এটা তামাক জাতীয় জিনিস, সেটা আমার ভেজাল হিসাবে আমরা ধরবো না এটাকে, কিন্তু ভেজাল হিসাবে ধরবো কোনটা, যে মিষ্টি পানের মধ্যে বিভিন্ন কালার্ড মশলাগুলো যে দেওয়া হয় সেগুলো বেশিরভাগই রোডামিন বি ইউজ করা হয়। রোডামিন বি অ্যাকচুয়ালি জুতা শিল্পে ইউজ করা হয় এবং এটা স্ট্রিক্টলি নিষিদ্ধ করা আছে। হ্যাঁ, তা চামড়া শিল্পে, জুতা শিল্পে এগুলো কিন্তু কার্সিনোজেনিক, ডাইরেক্ট কার্সিনোজেনিক এফেক্ট আছে বলে বলা হয়, মানে ক্যান্সার হওয়ার সম্ভাবনা প্রবল। হ্যাঁ, কাজেই এই পান মশলার মধ্যে, ওই মশলার মধ্যে যে এইগুলো কালার্ড মশলাগুলো কিন্তু বেশিরভাগই, বলতে গেলে প্রায় সবই নিষিদ্ধ রং মেশানো আছে।
1: আচ্ছা, ঠান্ডা পানীয় বা কোলা জাতীয় পানীয়, এটা কতটা ক্ষতিকর?
0: গরমকাল আসলেই এই কোলার বিজ্ঞাপনের হার প্রচণ্ড বেড়ে যায়।
1: ঠিক,
0: আমরা তো এটাকে একটা স্ট্যাটাস সিম্বলের মতন করে খাই, সবাইকে অফারও করি। তা এইটা মুড়ি মুড়কির মতন বাজারে বিক্রি হয়, গ্রামে গঞ্জে শহর তো বলা ছেড়েই দিলাম। তা এই যে ব্যাপারটা, এটা কিন্তু একটা মারাত্মক এর ক্ষতিকারক দিক আছে, কারণ এর মধ্যে মেশানো হচ্ছে ফসফরিক অ্যাসিড, এর মধ্যে মেশানো হয় সাইট্রিক অ্যাসিড, এবং এই ফসফরিক অ্যাসিড এবং সাইট্রিক অ্যাসিড সরাসরি দাঁতের প্রচণ্ড ক্ষতি করে এবং পাকস্থলীর প্রচণ্ড ক্ষতি করে। আমরা হঠাৎ করে হয়তো একটা কোলা খেলাম, মাছ খেলাম, এক মাস পরে আবার হয়তো খাবো, কিন্তু তাতে হয়তো খুব একটা প্রবলেম হবে না, শরীর এটাকে অ্যাডজাস্ট করতে পারে। কিন্তু যারা রেগুলার খায় তাদের ক্ষেত্রে কিন্তু সিরোসিস অফ লিভার হওয়ার একটা বড় কারণ। যেমনি আমরা জানি, আমরা জানি যে মদ্যজাতীয় পানীয়তে সিরোসিস অফ লিভার হয়, এবং যারা মদ্যপান করেন না তাদেরও দেখা যাচ্ছে যে সিরোসিস অফ লিভার, তাদের ক্ষেত্রে কারণ খুঁজলে দেখতে পাওয়া যাবে এই কোলা জাতীয় পানীয় নিয়মিত গ্রহণ করাটা একটা বড় ব্যাপার। হাই ব্লাড প্রেশার হওয়ার ক্ষেত্রেও এই কোলার কিন্তু একটা বড় কারণ আছে, কারণ এগুলো তৈরি করা হয় যে একটা উচ্চ চাপে কার্বন ডাই অক্সাইডগুলোকে উচ্চ চাপে এর মধ্যে মেশানো হয়, ফলে এই ধরনের জটিলতা আমাদের শরীরে কিন্তু আসতে পারে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, সেটা হচ্ছে আমার এলাকায় একটি ছেলে আগে অন্য ধরনের কাজ করতে খুব ভালো ছিল, হঠাৎ করে আমাদের একটা এইরকম বহুজাতিক একটা পানীয় সংস্থার চাকরি পেয়ে ঢুকেছে। তা আমার কাছে আসার পরে আমি দেখতে পাচ্ছি ওকে আর চেনাই যাচ্ছে না, চেহারা লিকলিকে হয়ে গেছে। তা আমি জিজ্ঞেস করলাম ব্যাপারটা কি এরকম হলো কেন, বলে আমি এরকম একটি কোম্পানিতে ঢুকেছি, ওখানে বিনে পয়সায় যত খুশি খাওয়া যায়, আনতে দেবে দেবে না কিন্তু খেতে পারি, আমি তো জলের বদলে ওগুলোই খাই শুধু। হ্যাঁ, তা খেয়ে খেয়ে আমার সুগার ধরে গেছে, আমার কিডনির প্রবলেম চলে এসছে, এখন লিভারটাও বড় হয়ে গেছে, আমি এখন কি করব, আমি এখন সেই জন্যই ওই চাকরিটাও আমি ছেড়ে দিয়েছি, ইত্যাদি ইত্যাদি অনেক কাহিনী বলল। পরিষ্কার আমরা বুঝতে পারছি যে কত ক্ষতি করে।
1: আমরা এই বিষয়ে আলোচনা করতে গিয়ে অনেকের কাছে হয়তো শত্রুর মতো হয়ে পড়ছি, কারণ কোলাকে আক্রমণ করা হচ্ছে। যাই হোক, আমাদের আজকের এই পর্বের শেষ প্রশ্ন যেটা থাকবে তা হলো সুগন্ধি। বিভিন্ন খাবারে আমরা সুগন্ধি বর্ধক বিভিন্ন রাসায়নিক ব্যবহার করে থাকি, এই সুগন্ধি কতটা ক্ষতিকারক আমাদের স্বাস্থ্যের জন্য?
0: হ্যাঁ, সুগন্ধি কিন্তু কোনো ক্ষতির দিক বিশেষ নাই, এটা আমরা নিরাপদ বলতে পারি, কারণ এর মধ্যে মিশানো হয় সাধারণত এলাচ, দারচিনি, লবঙ্গ, এই ধরনের ভেষজ জিনিসগুলোই যেহেতু মেশানো হয়, কাজে এইগুলোর ক্ষেত্রে খুব একটা ইয়ে না। তেজপাতা, কারি পাতা, এই ধরনের জিনিস যদি মেশানো হয় সেই ক্ষেত্রে এটার কিন্তু কোনো সাইড এফেক্ট নাই বা খারাপ ক্ষতিকারক দিক নেই। শুধু একটা দিক বলবো, সেটা হচ্ছে বোতলবন্দি ঠান্ডা পানীয়, আমি কোলার কথা বলছি না, ওটা আলোচনা হয়ে গেছে, বোতলবন্দি ঠান্ডা পানীয় ওর মধ্যে সিনথেটিক সুগন্ধি মেশানো হয়, ওই সিনথেটিক সুগন্ধিটা ক্ষতিকারক আছে, যেটা গরমকালে রাস্তার ধারে বোতলজাত কালার্ড রঙিন পানীয়গুলো ইউজ হয়।
1: খাদ্যে ভেজাল নিয়ে চলছিল আমাদের বিজ্ঞান ঘরেও বাইরের আজকের দ্বিতীয় পর্ব। সময় স্বল্পতার জন্য আমরা আমাদের এই পর্বকে এখানেই স্থগিত করছি, ফিরে আসবো আমাদের আগামী পর্বে খাদ্যে ভেজাল এই বিষয়ক আরও বহু প্রশ্ন নিয়ে। ধন্যবাদ জানাই ডাক্তার গৌতম ঘোষকে।
0: ধন্যবাদ।

বিজ্ঞান ঘরে ও বাইরে অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন একটি সাক্ষাৎকার ভিত্তিক আলোচনা, বিষয় খাদ্যে ভেজাল। এ নিয়ে ডক্টর গৌতম ঘোষের সাক্ষাৎকার নিলেন সুরজিৎ দাস, আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজে। এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী ভাস্বতী দাম।

0: এতক্ষণ গজল শুনলেন গুলাম আলীর কণ্ঠে, আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজে। শুরু হচ্ছে আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠান গানে গানে। শ্রোতাবন্ধুরা, লাইভ ফোন ইন গানে গানে অনুষ্ঠানে আমাদের এখনকার বিষয় প্রিয় কথা সাহিত্যিক। প্রিয় কথা সাহিত্যিকের বিষয়ে আমাদের সঙ্গে কথা বলার জন্য আপনারা ফোন করুন আমাদের স্টুডিওতে 9434076705, 943076705। এই নম্বরে ফোন করে আপনাদের প্রিয় কথা সাহিত্যিকের বিষয় আমাদের সঙ্গে শেয়ার করুন। শৈশব থেকে আমরা বহু সাহিত্যিকের লেখা গল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটক, এ সমস্ত কিছু পড়ে আমরা ঋদ্ধ হয়েছি, আমরা উন্নত হয়েছি। মনের মণিকোঠায় সে সমস্ত কথা সাহিত্যিকদের চিন্তা, তাদের লেখা আমাদের আগামীর পৃথিবীতে বেঁচে থাকার অনুপ্রেরণা যোগায়। আমরা আপনাদের ফোনের অপেক্ষায় রয়েছি, ফোন করুন 943407605 এই নম্বরে। তার আগে শুনে নিই গান, শিল্পী শ্রেয়া ঘোষাল এবং ঈশান মিত্র, ছবির নাম এক যে ছিল রাজা। একটি ফোন এসেছে, কোনো কারণে বলতে বলতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। শ্রোতা বন্ধুরা, আপনারা ফোন করতে পারেন 943407705 এই নম্বরে। আমাদের আজকের বিষয় প্রিয় কথা সাহিত্যিক।
1: নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো হ্যালো হ্যালো হ্যালো
0: কোনো কারণে যান্ত্রিক গোলযোগের দরুন আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আমরা প্রথমে একটি গান শুনে নেব, এক যে ছিল রাজা, শিল্পী শ্রেয়া ঘোষাল এবং ঈশান মিত্র।

0: নমস্কার, কে বলছেন?
1: নমস্কার, আমি শিলিগুড়ি পড়াশোনা করতে শুভ্রাসেন বলছি।
0: হ্যাঁ, শুভ্রা দেবী বলুন, কেমন আছেন?
1: ভালো আছি।
0: হ্যাঁ বলুন, আমাদের আজকের বিষয় প্রিয় কথা
1: হ্যাঁ,
0: সাহিত্যিক। আপনি নিশ্চয়ই বিভিন্ন সাহিত্যিকদের লেখা পড়েন।
1: আমার প্রিয় কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
0: আচ্ছা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কি কি বই আপনি পড়েছেন?
1: আমি পরিণীতা, দেবদাস, রামের সুমতি, বিন্দুর ছেলে, এগুলো পড়েছি।
0: উপন্যাসের মধ্যে কি কি পড়েছেন?
1: উপন্যাসে পড়া হয়নি, এই এইগুলোই পড়েছি, ছোট ছোট ছোট ছোট গল্প বইগুলোই পড়েছি।
0: আচ্ছা, কোনো গল্পের বিশেষ কোনো চরিত্রকে মনে পড়ে?
1: শেষ চরিত্র বিন্দুর ছেলে, বিন্দুর যে ভূমিকাটা, সেটা একজন কাকিমা হয়েছে যায়ের ছেলেকে মানুষ করলো,
0: হ্যাঁ
1: এটা খুব ভালো লাগছে।
0: ঠিক, সেই যে একান্নবর্তী পরিবার এবং
1: হ্যাঁ
0: যে পুত্র স্নেহে, পুত্রের আপত্ত স্নেহে যে সকলকে বেঁধে রাখার একটা প্রয়াস, যেটা
1: হ্যাঁ
0: এখন আমরা বলি বিচ্ছিন্ন বা নিউক্লিয়ার ফ্যামিলি, আমরা পাশের বাড়ি বা নিজের ঘরের পাশের ভাইয়ের যে ছেলে তার কথা হয়তো ভুলে যাচ্ছি, তাই না?
1: হ্যাঁ
0: তো
1: আমরা কিন্তু একান্নবর্তী পরিবারের মানুষ আছি। আমি
0: নিশ্চয়ই নিশ্চয়ই
1: আমার দুই কাকা, দুই পিসি, ঠাকুমা এরা ছিলেন।
0: একদমই তাই, একদমই তাই। শুভ্রাদেবী ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবেই আমাদেরকে ফোন করবেন, সমস্ত আমাদের যত অনুষ্ঠান রয়েছে খুব ভালো থাকবেন। নমস্কার। শ্রোতা বন্ধুরা, শরৎচন্দ্রের একটি কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা হচ্ছিল আমাদের বিশেষ শ্রোতা শুভ্রা সেনগুপ্ত। তিনি বলছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি বিখ্যাত চরিত্রের কথা। আমরা বর্তমান সমাজ ভীষণ একাকিত্বে ভুগছি, আমরা ভুলে যাচ্ছি যে আমাদের যে পূর্বপুরুষ বা আমাদের যে যেগুলো ঐতিহ্য, আমাদের যারা বাবা ঠাকুর দাদা বা তারও বাবা, তাদের যে তারা আমাদেরকে কি দিয়ে গেছেন, আমরা ভাবতে বসেছি, আমরা অর্থের মোহজালে, প্রাচুর্যের মোহজালে ভুলতে বসেছি, আমরা ভেবে এই ভেবেই অস্থির হচ্ছি যে আমাদের পূর্বপুরুষ আমাদের জন্য কত টাকা, কত লক্ষ, কত কোটি টাকার সম্পত্তি রেখে যাচ্ছেন। কিন্তু এই অবকাশে কিন্তু আমাদের এটাও ভাববা উচিত যে তার থেকেও বড় সম্পত্তি কিন্তু আমাদের ঐতিহ্য, আমাদের পরম্পরা। আরেকটি ফোন চলে এসেছে। নমস্কার, কে বলছেন?
2: নমস্কার দাদা,
0: কে বলছেন?
2: উত্তর দিনাজপুর গ্রামগঞ্জ থেকে গোপাল দত্ত বলছি।
0: গোপাল দত্ত উত্তর দিনাজপুর থেকে, বলুন গোপাল বাবু।
2: সর্বপ্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি একটু ভালো টপিক নিয়ে আসছেন আজকে।
0: হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ ফোন করার জন্য। আপনার প্রিয় কথা সাহিত্যিক কে? হ্যালো, আপনি আপনার আপনার যে রেডিও সেটটিকে আপনি একটু দূরে রাখুন। হ্যাঁ, রেডিও সেটটিকে একটু দূরে রাখুন, না হলে আপনার কথা ইকো হচ্ছে, প্রতিধ্বনি হচ্ছে বারবার করে। এবারে বলুন আপনার প্রিয় কথা সাহিত্যিককে।
2: মধুসূদন
0: মধুসূদন দত্ত কথা সাহিত্যিক, শর্মিষ্ঠা নাটক তিনি লিখেছিলেন বটে, কিন্তু মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে কিন্তু কাব্য সাহিত্যেই তার বিশেষ অবদান। তিনি নাটক লিখেছিলেন, শর্মিষ্ঠা নাটকের মাধ্যমে তিনি আত্মপ্রকাশ করেছিলেন, কিন্তু ওনার আসল কিন্তু কথা সাহিত্য না, ওনার আসল জায়গা কিন্তু কাব্য সাহিত্য, বিশেষত মহাকাব্য। আমরা জানি যে তিলোত্তমা সম্ভব বা আমাদের যে অমিত্রাক্ষর ছন্দে মেঘনাদ বধ কাব্য, এই সমস্ত কাব্যের জন্যই কিন্তু তিনি বাংলা সাহিত্যে আমাদের কাছে অবিস্মরণীয় হয়ে রয়েছেন, তাই না? ভালো থাকবেন গোপালবাবু, খুব ভালো থাকবেন। নমস্কার। হ্যাঁ
2: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: হ্যাঁ
2: নমস্কার।
0: হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আপনারা আমাদের ফোন করতে পারেন আপনাদের প্রিয় কথা সাহিত্যিকের বিষয়ে জানাতে। ফোন করুন 9434076705 9434076705 এই নম্বরে। এই অবকাশে শুনে নিই একটি গান, অন্তহীন ছায়াছবি থেকে শিল্পী শ্রেয়া ঘোষাল এবং প্রণব বিশ্বাস। গানটিতে সুর দিয়েছেন শান্তনু মৈত্র।

0: নমস্কার, কে বলছেন?
1: নমস্কার,
0: কে বলছেন?
1: আমি বীরভূম জেলার শান্তিনিকেতন থেকে বিশ্বজিৎ রুজ বলছিলাম।
0: বিশ্বজিৎ?
1: রুজ
0: বিশ্বজিৎ
1: আর
0: রুজ
1: ইচ্ছে,
0: বলছেন? হ্যাঁ, শান্তিনিকেতন বীরভূম না? হ্যাঁ
1: হ্যাঁ হ্যাঁ,
0: বলুন, আমাদের আজকের বিষয় আপনি নিশ্চয়ই জানেন। আমাদের এখনকার বিষয় হলো প্রিয় কথা সাহিত্যিক। আপনার প্রিয় কথা সাহিত্যিক কে এবং কেন, সে বিষয়ে যদি আমাদেরকে কিছুটা বলেন।
1: হ্যাঁ দাদাভাই, দেখুন কথা সাহিত্যিকের সঙ্গে কথা সাহিত্যিকের সঙ্গে আমাদের মানে সম্পর্ক, যখন জীবনানন্দ দাশ, হ্যাঁ
0: আপনি বিশ্বজিৎবাবু, আপনার কথা না খুব কেটে কেটে আসছে, কিছু পরিষ্কার শোনা যাচ্ছে না।
1: শোনা যাচ্ছে না, দেখুন তো স্যার এবার শুনতে পাচ্ছেন
0: হ্যাঁ
1: কিনা।
0: হ্যাঁ হ্যাঁ, এবার একটু বলুন, এবার একটু শুনতে পাচ্ছি, বলুন।
1: এবার সেই সমস্ত সাহিত্যিকদের কারণ যে ধরনের কথাবার্তা বা যে ধরনের লেখা লিখে গেছেন আর কি, সেই সমস্ত লেখা আমাদের জীবনে চলার পথে একটি পদক্ষেপে
0: হ্যাঁ, আপনার আপনার প্রিয় কথা সাহিত্যিক কে?
1: আমার জীবনে কথা সাহিত্যিক, দেখুন এখন দেখতে গেলে আপনার রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ, হ্যাঁ
0: জীবনানন্দ দাশ কিন্তু কথা সাহিত্যিক ঠিক নন, তিনি আসলে কাব্য সাহিত্যের। গল্প, উপন্যাস, নাটক, এই যে বিষয়টা, যেখানে আমরা কথা দিয়ে আমরা যে সাহিত্য রচনা করি, গদ্য সাহিত্য, তাকে আমরা বলছি কথা সাহিত্য, বা প্রবন্ধ সাহিত্যও তার মধ্যে অন্তর্ভুক্ত। তো সেই দিক থেকে যদি চিন্তা করা যায়, তাহলে আপনার প্রিয় কথা সাহিত্যিক কে সেটা যদি বলেন।
1: হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর,
0: রবীন্দ্রনাথের কি কি লেখা আপনি পড়েছেন?
1: রবীন্দ্রনাথের অনেক লেখাই পড়েছি স্যার, যেমন ধরুন দেনা পাওন, রামের সুমতি, হ্যাঁ এই সমস্ত কিছু কিছু লেখা, তো সেগুলো স্যার আপনার মানে লাইফটাকেই মানে হ্যাঁ মহেশটা আপনার ছিল বোধহয় আপনার,
0: রামের সুমতি বা মহেশ রবীন্দ্রনাথের রচনা নয়, মহেশ শরৎচন্দ্রের রচনা। মহেশ, আপনি ঠিক রবীন্দ্রনাথের দেনা পাওনার কথা বললেন, যথেষ্ট ভালো। এছাড়াও রবীন্দ্রনাথের খুবই সুন্দর সুন্দর রচনা রয়েছে, ডাকঘর রয়েছে, পোস্টমাস্টার রয়েছে, বা প্রচুর প্রচুর ছোট গল্প রয়েছে, কঙ্কাল রয়েছে, একরাত্রি রয়েছে, হ্যাঁ ল্যাবরেটরি রয়েছে, অসংখ্য অসংখ্য ছোট গল্প, অসংখ্য উপন্যাসে রবীন্দ্রনাথ আমাদেরকে আলোকিত করে রেখেছেন এবং যুগ যুগান্ত ধরে আলোকিত করে রাখছেন। খুব ভালো থাকবেন বিশ্বজিৎ বাবু, খুব ভালো, আনন্দে থাকবেন, নমস্কার। শ্রোতা বন্ধুরা, প্রিয় কথা সাহিত্যিক এ বিষয়ে আমাদের সঙ্গে কথা বলার জন্য ফোন করুন 9434076705, 9434076705 এই নম্বরে। আমাদের সঙ্গে কথা বলে আপনাদের প্রিয় কথা সাহিত্যিক কে এবং কেন, সে বিষয়ে আমাদেরকে জানান। দেরি না করে ফোন করুন 9434076705। আজকের বিষয় প্রিয় কথা সাহিত্যিক। এবারে অবকাশে শুনে নিচ্ছি একটি গান, ছবির নাম লড়াই, শিল্পী পাপন। গানটিতে সুর দিয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত।

সাক্ষী থাকুক শাল অসত্য বটের পেয়াদারা, সাক্ষী থাকুক ছাতিম পলাশ বুনো ফুলের ঘ্রাণ, সাক্ষী থাকুক কাদায় আঁকা আহত এক থাবা, সাক্ষী থাকুক হাজার বছর হাওয়ার গুরুস্থান, সাক্ষী থাকুক মৃগনাভীর কস্তুরী ভোরবেলা, সাক্ষী থাকুক সাঁওতালি ক্ষোভ যক্ষ পিসাজ দল, সাক্ষী থাকুক বাদর ময়ূর উলুধ্বনির খেলা, সাক্ষী থাকুক পাতার পুরুত হোমের দাবানল।

শ্রোতা বন্ধুরা, লাইভ ফোন ইন গানে গানে অনুষ্ঠানে এতক্ষণ আপনারা শুনলেন নির্বাচিত কিছু ছায়াছবির গান, এবং তাছাড়া আমাদের আজকের গানে গানে অনুষ্ঠানের যে বিষয়, প্রিয় কথা সাহিত্যিক, এ বিষয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে অনেকের অনেক মতামত। আমরা এই সমস্ত মতামতকে মান্যতা দিয়ে, মর্যাদা দিয়ে, আমাদের কথা সাহিত্যিকদের রচনায় যেন আমরা এখনও অভিনিবেশ করি, মনোযোগ দিয়ে সেগুলো পড়ি, এই আশা রেখে আমাদের আজকের গানে গানে অনুষ্ঠান এখানেই শেষ করছি। আকাশবাণী শিলিগুড়ি কিছুক্ষণের মধ্যে শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, প্রতিরক্ষা, পরিবেশ বান্ধব জ্বালানি সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা করেছেন। দুদেশের মধ্যে 15টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। খাদ্য ও কৃষি সংস্থা ফাওয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে মর্যাদাপূর্ণ অ্যাগ্রিকোলা পদক সম্মানে ভূষিত করা হয়েছে। সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ মেনে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিএসএফের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া আজ থেকে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমি হস্তান্তরের প্রক্রিয়া পশ্চিমবঙ্গ সরকার আজ থেকে শুরু করেছে। পশ্চিম এশিয়ায় সংকটের কারণে বিশ্বব্যাপী অনিশ্চয়তার মধ্যেও চলতি বছরে ভারতে আর্থিক বৃদ্ধির হার 6.4% হবে বলে রাষ্ট্রসংঘ পূর্বাভাস দিয়েছে। আইএমডি উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং বিদর্ভের কিছু অংশে আগামী 2-3 দিন তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করেছে। আইপিএল ক্রিকেটে ইডেন গার্ডেন্সে আজ কলকাতা নাইট রাইডার্স ও মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে খেলা চলছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, প্রতিরক্ষা, পরিবেশ বান্ধব জ্বালানি সহ একাধিক বিষয় নিয়ে আলোচনার পর দুদেশের মধ্যে 15টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তিগুলোর মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ককে একটি বিশেষ কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করা হয়েছে। কৃষি, গুরুত্বপূর্ণ খনিজ, আয়ুর্বেদ, বিজ্ঞান ও প্রযুক্তি, সামুদ্রিক পরিবহন এবং বন্দর ক্ষেত্রে সহযোগিতা নিবিড় করার জন্য উভয় দেশ বেশ কয়েকটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেছে। ইতালিতে ভারতীয় নার্সদের যাতায়াত সহজ করার জন্য একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। এর ফলে দক্ষ স্বাস্থ্যকর্মীদের জন্য নতুন সুযোগ তৈরি হবে। এছাড়াও লোথালে ন্যাশনাল মেরিটাইম হেরিটেজ কমপ্লেক্সের উন্নয়নের জন্য চুক্তি হয়েছে, যা সাংস্কৃতিক ও সামুদ্রিক ক্ষেত্রে ক্রমবর্ধমান সহযোগিতায় প্রতিফলন। দুই দেশ কর সংক্রান্ত অপরাধ, বেআইনি অর্থ পাচার এবং সন্ত্রাসবাদে অর্থ যোগানের বিরুদ্ধে সমন্বয় জোরদার করতেও সম্মত হয়েছে।
1: পিছলে লগভগ 3.5 বর্ষ মে মুঝে কই বার প্রাইম মিনিস্টার মেলোনি সে মিলনে কা অবসর মিলা হ্যা। ভারত আর ইটালি কে বিচ করিবি সহযোগ আর সামঞ্জস্য কো দর্শাতা হ্যা। उनके नेतृत्व में हमारे संबंधों को नई गति, नई दिशा और नया आत्मविश्वास मिला है। मुझे खुशी है कि हम अपने संबंधों को अपग्रेड करते हुए स्पेशल स्ट्रेटेजिक पार्टनरशिप की घोषणा कर रहे हैं।
0: आलोचनार पर उभय नेताई एक जौथ विवृति दें। श्री मोदी आरो बोलें, सन्त्रासवाद के मानवतार जन्य एक गुरुतर हुमकी हिसेबे देखार क्षेत्रे उभय देशी ऐक्यबद्ध। ইতালির রোমে খাদ্য ও কৃষি সংস্থা ফাওয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মর্যাদাপূর্ণ অ্যাগ্রিকোলা পদক প্রদান করা হয়। শ্রী মোদী এই সম্মানকে ভারতের লক্ষ লক্ষ কৃষক, পশুপালক, মৎস্যচাষী, কৃষিবিজ্ঞানী এবং কৃষি শ্রমিকদের উদ্দেশ্যে উৎসর্গ করেন। ফাওয়ের মহানির্দেশক কু ডং ইউ প্রধানমন্ত্রীর হাতে এই পদক তুলে দেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, এই পুরস্কার খাদ্য নিরাপত্তা, স্থিতিশীল উন্নয়ন এবং মানব কল্যাণের প্রতি ভারতের অঙ্গীকারকেই প্রতিফলিত করে। তিনি জোর দিয়ে বলেন, এটি খাদ্য নিরাপত্তা কেবল একটি নীতিগত বিষয় নয়, বরং মানবতার প্রতি এক গভীর দায়িত্ব।
1: ये भारत के करोड़ों किसानों, पशुपालकों, मत्स्यपालकों, कृषि वैज्ञानिकों और हमारे श्रमिकों का सम्मान है। यह भारत की उस अटूट प्रतिबद्धता का भी सम्मान है जिसके केंद्र में मानव कल्याण, खाद्य सुरक्षा और सस्टेनेबल डेवलपमेंट है। मैं इस मेडल को अत्यंत विनम्रता के साथ स्वीकार करते हुए ভারত কে অন্নদাতাওঁ কো ইহ মেডাল সমর্পিত করতা হুঁ।
0: অ্যাগ্রিকোলা পদক হল ফাওয়ের মহানির্দেশকের পক্ষ থেকে প্রদত্ত সর্বোচ্চ সম্মান। বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা, স্থিতিশীল কৃষি, দারিদ্র দূরীকরণ এবং খাদ্য পুষ্টি উন্নয়নে অসাধারণ ও দীর্ঘমেয়াদী অবদানের স্বীকৃতিস্বরূপ বিশ্বের বিশিষ্ট নেতৃবৃন্দ এবং বরেণ্য ব্যক্তিদের এই পদক প্রদান করা হয়। সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ মেনে পশ্চিমবঙ্গ থেকে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া আজ থেকেই শুরু হয়েছে। নবান্নে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফকে জমি হস্তান্তরের অনুষ্ঠানেও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একথা ঘোষণা করেছেন। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুযায়ী এবার থেকে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সরাসরি বিএসএফের হাতে তুলে দেওয়া হবে। রাজ্যের সীমান্তবর্তী থানাগুলিকে এই নির্দেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশও দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, 2025 সালের 14 মে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বিএসএফের হাতে তুলে দেওয়ার বিষয়ে একটি নির্দিষ্ট নির্দেশিকা পাঠানো হয়েছিল, কিন্তু পূর্ববর্তী রাজ্য সরকার সেই আইন কার্যকর করেনি বলে অভিযোগ করেন তিনি। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সিএ এর আওতায় থাকা সাতটি সম্প্রদায়ের মানুষ এই ব্যবস্থার বাইরে থাকবেন। পশ্চিমবঙ্গ সরকার ইন্দো বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘদিনের জট কাটিয়ে বিএসএফের হাতে বকেয়া জমি হস্তান্তর শুরু করেছে। নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে সীমান্তরক্ষী বাহিনীর হাতে আনুষ্ঠানিকভাবে জমি তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের অসহযোগিতার কারণেই সীমান্ত সুরক্ষা দীর্ঘদিন বাধাপ্রাপ্ত হয়েছিল। নতুন সরকার ক্ষমতায় আসার পর সেই প্রক্রিয়া শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, ইন্দো বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণ দেশের নিরাপত্তা এবং রাজ্যের সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
2: আজকে এর সূচনা

0: 285টি বুথে সকাল 7টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলবে সন্ধ্যে 6টা পর্যন্ত। ওই কেন্দ্রে 236,444 জন ভোটদাতা রয়েছেন। কেরালামে প্রাক্তন বিরোধী দলনেতা এবং প্রাক্তন কেরালাম প্রদেশ কংগ্রেস সভাপতি রমেশ চেন্নিথালার ওপর স্বরাষ্ট্র ও ভিজিল্যান্স দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের নেতা পি কে কুনহালিকুট্টিকে শিল্প ও তথ্যপ্রযুক্তি, বর্তমান রাজ্য প্রদেশ কংগ্রেস সভাপতি সানি জোসেফকে বিদ্যুৎ দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণকারী ভিডি সতীশান আজ রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের কাছে দপ্তর বণ্টনের সুপারিশ পেশ করেন। নতুন বিধানসভার প্রথম অধিবেশন আগামীকাল তিরুবনন্তপুরমে শুরু হবে। সেখানে নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হবে। ষোড়শ পুদুচেরি বিধানসভার নির্বাচিত সদস্যরা আজ বিধানসভা সদনে শপথ গ্রহণ করেন। প্রোটেম স্পিকার এস আনবালাগান সদস্যদের শপথ বাক্য পাঠ করান। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিম এশিয়ার সংকটের কারণে বিশ্বব্যাপী অনিশ্চয়তার মধ্যেও চলতি বছরে ভারতে আর্থিক বৃদ্ধির হার 6.4% হবে বলে রাষ্ট্রসংঘ পূর্বাভাস দিয়েছে। এর ফলে ভারত বিশ্বের দ্রুত বিকাশশীল অর্থনীতির দেশের তকমা ধরে রাখতে সমর্থ হবে বলে জানানো হয়েছে। রাষ্ট্রসংঘের বরিষ্ঠ অর্থনীতিবিদ ইনগো পিটার্ল গতকাল ওয়ার্ল্ড ইকোনমিক সিচুয়েশন অ্যান্ড প্রসপেক্টস রিপোর্ট প্রকাশ করে সাংবাদিকদের বলেন, অভ্যন্তরীণ চাহিদা, সরকারি বিনিয়োগ এবং পরিষেবা ক্ষেত্রে রফতানির হার বৃদ্ধি ভারতের অর্থনীতিকে আরও শক্তিশালী করেছে। পাঞ্জাব পুলিশ আজ অমৃতসর ও ফিরোজপুরে তিনটি পৃথক অভিযানে 14 কেজি হেরোইন, 12 কেজি আইসিই মাদক এবং একটি অত্যাধুনিক পিস্তল উদ্ধার করেছে। পুলিশ দুবাই ভিত্তিক একটি আন্তর্জাতিক মাদক পাচার চক্রের খোঁজ পেয়েছে। অন্যদিকে জম্মু ও কাশ্মীরে পুলিশ আজ প্রায় 2 কেজি হেরোইন বাজেয়াপ্ত করেছে। জম্মু জেলার আন্তর্জাতিক সীমান্তের কাছে একটি ড্রোনের মাধ্যমে এই মাদক ফেলা হয়েছে বলে অনুমান। সীমান্ত পেরিয়ে মাদক পাচার সংক্রান্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এক সপ্তাহব্যাপী নজরদারি অভিযানের পর বিশনাহা সেক্টরে পুলিশ এই মাদক উদ্ধার করে। দিল্লির একটি আদালত নিট প্রশ্নপত্র ফাঁস মামলায় অভিযুক্ত 5 জনকে আগামী মাসের 2 তারিখ পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে। এরা হলেন মঙ্গলীলাল খাতিক, বিকাশ বিওয়াল, দীনেশ বিওয়াল, যশ যাদব এবং ধনঞ্জয় লোখান্ডে। অপর এক অভিযুক্ত শুভম খৈরনারের সিবিআই হেফাজতের মেয়াদও বৃদ্ধি করেছে। এদিকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নিট ইউজির পুনরায় পরীক্ষার নিরাপদ, সুরক্ষিত ও সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে কঠোর সতর্কতা ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। ভারতের আবহাওয়া দপ্তর IMD উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং বিদর্ভের কিছু অংশে আগামী 2 থেকে 3 দিন তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করেছে। হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পাঞ্জাব, বিহার, ছত্তিশগড়, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, হিমাচল প্রদেশ, ওড়িশা, রাজস্থান, তেলেঙ্গানা এবং উত্তরাখণ্ডে আগামীকাল পর্যন্ত একই ধরনের পরিস্থিতি বজায় থাকবে। IMD আগামী 2 দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকালে গরম ও আর্দ্র আবহাওয়ারও পূর্বাভাস দিয়েছে। IPL ক্রিকেটে ইডেন গার্ডেন্সে আজ কলকাতা নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছে। টসে জিতে কলকাতা মুম্বাইকে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ পাওয়া খবরে মুম্বাই 18 ওভার 1 বলে 7 উইকেটে 119 রান করেছে। ISL ফুটবল আগামীকাল শেষ হচ্ছে। এদিনই স্থির হয়ে যাবে কোন দল এবারের ISL চ্যাম্পিয়ন হবে। চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে রয়েছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। আগামীকাল ইস্টবেঙ্গল যাদবপুরের কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে তাদের শেষ ম্যাচে ইন্টারকাশির বিরুদ্ধে খেলবে। অন্যদিকে সল্টলেকের জোহরভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়ান্ট স্পোর্টিং দিল্লির বিরুদ্ধে খেলবে। দুটি খেলায় শুরু হবে সন্ধ্যে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে একাধিক বিষয় নিয়ে আলোচনা করেছেন। দুদেশের মধ্যে 15টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। খাদ্য ও কৃষি সংস্থা ফাওয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে মর্যাদাপূর্ণ এগ্রিকোলা পদক সম্মানে ভূষিত করা হয়েছে। খবর শেষ হলো, এরপরের খবর শুনুন আগামীকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী চিন্ময় চট্টোপাধ্যায়।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন চিন্ময় চট্টোপাধ্যায়ের কণ্ঠে আকাশবাণী শিলিগুড়ি। শুরু হচ্ছে আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠান মনের জানালা। এই অনুষ্ঠানে আমাদের আজকের বিষয় সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনায় নজরুল। শ্রোতা বন্ধুরা, আপনারা নিশ্চয়ই অবগত আছেন গত 9ই মে অর্থাৎ 25শে বৈশাখ আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উদযাপন করেছি। আর আগামী 24শে মে অর্থাৎ 24শে মে 2026 আমরা উদযাপন করব, আমরা শ্রদ্ধা করব, স্মরণ করব বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে। 1861 সালের 7ই মে বাংলার 25শে বৈশাখ গুরুদেব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেমন আমাদের মধ্যে আবির্ভূত হয়েছিলেন, ঠিক তেমনি 1899 খ্রিস্টাব্দের 24শে মে কাজী নজরুল ইসলাম আবির্ভূত হন। বঙ্গ সাহিত্য বা বঙ্গ যে বৃন্ত, যে ফুল, তার দুই কুসুম হল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম। তাঁদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য শ্রোতা বন্ধুরা, আপনারা ফোন করুন 9434076705 এই নম্বরে। সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনায় নজরুল, এই আজকের মনের জানালা অনুষ্ঠানের বিষয়। আপনারা আর দেরি না করে ফোন করুন আমাদের স্টুডিওতে 9434076705 এই নম্বরে। আমরা শ্রোতাদের ফোন আসার আগে শুনে নিব একটি গান, প্রথম কদম ফুল ছায়াছবি থেকে শিল্পী আশা ভোঁসলে।

এবারের ছবি শঙ্খবেলা, শিল্পী লতা মঙ্গেশকর, গানটিতে সুর দিয়েছেন সুধীন দাশগুপ্ত।

শ্রোতা বন্ধুরা শুনছেন লাইভ ফোন ইন মনের জানালা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমাদের আজকের বিষয় সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনায় নজরুল। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শুভ আবির্ভাব তিথি কিছুদিন আগেই অতিক্রম হয়েছে এবং আগামী 24শে মে আমরা উদযাপন করব বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী। এই মধ্য লগনে আমরা অবশ্যই স্মরণ করতে পারি বাংলা সাহিত্যের, বাংলা সংস্কৃতির, বাঙালির, বাঙালির মননের, বাঙালির চিন্তনের, বাঙালির নিদিধ্যাসনের অভূতপূর্ব অবিস্মরণীয় দুই কবি, সাহিত্যিক, সুরকার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে। শ্রোতা বন্ধুরা, আপনাদের শ্রদ্ধার্ঘ্য জানানোর জন্য কবিগুরু এবং বিদ্রোহী কবির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য ফোন করুন আমাদের স্টুডিওতে 9434076705 এই নম্বরে, 9434076705 এই নম্বরে। এবারের শিল্পী কিশোর কুমার, ছবির নাম অনিন্দিতা।

0: শ্রোতা বন্ধুরা শুনছেন লাইভ ফোন ইন মনের জানালা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমাদের আজকের বিষয় সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনায় নজরুল। এ বিষয়ে আমাদের সঙ্গে কথা বলার জন্য বিশ্বকবি এবং বিদ্রোহী কবির প্রতি আপনাদের শ্রদ্ধা জানানোর জন্য ফোন করুন 9434076705, 9434076705 এই নম্বরে। এবারের ছবি মিলনতিথি, শিল্পী আশা ভোঁসলে, গানটিতে সুর দিয়েছেন অজয় দাস। তার আগে একটি ফোন আমরা দেখে নিই। নমস্কার, কে বলছেন?
1: নমস্কার, আমি অভিজিৎ মল্লিক বলছি হাজারিবাগ ঝাড়খণ্ড থেকে।
0: আবার একবার নামটি একটু বলুন।
1: অভিজিৎ মল্লিক হাজারিবাগ ঝাড়খণ্ড থেকে বলছি।
0: বলুন।
1: আমি আপনাদের অনুষ্ঠান শুনছি কিছুক্ষণ ধরে, বেশ ভালো লাগছে। কাজী নজরুল এবং রবীন্দ্রনাথের বিষয়ে যে তথ্য আপনি প্রস্তুত করছেন সেটা শুনে বেশ ভালো লাগছে। আর বেশ ভালো কটা গানও শুনলাম, আধুনিক গান, ছায়াছবি গান, খুব সুন্দর লাগছে শুনতে।
0: আপনি নিশ্চয়ই কাজী নজরুল ইসলাম এবং বিশ্বকবি রবীন্দ্রনাথের রচনার সঙ্গে নিশ্চয়ই পরিচিত, তো আপনার কেমন লাগে এই বিষয়ে যদি আমাদের সঙ্গে একটু কথা বলেন?
1: আমাদের তো অন্তরের একটি বাঙালি সংস্কৃতির মধ্যে কাজী নজরুল এবং রবীন্দ্রনাথ দুজনকেই ভোলা যায় না। এখন যদি আমি কোনো একজনকে নিয়ে প্রশংসা করি তো অন্যের অপমান দেখায়।
0: একেবারেই নয়, একেবারেই নয়। আমাদের বঙ্গ সাহিত্যের দুই দিকপাল ব্যক্তিত্ব, আমরা কখনোই কারোর সঙ্গে কারোর তুলনায় মোটেই যাচ্ছি না। আমরা শুধুমাত্র দুজনের কৃতিত্বকেই সমানভাবে, তাদের দুজনকেই সমানভাবে শ্রদ্ধা জানানোর জন্য আজকে এই বিষয়টিকে চয়ন করেছি। আপনি দুজনের সম্বন্ধেই শ্রদ্ধা জানাতে পারেন আপনার ভাষায়।
1: নিশ্চয়ই, আমার যেটা আমার আমার মনে লাগে যে যেমন কাজী নজরুলের যে রচিত গান বা কবিতা কোথাও না কোথাও এক সময় রবীন্দ্রনাথের প্রেরণা তো পেয়েছে।
0: নিশ্চয়ই,
1: ওনার কিছু রচনার মধ্যে তিনি বলেছেন যে রবীন্দ্রনাথ ওনার জন্য অনেক বড় অনুপ্রেরণা। এক সময় উনি বলছেন যে রবীন্দ্রনাথ ওনাকে বলেছে যে তোর জীবনে কীর্তির মতো বড় ট্র্যাজেডি আসবে, সেটা উনি উল্লেখ করছে। অনেক কিছু তিনি উল্লেখ করছে যেটা আমার রচনার মধ্যে পাওয়া যায়। রবীন্দ্রনাথ এমনি রচনার মধ্যে নজরুলের বিষয়ে অনেক কিছু পাওয়া যায়।
0: একদমই তাই, একদমই তাই। আপনি একটি বিশেষ দিক উদ্ঘাটন করলেন অরিজিৎ বাবু। আপনি খুব ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের ফোন করবেন। নমস্কার।
1: নমস্কার
0: অরিজিৎ বাবু, একটি বিষয়ে আমাদের সামনে উত্থাপন করলেন যে রবীন্দ্র অনুকম্পা বা রবীন্দ্র জ্বর তখন বাংলা বঙ্গ সাহিত্যের কিন্তু একটি বিশেষ বিষয় ছিল। একটি ফোন এসেছে। নমস্কার, কে বলছেন?
2: হ্যাঁ নমস্কার দাদাভাই,
0: কে বলছেন?
2: হ্যাঁ, আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুর থেকে প্রবীর কুমার মন্ডল দাদাভাই।
0: বলুন প্রবীর বাবু। নমস্কার।
2: হ্যাঁ নমস্কার দাদাভাই, ভালো আছেন তো?
0: হ্যাঁ হ্যাঁ, আপনি কেমন আছেন, আপনারা কেমন আছেন?
2: দাদাভাই ভালো আছি। আজকে একটু মেঘ করেছিল কিন্তু বৃষ্টি আমাদের এদিকে হলো না, তো একটু ঠান্ডা হয়েছে
0: যাক।
2: হ্যাঁ, আর দাদাভাই দেখুন, সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, হ্যাঁ
0: চেতনায় নজরুল,
2: চেতনায় নজরুল, কাজী নজরুল ইসলাম। তো এটা আমার ভূপেন হাজারিকার গায়ক গেয়েছিলেন দাদাভাই, তো ভূপেন হাজারিকার তো শতকোটি প্রণাম, উনি এই গানটা ভাইরাল হয়েছিল।
0: একেবারেই তাই।
2: আজ দেখুন রবীন্দ্রনাথকে অতভাবেই চিনি না।
0: হ্যালো,
2: কাছে
0: সত্যি
2: করে একটা আমার মেয়ে বিশ্বভারতী থেকে এমএ পাস করে এলো, রবীন্দ্রসঙ্গীতের উপরে, মিউজিকের উপরে মানে পড়াশোনা করছিল, তো সেই জায়গায় রবীন্দ্রনাথকে আমি সত্যি করে ওনাকে গুরুদেব বলে, এবং গুরুদেব বললে ছোট হবে, উনি ঠাকুরই সত্যি করে ভগবানের দূত একজন।
0: একেবারেই তাই।
2: ওনার সত্যি করে কোনো কিছুতে আমরা মানে কোনো বলার ইয়ে রাখা অধিকার নেই। দেখুন রবীন্দ্রনাথ ঠাকুর সব জায়গাতেই আপনার গিয়ে গিয়ে উনি নোবেল প্রাইজ পেয়েছিলেন, তো সেই নোবেল প্রাইজও উনি, হ্যাঁ।

0: বাদ দিয়েছিলেন যে না আমি নেব না, তো এইরকম
1: নোবেল প্রাইজ কে তিনি অস্বীকার করেননি। তিনি যেটা করেছিলেন সেটা হলো ১৯১৯ খ্রিস্টাব্দের ১৩ এপ্রিল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে তিনি নাইট উপাধিটা ত্যাগ করেছিলেন। হ্যাঁ, আর ১৯১৩ খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ নোবেল প্রাইজ পেয়েছিলেন। হ্যাঁ বলুন, আপনি বলুন।
0: হ্যাঁ হ্যাঁ, সেই নোবেল প্রাইজটা আজ আমাদের কাছে নেই। হ্যাঁ, তো এটাও আমাদের কাছে বিশ্বের উপরে আমাদের খুব একটা অপমানজনক দাদা ভাই।
1: হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই।
0: আর যদি আপনার সঙ্গে দাদা ভাই একটা গান থাকে, উড়িয়ে ধরা যা রবীন্দ্রনাথ,
1: আমরা আমরা আমরা পরবর্তীতে নিশ্চয়ই আপনার এই গানটি শুনবো। আমরা এখন বাংলা ছায়াছবির গান শুনছি এবং তার সঙ্গে সঙ্গে আমরা কথা বলে নিচ্ছি। প্রবীরবাবু, এভাবেই আমাদের সঙ্গে থাকবেন, ফোন করবেন, সুস্থ থাকবেন, খুব ভালো থাকবেন আপনারা সকলে। হ্যাঁ, নমস্কার নমস্কার। শ্রোতা বন্ধুরা, যে বিষয়টি আলোচনা হচ্ছিল অরিজিৎবাবুর, প্রথমে অরিজিৎবাবুর কথার প্রেক্ষিতে দু একটি কথা বলবো। বিশ্বকবি রবীন্দ্রনাথ তার আবির্ভাব ১৮৬১-তে এবং কাজী নজরুল ইসলাম তার আবির্ভাব ১৮৯৯, অর্থাৎ প্রায় ৩৮ বছরের ব্যবধান। একটি তো সেই ৩৮ বছরের যে ব্যবধান, স্বাভাবিকভাবেই আমরা কিন্তু এগিয়ে চলি আমাদের পূর্বপুরুষদের নির্দেশিত পথে। একটা বাংলা সাহিত্যের, বাংলা সংস্কৃতির, সমগ্র বাংলাদেশে যে নবজাগরণ হয়েছিল, তার দুইজন কালজয়ী পুরুষ ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং নজরুল ইসলাম। আমরা কখনোই কারোর সঙ্গে কাউকে তুলনা করব না। আমরা দেখব যে পরবর্তীকালে বিংশ শতকের প্রথম দশকে শুধু কাজী নজরুল ইসলাম বা একজন দুজন নন, সে সময়ের বিখ্যাত বিখ্যাত পরবর্তীকালের যারা কবিকুল এবং পরবর্তীতে ৩০-এর দশকের যারা আধুনিক যুগের কবি বঙ্গসাহিত্যের, বুদ্ধদেব বসু থেকে শুরু করে অমিয় দত্ত, অমিয় মজুমদার, সুধীন্দ্রনাথ দত্ত প্রত্যেকে, আমরা দেখতে পাচ্ছি সকলেই কিন্তু রবীন্দ্রনাথের দ্বারা কোনো না কোনোভাবে অনুপ্রাণিত। তারা হয়তো রবীন্দ্রনাথের বিরুদ্ধে, যে সকালে বুদ্ধদেব বসু নিজেই স্বীকার করেছেন যে আমরা যে রবীন্দ্রনাথের বিরুদ্ধে তারা বিদ্রোহ করতেন, সোচ্চারিত হতেন, সেই শক্তি তারা জোগাড় করতেন কিন্তু রবীন্দ্র কাব্য পড়ে, রাতে রবীন্দ্র কাব্য পড়েই তারা কিন্তু উদ্বোধিত হতেন, প্রবোধিত হতেন। এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামও বিভিন্ন জায়গায় রবীন্দ্রনাথের প্রতি এই দায়, এই কৃতজ্ঞতা স্বীকার করেছেন। আমরা দেখব যে দুইজন কবির রচনা শৈলী হয়তো একটু ভিন্নতর, দুইজন শৈলীর জীবনের যে ভাব, যে গতি, তা হয়তো একটু আলাদা, কিন্তু আমাদের মনে রাখতে হবে তাদের উৎস কিন্তু এক এবং অনন্য। তারা বিভিন্ন সময়ে একত্রিত হয়েছেন। রবীন্দ্রনাথ নিজের বহু গ্রন্থ কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছেন। আমরা বঙ্গসাহিত্যের এই দুই বিখ্যাত কিংবদন্তি সাহিত্যিকদের প্রতি আমাদের অকুণ্ঠ শ্রদ্ধা জ্ঞাপন করি। আর এবারের ছবি মিলনতিথি শিল্পী আশা ভোসলে।

শ্রোতা বন্ধুরা, মনের জানালা অনুষ্ঠানে আমরা এতক্ষণ শুনছিলাম আলোচনা সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনায় নজরুল, এই বিষয়ে লাইভ ফোন ইন অনুষ্ঠান। আমাদের আজকের অনুষ্ঠানের যে সমস্ত শ্রোতা বন্ধুরা আমাদের সঙ্গে যোগাযোগ করলেন বা হয়তো সময়ের অভাবে কিংবা যান্ত্রিক কারণে যোগাযোগ করতে পারলেন না, তারা তাদের সকলের হৃদয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রতি যে অকৃত্রিম শ্রদ্ধা রয়েছে, সেই শ্রদ্ধার প্রতি আমরা সকলে সমস্বরে একই রকমভাবে শ্রদ্ধা জ্ঞাপন করে আমাদের আজকের লাইভ ফোন ইন মনের জানালা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন। আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্র থেকে সংবাদ।

0: सस्टेनेबल डेवलपमेंट है। मैं इस मेडल को अत्यंत विनम्रता के साथ स्वीकार करते हुए भारत के अन्नदाताओं को यह मेडल समर्पित करता हूं।
1: Union Minister for Commerce and Industry Piyush Goyal has congratulated Prime Minister Narendra Modi for being honored with the Food and Agriculture Organization's Agricola Medal. In a social media post, Mr. Goyal said, "This is an acknowledgement of the immense contributions of India's farmers, fisherfolk, scientists and other workers in the agriculture sector." Union Finance Minister Nirmala Sitharaman has also expressed happiness over the conferment of FAO's honor to Prime Minister Modi. West Bengal Chief Minister Suvendu Adhikari today announced immediate initiation of deportation proceedings against illegal Bangladeshi infiltrators under the Citizenship Amendment Act or CAA. The Chief Minister made the announcement at State Secretariat Nabanna during a handover ceremony to the Border Security Force for border fencing. He said infiltrators identified in the state would now be directly handed over to the BSF for further action in coordination with the Border Guards Bangladesh. Mr. Adhikari clarified that no action would be taken against members of the seven communities protected under the CAA, provided they had entered India before 31st of December 2024. India is set to remain the world's fastest growing major economy as the United Nations in its report projected a growth rate of 6.4% this year for the country despite global uncertainty caused by the West Asia conflict. UN senior economist Ingo Pitele, briefing reporters on the mid-year update to the World Economic Situation and Prospects report yesterday, said India's strong consumer demand, public investment and growth in services exports continue to support its economy. Cyprus President Nikos Christodoulides, along with a high-level delegation, arrived in Mumbai this evening for a three-day official visit to the country. He was warmly received at the airport by Maharashtra Governor Jishnu Dev Verma and Chief Minister Devendra Fadnavis. The swearing-in ceremony of the newly elected members of the 16th Puducherry Legislative Assembly was held today at the Assembly Hall. Pro Tem Speaker A. Anbalagan administered the oath to the newly elected members of the Legislative Assembly. In IPL cricket, Mumbai Indians have set a target of 148 runs for Kolkata Knight Riders at the Eden Gardens in Kolkata tonight. In reply, KKR were 51 for 2 in 6 overs when reports last came in. Put into bat, Mumbai Indians posted 147 runs for the loss of 8 wickets in the allotted 20 overs. Earlier, Kolkata Knight Riders won the toss and opted to bowl. Tomorrow, Gujarat Titans and Chennai Super Kings will clash at Narendra Modi Stadium, Ahmedabad at 7:30 p.m. local time. And that is the end of this news bulletin.
2: আকাশবাণী শিলিগুড়ি আবহাওয়ার পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত আগামী 26 মে পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সিকিমে এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর জেলার বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এবারে আকাশবাণী শিলিগুড়ির আগামীকালের কিছু অনুষ্ঠান সম্পর্কে শ্রোতাদের জানিয়ে দেওয়া হচ্ছে। সকাল 6:05 অমৃতবাণী এবং তারপর ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা। 6:25 শুনতে পাবেন কৃষি পরামর্শ এবং তারপর চাষবাসের টুকিটাকি। 6:30 স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য। বীরেন্দ্রনাথ রায়ের কণ্ঠে ভাওয়াইয়া 6:35। 6:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। 7:00 প্রত্যুষা। 7:45 শুনতে পাবেন নজরুল গীতি শিল্পী ফিরোজা বেগম। 8:30 লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো আকাশবাণী। 9:00 আধুনিক গান শিল্পী লতা মঙ্গেশকর। 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনতে পাবেন বেহালা শিল্পী পণ্ডিত ভিজি যোগ। 10:00 শ্যামা সঙ্গীত কুমার শানুর কণ্ঠে। নিশীথ সাধুর কণ্ঠে রজনীকান্তের গান 10:20। 11:00 কিছু কথা কিছু গান। 11:30 বিদ্যার্থীদের জন্য আগামীকালের বিষয় দ্বাদশ শ্রেণীর সংস্কৃত। 12:00 কথায় সুরে 1:00 মহিলা মজলিস। 3:00 গান পরম্পরা। 3:30 যুব অনুষ্ঠান। 5:00 জওয়ান ভাইদের জন্য হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। 5:30 লাইভ ফোন ইন।

আনন্দধারা 6:05 শুনতে পাবেন আরেকটি লাইভ ফোন ইন অনুষ্ঠান মেঠো সুর। রাত 8:30 আধুনিক গান শিল্পী তালাত মাহমুদ, 9:30 সংস্কৃতি জেলায় জেলায়, 10:10 রবীন্দ্রসঙ্গীত হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, 10:30 লাইভ ফোন ইন মনের জানালা। শুনলেন 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে আকাশবাণী শিলিগুড়ির আগামীকালের অনুষ্ঠান সূচি। আকাশবাণী শিলিগুড়ি এতক্ষণ অনুষ্ঠান শুনলেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে। ঘড়িতে সময় রাত 11:13। আমাদের আজকের অধিবেশন এখানেই শেষ হল। শুভরাত্রি, জয় হিন্দ।